বিগ্রানো সালসে সালসে নাঙ্গো ভাইকে নাংলাই।

আকাশবাণী আগরতলা যতরান ফুঙ্ হামিয়াফারী তাবুক জংজাগতিনি ফুঙনি কবরক পান্ডা হায়ুংনি খরাং নরক ও পান্ডা মিটার নৈরা 36.4 এবা সা সাইনৈরা দকজি চকো কিলো হারজ খনাই টংবায় আবার কারিব সারাসা পয়েন ডক মেগা হারজব ও পান্ডা আওয়াই খাইজাগে টঙ্গ তিনি ক্রাক সাল তালক্রানি সালমারি 26 চিব্রেরা 30 প্রায় 20 নৈসাই 26 ইংরেজি বিশি জোন তালনি সালমারি 26 হ্যাঁ খরাঙ্গ তিনি পুলানো খানাবায়ানো তিনি তামনি সালকালাই হিমালয় তিনি শিখনি ধর্মগুরু খরকসা ব গুরু অর্জুন দেব থিমানি সাল বিনি থিমানি আব লাইবুমাব বেলাইখাই নাঙ্কুকমানি সাল হিনই পালাইজাগৈ টঙ তামনি হিমালয় ব অ ধর্ম খাইমানি বিশিংতি সাতক পিঠক বেলাইখাইন খ্লাইজাক্ষা ব শিখ টংনি ধর্মগুরুনি বিশিঙ্গ ব খরক বাবো নি বা নাম্বার গলায়ো 1606 ইংরেজি বিশিনি তিনি হাই সালন ব বুথার জাগ বিনি আ সাকনি ধর্ম তে তমুং কাহামন খিবি মায়ানি বাকৈ ব বেলাইখাই সাতক পিতক খ্লাইজাকা সাতক পিতক খ্লাইজাক মানি ন সয়ৈ ন ব থৈকা বিনি আ সাকন ইয়াফারমানি কুবুই কাহাম গথার আবো কাহাম নি গাইসা মারে বই কলাঙ্কা তাবুক ব এবা তিনি নিহাই সাল অ শিখ টংথারনি বিশিঙ্গ বিনি আ খ্লাইমানি বিনি আ সাতক জামানি ন ছয়মানি ন তে বিনি সাক ন ইয়াফারমানি

0: बताई थानी मनायो आज रारो गो हंगाय ते बो बित मुश्किल रोग एवं ते कुबनी फर्टिलाइजर रोग रखांग के सार रोग रखांग के ते बो बताई कहाँ मानना है हंगाय अब है के जे बताई माना नहीं थांग कने वो हंगाय अब बिसल चौरा ना हंगाय रम दी ताल कबाब माना ना गो प्याबा आपने बिशिंगो बो बिशी रगुनो तालब्रे तालबा खाकलोनो कायमानो रामदी बिशी करंगीनो जं खाकलो बथाइनो कायमानो ते संगै जानानि बजों जुदा जुदा खै संगै चालै मानो फरियांसु जरा खनलेका खाकलो कायमानो ति
1: आउ हिंकै ताबु खनलेय न लाइथानि बिशी रगो तामा तामा उंगलांखा अग्नतुई कायसा कायने 1606 इंग्रजी बिसिनि दिनै नाय सालानो শেখ রনি ধর্মগুরু গুরু অর্জুন দেব মোগল রক শাসন খেলায় টমা জড়াব বুথার জাগ ব শিখ ধর্মগুরুনি পাঁচ নম্বর গুরু গলায় শিখ ধর্মনি অব ব বুথার জাগুনি আব কাইসা লাইব মাব মুটো নারক জানাই সা 1819 ইংরেজি বিশিনি তিনি নাই সাল পশ্চিম ভারত কেদমা সিংচা খাই বাংলা ফাইমা বাই 1500 বরস থইকা তে স্নামসা খা আল্লাবান্ট মুঙ্গুই 18 কিলোমিটার কলক কাইসা বান্ট 1950 ইংরেজি বিশিনি তিনি নাই সাল কলকাতা ও মুঙ্গনাং তকে মুসাকরং মিঠুন চক্রবর্তী আশায় সঙ্গবন যতন সিনু 2007 ইংরেজি বিশিনি তিনি নাই সাল ভারত নিন ফিয়া বাব মার্কিন যুক্তরাষ্ট্রনি ও তংনাই নকাশাকাব থানাই সুনিতা উইলিয়ামস বন যতন সেলাই গবাং লকাসাগাবো টংগুই নাই ও রেকর্ড খলাইগা বো জতই 188 ডেজ লকাসাগাবো টংগুই খা আসুক জরা লাইথানে বিশিও তাম তাম উংখা অবনতি কাইসা কাইনি খানাগা তাবু খানাবাইয়ানো সা খামগোনানি কক সিং তাবুক নি জরাব সামং নংমংনি বিশিংতৈ গবাং মা বেমার বাই কপ্রক জাগৈ টং আবনি বিশিংগ ফেটি লিভার কাইসা বেলাইখাই কিরমা সিংসা বেমার তাবুক নুক জাগৈ টং তামনি হিমনালে আপসুকাই বড় রক সামং নংমংগ গদালখা লাইফ স্টাইল রক সলাই দঙ্গ আবাই ফেটি লিভার বড় রং বিশৃঙ্গ মানজাক মানে গবাং কুকন তাবুক নুকজাগো ও ফেটি লিভার এবার অপলুব বুফাম খামানি বেমার বাই মানজাক নাই বাংলাদেশ দঙ্গ জরা বাই বাক্সা বাক্সা চিনি লাখ মানে বুমলব স্লাই জাগৈ দঙ্গ বাবু হাইকে স্লাই জাকিনমালে তে অতমুনি সামুনি বুমুল স্লাই জাকমানি বাগে ন ফেটি লিভার বেমার মানে নুকজাগৈ দঙ্গ সাক নাইক্রংরাউনি কক্তি যতনি অকপুলি ও এবা লিভার ন নাংমাসুক বুমা বুফাম দঙ্গ নাংমানি বারা বুফাম অকপুলি ও খাকে ন আফ্রু ন লিভারনি জংজাল নুকজাগ ফেটি লিভার এবা অকপুলি ও বুফাম আলাইদা খামানি বেমার ডাল বিদাল ফেরনি বাগানো উঙ্গুই মানো বাক্সা বড় রক জঙ্গ সোয়াক নংমানি বাগে সিমিন অ বেমার বাই মানজাগো হিনে ফিয়াবা অক কুবুইয়া সাক মাইক্রো রক সাও ফেটি লিভার ডাল নেই নে বিশিংতৈ উঙ্গুই মানো হিনে কাইসা হিনকে সোয়াক নংমানি বিশিংতৈ তে কাইসা হিনকে সোয়াক নংয়া রক ফানো উঙ্গুই

0: Manon. 38% barot ni lukurok no suak nang ya rok pre delivered by manjagi tongo o suak nang ya rok tangi pre delivered by manjak himale belai khai thok by serjak mani rok samani bagai abu karibo buma bufa eba busi busu ni sago tongkhaibo o bemar bai manjagi mano abuni bagino jora tongsani jeng obohai jodi manjagi na tongkha hingkai doctor bai naje ekhe fatty liver ni simi liver cirrhosis ungai mano o bemar ungmani nukjago suwak nungmani bagai diabetes ni bagai high blood pressure ni bagai high cholesterol ni bagai fatty liver ni simi liver cirrhosis ung mani nuk jago o bemar unke bahai ke sinai himale sung fatty liver ung khangke ba liver cirrhosis ung khangke sago hoi hoi ke leng nai mai chai tong khano sago leng mani nuk jak nai asom sakai phung nai bosak khilik nai mayok khuinai mai chai pe ma log logi no mayok khuinai kutui mani rok sanani musung nai te thok bai serjak mani rok belai khai sanani musung nai obhai sago nok jak kahin kai no sang sai mana nang nai sini sago fatty liver unkha hinai ga afro obhai sago nok jak kahin kai dorok horokai bathagi tongya oi sang doctor ni aro matha nai doctor be ma najang nai doctor ni koktei ma tong nai sama nang mawo ma khai klai nai jeno sawi fatty liver ngo eba khai ba liver cirrhosis nuk jago o mane dok no se oi ma tong nai tamni hin male sama ni kotor ku kya jeng thangi tong nani lakma kolok khai tong nani abose ko kotor engai sung obhai kanya tongano jeno sawi chini liver hamya tamni hin mane liver sin sakni kaisa nangkuk mani bo pat obhamyang thaka hingkai lakma phano sowi thang manu so mani bo nuk jago abni bagino jora tongsani sung sakno kaham khlai sa thani nang thani khalei sawi chini liver no kaham tani laine fatty liver manje ekai tonglayan asuk jora khnaka sak khankrani kogo fatty liver noti kok kaisa kaine phajika tabu khnalayan kok thum
1: aro phadi khnalayan sukan drugs chalai mani te lai da jaya te phalmani wa phalni rokni te shalthan tripura hang koro juda juda panda khlai jap ne abo high end drugs chamani te raida jayate phalmani no kebun gai kaisa shal narug sa ka hai ngulang gai jun talmi chishi abun kha khana ni shal mari o shal tham tripura haste gulang gai kaisa panda unnai umakanto academy o te o jun talmi no niji thang shal mari o hike phumni damshini tam mani jara o রবীন্দ্র ভবনে সিমি কাশা কতর হিমলানি এবার রেলি খেয়াচাক নেই আরও স্কুল নি সিমি কলেজ জোড়া জুদা জুদা ডিপার্টমেন্ট এবার বেদাগ স্লোগান বাতাইম পোস্টার সিলাম তে ডিবেট বাতাইলাম উনি আমিও কারিব সালথান ত্রিপুরা হাঙ্কনি ব্লক লেভেল স্কুল লেভেল গ্রাম পঞ্চায়েত লেভেল কামিয়ম আমচায় ওয়ার্ড লেভেল রগ জুদা জুদা আওয়াই পান্ডা খাইজাক নেই জুদা জুদা হাতিও মলখুম বুথাকমা থাইও তে বরক কবাংমা তমানি থাইও ব ড্রাগস নি খামিয়া অমানি কক ন তুই লাহার থুক খাইজাক নেই তে কাইসা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এবা ফুটবল থমু ব থাক নেই
0: বারো থাক টনি জত টনি সাই কুসুক পেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগী কয়মবলাই ইয়াফারনা নিবাগী কবকজাক্ষা

0: Azakha 1954 bishini simi kogro baitei reng thungmung saknai loko hamkrani samung tangnai soi simung tei tangreng paiphal tei snamung akoro go paiphlai yawei samung tangnai rokno ohaktoni jottoni kusuk beremni civilian award poddo sokat yaphar saknai অসকাত ডমিবিসিং তঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণ তেই পদ্মশ্রী 2027 বিশিনী লোকসংরাজা সালন কিটিঙ্গি বারোটা পাঙি পদ্মসকাত নিবাগী অনলাইন কয়লাইফানি নাংনাই পদ্মসকাত নিবাগী কইমু নি ওয়েবসাইট https://awards.gov.in অপোটানি বিশিংটুই অনলাইন কইলাই ইয়াফার জাকনাই অনলাইন কইমংবলাই ইয়াফার নানি বাগই নাংমানি কইলাই তে শুক্রবই কক্ঠুম অপোর্তাল মাননাই বিস্কাং 31 জুলাই 2026 সালমারিনি বিশিং অনলাইন কইমং ইয়াফার জাক রগ্ন সিনিন ইয়াসাক জাকনাই হাস্তে হাপাঙি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখংনি বিখতই অকক্টমা সাকলাই চাকখা
1: জম্পু জলা হাস্তে ও জুন তাল নি নিয়েছি সা শালমারি ও ইন্টারন্যাশনাল ইয়োগা দে পালাই জাকনাই শিকলা শিকলি রকনি সামুতেই খেলমু বখাকতে বখাকনি সাকলাই মুং বাই জম্পুই জলা সাবডিভিশনি তাগার জলা আমচাইনি জওহার নবদেয়া বিদ্যালয় ও ইন্টারন্যাশনাল ইয়োগা শাল পালাই যাকনাই ও শাল তাবুক জম্পুই জলা নি সাব ডিস্ট্রিক্ট নাচক ফাউনি অফিস ও কাইশা তিয়ার পান্দা খ্লাই যাক্ষা ও পান্দা ও জম্পুই জলা বিএসসি নি আচক ফাউন বীরেন্দ্র কিশোর দেববর্মা জম্পুই জলা সাব ডিস্ট্রিক্ট নি অ্যাডমিনিস্ট্রেটর অমিতাভ চাকমা তে জুতা জুতা বেদেব নিয়া দৌরব মন যাক্ষা
0: ধলাই ডিস্ট্রিক্ট নি ভারত বাংলাদেশ আরে ও টঙ্ক সন্তনাই বড় রকনি ঠাংলা সমাব কিসিসা দাগিমু বক্সিং যাক্ষা ও দাগিমু বক্সিং যাক টংনাই আবো লাই থানাই 23rd মার্চ নিসিমি সেংখা টংনাই 22nd June 2026 জরা অদাগিমঙ্গ সাজাখা বড় রক খরকবাণী গবাং কথুমৈ মাঙ্গলাক ইয়াগ গুবুক মানৈ দাসেং সিলাই রক অবহাই রক তৈ থাংলাসেও খ্লাই মাঙ্গলাক ফিয়াবা অদাগিমঙ্গ যত খবজা গিয়া নাইমুথাং বাহিনী পুলিশ সাক নাইজাকনাই রক সরকারি সেবক খাইনাই রক বড়কিংকাই অদাগি মুঙ্গ খবজা গিয়া ফিয়াবা অদাগি মু বারই যে বড় রক অবন অদাগি মুং ন বার নাই বড় বিএনএস 2023 নরগই 223 নম্বর দারা নুগই মাজরা বেরজাকনা হিনই অর সাজাক
1: ডিগলি ব্লগ তন্নে লোক হামগ্রানি ক্যাম্প চাইসাকা সদর সাব ডিস্ট্রিক্ট নি বিশিঙ্গ তন্নে ডুকলি পঞ্চায়েত সমিতি নি অডিটোরিয়াম সালথাম নি ডুকলি ব্লগ তন্নে লোক হামগ্রানি ক্যাম্প চাইসাকা ও ক্যাম্প পিআরটিসি কার্যাপনা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসটি এসসি সার্টিফিকেট সাক হামগ্রাই ক্যাম্প খেতে তামে রকমে বিশিঙ্গ বিশ্লেতে অর্গানিক ফার্টিলাইজার রেমানি জুদা জুদা বুফাংনি বুথাই রেমানি তে সোলার পাওয়ার প্রজেক্ট নি বাগৈ রেজিস্ট্রেশন ফ্লাইজাক্ষা ও ক্যাম্প
0: 21st আগস্ট সিনি 23rd আগস্ট সালথাম রঙ্গে খোয়াইয় লোক আদালত খ্লাইনানি থাঙ্গি দঙ্গ আর জাগাও খ্লাই জাংনাই ব্যাংকিং রগনি বেজাল নতুন তে দেওয়ানি আইন ক্ষতিপূরণ

0: পাইথাগ জোলা দেবল মানে খরাঙ্গ রসাব মু খানা বাইখা আকাশবাণী আগরতলা অবলগ্না পাখা তিনি ফোন কবর পান্ডা হইনি খরাং তিনি হাইনি খরাং পান্ডানা কম থিঙ্কা আং
1: অনামিকা
0: যত্ন ফুঙ্কা হাম হামবাই
2: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এবারে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত সংবাদ এবং এরপর হিন্দি সংবাদ।

0: সুযোগ সুবিধা মানে আগুৱাই নহয়,
1: কিন্তু
0: আৰু তেওঁলোকক কাবাৰিটিজম কাবাৰাইটাইজম মানে পাৰ্চেলিটি খাই যাকা মানে আব পক্ষপাতিত্ব মানে কুকুলং খাই যায় জাগাখন ইভেন চিনি নুখু পৈত্য যেন পক্ষপাতিত্ব বা খাজানি ঠিকুনি খাইলাই থাকো বাক্সাকে নুক নাই গাব কাই তরছে
2: রবীন্দ্রসঙ্গীত।

0: আজকের শিল্পী কণিকা
1: বন্দ্যোপাধ্যায়।
2: তবু আমার সামনে কোনো কে মন

গাই খাই পানিছে ব জেঠু বাদ হাস্তে কেফিলে ফাইও ব নুকুরক বাই হরিবক বাই বাক্সা খাই টমনানি সমানকে ফুমান বাবে ব দুটি দিনে কামসলি চমানিছে প্রবাক সাই যাবে থাকা দুটি কানে কানে তখা বাবা হেটে থেকে গনেরি বহাই বসমিয়া তাবো

0: হাইদা আপনি আন্তর্জাতিক কক ছালাই
1: রবীন্দ্র সংগীত আজকের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এমনি
0: চ্যানেল হ্যাঁ হাই বনো কক ছালাই কাম না আমি
2: লাগে
0: আমি তো ইয়াং খানাইয়া ইয়াং নাম নি খান জি খানাই তো নাম নি আংতো আনি আজু থাইনি কতলি মানবা অজন আর কক ছালাই তা মানবা গই ই বরক তঙ্গ তঙ্গ
2: আ

Nama ni. Ini nukung gosen, tapi nak kita tangkap.

0: যখন
1: সুকিয়াং গো থাকনাং গো রক্তাই
0: গে
1: বরং থানিব আবহাই খাবো দো বাকসা থানিব আবহাই খাবো ফাই যা বাকসা আমজাং গাইছে আপনি দমতাই গেনি চিনি নগো হি তাবো হা বাকসা গাই
0: দমাই
1: দমফুম বেরমতে বেফ মাইসাই দমাই তবো সে বাকসা গাই দমাই আপনার সে খাটামাও দো যে নুকুঙ্গ বাকসা গ্রে আনুকুঙ্গ কাছে মহান ওয়াহান যেসব যাই দমদি আনুকুঙ্গ খাটামা ফাই তাই হিমবা বং নুকুঙ্গ বাকসা গ্রে খা বাকসা গ্রে
0: ফুনো
1: বাকসা ফাইনাই আবার বেলা বাকসান তৈরি চিন খাবো তৈ দিন হামজা মূ বাইকাই হামজা মূ দমে খাবো বাকসা ফাই তাবো চিনি ও তাবো মানথাই সপ্তাহ সালা বুড়ি
0: মন্থন
1: বসা বটাইছে গবং মাননাই গিজাব গিজাব মাননাই আবাই আবার আরো বাকসাকাই তুমি বুঝলাই মূ দমকা হামকা আরো বাকসা মালাই আপনি গাবন যেটা মানসাই সপ্তাহ হাবাং রঙে থানি বহাই যতন বাকসা খাই তুমন মানসাই যতন মানসাই বলে আরো তুম মানসাই ব উল সকাং আপনি উল সকাং তো মানো
0: বাকসা
1: খাই মারি থাই আবু বিনি বাকানো বন মানাই আপ আরো কাজ বেসন তো তুমি থাকবো না মানথাইন মানানি বাকি আপনার যতন খা বাকসা গাই দমানুন কিন্তু হামজা মূ গাইছিয়াথুন দপাব মুখুন বাকসা গাই দমাই খাকচমা দমাই হামজা মূ কেবো ওয়ারনাই আর কিন্তু কেবো
0: খাকচমাই হামাই তাকুন হাইনাই ফোন গাহাম দাউতে বসং হাইনে হাই যেন পাইথাক ফাইজিং গো দিরক দিরক ফাইফিকা যেন অবন যিনি কক বথমাও যিনি বুইনি বুইনি কাহামন নাই নাই কাহামন নারাকান হামিয়ান খিবিনানি আবো সিজেসা থানি হন কক ফাইডে হাই গরম লাগলে কক দুগো হ্যালো
2: হ্যালো
0: ফোন কাহাম লামস কথা
2: উই
0: সাগ্রদে আও আবো আবো হাই নামগুলো কিসা রেডিও লি রগ চেন খানানি চেন গান গাবো কিসা আমি হাই নামগো আংবো আবো হাইন খানাফুরগো আবো হাই কেমা খানা ওঠা
2: বাংলা গান

0: ไอ้ตรงข้างก็ใกล้ก็ขนาดตอกยางทางกัน
1: ตาบุกก็ตะไผเลียนับเลย
0: ตาไผเลีย
1: เอ้ยถ้าจริงกิสาไผแกนี่ขนาดอินดอกไข่นี่
0: ทีนี้อาบอถ้าไหลมันแค่ก็ทำทำถ้าไหลแก
1: อี
0: ย่างบีกอรีนดอกสัน
1: เอา
0: ก็ทำทำใช้ใช้ทางกัน
1: อี
0: เป็นบักทั้งนั่นนี่อันนี้บุคคลนอสหอมไทยมาแล้วนี
1: ่
0: ก็เลยบังออกเน
1: ี่ยอ้าว
0: อันนี้บุคคลบุษย์นักยันนี่บรอกออกทราบนอสหอมไทยมาเนาะ
1: อืม
0: งั้นอาบอชาไตบอกไรอยู่ขยันก็แบบคิดสิมาไง
1: อืม
0: อากองตาอาบยันสมพุนอสมพุนอสัยสมพุนอต่างไงหรอกบรอกหอมเนาะบักขาขยุงกันหนังไงจะจีบเนาะกระหำกระดูกันหนังไง
1: อืม
0: อาพี่นุ๊กใครบรอกใครบอกบักขาขยันตาส
1: ม
0: พุนใครอาศึกบรอกก็อย่าให้ตองวันนี้อาบนอสมันขยันบุอันนี้ขอทิ้งหนึ่งตองวันนึงใครตั้งค่อยสาไปตรง
1: อ
0: คายใจตรง
1: อ
0: เอาพวกเราก็เนี่ยมาสายจ้า
1: เอาเอ
0: าไม่ได้มาเนาะ
1: อีไม่ได้มาใช่ใช่เน
0: าะแต่ว่าอันนี้จีบเมื่อสิ้นสุดวิ
1: อี
0: ก็อาจจะก่อนขอต้อนเฮียวิต้องมาในบรอดอกบรอดมาในจ้า
1: อี
0: แล้วที่บรอดมาจ้าแต่อาจจะก่อนขอต้อนเฮียนี่บรอดเนี่ยอันนี้คอมเลย
1: เอาเอา
0: บางครั้งก็นั่งนุ่งกุญแจขาแค่กระนี้นุ่งกุญแจขาแต่ว่าอาบน้ำสมันเซนุ่งนั่งนั่งก็ยังมาแล้วเลยอาบบางเนาะ
1: เขามันใช่ไหมอ่ะมีจบเลยแค่อ่ะอ่ะซึ่งเขาเน
0: ี่ยเด้อเด้อก็เกรย์ไปเลยทำ
1: ไปยังไงเอาเอ
0: า
1: อืมนอกจากเด็กที่บุกช่องพอดีจึงไปทักพัชิงก็เมื่อไหร่ก็น้อยจระคิสิสาจินียาพาวงั้นไงพอดีก็ดึกไก่ชาขอรักษาไปก็ใช้มันนั่นคักเลยอ่ะก็ดึกจอยทั้งก็ก็เกรย์งั้นไงพอดีอาวุโสชาลามันี่ไปถ้าก็ภารีจึงได้ก็ดึกต่อกรีบาสันกระงิมันกลักงั้นไงไปถ้าก็วันนั้นจึงบุญีก็หันหน้าไงกูบุญีบุญีต้องนับพันนัยอันดีบุญีเดชนี่ก็หันนับพันหันดีจีนีเดชเนาะหากตอนนั้นก็หันคลายนี่บอร์ดอกเจฟรูกัชเชบกัชเชนะสมานแค่บะบักษาใครบอร์มรนานี่ชิรุงก็อัฟรุนอเดชอजे देश नि बर रगबो कुचुगो दाक्ति दाक्ति कानाय न जों जे सय सय भारत हास्तिनि फादर गसिन अर तिप्र हासिनि बर रगबो फादर तंगिनै रक तंगो इनके बर यांगो तंगिनै आयनि आंगो थांगै तंगै खांके बर बुसखै जुदानुक बर साव आरो नंग अफिसर कदर फानंगदि नंग अमहाके सित्रा थुमनाय फानंगदि लामा फानाय फानंगदि जतनन बरम बाक्साखै रथाई नि साजागो आबो बेलाय चामानिकक एते बेलाय खनातक ते बरक सय सयबो ख्लायो प्रैक्टिकल हबो आ भाइके न ख्लायो इंकाय जों चिनोर रगबो नुगो हाइपनो तेबो नुकनानि एबा अंगनानि तंखो आवश्यक खाय इंकाय हानि बगै जों फारि फाच्चा काशाकक दुग कक साइना लयाने हेलो
2: Hello, bye. I'm going to
1: go
2: to the house. I'm going to go to the house. I'm going to go to
1: the house. I'm going to
2: go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm
1: going
2: to go to the house. I'm
1: going
2: to go to the house. I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to গেটে আকাশবাণী বাগই বহনতাই টুকলাঙ্কা
1: গেটাই
2: টুকনো মানে খলাই
1: নি নি নি বাবুতা
2: নি বাবু জায়গা রেখা তো
1: নি বাবু জায়গা
2: রেখানো জায়গা চিনি দাহো বাবুনি মুখ্যমন্ত্রী জরব দাহো বাবু
1: মনোলাই
2: লঙ্কা আবো চিনি যে বাবুনি বাগই খলাই লাগ মানে আপু তো বাবু ব কাছে প্রেসিডেন্ট তো ও
1: হ্যাঁ নি বাবু নি তুমি কাম
2: ও পুরাঙ্কা হেতন ওলো রগো জরমান কেতে চালাইছো না বাইদ
1: দ দ বেলা হাম বাই গাই কহাম দগে ফাজি দালতে বুকশন ফাজি চং অবনো তিনি নিবাগে আমসনে মথাগলাই শিওয়ান যতন না হামবাই তেই ফং কাহাম যতন কাহাম করকে তংলি তেই ফারি জং সালমঙ্গম কক সালেমন বিশিংতি কাহাম নার গ্লানি তেই সয় সয় প্র্যাকটিক্যাল বখলাইন নি চাইতে গ্লায়ান যতন আর ফং কাহাম খনাইতে নিরক এফএম জেনতে সালকমা পন্দা সারসা পয়েন্ট অফ মেগাহার্টজ আকাশবাণী আগরতলা

খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এভিয়ন পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদিকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবু ভার্দের ম্যাচ অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। 3 দিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয়

হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও

0: ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদি জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে সাত দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্রীয় এনডিএ সরকারের বারো বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত দশটায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত আটটায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে আটজন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF-এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ATF-এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর 1000-এরও বেশি শূন্য পদের জন্য মোট 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা এক এক গোলে অমীমাংসিত। ম্যাচের সাত মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা।

আজাস্ট। 32 মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইন। এর আগে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ে 1-1 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গত রাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর এক্ষুনি স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সচিবালয়ে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের এক সভার পৌরোহিত্য করেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে আধিকারিকদের জনসেবামূলক কাজ আরও দ্রুত স্বচ্ছভাবে দায়িত্ব নিয়ে করার জন্য নির্দেশ দেন। নেশা অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অভিযান পরিচালনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রতিটি জেলায় মোবাইল পেট্রোলিং ব্যবস্থা সর্বদা সক্রিয় রাখতে হবে এবং শিশুদের পার্ক বা জনসমাগম হয় এমন জায়গাগুলিতে সুস্থ পরিবেশ বজায় রাখতে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও সক্রিয় ভূমিকা গ্রহণের নির্দেশ দেন তিনি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in মক স্কিমস অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকোর সঙ্গে গতকাল ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এ সফর ভারতীয় স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি নিয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।
1: টেকনোলজি আমাদের ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হয়। ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি। মুঝে খুশি হ্যা কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়।
0: এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য রয়েছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসারগণ স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি তথা দিশার সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিশা সভায় জেলার বিভিন্ন দপ্তরের অধীনে পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সাংসদ কৃতি দেবী দেববর্মন জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারাকে আরও গতি ও জনমুখী করে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে গতকাল মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্তমঞ্চে এবং তেপানিয়া ব্লক অফিসে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, 3 দিনব্যাপী শিবিরে বিভিন্ন সরকারি স্টলের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে গতকাল সাতচাঁদ কমিউনিটি হলে ব্লক ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগী

রোগীদের সাহায্য করা হয়। 2026 ফুটবল বিশ্বকাপে আন্ডারডগ কেপ ভারতের কাছে হোঁচট খেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে স্প্যানিশদের গোলশূন্য জয়ে আটকে দেয় আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়াম ও মিশরের ম্যাচ 1-1 গোলে শেষ হয়েছে। এছাড়া সৌদি আরব ও উরুগুয়েদের মধ্যে লড়াইটিও 1-1 গোলে ড্র হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 6:30 শুরু হয়েছে ইরান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: আকাশবাণী আগরতলা কক্কমা পড়িব সমীর্দ বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই স্লোভাকিয়া নিয়ে মন্ত্রীবক্রক রবার্ট ফিকো মিয়া ব্রাতিস্লাভা ও বাবাইনি কগনাম পান্ডা কাইসা খালাইখা আপনার আগে কগনার্থানী মোসাং ফিকো ভারত হাক্তরনি রং পুইসা বাংরি মানমানো বলাই শাখা হাক্তর কাইনি বিশিং বেলাই হালক কাহাম তঙ মন্ত্রীবক্রক মোসাং মোদী শাখা ও বেরেমু ও ভারত স্লোভাকিয়ানি বিশিং হালক তাইব কাহাম মানো তাই হাগতর কাইনি বিশিং চুবালাইমু ও কটাল্লাম ফিওক জাগান
1: টেকনোলজি হামারি ভাবি সাজেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায় ডিজিটাল টেকনোলজি পর আজ কিয়ে গয়ে এমওইউ ইসে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি মুঝে খুশি হ্যায় কি স্লোভাকিয়া কি এক ইউনিভার্সিটি মে এআই কে বিষয় পর ইন্ডিয়া চেয়ার স্থাপিত কি যা রহি হ্যায়
0: মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তৈরি মুম্বাই থাই বিশিসিনুয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সবকা প্রয়াস নাহার মুম্বাই ভারত খরচা জাকাই হামক্রাইনি লামো বসকাঙ্গি দঙ কেরিজা হুক বা খ্লাইনি রক বেরোই তাই শিকলা হদানি হামক্রাইও গবাং লোক হামক্রাই রেগজা টাংবাং মুখ থাঙ্গ চাসা রেখা টাং বেখ্রেব বাবায়ও হাফাংনি বাইমু খক নই চিনি পয়েন্ট নই রাসাই রেজাক রাঙ্গ সবিখা মেট্রো রেল নেটওয়ার্ক বাগ বাহাই তাই বসংলাহার নেটওয়ার্ক সা পয়েন্ট ব্রী দক রাশাই কিলোমিটার গবাং ফলক জাখা ভারতনি রেলওয়ে বাজেটনি চুবা চুবাই বাক চুকু হাই বাংখা তাই তাবু কাই সারা দক চিনি বন্দে ভারত ট্রেন সেপ চল খাইজাক দঙ আবুবাই থাংলাইসু সেপ লাইটে সাংখা অ চাসামু নই সাই ব্রীচি সিনিনি বিশি বিশিনি বিশিং হামসাজাক ভারত সোনামপি সানা থংকরা খালাইমা নই খরচা জাখা মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক শাহনি তৈজল মুম্বাই মিয়া হাস্তে তাংন কতর টাস্ক মনিটরিং সিস্টেম নি কগলাম পান্ডা কাইসা সংসা জাখা হাস্তে নি কেরং রাইজানি হালক সাখামনি সেপসাপ টাং বেখ্রেব নি হামক্রাই তাই লুকু হামক্রাই রুকজাক ডাল বিদাল কগলাম সালাইখা পান্ডাও মন্ত্রকরা জুদা জুদা নাইখুং নি অফিসার রগ্ন লুকু হামারি নি সামুঙ্গ তাই বদৌই সাপ সুত্রা তাই বার জাতি টাংনানি দাগিখা ফেকজাঙাই তাই চায়া সামুংন কেবাঙ্গি থানসাকে সামুং নাইকলনানি সাকা ফানবক্সিনি বসাকা যত হাঙ্কর মোবাইল পেট্রোলিং সিস্টেম চয়াউই তন্না নাংনাই তাই চ্রাইরগ্নি বেড়াইখিনি ঠাই তাই বরক কথুমজাক ঠাইরগ কাহাম টংখর মথাংনানি হজাক টংনা নাংনাই অ কগ্রনতি পুলিশ নাইকল ফাংরগ্নব তাইব কারাক সামুং টাংনানি দাগিখা মন্ত্রকরা এডিসিনি বসকাং বিলেজ কমিটি চংবরী বাকি মিয়া পাইথাক ভোটার লিস্ট কারি জাখা জুদা জুদা ব্লক রিটার্নিং অফিসার রক রাজনৈতিক বদল আদং রক ইয়াগ পাইথাক ভোটার লিস্ট নি কপি আফার জাখা ইয়াং বিলেজ কমিটি চংবরী তৈ তিনি সুপ্রিম কোর্ট খনারমুানো ভারত হাফাংনি হুকুমু কক সংলাইন চাকরা রসা মুং রগ্ন রাংচুবা সুরমানি টাংবাং কইবলাই রেনা কবখা হাস্তে এবার কেন্দ্র হাফাংনি সকাত মানজাক এবার আকাশবাণী তাই দূরদর্শনী গসিমুং মানজাক আর্টিস্ট রক ও রাংচুবাচুনি বাকি কইবলাই রেউই মাননাই কইমুংনি বাকি উমর উংনা নাঙানো বিশি দক চিনি সিমি তাই বরকনি আজিমুং তাল খক দক সাইনি গবাং অঙি মানগলাক তামুখে তুমুংন বরক হাফাংনি জেসাবু মথাতেই বাতারক মানি টংখে বরকনি আজিমুং খবজাক গলাক হুকুমু কক চংলাইনকনি ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিম থাঙ্গি অনলাইনতে কইবলাই রেউই মাননাই তামুখে অ সুনামজাক ফরমেট ও কইবলাই রক হাস্তে এবার কেন্দ্রই নাইকলজাক আমসাইনি এবার জুনাল কালচারেল সেন্টারনি বিশিংতে ইয়াফারৈনা নাঙানো বরনি ইয়াকতে রহরজাক একে কক চংলাইন কইবলাইন

0: খিয়ারগ্লা প্রদেশ যুব কংগ্রেস নিপক্ষে মিয়া আগরতলা আউলিও খাউদ্দমা হিমবতক্কা রিজাখা আউলি জুদা জুদা লামাতেই আর এম এস লাম্প্রাও সগিখে পুলিশ ও হিমবতকন কাসুকা আর খাদমা ফুরুকানি প্রদেশ যুব কংগ্রেস কাসকু নীলকমল সাহাতাই বদলনি খাফর জাগাই রকমান জাখা প্রদেশ যুব কংগ্রেস কাসকু সাকা নিট ইউজি আমজুকমুংনি সুমুংবলাই সেকাংবারিয়া নংখর থানী করংজাক টংনাই রগ্ন রমনানি তাই সিএনজি পিএনজি এলপিজি পেট্রোল ডিজেল নবই সালব্রুম নামমানী মানে মরকমান চাজাগিয়া অঙ্গই মিয়ানী অ খাদমা সাউংবতং পালাই জাখা দলাই হাঙ্করনি হাঙ্কর নাইকলফাংনি হাবানগৈ মিয়া ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং কমিটি এবার দিশানি কগলাম পান্ডা অংখা সাংসদ কৃতিদেবী দেববর্মানী তৈফাংবাই সংসাজক ও দিশা পান্ডাও জুদা জুদা নাইখুঙ্গ তাঙ্গজাগি টংমানী লোক হামক্রাই সাউংবতাং রক সেকাঙ্গি টংমানী তৈ সালাইজাখা সাংসদ কৃতিদেবী দেববর্মা হাঙ্করনি বেবাক বাবাই হামক্রাইনি বাকি জুদা জুদা নাইখুংনি অফিসার রগ্ন লোক তৈফাং আদং রক বাই কথাওই সামুং তাংনানী কবখা বসাকা হাপাংনি সামুংতাই লোক অজা রক বাই কথালাই চাইটকুনি বিসিংতিনো হামক্রাইনি সামনতাই বদই লোকনি কাহাম খ্রাইজা নাঙানো নৈশাই নৈশিদক ফুটবল ওয়ার্ল্ড কাপ আন্ডার ডগ কেপ বার্ড বাই খা মিথিগ্রজাখা স্পেন বেলাই নাইথক ফুটবল থমানি বিশিংটি স্পেনিশ রকন গোল রিয়াবই ড্র খলাইখা কচারখা খলাই কচারখা আফ্রিকা বদল তাই বাবৈসা বখাক বেলজিয়াম তাই মিশর বাতাই মঙ্গ সা সা গোল বাই থমুং পাইখা আবো কারিব সৌদি আরব তাই উরুগুয়েনি বাতাই মঙ্গ ব সা সা গোল বাই দ্র অংখা ভারতনি জরা রগই তিনি ফুংনি দামদক সরি থামসিও সিয়ানখা নিউজিল্যান্ডনি বাতাইমুং তাবুক নবাটিবানী ককটমা বসকাং দামনৈশিব্রীও সিপাহীজলা তাই সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ কসু কবাংখা ওয়াতি ওয়াবন হই নবাটিবার নাইখুং হজগ্রখা তিনি সালনি তুংমারি সাকাবো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গি মানো আগরতলাও তিনি আইসুকনি তুংমারি খামাও 25.4 ডিগ্রি সেলসিয়াস ককটমা পরিবং তাবনি বাকি অরণ্য পাইখা উনি ককটমা আওয়া ইঙানো তিনি হর দামসিনী সতী বৃষি বাবো
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, সবাইকে অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে জানাই সুস্বাগতম। নতুন দিনের এই শান্ত স্নিগ্ধ প্রভাতে আমরা উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে, পরিবেশ সচেতনতা। শ্রোতা বন্ধু, জুন জুলাই মাস মানেই আমরা বিশেষভাবে পরিবেশের দিকে নজর দিই, পরিবেশকে নির্মল রাখতে চেষ্টা করি এবং পরিবেশকে নানানভাবে সবুজে ভরিয়ে তুলি।
1: ঠিক বলেছ রাহুল, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই সকালে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবন, ভবিষ্যৎ এবং সমগ্র মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
0: শ্রোতাবন্ধু, পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের সব কিছু, বাতাস, জল, মাটি, গাছপালা, নদী, পাহাড় এবং জীবজন্তু, এই সব কিছুর সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই জীবন ব্যবস্থা।
1: কিন্তু বর্তমান সময়ে দ্রুত নগরায়ণ, বনভূমি উজাড়, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং দূষণের কারণে পরিবেশের ভারসাম্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে।
0: জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বায়ু এবং জল দূষণ, এইসব সমস্যার প্রভাব আমরা প্রতিনিয়ত অনুভব করছি। কখনো অতিবৃষ্টি, কখনো বা খরা, আবার কখনো তীব্র তাপ প্রবাহ আমাদের জীবনে চ্যালেঞ্জ তৈরি করছে।
1: তাই পরিবেশ রক্ষা এখন সবমিলিয়ে সবচেয়ে বড় দাবি। ছোট ছোট সচেতন পদক্ষেপ যেমন গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, জল

0: সংরক্ষণ এসবই বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
1: আমাদের ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সবুজ বনভূমি, পাহাড়, নদী এবং জীব বৈচিত্র্য আমাদের গর্ব। এই সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
0: আসুন আমরা সবাই অঙ্গীকার করি পরিবেশ বান্ধব জীবন যাপন করব এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী গড়ে তুলব।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সবসময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে কি কি বলছে। ইতিহাসের পাতা বলছে, আজকের দিনে বাঙালি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1920 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি নাট্যকার এবং অভিনেতা জোছন দস্তিদার, সালটা ছিল 1931। আর আজকের দিনে আমাদের মাঝে পেয়েছিলাম, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী 1950 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি পদার্থবিজ্ঞানী বিকাশ চন্দ্র সিংহ 1945 খ্রিস্টাব্দে।
3: ইতিহাসের পাতা বলছে, আজকের দিনে আমরা অনেককে হারিয়েছি, তবে তাদের মধ্যে আজকের দিনে 1861 সালে বাঙালি সাংবাদিক হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে হারিয়েছি। আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকে হারিয়েছি, সালটা ছিল 1925। 1944 সালের আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা সবাই তাকে চিনি, তিনি ছিলেন রসায়ন বিজ্ঞানী, তাকে হারিয়েছি আজকের দিনে। আজকের দিনে 2015 সালে ভারতীয় স্থপতি চার্লস কোরিয়াকে হারিয়েছি। 2021 সালে বাঙালি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, তাকেও হারিয়েছি 2021 সালের আজকের দিনে।
2: এছাড়া আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন রয়েছে বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, তাদের জন্য রইল আমাদের এই পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।
3: এবার লিখছি তোমায় পর্বে আমরা ঢুকে পড়ছি। আজকের প্রথম চিঠিটি পড়ছি, লিখেছেন পশ্চিম মেদিনীপুর

0: মহানগর ঘাটাল থেকে দিবাশিস খাঁ। প্রিয় সাথী, একটি গাছ একটি প্রাণ, অনেক মানুষকে করে জীবনদান। বর্তমান বিশ্বে উন্নয়নের ফলে প্রকৃতি ক্রমশ উষ্ণ হয়ে পড়ছে, খামখেয়ালি বর্ষা ব্যতিক্রমী হয়ে পড়ছে, কখনো অতি কখনো বা নাতি। সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, পাহাড়ে ধস বৃদ্ধি পাচ্ছে, বৃক্ষ কেটে রাস্তা বাড়ি মার্কেটিং কমপ্লেক্স দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে প্রকৃতিতে বৃক্ষের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এল নিনো এবং লা নিনোর প্রভাব ঋতু বৈচিত্র্যের মধ্যে দেখতে পাচ্ছি। প্রকৃতির নিয়ম মেনে আবহাওয়া আগের মতন হচ্ছে না, আমূল বদলে যাচ্ছে। জীবকুল ও উদ্ভিদকুলের বসবাস করা দুরূহ হয়ে উঠছে। ঘটা করে আমরা প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস ও অরণ্য সপ্তাহ পালন করি, কিন্তু কতটা তার সার্থক রূপায়ণ হচ্ছে? গরম থেকে রেহাই পেতে বাড়িতে এসি কুলার ব্যবহার করছি, বাইরেটা কিভাবে ঠান্ডা রাখব? এখনো সময় আছে, প্রকৃতিকে বাঁচাতে হবে। ওজোন স্তরে ছিদ্র ক্রমাগত বেড়েই চলেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমাতে হবে। গ্রীষ্মের জল কষ্ট বড় বড় শহরে দেখা দিচ্ছে, গ্রীষ্মের সূর্যের তীব্র দাবদাহ এবং শীতে তীব্র শৈত্য প্রবাহ, মেঘ ভাঙা বৃষ্টি হরপা বানের হাত থেকে বাঁচাতে একমাত্র বৃক্ষই পারে। আসুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংকল্প করি, সবুজ হোক ধরার প্রাণ। লিখেছেন দেবাশিস খাঁ, কন্যাগড় ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এবারের চিঠি আমার হাতে রয়েছে ডক্টর রমলা মুখার্জির, তিনি বিবেকানন্দ পল্লী হুগলি জেলা থেকে চিঠিখানি পাঠিয়েছেন। বন্ধু লিখেছেন, আকাশবাণী আগরতলা বিভাগ অভিজ্ঞাপন, লিখছি তোমায়। জুন মাসের প্রথম পর্ব, বিষয় সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে। পরিবেশ সচেতন অভিজ্ঞাপন, সবুজে ভরে যাক আমাদের পৃথিবী, এই কামনা প্রত্যেকটি মানুষের হওয়া উচিত। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। সবুজ বনানী আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে দূষণ মুক্ত রাখে। গাছের পাতা ও বাকল ধুলিকণা এবং বাতাসে থাকা ক্ষতিকর গ্যাস আটকে রেখে বাতাস পরিষ্কার রাখে। গাছ ছায়া প্রদান করে এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে আনে, যা বৈশ্বিক উষ্ণতা রোধে ভীষণ সহায়ক। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় মাটির ক্ষয় রোধ হয় এবং ভূমি ধস কমে। গাছ বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছেড়ে দিয়ে বৃষ্টিপাত ঘটাতে এবং স্বাভাবিক জলচক্র বজায় রাখতে ভূমিকা রাখে। গাছ থেকে আমরা শস্য, ফলমূল, কাঠ, ঔষধি ইত্যাদি বহু মূল্যবান জিনিস পাই, কিন্তু আধুনিক যন্ত্র সভ্যতা সবুজ পৃথিবীকে করেছে কলুষিত। সবুজ জঙ্গল তছনছ করে কংক্রিটের জঙ্গলে বানাচ্ছে। তাই আমরা এই অঙ্গীকারে আবদ্ধ হই যে আগামী বর্ষাতে প্রত্যেকেই অনেক অনেক বেশি করে গাছ লাগাবো, সবুজে ভরাবো আমাদের ধরা। সবুজ শুভেচ্ছা আনতে ডক্টর রমলা মুখার্জি, বঞ্চি বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি।
0: এবারের চিঠিটি লিখেছেন সোমা রায়, জেলা পশ্চিম মেদিনীপুর, গ্রাম পোস্টাবিশ জারা। সুচেতনা অভিজ্ঞাপন, পৃথিবী বা ধরার প্রাণকেন্দ্র হল সবুজ। সবুজ রং তারুণ্য, সতেজতা, জীবনী শক্তি ও শান্তির প্রতীক। সবুজ গাছপালা আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, বৃষ্টিপাত ঘটায় এবং মাটি

উর্বরতা রক্ষা করে। গাছপালা না থাকলে পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না। তাই পৃথিবীকে বাসযোগ্য ও সুন্দর রাখতে হলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মানুষের মনের সজীবতা, ভালোবাসা, আশা ও আনন্দ মানুষের মনকে সবুজ করে তোলে। অজ্ঞানতা, কুসংস্কার ও স্বার্থের ঊর্ধ্বে উঠে তার জীবন সার্থক হয়ে ওঠে। একটি সুন্দর পৃথিবীর জন্য প্রকৃতির সবুজ ও মনের সবুজ দুটিরই প্রয়োজন। বর্তমানে যান্ত্রিক সভ্যতা ও নগরায়নের ফলে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবী ধূসর হচ্ছে। পৃথিবীকে আবার সবুজ করে তুলতে ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে। বৃক্ষরোপণই শুধু নয়, তার পরিচর্যা ও যত্ন করে তাকে রক্ষা করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আয় আয় আয় আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে, চল আমাদের ঘরে চল, এই গানটির মাধ্যমে প্রকৃতি ও মানবের মাঝে এক মেলবন্ধন ঘটিয়েছেন। প্রকৃতির সবুজ স্নিগ্ধ প্রাণবন্ত আনন্দ ও মানবের সবুজ স্নেহময় ঘরোয়া পরিবেশ একাকার হয়ে যাক, এই শুভকামনায় সময় রায়, জেলা পশ্চিম মেদিনীপুর, পোস্ট অফিস ঝাড়া।

এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা। বন্ধু চিঠিখানি লিখেছেন পরিবেশ বান্ধব অভিজ্ঞাপন। তোমার জুন মাসের বার্তার প্রথম বিষয় রেখেছ সবুজ হোক ধরার প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষ বন্দনা কবিতায় লিখেছেন অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে সৃষ্টি হয়েছিল গাছ, রঙে রঙে সেজেছিল প্রকৃতি। মানুষ সৃষ্টির পর বনই ছিল আমাদের অন্যতম আশ্রয়। প্রাণধারণের পক্ষে বৃক্ষ অপরিহার্য, তরুই আমাদের প্রাণ প্রদীপটিকে জ্বালিয়ে রেখেছে বলা যায়। নাগরিক সভ্যতার বিষ বাষ্পে রুদ্ধশ্বাস কবি বড় দুঃখে বলেছেন দাও ফিরে সেই অরণ্য লওই নগর। অরণ্য বনভূমির এই সর্বাত্মক উপযোগিতার কথা মনে রেখে পরিবেশ রক্ষাই বন সৃজন, সংরক্ষণের তাৎপর্যটি মানুষকে উপলব্ধি করাতে হবে। জনবসতির অনুপাতে গাছের পরিমাণ নির্দিষ্ট হওয়া দরকার। গাছ না থাকলে বর্ষা হওয়া কঠিন, গাছই টেনে আনে জলভরা মেঘ, আনে মৌসুমি বাতাসের শীতলতা। মৌসুমি বৃষ্টির কল্যাণেই আমাদের দেশে চাষবাস হয়। এই পৃথিবীতে সুস্থভাবে সুখে শান্তিতে বাঁচতে হলে আমাদেরকে সবুজায়নের দীক্ষা নিতে হবে, গাছপালার প্রতি গভীর

অনুরাগ সৃষ্টি করতে হবে। অসুস্থ পৃথিবীকে সুস্থ করার সংকল্প দিকে দিকে প্রচার করতে হবে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতক পার করে এসে যদি কিছু আত্মসমীক্ষা জাগে, সেটুকু হবে ভবিষ্যতে আমাদের এই ধরার শ্যামলিমার সমিত। আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিকে রক্ষা করি, আর সবুজায়নের দৃষ্টান্ত রেখে প্রকৃতির ভারসাম্য এবং একটি গাছ একটি প্রাণ এই বিশেষ মন্ত্রের

0: শ্রোতা বন্ধু, এবারে তথ্যে চলে যাচ্ছি। প্রথম যে তথ্যখানি আপনাদের জানিয়ে রাখছি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী বা দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় স্বামী এবং স্ত্রীর আয় মিলিয়ে 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যেই কোনো ভাতা পেয়ে থাকেন, তা আয়ের মধ্যে গণ্য হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in MOC স্কিম অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্রগুলো সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বা জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। যে সমস্ত শিল্পী মাসিক 500 টাকা ভাতা পাচ্ছেন, তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যারা জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করতে পারবেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে।
1: এবার জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একটি তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরার গোমতী জেলায় অবস্থিত PM শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য এক ওয়াকিং ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য PM শ্রী প্রকল্পের অধীনে সম্পূর্ণ অস্থায়ীভাবে এই নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী 22 জুন 2026 সকাল 10টার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং পারিশ্রমিকের বিবরণ জানাচ্ছি। স্কুল টিচার শূন্যপদ 1টি, শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ BCA এবং AR, VR ও AIT PG সার্টিফিকেট থাকতে হবে। মাসিক পারিশ্রমিক 30,000 টাকা, পূর্ণকালীন ডিউটি হবে। দ্বিতীয় পোস্টটি হচ্ছে যোগা ট্রেনার, অনূর্ধ্ব মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শূন্যপদ 1টি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যোগ ব্যায়ামে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রতি মাসে 12টি সেশনের জন্য মাসিক পারিশ্রমিক 12,500 টাকা। স্পোর্টস কোচ জন্য শূন্যপদ হচ্ছে 2টি, যোগ্যতা BPED বা MPED অথবা NIS সার্টিফিকেট বা ডিপ্লোমা। প্রতি মাসে 16টি সেশনের জন্য পারিশ্রমিক 20,000 টাকা। চতুর্থ শূন্যপদটি হচ্ছে অটল টেঙ্কারিং লে

0: ফেসিলিটেটর শূন্য পদ একটি, সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্সে বিই বিটেক বা এমএসসি, সাথে ইলেকট্রনিক্স রোবোটিক্স কোডিং স্টেম, থ্রি ডি প্রিন্টিং আইওটি বা উদ্ভাবনী বিজ্ঞান কার্যকলাপে দক্ষতা থাকতে হবে, মাসিক পারিশ্রমিক 30,000 টাকা। ড্যান্স ও মিউজিক কোচ, কথক কুচিপুড়ি ভরতনাট্যম বা লোকনৃত্য, এই বিভাগে নেওয়া হবে ড্যান্স ও মিউজিক কোচ, শূন্যপদ একটি, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং শিক্ষকতার অভিজ্ঞতা, প্রতি মাসে 24টি সেশনের জন্য পারিশ্রমিক থাকবে 25,000 টাকা করে।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে, রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 67%। আজ ভোর 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 0.4 মিলিমিটার। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের সিপাহী জেলা এবং দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য।

0: শ্রোতা বন্ধুরা, এবার স্বাস্থ্য বিষয়ক পর্বে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে PCOS। এটি কিন্তু এখনকার সময়ের একটি ভীষণ বড় সমস্যা বলে মনে করা হচ্ছে। আর এই PCOS মানে জীবন থেমে যাওয়া নয়, আপনাদের প্রতিদিনের খাবারই হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। তাহলে চলুন জেনে নিই কি হতে পারে এটা থেকে, কিভাবে মুক্তি পাবো, তার পথগুলো আমরা কি নিতে পারি। তবে এটা তো আমরা সবাই জানি না যে PCOS শুধু হরমোনের সমস্যা, কিন্তু এটি বাস্তবে ধীরে ধীরে আপনার ওজন, মুড, ত্বক, চুল, পিরিয়ড সব কিছুকেই কিন্তু একদম জাপটে ধরবে, সব কিছুর উপর প্রভাব ফেলতে পারে। তবে প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আমরা রাখি লাউ, পালং শাক, করলা, ব্রোকলি, ডিম, মাছ, মুরগি, ডাল, ছোলা, বাদাম ও বিভিন্ন বীজ, টক দই, ওটস, লাল চাল, আটা রুটি, চিয়া সিড ও ফ্লেক্স সিড, তাহলে অবশ্যই আমরা কিন্তু এই পথটা থেকে বেরিয়ে আসতে পারি।
1: আর শ্রোতা বন্ধু, সময় জানান দিচ্ছি আজকের মতো অভিজ্ঞাপন এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল
0: এবং আমি মহুয়া।
1: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই ইংরেজি সংবাদ এবং এরপর উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।
1: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। গুড মর্নিং, I am Sunil Verma. The headlines. Slovakia confers its highest honor, Order of the White Double Cross. Today, to also hold bilateral meetings with Prime Minister of Canada and UK and UAE President. Government hikes export duties on diesel and aviation turbine fuel. Export duty on petrol remains unchanged.

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, একটা সুন্দর সকাল আমাদের সবার জন্য। সুন্দর এই কারণে প্রকৃতি যেন আমাদের জন্যই রয়েছে, সুন্দর করে চারিদিক সাজিয়ে তুলেছে আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য। আর আমাদের কি করতে হবে? বনসৃজন করতে হবে। আর বনসৃজন করতে হবে বলেই আমাদের প্রকৃতি ভালো থাকবে, আগামী দিনে আরো ভালো রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চায়ন্ত। আমি আজকের প্রভাতী অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি তোমায় গান শোনাবো পর্বে। আর আজ এই পর্বে গান শুনবো প্রচুর, তবে কথা বলবো অল্প। আর কথা বলার মতো কিছু নেই, সবটাই অনুভব করার মতো। কারণ আজ তোমায় গান শোনা

নব পর্বে যেই শিল্পীর গান শুনব সেই শিল্পী এক এবং অনন্য, তার সঙ্গে কারোর তুলনা হয় না, না তোর, না তার স্টাইলে, না তার কণ্ঠে, না তার চারিত্রিক যে গুণাবলী, কোনো কিছুর সঙ্গেই তার সাথে কারোর তুলনা হয় না। তিনি বিখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। আমাদের কাছে হেমন্ত মুখোপাধ্যায়, আবার হিন্দি জগতে, হিন্দি গানের জগতে কিন্তু তিনি হেমন্ত কুমার নামে পরিচিত। আবার তাকে বা তার কণ্ঠস্বরকে বলা হয় ঈশ্বরের কণ্ঠস্বর। আর যেহেতু তিনি এত সুন্দর গলার অধিকারী, আর ভালোবাসতেন এমন একজন শিল্পীকে, এবং তাকে বলতে গেলে মানে অনুসরণ করতেন, অনুকরণ করতেন প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিক। হ্যাঁ, পঙ্কজ মল্লিককে ভীষণভাবে হেমন্ত মুখোপাধ্যায় অনুকরণ করতেন, অনুসরণ করতেন, তাই একসময় তার নাম পড়ে যায় ছোট পঙ্কজ বলে। যাই হোক, এবারে আমরা গানে চলে যাব। অসংখ্য গান তিনি গেয়েছেন, রেখে গেছেন আমাদের জন্য। রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর করেন, কোনো এক অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পঙ্কজ মল্লিক যখন রবীন্দ্রসঙ্গীত শুনেছিলেন, তখন তিনি বলেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের দ্বিতীয় কণ্ঠ। যাই হোক, প্রথম গানটাই আজকের প্রভাতী অনুষ্ঠানে শুরু করলাম তাঁরই কণ্ঠ দিয়ে। এবার চলুন তাঁরই কণ্ঠে আরও একটি অসাধারণ গান।

জন্মটা হয়েছিল বারাণসীতে, তার মায়ের বাবার বাড়িতে, তারপর আস্তে আস্তে কলকাতায় আসা। জীবনের প্রথম দিকে তিনি পড়েছিলেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে, তারপর আস্তে আস্তে দিন এগোলো এবং এগোতে এগোতে কখন যেন কোথায় যেন দেখা হয়ে গেল সুভাষ মুখোপাধ্যায়ের সাথে, যিনি পরবর্তীকালে একজন স্বনামধন্য কবি হয়ে উঠেছিলেন। কিন্তু তারই সংস্পর্শে এসে ছোট্ট হেমন্ত গল্প লিখতে শুরু করে। তারপর একটা কথাই বলতে হয় যে সবসময় তিনি গুণীজনের সান্নিধ্যে ছিলেন। ইন্টারমিডিয়েট পাশ করে হেমন্তবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চান, কিন্তু তিনি সঙ্গীতের জন্য নিজের শিক্ষাটাও ত্যাগ করেছিলেন। তার সাহিত্যিক হওয়ার ইচ্ছে ছিল, আর তাই তো ওই ছোট্ট গল্প দিয়ে হাতে খড়ি। কিন্তু ভালো যে বাঁচতেন তিনি সঙ্গীতকে মনে প্রাণে, তাই 1937 খ্রিস্টাব্দে থেকে তিনি সঙ্গীত জগতে একদম পুরোপুরি নিজেকে ডুবিয়ে দেন। সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন হেমন্ত মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আজ আমরা তোমায় গান শোনাবো পর্বে শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু অসাধারণ গান। আজকের দিনে 1920 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল, তাই তোমায় গান শোনাবো পর্বে উনার কণ্ঠে কিছু গান শুনবো না তা কি হয়। আরো একটি গান না শুনবো, রবীন্দ্র

শুরু, কখনো আকাশবাণী, কখনো দূরদর্শন। সবচেয়ে মজার বিষয়, 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া ধারাবাহিকভাবে আধুনিক গান রেকর্ড করতেন হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ওই গান রেকর্ডেড রয়েছে গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার কাছে। কথা কাহা কানু কাহি এই গানটিতে প্লেব্যাক করেছিলেন নিমাই সন্ন্যাস ছবিতে প্রথম। হ্যাঁ, এর আগে তো অনেক আধুনিক গান গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত করেছেন, অনেক গান করেছেন, কিন্তু বাংলা ছবির জগতে একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি পদার্পণ করেন প্রথম 1941 সালে। আর প্রথম তিনি সুর দিয়েছিলেন কথা কয় না কো শুধু শোনো এবং আরেকটি গান আমার বিরহ আকাশে প্রিয়া, এই দুটি গানে প্রথম সুর দিয়েছিলেন। ওই যে শুরুতেই বললাম, তিনি শুধুমাত্র একজন গায়ক হিসেবে নিজেকে ধরে রাখতে চাননি, তিনি একজন সঙ্গীতকার, পরিচালক হিসেবে নিজেকে অনেকটা দূর বিস্তৃত করেছেন। কারণ যার মধ্যে যা থাকে তা তো আসলে কেউ লুকিয়ে রাখতে পারে না, তাই না? কোনো না কোনোভাবে তার বহিঃপ্রকাশ হবে। আর একজন মানুষ যার মধ্যে এত গুণ রয়েছে তাকে কি কখনো আটকে রাখা সম্ভব? আমরা তোমায় গান শোনাবো পর্বে শুনছি সুরকার, গীতিকার, গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু অসাধারণ গান। শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই আমরা শুনব, চলে যাব তোমায় গান শোনাবো পর্ব থেকে সরাসরি হেডলাইন্স হয়ে বলছি তোমায় পর্বে। আর আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, আবারও জানিয়ে দিচ্ছি, একটি গাছ একটি প্রাণ। ফোন করবেন 0381 232 6253 এই নম্বরে।

1935 সালে আকাশবাণীতে তার প্রথম গান রেকর্ডিং হয়। গানের প্রথম লাইনটি ছিল, আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী। আর এইভাবেই তার পথ চলে।

0: মানুষ ছিলেন, যে কেউ তার সান্নিধ্যে এসেছেন তিনিই তার প্রসঙ্গে ভালো কথা ছাড়া খারাপ কথা হয়তো বা কেউ বলতে পারেননি। তবে তিনি একটা আইকন ছিলেন, কারণ ধুতি পাঞ্জাবি, সঙ্গে শীতের দিনে একটা শাল, এই ছিল তার পরিচয়, এই ছিল তার অবয়ব। কিন্তু সেটা কিন্তু সবাই মনে রেখেছে এখনো, যদি যেভাবেই ডাকুক না কেন, ছোট পঙ্কজ কিংবা ঈশ্বরের কণ্ঠস্বর কিংবা হিমন্ত কুমার কিংবা হিমন্ত মুখোপাধ্যায় যাই বলি না কেন, তাকে কিন্তু সবাই চিনে একজন সত্যিকারের বাঙালি হিসেবে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি এই গানটা শুনতে শুনতে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আমরা আজ তোমায় গান শোনাবো পর্বে শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু অসাধারণ গান। শ্রোতা বন্ধুরা, তিনি এমন একজন শিল্পী ছিলেন বা এমন একজন মানুষ ছিলেন, মানুষ হিসেবে তো একটা অন্য জগতের

এখন শুনবেন নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল সচিবালয়ে আয়োজিত টাস্ক মনিটরিং সিস্টেমের এক সভার পৌরোহিত্য করেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত বার্ষিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্লোভাকিয়া প্রতিপক্ষ রবার্ট ফিকো গতকাল ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এই সফর ভারত স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে। এডিসির আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে ভিলেজ কমিটির নির্বাচনের জন্য গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ব্লকের রিটার্নিং অফিসারগণ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন। ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ে গতকাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি তথা দিশার সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃতিদেবী দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিশার সভায় জেলার বিভিন্ন দপ্তর পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। 2026 ফুটবল বিশ্বকাপে আন্ডার

টক ক্যাপ ভার্দের কাছে হোঁচট খেল বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলে স্পেনিশদের গোল শূন্য ড্রয়ে আটকে দেয় আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়াম ও মিশরের ম্যাচ এক এক গোলে শেষ হয়েছে। এছাড়া সৌদি আরব ও উরুগুয়ের মধ্যে লড়াইটিও এক এক গোলে ড্র হয়েছে। আগামী চব্বিশ ঘণ্টায় সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন নিউজ হেডলাইন্স।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আবারও জানাচ্ছি একটা সুন্দর সকালের অনুভূতি এবং ভালোবাসা নিয়ে এই সকালের শুভেচ্ছা আপনাদের জন্য রইল। আমরা রয়েছি এখন বলছি তোমায় পর্বে, আর এই পর্বে আজকের বিষয় রেখেছিলাম একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, তবে আজকে কেন জানি মনে হচ্ছে আবারও একটু কথা বলি এই বিষয়টা নিয়ে। কারণ দেখুন, আমাদের এই গাছ আমাদের জীবনের অনেকটা জায়গা করে নিয়েছে, আর সেই জায়গাটা সম্পর্কেই আপনাদের থেকে জানবো, আপনাদের থেকে শুনতে চাইব এই বিষয়ে আপনারা কি বলতে চান। বন্ধু আছেন সঙ্গে, হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন সঙ্গে? না, হয়তো বন্ধুর সাথে আমরা কথা বলতে পারবো না, আবারও সেই যান্ত্রিক গোলযোগ। গাছ নিয়ে আমরা অনেকে অনেক কথা বলে থাকি, আর তাই আজকে যখন চিঠি পড়ছিলাম তখন ভাবলাম যে না, আমরা শুধুমাত্র যে গাছকে ভালোবাসি আর কেউ কেউ গাছ লাগাই তা নয়, গাছ নিয়ে অনেকের মনেই অনেক রকম ভাবনা চিন্তা আছে, আর সেই ভাবনা চিন্তা থেকেই এই পর্বটি, এই পর্বের আজকের বিষয়টি একটি গাছ একটি প্রাণ। জানবো আপনাদের থেকে এই বিষয়ে, অবশ্যই আপনারা কথা বলুন 03-81-232-6253 এই নম্বরে ফোন করুন।

0: একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: গাছ আমাদের প্রাণ, আমরাও গাছের প্রাণ। নমস্কার,
0: কে বলছিলেন?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ অমিতাভ বাবু, স্বাগত।
1: হ্যাঁ স্বাগত দিদি আপনাকেও। কিন্তু দেখুন, একটা কথা প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো, যে বিষয়গুলো আপনারা দেন তাতে কিন্তু সচেতনতার বার্তাটা বেশি করে ফুটে ওঠে, আর এমন দিনে এটাই সবচেয়ে জরুরি। তো আমি জানি না আজকে কতজন শ্রোতা বন্ধু সচেতন হবেন, তবে আমি বলি যে একটি গাছ একটি প্রাণ যে বিষয়টি দিয়েছেন, হ্যাঁ, সেটি একেবারেই সত্যি কথা। ধরুন একটা গাছ, তার যে পরিচর্যা, তাকে বড় করে তোলা, তার পেছনে যে পরিশ্রম, হ্যাঁ, সেটা যখন সেই গাছটা মহিরুহে পরিণত হয় তখন সেই গাছ থেকে আমরা উপকৃত হই দিদি, অনেকটাই উপকৃত হই। আমাদের বেঁচে থাকার যাবতীয় রসদটুকু সেই গাছ থেকে আমরা পাই। তাহলে একটি গাছকে যদি আরো আরো অনেক গাছ এখান থেকে জন্ম নেয়, এবং এই যে বনানী, সুদূর বনানী প্রান্তরে আমি যখন হেঁটে যাই, আমি গাছেদের সঙ্গে কথা বলি যে তোমরা যেভাবে আমাদের প্রকৃতিকে রক্ষা করছো বিভিন্ন দূষণের হাত থেকে, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে, তাতে করে মানুষকে আরো বেশি বেশি করে এগিয়ে আসতে হবে। আর এরকমই একটা কাজ আমি করেছিলাম, একটি ছোট্ট ছেলেকে, যেটাকে আমি পড়াই বাচ্চাকে, তাকে একটি গাছ আমি দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম এই গাছটা তুমি তোমার বাগানে রোপণ করো। সে যখন সযত্নে সেই গাছটি রোপণ করে, হ্যাঁ, তখন প্রতিদিন আমি যখন পড়াতে যেতাম, সে বিকেলে স্যার আজকে আমি গাছে জল দিয়েছি, গাছের পরিচর্যা করেছি, এই যে কথাটা শুনতাম, তখন মনে মনে ভাবতাম যে এই প্রজন্ম যদি এইভাবে আরো অনেক অনেকভাবে এগিয়ে আসে, তাহলে হ্যাঁ, তাদের প্রাণটা যেমন গাছের সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠবে, তেমনি গাছের সংখ্যাও বাড়বে এবং আমাদের পৃথিবী হবে শস্য সমল। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। সত্যি কিন্তু এই দিকটা কিন্তু ভেবে দেখা যায় না, যে আমরা তো আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো বন্ধু কিংবা ছাত্র নিদেন পক্ষে হতে পারে, কিংবা কোনো একটা শিশু কিংবা কোনো বিবাহবার্ষিকী, এই উপলক্ষগুলিতে আমরা বিভিন্ন কিছু আমরা উপহার দিয়ে থাকি। যদি সেখানে আবার দেখা যায় ব্যতিক্রম কিছু, জামা কাপড় এটা সেটার থেকেও দেখা যায় একটু অন্যরকম ধারায় বই দেয়া হয়। আগে তো দেয়া হতো বেশি বেশি করে, যাতে মানুষ বইয়ের প্রতি বা মানে পুস্তকের প্রতি ভালোবাসাটা বাড়ে বা পুস্তক পড়তে পারে, সেটার উদ্দেশ্যেও দেয়া থাকে, কারণ পুস্তকপ্রেমী একজন পুস্তকপ্রেমীকে সেই উপহারটা দিতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস দেওয়া যেতে পারে, গাছ। হ্যাঁ, একটি গাছ যদি কাউকে উপহার হিসেবে দেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না বিষয়টা, তাই না? আরো একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো সুপ্রভাত।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিরিং জেলা থেকে।
0: আচ্ছা বলুন প্রেমজিৎ বাবু।
2: আপনাকে আমি বিশেষ করে প্রথমে ধন্যবাদ জানাই, যে এত সুন্দর একটি বিষয় নিয়ে অনুষ্ঠানে এসেছেন, সত্যি খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ।
2: আর দেখুন, আমরা তো বিশেষ করে পরিবার দিবস পালন করি 5 তারিখে জুন মাসে, তারপর থেকে কিন্তু জুন এবং জুলাই আমরা যদি তখন আলোচনা করি, বিশেষ করে আমাদের বন সংরক্ষণের ব্যাপারটা পরিবেশে, দেখুন একটি গাছ

0: একটি গান সেটা আমরা অবশ্যই বলে থাকি সবাই, কিন্তু একটি গাছ কিন্তু অনেকজনকে থাকতে পারে, ঠিক আছে? কারণ দেখুন আজকে আমার এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে আমরা অক্সিজেন, প্রথমত গাছ লাগালে আমরা দেখুন একটি গাছে কতটা কাজ করছে, এক নম্বর হচ্ছে আমরা গাছ থেকে অক্সিজেন পাচ্ছি, দুই নম্বর গাছ থেকে আমরা ফল পাচ্ছি, তিন নম্বর সেই গাছের ডালগুলো কাণ্ড থেকে আমরা জ্বালানি পাচ্ছি, কখনো কখনো কাঠও পাচ্ছি। তাই আমরা গাছ অবশ্যই আমাদের লাগাতে হবে, আমাদের পরিবেশ সুন্দর করতে হবে, সুস্থ করতে হবে, না হলে আমাদের সত্যি কথা বলতে গেলে অনেক সংকট আসছে, অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ যে যাতে অনুরোধ করছি আমি যাতে আপনারা সবাই ছোটা বন্ধুরা গাছ লাগান বাড়িতে, হয়তো বা জায়গা অনুযায়ী যতটা সম্ভব ততটা লাগান, দেখুন গাছ যত কাটবে না গাছ কাটে আর দেখুন গাছের যে ব্যাপারটা সত্যি কথা বলতে গেলে তার কোনো বিকল্প হয় না, কারণ বর্তমানে পৃথিবীতে আরো মানুষ কতজন হিসেব আছে, কিন্তু সেই অনুযায়ী তো গাছের প্রয়োজন, যেহেতু গাছ কমে যাচ্ছে বলে তো মানে অক্সিজেনের মধ্যে সংকট হয়ে গেছে। কারণ দেখুন আমরা যখন আমরা করোনা ভাইরাস যখন শুরু হয়েছিল আমাদের পৃথিবীতে তখন আমরা বুঝতে পেরেছি যে গাছের মূল্যটা আসলে, দেখুন আমরা এত অলস হয়ে গেছি, আমরা কিন্তু মানে কি বলবো আমরা মানে কিছু বুঝি না, আর যখন আমাদের উপরে আপনারা গাছ লাগানোর জন্য উদ্যোগ নিন, গাছ লাগান, অন্য কাজ রেখেই গাছ লাগান, যাতে পরবর্তী প্রজন্ম যারা আসছে মানে তাদেরকে যাতে আমরা ঠিকঠাক ভাবে বাঁচিয়ে রাখতে পারি, আমাদের চলতে পারবো না, রাখতেও কিন্তু সেটা খেতে হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি আমরা এখন গাছ না লাগাই, গাছের দিকে যদি আমরা দৃষ্টি আকর্ষণ না দিই, তাহলে ভবিষ্যতে আমরা হয়তো যেদিকে যাবো সেই দিকে কিন্তু অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যেতে হবে, না হলে আমরা বাঁচবো না। দেখুন অক্সিজেনের সিলিন্ডারের দাম কত হবে, সবাই কি পারবে? তার জন্য সবাই মিলে কিন্তু গাছ
1: না, একটা সময় পরে তো তারও অভাব পড়ে যাবে, তাই না?
0: ঠিক ঠিক ঠিক, এর জন্য আমি সেটাই মানে ইয়ে করছি, যেহেতু আপনারা সচেতন করছেন আমাদেরকে আমাদের জন্য, কিন্তু সেটা আপনাদের সেই সচেতনটা কিন্তু আমরা কিন্তু গুরুত্ব করতে হবে, তাতে আমাদের সবার মঙ্গল হবে।
1: আসলে একটা দিন আমরা শুধুমাত্র একটা দিবস পালন করি, বিশেষ করে সেই দিনে আমরা গাছ লাগাই, যদি সেটা বিশ্ব পরিবেশ দিবস হয় সেই দিনে আমরা গাছ লাগাই, তাতে জল দেই এবং অপেক্ষায় থাকি সেই গাছ কবে বড় হবে। অনেক সময় দেখা যায় সেই গাছ হয়তো প্রকৃতির সাথে যুদ্ধ করতে গিয়ে হারিয়ে গেছে, তার আর বাঁচা হলো না। কিন্তু এই একটা দিনকে যদি আমরা মনে না রেখে প্রতিদিনই একটু একটু করে গাছ লাগাই কিংবা কাউকে গাছ উপহার দিই, তাহলেও তো গাছের বৃদ্ধি হবে, তাই না? যত্রতত্র হ্যাঁ নগরায়নের নাম করে আমরা হয়তোবা শতক পুরনো গাছ কেটে ফেলছি, হয়তো কোনো ক্ষেত্রে সেটার প্রয়োজন আছে, তবে যখন আমরা কাটছি তখন একটা গাছ অন্ততপক্ষে লাগাই, এমন একটা গাছ যেই গাছের নিচে একজন পথিক গরম লাগলে একটু বিশ্রাম নিতে পারবে, কিংবা বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলেও গাছের নিচে দাঁড়িয়ে একটু বৃষ্টির থেকে লুকিয়ে রাখবে নিজেকে। মূল বিষয় হচ্ছে গাছ, যেভাবেই হোক না কেন গাছ কিন্তু আমাদের প্রকৃত বন্ধু। গাছকে যদি আমরা ভালো না বাসি তাহলেই দেখা যায় এত কিছু প্রকৃতির ভয়াল রূপ। হ্যালো নমস্কার, হ্যাঁ শুভ সকাল।
2: কথা হচ্ছিল গাছ নিয়ে, আমাদের গত রবিবার একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের শ্রোতা পরিবারে একজন সদস্যদের, তো সেখানে একজন একজনকে গাছ উপহার দিয়েছে।
1: বাহ দারুণ,
2: তো আমাকে সম্মেলনদাতাকে তোমরা সবাই

0: জানো সুমেরুন্দার সারাদিন গাছ নিয়েই থাকেন, সুমেরুন্দা আমাকে দুটো গাছের চারা উপহার দিয়েছেন আর লীলামাসী ওনার বাড়ি থেকে কিছু ফুল গাছের চারা টারা গিফট করেছেন আমাকে আরো কয়েকজনকে করেছেন। তো এই দিকে বেশ ভালো লাগলো। আমরা কিন্তু এটা মানে আমাদের গ্রুপের মধ্যে কিন্তু বেশ মানে আমরা চালু করে দিয়েছি যে কারোর কিছুদিন আগে মণিমাসী জন্মদিন গেল সেখানে একটা গাছই উপহার দেওয়া হয়েছে, চারা গাছ মানে ফুলের গাছ। তো সেটা আমাদের গ্রুপের মধ্যে কিন্তু আমরা মোটামুটি মানে ওই যে বলে না যে শুধু কথা বললে হবে না কাজের উপরে দেখতে হবে, তো আমরা কিন্তু মোটামুটি এটা ছোট্ট পরিসরে হলেও কাজে করার চেষ্টা করছি। কিন্তু সেই জন্য আমি সবাইকেই বলবো হ্যাঁ প্রত্যেকেই যদি এটা শুধু কথা না বলে মানে শুধু আমি খুব সুন্দর গুছিয়ে টুছিয়ে কথা বলবো বা আমার কথাগুলো লোকে শোনো, হ্যাঁ এইরকম মানসিকতা না রেখে একদম ছোট্ট পরিসরে হলেও মানে কাজে যাতে আমরা সেই কথাগুলো কাজে যাতে রূপায়িত করতে পারি সেই প্রচেষ্টা যাতে আমাদের মধ্যে থাকে। যদিও গাছ লাগানোর জায়গা আমার বাড়িতে খুব একটা নেই, ছাদেই করি, তো ছাদে লাগানোর মতো গাছ আমি উপহার পেয়েছি।
1: একদম না, এখন যদি কেউ ভাবে যে ছাদে কেউ অশ্বত্থ গাছ লাগাবে তাহলে তো হবে না, ছাদের উপযোগী গাছই লাগবে। তো সেটা যে উপহার দিবে তাকেও জানতে হবে যে যাকে উপহার দিচ্ছি তার পরিসরটা কতটুকু, সেই অনুযায়ী যদি একটা গাছ উপহার দেয় তাহলেও কিন্তু হয়ে যায়।
0: একদম একদম, তো সেটাই বলছিলাম যে হ্যাঁ সুন্দর মানে চিন্তা ভাবনা সুন্দর আলোচনার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাটাও যদি আমরা সুন্দর রেখে একদম কথায় কাজে মিল রেখে চলতে পারি তাহলে সুন্দর হয়ে আসবে। ভালো থাকবে মোহন।
1: একদম, তুমিও ভালো থাকবে, ভালো লাগলো। আসলে এটা যদি একটা নিয়ম করে, না নিয়ম তো কি সরকারি নিয়ম বলছি না আমি, এটা যদি আমরা আমাদের মতো করে একটা নিয়ম করে এই প্রচলনটা চলতে থাকে, এটা শুরু করতে পারি তাহলে কিন্তু বেশ হয়, তাই না? হ্যালো নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সকাল।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম। হ্যাঁ সুশীল বাবু বলুন।
2: তো আপনি তো প্রসঙ্গ রেখেছেন একটি গাছ একটি প্রাণ, তো যেভাবে বিস্তারের ফলে যেভাবে গাছের সংখ্যা কমে যাচ্ছে এবং অক্সিজেনের পরিমাণ যেভাবে কমছে সেটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবতে হবে। মানুষ বেঁচে থাকার জন্য যে মূল দুটি উপাদান রয়েছে এর মধ্যে একটি হচ্ছে নির্মল বায়ু, অর্থাৎ গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রদান করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। কিন্তু বর্তমানে যেভাবে বাড়িঘর করতে গিয়ে এবং বন দস্যুদের থাবায় যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে তাতে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে শত চেষ্টা করেও সেই পরিমাণ বৃক্ষরোপণ এবং বন মহোৎসব করেও পরিবেশ যেভাবে সুরক্ষিত কিন্তু হচ্ছে না। এই জন্য জলবায়ুরও পরিবর্তন হয়ে যাচ্ছে, ঋতুর রকম ফেট হয়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৈষম্য ঘটছে। আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর যে তাপমাত্রা বাড়বে সেটা আর বলে লাভ নেই, হিমালয়ের হিমবাহ দ্রুত গতিতে কিন্তু গলিত হচ্ছে। তাই গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাত বাড়িয়ে রেখে দিতে হবে আমাদের প্রত্যেককে। তাই সবার কাছে আবেদন থাকবে প্রত্যেকে অন্তত বছরে একটি করে গাছ লাগান মায়ের নামে স্থাপন করে, তাহলে দেখবেন কি অভ্যাসটা যদি রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই কিছুটা অক্সিজেনের পূরণ করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে একজন মানুষের একটি প্রেমাইবাবু একটু চেষ্টা করেছিলেন কথাটা বলার, একটি গাছ একটি প্রাণ, হয়তো তারও বেশি উদ্ভিদ মানুষের কিন্তু পরম বন্ধু পরম আত্মীয়, মন প্রতিবেশী হলেও কিন্তু উদ্ভিদ আমাদের নিকটতম আত্মীয়র চেয়েও কিন্তু অনেক বেশি উপকারী। একজন মানুষ গড়ে প্রতিদিন 3টি সিলিন্ডার কিন্তু গ্রহণ করে, প্রতি সিলিন্ডারের বাজার দাম যদি আমি 700 টাকা ধরি সেই হিসাবে প্রতিদিন কিন্তু আমরা 7 × 3 হলে 2100 টাকা কিন্তু লাগছে, বাস্তবিক কিন্তু এটা লাগছে 2100 × 365 7,600, 7,66,000, 7,66,500 টাকা মানুষের যদি আমি গড়ায়ু 80 ধরি তাহলে কিন্তু সারা জীবনে সে 6 কোটি টাকার মতন অক্সিজেন গ্রহণ করে। গাছ আমাদের সেই জীবনদায়ী অক্সিজেন বিনামূল্যে কিন্তু প্রদান করে থাকে। তাই গাছকে আমাদের সম্মান করা একান্ত দরকার, প্রতিপালন করা দরকার, রক্ষা করা দরকার। আজ এই উপকারী বন্ধু মানসিক মানে আমরা কিন্তু নির্বিচারে ধ্বংস করে যাচ্ছি, বন কেটে মানুষের বাড়িঘর করছে, জ্বালানির আবাসপত্র আসবাবপত্র

0: মান ইত্যাদি কিন্তু প্রত্যেকের জোড়াতে কি অরণ্য ভূমি আর আজ প্রায় নিশ্চয় বন ধ্বংস হয়ে আর মানুষের আত্মহরণের কোনো পার্থক্য নেই, কিন্তু নির্বিচারে বন ধ্বংসের ফলে প্রাণীরও কিন্তু জীবনের নেমে আসছে অক্সিজেনের সংকট, মানুষ সভ্যতার কিন্তু বিপদের সম্মুখীন, পৃথিবীর ভারসাম্য কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, জলবায়ুতে অবাঞ্ছিত পরিবর্তন ঘটছে, ভূমিক্ষয় বাড়ছে, বিধ্বংসী বন্যায় করার তাণ্ডব লীলা কিন্তু প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণ হারিয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলি হচ্ছে এটা আমাদের কিন্তু গাছের জন্য হচ্ছে, গাছটাই আমাদের ওই যে একটু আগে আমাদের শুক্লা দি বললেন যে কোনো উৎসবে হোক কোনো অনুষ্ঠানে হোক বৃক্ষরোপণ করা কিন্তু আমাদের একান্ত দরকার। আমাদের যদি কোনো বন্ধুকে দিতে হয় তাহলে একটা গাছ উপহার করা উচিত, তাহলে কিন্তু আমরা কিছুদিন কয়েক বছর অন্তত পরম শান্তিতে থাকতে পারবো। আমাজনের কথা তো আমরা প্রত্যেকেই জানি, আমাজনে যে ঘটনাটা হয়েছে এটা বিশেষ হাত ছিল, চির সবুজ আমাজনের জঙ্গল কিন্তু সমস্তটাই ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের ফলে আমাদের কিন্তু অক্সিজেনের নিদারুণ অভাব এবং অনেক বড় এই বনের মধ্যে কিন্তু যে সমস্ত প্রাণী জীবৎ ছিল ওটাকেও শেষ করে দিয়েছে। এটা কিন্তু সবটাই ম্যানমেড আগুনে যেটা লাগিয়েছিল, এটার জন্য দায়ী কিন্তু প্রেসিডেন্টই।
1: আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টার সঙ্গে না গিয়ে আমরা
0: তবে আজকে যে প্রসঙ্গটা আপনি রেখেছেন এটা একান্ত প্রয়োজন। আমরাও কিন্তু এবছর প্রায় 500 গাছ আমরা লাগিয়েছি আমাদের সংস্থা থেকে, আমাদের সংস্থা থেকে অলত্রিপুরা হেলথ এন্ড লাভিং এশন থেকে প্রতিটি সেন্টার 24টি সেন্টার দিয়ে কিন্তু 500 গাছের মধ্যে লাগিয়েছি। আমরা বলেছি একটা করে গাছ লাগান মায়ের নামে শপথ করে, তাই করেছে, তাই কিন্তু আমরা এই কাজটা করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমরা আমরা প্রতি বছরই গাছ লাগাবো,
1: ধন্যবাদ,
0: একদিন না শুধু অনুষ্ঠান,
1: একদম একদম একদম।
0: নমস্কার, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন,
0: আপনার প্রসঙ্গে আপনার প্রসঙ্গে আনার জন্য আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, শুধুমাত্র গাছ লাগিয়ে যে আমি আমার কাজ শেষ তা নয়, যদি সম্ভব হয়, যদি কাছাকাছি হয় তাহলে সেই বিশেষ দিনে পরে গিয়ে একটু দেখে আসা যে গাছটা কি বেঁচেছে কি না, তাই না? কারণ গাছ প্রাণ সবাই জানি, অক্সিজেন দেয়, কতটা দেবে? আমরা তো দিনে দিনে এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছি কিন্তু সেই হিসেবে জনসংখ্যার হিসেবে গাছের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, তাহলে সংকট তৈরি হচ্ছে, আর সেই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় আমাদের কাছে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার,
1: নমস্কার,
2: সুপ্রভাত, আমি রাজু রায় বলছি।
1: হ্যাঁ বলুন রাজু বাবু।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: দেখুন, আজকের যে বিষয় নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে, একটি গাছ একটি প্রাণ। দেখুন, আমরা জুন জুলাই মাস আসলে এই বিশ্ব পরিবেশ দিবস বা এই পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন ভাবে কর্মসূচিতে ব্যস্ত হয়ে আলোকপাত করি, বিভিন্ন আলোচনা করি, কিন্তু আমি একটু ভিন্ন আঙ্গিকে আজকে বলতে চাচ্ছি। দেখুন, একটি গাছ একটি প্রাণ, সেটি শুধুমাত্র একটা বুকিশ ল্যাঙ্গুয়েজ হয়ে থাকলেই চলবে না। প্র্যাকটিক্যালি যদি এটা আমরা লার্জ মানে স্কেলে এটা ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে আমি মনে করি আজকের যারা স্টুডেন্ট যারা একাডেমিক লেসন নিয়ে আছে তাদের মধ্যে এই এই বার্তাটা বেশি বেশি পরিমাণে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এই অর্থে আমি যদি আমার বাড়ির একটা স্টুডেন্টকে বা যে পড়াশোনা করছে তাকে আমি বলি যে একটি গাছ, তুমি এই যে পরিবেশ বান্ধব একটি গাছ যে নাকি পরিবেশে প্রচুর পরিমাণে মানে সে অক্সিজেন সাপ্লাই করবে এবং একটা পরিবেশ বান্ধব গাছ, তুমি গাছটাকে বপন করো, এই গাছটাকে তুমি রক্ষণাবেক্ষণ করবে, তুমি এতে করে তোমার মধ্যে যেমন গাছটা যেমন যখন সে বড় হবে সে পরিবেশকে তার সুফলটা দেবে, এবং ছোট থেকে তুমি যখন নার্সিং করবে তোমার মধ্যে এ সেন্স অফ নার্সিং, এ সেন্স অফ লাভ, এ সেন্স অফ এফেকশন, এ সেন্স অফ মানে ডিসিপ্লিনারিয়ান অ্যাক্টিভিটি, এইগুলি তুমি বেশি বেশি পরিমাণে কালটিভেট করতে পারবে। এবং তুমি যখন তোমার একটা একটা এজে গিয়ে দেখবে তোমার সেই রোপণ করা গাছটা একটা জায়গায় পৌঁছেছে এবং সে পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে এবং তোমাকে দেখে আরো দুজন মোটিভেটেড হচ্ছে, তখন আমি মনে করব যে আমাদের এই স্লোগানটা আরো বেশিভাবে সমাজে এফেক্টেড হবে। আর আরেকটা জিনিস, আমরা যখন বৃক্ষরোপণ করি, একটা বৃক্ষরোপণ আর 10টা মোবাইল ফ্ল্যাশ না হয়ে 10টা বৃক্ষরোপণ একটা মোবাইল ফ্ল্যাশ হলে মনে হয় তার কার্যকারিতা
1: প্রচার বিমুখ, আরো প্রচার বিমুখ হয়ে যদি আসল কাজটা আমরা করি।
2: একদম একদম, কিন্তু ভেরি আনফর্চুনেট টু সে আমাদের ওই একটা গাছ রোপণ হচ্ছে 10টা মোবাইল ফ্ল্যাশ হচ্ছে, এটা হলে কি হবে সমাজে ওই শো অফটা বেশি যাবে কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টে

0: চিন্তা কম।
1: আর
0: লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা বলতে চাই, বৃক্ষ সেই পরিবেশ নিয়ে আমাদের যে দুটো আন্দোলন আছে, একটা বনমহোৎসব আর একটা হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটাকেও আমাদের বেশি পরিমাণে আরো বেশি মানে অ্যাক্টিভিটেট করতে হবে। চিপকো আন্দোলন মানে নট কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, এইভাবে, কারণ আমাদের বুঝতে হবে যেটা পরিবেশ বন্ধব গাছ সেই গাছটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। আর যেটা বর্তমান টেকনিক্যাল রিজনে দেখা যাচ্ছে পরিবেশ বান্ধব নয়, সেটাকে হয়তো আমি ছেদন করতে পারি আমার আরবানাইজেশনের হোক আর বা যে কোনো কারণেই। এই সমস্ত প্রোজ এন্ড কনস বিচার করে আমাদের সেই স্লোগান গুলিকে বাস্তবায়িত করতে হবে, আর তবেই আমাদের সেই দিবসগুলি বা আপনাদের সেই যে প্রচার করা সেই যে অনুষ্ঠানগুলি সমাজে আরো বেশি বেশি করে সুফলে নেয়া। নমস্কার,
1: ধন্যবাদ। হ্যাঁ, প্রচার বিমুখ হয়ে যদি আমি কাজটা করি আর নাইবা জানালাম কাউকে কি করেছি আমি, আমি শুধুমাত্র নিজেকে ভালোবাসতে গিয়ে যদি গাছটা লাগাই তাহলে বোধহয় সেটা বেশি উপকারে লাগবে। আর পরিবেশ বান্ধব হিসেবে গাছ লাগাতে গেলে তো বড় বৃক্ষ রোপণ করতে হবে না, আমি প্রথমেই বড় বৃক্ষ বলছি না, ছোট্ট চারা গাছ রোপণ করতে হবে। সেটা হয়তো বা আমি দেখব না, আমার পরবর্তী প্রজন্ম সেই গাছটা থেকে তার শক্তি আহরণ করতে পারবে, অক্সিজেন নিতে পারবে, জীবনদায়ী গ্যাস নিতে পারবে ভবিষ্যতে। আর ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু আমাদের সবটা পথ চলা, এমন যেমন আমরা ভবিষ্যতের প্রজন্মের কথা চিন্তা করে আমরা টাকা সঞ্চয় করি, আমাদের সব কিছু সঞ্চয় করে রাখি, ঘর বানিয়ে রেখে যাই যেন ভবিষ্যৎ প্রজন্ম কষ্ট না পায়, তেমনি গাছটাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন্ধু। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। আমরা নাইবা গেলাম অ্যামাজনের সেই ঘটনাটায়, কিসের থেকে কি হয়েছে কিছুই বলতে পারি না, আমরা শুধু শুধু একজনকে দোষ দেব তা তো হয় না। আমরা যদি দেখি এখন কিভাবে ভূমিকম্প হচ্ছে, কেন বিভিন্ন রকম সাইক্লোন হচ্ছে, কেন সুনামি হচ্ছে, সেগুলো যদি চিন্তা করতে যাই তাহলে একটাই উত্তর দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে গাছ। গাছ এমনভাবে কাটা হচ্ছে যার কারণে যে পরিবেশে যে একটা সার্কেল থাকে, সাইকেল থাকে, সেটা তৈরি হচ্ছে না, তার জন্যই এত কিছুর প্রকোপ এত কিছু বেড়ে চলেছে। বন্ধু আছেন, দেখবো কথা বলতে পারি কিনা। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: হ্যাঁ বলুন।
2: একটি গাছ একটি প্রাণ, অবশ্যই গাছগুলো প্রাণের অস্তিত্ব যেখানে আছে সেখানে গাছের উপস্থিতি আছে। গাছ হলো প্রকৃতির কিডনি, আমাদের শরীরের কিডনি যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের শরীরের যে বজ্র সেগুলি কিন্তু শরীরে জমা হতে হতে আমরাই মরে যাব। তো তেমনি এই আমাদের গাছ কিন্তু প্রকৃতির কিডনি, সে সমস্ত পরিবেশকে দূষণমুক্ত করে স্বচ্ছ রাখছে এবং জীবজগৎ জীবের যে অস্তিত্ব পৃথিবীতে সেটা একমাত্র এই গাছের কারণেই হচ্ছে। সুতরাং আমরা বুঝতেই পারি একটি গাছ একটি প্রাণ, আমরা যত গাছ লাগাতে পারবো ততই আমাদের প্রকৃতিটা নির্মল থাকবে। তাই সত্যি যে সমস্ত শ্রোতারা একটা কথা বলেছেন, আপনিও বলেছেন, আমরা একে অপরকে উপহার হিসাবে সে জন্মদিনেই হোক, বার্ষিকী হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, একে অপরকে আমরা গাছের চারা উপহার হিসাবে দেব এবং আমাদের বাড়ির চারপাশে বা হ্যাঁ এখানে আমরা সেই চারাকে রোপণ করে সেই প্রকৃতিকেও নির্মল রাখবো আর এটাকে সবুজ প্রকৃতিটাকে সবুজ করে আমরা এটাকে সুন্দর করে রাখবো। মরুভূমি অঞ্চলে যেখানে গাছের অস্তিত্ব নেই, মাসকে মাস খায় ধুলো বালি, সেখানে মানুষ হাহাকার করছে, গ্লোবাল ওয়ার্মিং গরম জলের জন্য তারা হাহাকার করছে। গাছ শুধু পরিবেশ দূষণ করে না, যে ভূগর্ভস্থ জল সেটাকেও কিন্তু ধরে রাখে,

0: তাহলে একটা দিন জল, জল যদি না থাকে তাহলে জীবের অস্তিত্ব থাকবে না, গাছ যদি না থাকে তাহলে ভূগর্ভস্থ জলও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে, জলের জন্য হাহাকার পড়ে যাবে। তাই সত্যি গাছ আমাদেরকে রাখতে হবে, বর্তমান প্রজন্মে হোক বা আগামী প্রজন্মে হোক বা আগামী ভবিষ্যৎ পৃথিবীর ভবিষ্যৎ যদি অস্তিত্ব থাকতে হয় তাহলে আমাদেরকে সকলকে শপথ নিতে হবে আমরা প্রত্যেকে এক গাছ লাগাবো।
1: ঠিক,
0: মায়ের নামে গাছ, আমার বাবার নামে গাছ, প্রত্যেকের নামে একটা করে গাছ লাগাই। গাছই হলো আমাদের প্রকৃতির মা বাবা, তার গাছ যদি না থাকে আমরা কিন্তু সেই হারিয়ে যাব, এটাই হচ্ছে কথা।
1: ধন্যবাদ, ধন্যবাদ,
0: নমস্কার,
1: নমস্কার। হ্যাঁ, মার নামে গাছ, বাবার নামে, বাবার নামে গাছ, হ্যাঁ একটা তো রয়েছেই, এক গাছ মাকে নাম, এক পেড় মাকে নাম। আমরা যদি হ্যাঁ মাকে বাবাকে মিস করছি সেই হিসেবে একটা গাছ লাগালাম, হয়তোবা সেটা আমার যে পরিসর সেখানে সম্ভব নয়, না হয় আমি ছোট্ট করেই গাছটা লাগালাম, অন্ততপক্ষে আমার ঘরে তো একটা ভালো সুন্দর একটা গাছের একটা সুন্দর সবুজ গন্ধ এবং সঙ্গে অক্সিজেন প্রসেস শুরু হবে, তাই না? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে সাইকেলটা সেটা চালু হয়ে যাবে। বন্ধু আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
2: আমি বলছি।
1: কে বলছেন? হ্যালো, নমস্কার।
2: দ্য ইউটিলিটি অফ প্ল্যান্টেশন ইজ সিগনিফিকেন্ট, ট্রিজ গিভস আস ফ্রুটস, অক্সিজেন, টিম্বার, ভেজিটেবলস, শেডো, রাবার, এটসেট্রা, সো পিপল শুড প্ল্যান্ট এভরি ইয়ার।
1: হ্যাঁ, কে বলছিলেন?
2: শিল্পী কবি সুনীল ভৌমিক।
1: ধন্যবাদ, একদম প্রত্যেককেই প্রয়োজন গাছকে জীবনদান করার সঙ্গে, গাছের জীবনদানের সঙ্গে কিন্তু একটু আমি স্বার্থপর হয়ে যাই, আমারও জীবনদান হয় পাশাপাশি আরও একজনের জীবনের বন্ধু হয়েও দাঁড়ায় গাছ। হ্যালো, নমস্কার। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
3: হ্যালো, নমস্কার, শুভ সকাল ম্যাডাম।
1: শুভ সকাল।
3: কে বলছিলেন? হ্যাঁ, আমি সালিম দেবর্মা, কাতুপাড়া থেকে সিদাই মোহনপুর।
1: আচ্ছা আচ্ছা, বলুন।
3: হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ, তাই তো না?
1: হ্যাঁ
3: হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ, মানে এটা একটি গাছ কিন্তু একটি প্রাণ, কিন্তু আমাদেরকে সেই একটি প্রাণ আমাদেরকে অনেক, আমাদের মানব জাতিকে একটি গাছ অনেক সাহায্য করতে পারে, অনেক গাছ, একটা গাছ অনেক সাহায্য করতে পারে, কিন্তু আমরা আসলে এতটুকু গভীরে মানুষের চিন্তা ধারণা ভাবনা মানে যাইনি আর কি ম্যাডাম। আমরা শুধু আসলে এখন চিন্তা করলে আপনারা বলছেন, অনেকে পূর্ব বক্তারা খুব ভালো বলেছেন, মানে আমরা আসলে চিন্তা করলে ম্যাডাম আমাদের পরিবারের বা প্রজন্মের, আমাদের চিন্তা করে পরিবারের ছোট বাচ্চাদের ভবিষ্যতে চিন্তা করে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, টাকা সঞ্চয় করি, কিন্তু আমাদের পরিবেশের জন্য বা আমাদের পৃথিবীর জন্য আমরা কে চিন্তা করছে সঞ্চয় করার জন্য? কিন্তু একটা একটা একটা গাছ যদি আমরা বছরে একটাই যদি করে একটা গাছ করে যদি আমরা লাগাই, তাও তো একটা সঞ্চয়, আমাদের পরিবেশের সঞ্চয়, পৃথিবীর ভবিষ্যতের সঞ্চয়, কিন্তু আমরা তো সেটা তো চিন্তা করি না বা আমরা হিসাব দিয়ে রাখি না, সেই কারণে আমরা শুধু শুধু গাছটা কাটছি কিন্তু আমরা সেই পরিবর্তে আর একটা গাছ লাগাতে আমরা চিন্তা করি না। কিন্তু আসলে আমরা একটা চিন্তা করতে হয় ম্যাডাম, যদি আমরা এটাও ঠিক মানে পরিবারের জন্য এটা একটা সঞ্চয় করাতে এটাও ঠিক, তবে পাশাপাশি এটাও আমরা চিন্তা করা দরকার, আমরা মানে পরিবেশকে সুস্থ রাখার জন্য একটা গাছ

0: লাগানো একদম দরকার।
1: ঠিক, একদম ধন্যবাদ।
0: তো আমাদের কিন্তু আমাদের সঞ্চয় টাকা তো এটা তো আমাদের শুধু আমাদের পরিবার বর্গের জন্যই এটা কাজে লাগে, কিন্তু একটা গাছ শুধু আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
1: ঠিক ঠিক, একদম সঠিক।
0: গাছটা আমাদের আমাদের পরিবেশে বা আমার আমাদের পরিবারের বাইরেও সে চলে গিয়ে সে বাতাসের সঙ্গে চলে গিয়ে আমাদেরকে পরিবেশকে মুক্ত রাখবে, পরিবেশ মুক্ত থাকার ফলে আমাদের
1: একটু ডিস্টার্ব করছিল তাই দুঃখিত, ফোন লাইনটা কেটে দিতে হলো, কারণ ভালোই অসুবিধে হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম না কথাগুলো। আমরা সবাই জানি বনসাই বলে একটি প্রসেস আছে, যেখানে একটি স্বাভাবিক বড় প্রজাতির গাছকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে সেই গাছটাকে একটা ছোট টবের মধ্যে জীবন দেওয়া যায়, এবং সেই গাছটা আজীবন ছোট বা বামনাকৃতি ধরে রাখতে পারে যদি তাকে ঠিকঠাক মতো যত্ন করে বাঁচিয়ে রাখার আমার মধ্যে সেরকম কোনো ইচ্ছে থাকে। এই পদ্ধতিটাই কিন্তু জাপানি শিল্পকলা থেকে নেওয়া। যেটাই হোক না কেন, আমরা যদি আমাদের ছোট্ট ঘরে দেখা যায় অনেকেই যারা ভীষণ ভালোবাসেন গাছকে, তারা কিন্তু এই ছোট্ট করেই গাছটাকে নিজের ঘরে গুছিয়ে রাখেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানি প্ল্যান্ট তাকেও বনসাই করে রাখা হয়েছে, অশ্বত্থ গাছ তাকেও বনসাই করে রাখা হয়েছে, বট গাছ এবং এরকম, এগুলো তো ফল দেয় না কিন্তু একটা সবচেয়ে ভালো অক্সিজেন দেওয়ার জন্য একদম প্রকৃষ্ট উদাহরণ যদি বলতে পারি তাহলে হলো এই গাছগুলো। কিন্তু এমনও কিছু গাছ আছে যেগুলো থেকে ফল পাওয়া যায়। তো আমরা কিন্তু মানে পদ্ধতি অনেক রয়েছে, এবং সেটা তৈরি করার যে ইচ্ছেটা সেটা আমাদের মধ্যে থাকতে হবে। যদি তাই না হয় তাহলে আমরা সেটা বলে তো আর কোনো লাভ নেই, কারণ ইচ্ছেটা হচ্ছে বড় কথা। ইচ্ছে যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে গাছ কি করে আমরা রোপণ করব বলুন তো, গাছকে কিভাবে প্রাণ দেব আর আমরা কিভাবে বন্ধু পাব। হ্যালো নমস্কার। হ্যালো
0: নমস্কার, আমি কিছুক্ষণ আগে কল করেছিলাম ম্যাডাম শালিন দেবর্মা।
1: ধন্যবাদ, আপনার সাথে কথা হয়েছে, তাই আমাদের এই সীমিত সময়ের মধ্যে দ্বিতীয়বার আমরা কারোর ফোন নেই না, যদি তার সাথে একবার কিছু হলেও কথা হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ, এই একটি গাছ একটি প্রাণ শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি তাকে আমাদের প্রতিদিনের নিত্যদিনের কাজগুলোর মধ্যে না রাখতে পারি, অন্ততপক্ষে মাসে দু মাসে ছ মাসে রাখি, আমাদের নতুন নিয়ম অনুযায়ী রাখি, তাহলে কি হয়। নতুন নিয়ম বলতে সব দিনের সব নিয়মের মাঝখানে এটাকে যদি আমরা একদম প্রয়োজনীয়তার শিখরে রাখি তাহলে হয়তোবা সেটা মূল্য অনেক বেশি বেড়ে যাবে, তাই না।

0: Moja.
1: একদম শেষ সময়ে আমরা এসে পড়েছি বলছি তোমায় পর্বে। শ্রোতা বন্ধুরা, আজকে বিষয়টা রেখেছিলাম একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেকগুলো দিক উঠে এসেছে। এর মধ্যে আমার কাছে যেটা মনে হলো যে আমরা পারি সেটাকে নিত্যদিনের অভ্যেসে দাঁড় করাতে। অভ্যেসটা কি? প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও একটা নেমন্তন্ন থাকেই, আর সেই নেমন্তন্নে যদি আমরা শুধুমাত্র ফুলটা না নিয়ে একটা ফুল গাছ দিই, হ্যাঁ সেটা অবশ্যই হতে হবে জীবন্ত ফুল গাছ, তাহলে কিন্তু অনেকটাই আমাদের কথায় এবং কাজে মিল পাওয়া যাবে, তাই না শ্রোতা বন্ধুরা? আমরা এতক্ষণ ধরে বলছি তোমায় পর্বে রইলাম, তাহলে একটি গাছ একটি প্রাণ আমাদের সব দিনের জন্য, ভালোবাসার জন্য, বেঁচে থাকার জন্য একটি গাছ আমাদের সবার জন্য আমাদের সঙ্গে থাকবে। একটি গাছ একটি প্রাণ নিত্যদিনের চাহিদা, নিত্যদিনের ভালোবাসার জন্য একটি গাছ একটি প্রাণ হয়ে উঠুক সবার ভালোবাসার।

0: আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আরে এই সেই দিদি, চার বাড়িতে রোজ খাবার দিতে যেতে হবে।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আমাদের নারী শ্রোতা বন্ধুদের সুস্বাগতম জানাচ্ছি নারী তুমি অনন্যা পর্বে। আজকে প্রভাতী অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু আর যে মুহু আপনাদের সঙ্গে রয়েছি। গাছকে নিয়ে এতক্ষণ অনেক কথা হলো, গাছকে ছাড়া তো আমরা চলতে পারি না, তাই গাছকে নিয়েই আমাদের চলতে হবে। তাই নারী তুমি অনন্য।

না পর্বে একটি বিষয় রেখেছি, যে বিষয়টা শুধুমাত্র একজন নারী খুব ভালো করে জানেন। কারণ বিষয়টা হচ্ছে কিচেন প্ল্যান্ট। হ্যাঁ, আবারও জানিয়ে দিচ্ছি, বিষয়টা হচ্ছে কিচেন প্ল্যান্ট। নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। তবে হ্যাঁ, অবশ্যই বন্ধুদের হতে হবে নারী।

নারীদের জন্য। আমরা যাব সেই কথায়, তবে তার আগে আজকের ইতিহাসের পাতা থেকে একজন নারী সম্পর্কে জানাতে গিয়ে বলতে হচ্ছে যে, নারীর যে জননীটা তো সবাই জানি, সারদা মাও একজন নারী ছিলেন। তিনি কোনো একজনের জন্য মা ছিলেন না, তিনি হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য জননী ছিলেন। সারদা মায়ের গল্প আমরা সবাই জানি, সারদা মায়ের ছবি প্রায় ঘরেই রয়েছে, তাকে আমরা দেবী জ্ঞানে পূজা করি। কিন্তু এখন আমি যেই নারীকে নিয়ে বলছি, তিনি সিন্ধুতাই সবকাল, তিনিও হাজারের জননী। তিনি একজন শুধুমাত্র নারী নন, তিনি এক জীবন্ত আদর্শ, তিনি ভারতের অনাথদের মা, তিনি সিন্ধুতাই সবকাল, যাদের জন্মদাতা কিংবা দাত্রীর কাছেই জীবন ছিল বোঝা, যারা মায়ের কোল নয় আস্তা করে জায়গা পেয়েছিল, সেই সব অবাঞ্ছিত পরিত্যক্ত শিশুরাই পেল একটি নতুন পরিচয়, মা। 1948 সালের 14 নভেম্বর মহারাষ্ট্রের ওয়ার্ধায় এক মেষ পালকের ঘরে জন্ম সিন্ধুতাইয়ের। দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী। চতুর্থ শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি, মাত্র 10 বছর বয়সে বিয়ে হয় 30 বছর বয়সী শ্রীহরি সবকালের সঙ্গে। কৈশোর পেরুনের আগেই তিনি 3 সন্তানের মা। 1973 সালের 14 অক্টোবর যৌতুক দিতে না পারায় বিভিন্ন অপবাদে 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে স্বামীর ঘর থেকে তাড়িয়ে দেয়া হয়। নির্মম প্রহারে অচেতন হলে স্বামী তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় এক গোয়াল ঘরে, গরুর পায়ে পিষ্ট হয়ে মরার জন্য। কিন্তু মৃত্যু নয়, সেখানেই জন্ম নেয় এক নতুন জীবন। গোয়ালঘরের পাথর দিয়েই নিজের সন্তানের নাড়ি কাটেন তিনি। স্বামীর ঘর নয়, বাবারও ঘর নয়, সমাজেও ঠাই হয়নি। সদ্যজাত কন্যাকে নিয়ে আশ্রয় নেন শ্মশানে, আবর্জনার খাবার খেয়ে বেঁচে থাকতে হয়েছে। খিদা ও অপমানে একদিন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রেললাইনে শুয়েও পড়েছিলেন। ঠিক তখনই এক ভাঙা ডালের ছায়ায় বসে থাকা এক শিশুর কান্না তার জীবন বদলে দেয়। ভাঙা ডালেও যদি পাতা গজায়, ফুল ফোটে, তবে কি এই জীবন অর্থহীন? জন্ম নিল অনাথদের মা। এক হাতে নিজের মেয়ে, অন্য হাতে সেই ছেলেকে নিয়ে শুরু হয় নতুন পথ চলা।

এই মাকে। তখন তিনি বললেন, আমার শিশুদের থাকার জন্য একটা ঘর করে দিন। সেই ঘর থেকেই শুরু এক বিপ্লব। ক্রমে আশ্রম বাড়ে, স্কুলে ভর্তি হয় শিশুরা, সমাজ এগিয়ে আসে। আজ তার কাছে আশ্রয় পেয়েছে 1,500-এরও বেশি অনাথ শিশু। সরকার যেখানে 18 বছরই দায়িত্ব ছেড়ে দেয়, সিন্ধু তাই বলেন এই বয়সেই সন্তানের সবচেয়ে বেশি পরিবার দরকার। নিজের মেয়েকেও তিনি দূরে রেখেছেন যেন কেউ মনে না করে তিনি পক্ষপাতী। সেই মেয়েও আজ একজন সমাজসেবী। সম্মান নয়, সেবাই লক্ষ্য। প্রায় 750টিরও বেশি পুরস্কার 2016 সালে ডিলিট, 2021 সালে পদ্মশ্রী। কিন্তু পুরস্কারের অর্থ নিজের জন্য নয়, সবই ব্যয় করেছেন শিশুদের জন্য। তিনি বলতেন, বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই সব নয়, মানুষের সেবা করার জন্য দরকার শুধু ত্যাগের মন। তাকে নিয়ে তৈরি হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত মারাঠি চলচ্চিত্র মি সন্ধুতাই সপকাল। এক ভরা সংসার আজ তার পরিবারে। 1,500 সন্তান, 50 জন বৌমা, 280 জন জামাই, 1,000-এরও বেশি নাতি নাতনি তার সন্তানরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, আইনজীবী। ভারত ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে 2022 সালের 4 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পুনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই মহীয়সী নারী। বয়স হয়েছিল তখন 74 বছর। তিনি প্রমাণ করে গেছেন মা হওয়ার জন্য জন্ম দেয়াই যথেষ্ট নয়, ভালোবাসা ত্যাগ আর মানবতাই যথেষ্ট। সত্যি ইতিহাসের পাতায় মা হয়ে থাকাটাও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার।

স্টেশনে গান গেয়ে ভিক্ষা ভাগার থেকে খাবার জোগাড়। শুধু নিজের সন্তান নয়, স্টেশনে ঘুমিয়ে থাকা অনাথ শিশুদেরও খাওয়াতেন, স্নান করাতেন, ঘুম পাড়াতেন। একদিন প্ল্যাটফর্মে পাওয়া একটি ব্রিফকেস থেকে তার আরো ভালো বোধোদয় হয়। ব্রিফকেস তিনি সততার সঙ্গে স্টেশন মাস্টারের কাছে জমা দেন, পুরস্কার চাইলেন। স্টেশন মাস্টার, হ্যাঁ, পুরস্কার দিতে চাইলেন।

0: শ্রোতা বন্ধুরা, নারী তুমি অনন্যা পর্বে যেহেতু শুরু করেছিলাম গাছ দিয়ে, তাই শেষও করতে ইচ্ছে করছে গাছ দিয়েই। আজকে নারী তুমি অনন্যা পর্বে বিষয়টা রেখেছিলাম কিচেন প্লান্ট, যেটা শুধুমাত্র বলতে গেলে মহিলারাই সেটা রোপণ করতে পারে, তাই না? প্রায় ঘরেই এখন দেখা যায়, রান্নাঘরে কিংবা ড্রয়িং রুমে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছে, গাছ সাজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বনসাই আকারে রাখা হয়, বনসাই প্রসেসে রাখা হয়। তবে কিচেন প্ল্যান্ট বলতে যেটা বোঝায়, যেটা বলতে চাইছি আমি, সেটা এমন একটা গাছ, এমন কিছু গাছ যেগুলো আমাদের নিত্যদিন ব্যবহার হয়। হয়তো আমার রান্না করতে গিয়ে হঠাৎ মনে হলো যে আমার লঙ্কাটা তো আজকে ফুরিয়ে গেল, কাঁচা লঙ্কার অভাব বোধ করছি আমি। তখন দেখা গেছে যে আমার যে লাগানো গাছটা একটা ছোট্ট টবে, কিংবা এখন দেখা যায় যে ফল রাখার যে ঝুড়িগুলো থাকে ফলওয়ালার কাছে, কিংবা মাছওয়ালার কাছে যে থার্মোকলের বক্সগুলি থাকে, সেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে ঘরে, মানে ঘরে রাখার মতো সুন্দর করে, ড্রয়িং রুমে রাখার মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা টবে রাখার দেয়া হলো। আর সেখানে মাটি দিয়ে উর্বর করে সেখানে সেই কিচেন প্ল্যান্ট রাখা হলো, যেটা আমার রাত্রে গিয়ে দরকার পড়ে, যে গাছটা থেকে আমি প্রতিদিন আমার নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারি। সঙ্গে কিন্তু ওই যে অক্সিজেনের কাজটাও হয়ে যাচ্ছে। আজ হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটু পুদিনা পাতা দিয়ে একটু আলুর দম খেলে কেমন হয়, তো সেটাও কিন্তু হাতের কাছে। শুনবো আপনাদের থেকে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, আর বলুন আপনার রান্নাঘরে, আপনি রান্নাঘরের সামগ্রীর সঙ্গে কোন গাছটা রেখেছেন। হ্যালো, নমস্কার।
1: খুব সুন্দর করে ধুয়ে টুয়ে
0: হ্যালো,
1: মানে ঘরে রাখার মতো সুন্দর করে।
0: হ্যালো, আপনি আগে আমার ভয়েসটা বন্ধ করুন, বন্ধ করে আমার সাথে কথা, আপনি আগে আপনার, আমার ভয়েসটা যেটা যাচ্ছে মোবাইলে সেটা বন্ধ করুন, সেখান থেকে দূরে এসে বলুন, এবার বলুন।
2: নমস্কার, আমি নীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আগরতলা গান্ধীঘাট থেকে। তো আজকে তো খুব সুন্দর, মানে আমাদের নারীদের জন্য একটা মানে বলার বিষয় রেখেছ, যে কিচেন প্ল্যান্ট। তো শোনা যাচ্ছে আমার?
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
2: আচ্ছা, তো কিচেন প্ল্যান্ট বলতে তো আমরা সাধারণত কি বুঝি, সে কাঁচা লঙ্কা, ধনে পাতা।

0: তা সে দেশি হোক বিদেশি হোক, মানে বিলিতি ধনেপাতা বলি না আমরা, সে তারপরে লাউ কুমড়ো তারপরে লেবু বা এরকম টুকটাক যে গাছগুলো, এগুলো সাধারণত ছোটখাটো গাছগুলি কিচেন প্ল্যান্ট আমরা অনেক সময় অনেকে ডাটাও করে থাকে জায়গা বেশি থাকে, কারো যদি বাড়ির সামনে একটু জায়গা থাকে, শহরে তো জায়গা খুবই কম নেই বলা যায়, তাহলে তো খুবই ভাগ্যের ব্যাপার এবং সেটা সেই সঙ্গে মানসিকও তো চাই, তাই না? তারপরে হচ্ছে কি তোমার যে আমার ছাদ বাগানে করি, আমার তো যেহেতু বাড়িতে সেরকম জায়গা নেই, হ্যাঁ তো শহরের উপরে বাড়ি, আর ছাদ বাগানে একটা ছোট্ট মানে এই সেই তোমার নানান রকমের গাছ, তোমার কিচেন প্ল্যান্ট, তারপরে ফুল গাছ রয়েছে এই বাগানে, কিন্তু তোমার একটু আগে আমি ধনেপাতা নিয়ে আসলাম, বুঝতে পারছো? সেই প্রায় এই তো মাছের গুঁড়ো মাছটা দেখো ধনেপাতাটা ভীষণ দরকার হয়, হ্যাঁ নেই তো আচ্ছা বোমাও গিয়ে নিয়ে আসলো কোনো সময়, বা কাঁচা লঙ্কা সিদ্ধ খাবো, দুধ বাড়ির কাঁচা লঙ্কা তো থাকে বেশ ঝাল টাল বেশ, আর টাটকা কাঁচা লঙ্কার আলাদা একটা গন্ধ, তাই না? সেদ্ধর সাথে সে কাঁচা লঙ্কা সে তুলনা হয় না। আমি একটু আগেও ফুল আনতে গেলাম ঠাকুরের জন্য, যে ফুল গাছও আছে আমার, হ্যাঁ সেই একটা ছেলে আসে দু তিন মাস পর পর এসে মাটি টাটি দিয়ে সারটা দিয়ে যায়, আর আমি গাছে জল দিই, তারপরে ওই আগাছা টাগাছা এগুলো পরিষ্কার করি, হ্যাঁ আমার মানে এই যে কি যে শান্তি মানে আমি মানে বলে বোঝাতে পারবো না, সে পুরী আসা থেকে শুরু করে কবে এটা বড় হবে কবে এটা পারবো, আবার অনেক সময় নাতিদেরও দেখাই দেখ এই গাছে এই এই যে দেখ গাছে পর লেবু গাছে লেবু হয়েছে, তো আমরা দেখবো না এই যে লেবু গাছে এই যে গাছে হয়ে আছে এই জিনিসটা দেখার পেরে নিয়ে তোকে দেখাবো। হ্যাঁ টমেটো গাছও আছে জানো তো, এবার প্রচুর টমেটো খেয়েছি জানো, তারপরে একটা আম গাছও আমার ছেলে এনে দিয়েছে একটা হাইব্রিডের ড্রামের মধ্যে একটা আম গাছ পড়েছি, সেটা কিচেন প্ল্যান্টের মধ্যে পড়ে না, আমি এটা বাড়তি কথা বললাম। তো এই যে মনের যে কি শান্তি মানে আমার মানে গেলে যে কি ভালো লাগে, একটু অসুস্থ হলে আমার প্রথমে মানে আমি কি ছাড়তে যেতে পারবো না, কদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম আমার প্রথমেই আমি কি ছাদে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি, ডাক্তারবাবু ছাদে যেতে পারবো তো, মানে হ্যাঁ পারবেন আপনি আস্তে আস্তে যাবেন কোনো অসুবিধা নেই। এই যে এইভাবে যে মানে এ করা মানে হঠাৎ করে কিছু দরকার হলো সেটা তার বিশাল মানে প্রচুর পরিমাণে দৈনন্দিন জীবনে প্রতিদিন যে দরকার হয় বা লাল ডগাটা কুমড়ো ডগাটা হয়তো কুমড়োটা হলোই না, এই পোকা ধরেছে হচ্ছে না, পুড়ি আসছে হচ্ছে না, পোকা ধরেছে, তো এই আর কি যাই হোক এই যে হঠাৎ করে নিয়ে আসাটা, হ্যাঁ মানে কি বলে কারি পাত্তা গাছ আছে, হ্যাঁ সে তোমার কারি পাত্তা আমি কারি পাত্তা রাইস করি অনেক সময় সকালবেলা টিফিনে, তোমার একটু সর্ষে ফুরন দিয়ে একটু পেঁয়াজ আলু ভেজে রেখে তোমার ভাতটাকে বেশ ইয়ে করে একটু দিয়ে, হ্যাঁ এই যে কারি পাত্তা মানে আমাদের বাচ্চারা খুব ভালোবাসে, হ্যাঁ এইভাবে দেখো এই যে কিচেন প্ল্যান্ট আমার মনে প্রত্যেকটা বাড়িতে যেটুকু জায়গা থাকে সে উপরেই হোক বাড়ির সামনেই হোক
1: ধন্যবাদ, ভালো থাকবেন।

নিজেকে বেসেছি আরও ভালো, বড় ভালো। ভালোবেসেছি বলেই তো আমার যে ভালো লাগার জায়গাটা সাধারণত একজন নারীর ভালো লাগার জায়গাটা তার ড্রয়িং রুমটা, তার কিচেনটা, তার বেডরুমটা, কিংবা পাশে থাকা ছোট্ট ব্যালকনিটা। সবটাতেই একজন নারী শুধুমাত্র ইট পাথরের দালান তৈরি না করে, দালান না রেখে সেটাকে বানিয়ে তুলেছে ঘর। আর সেই ঘরেরই বিভিন্ন প্রান্তে রেখেছে গাছ। সেই গাছ কখনো ঘরকে সুন্দর করে তোলার জন্য, কখনো বা কিচেন প্ল্যান্ট হিসেবে রাখা। ভাবুন তো, এখন তো যদিও সবটাই দুজন কিংবা তিনজনে এসে দাঁড়িয়ে গেছে, প্রত্যেক পরিবারই কিন্তু তাই। সেই বিশাল ডাইনিং টেবিলটাও দেখা যায় না, আর সেই সমাগমও দেখা যায় না। কাজের সুবাদেই হোক কিংবা মনের সুবাদেই হোক, এখন শুধুমাত্র নিস্তব্ধ একান্ত চাই, নিস্তব্ধ নীরব পরিবেশ চাই। আর সেই নীরব পরিবেশে একা থাকতে থাকতে ডাইনিং টেবিলটাও ছোট্ট হয়ে যায়। আর সেই ডাইনিং টেবিলে যদি বনসাই করে রাখা যায় একটা কাঁচা লঙ্কা গাছ, তাহলে কেমন হয়? একটা কাঁচা লঙ্কা গাছ যখন ইচ্ছে হলো, সেদ্ধ ভাত খাচ্ছি, একটা কাঁচা লঙ্কা পেরে ধুয়ে টপাটপ মুখে ঢুকিয়ে ফেললাম, কিংবা অন্য কোনো তরকারির

মধ্যেও কিন্তু সেই কাঁচা লঙ্কাটা কাজে লাগানো যায়। তাই এখন আমাদের ঘরে ঘরে কিন্তু দেখা যায় এই কিচেন প্ল্যান্টগুলো। কখনো সেটা বিলিতি ধনে পাতা, কখনো এটা আমাদের ঘরের ঘরোয়া একদম সুন্দর শীতের দিনের ছোট্ট ছোট্ট পাতা মেলা ধনে পাতা, কখনো পুদিনা পাতা, আবার কখনো ঝালঝাল কাঁচা লঙ্কা। সব মিলিয়ে কিচেনটা কিন্তু একটা ছোট্টখাট্ট বাগান হয়ে যায়। অনেকেই আবার পছন্দ করেন গাছ লাগাতে, তবে সেই গাছ লাগানোটা অনেকের কাছে শুধুমাত্র ঠাকুর পুজোর জন্য রাখা। বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ, বিভিন্ন সুগন্ধি ফুলের গাছ, বিভিন্ন ফুল যেগুলো শুধুমাত্র রুম ডেকোর করতে লাগে, সেরকম গাছ দিয়ে ঘর বাড়ি একদম ফুলের পরিবেশ তৈরি করে ফেলা হয়। আবার কেউ ভাবেন যে না, ফুল গাছ লাগাবো না, ফুল গাছ দিয়ে কী হবে, ফুল তো একটু পরেই মুচড়ে যাবে, না না ফুল গাছ লাগাবো না, ফুল মুচড়া যাবে, সেই ফুল দিয়ে আমার কী কাজ। যদি আমি পাতাবাহার লাগাই বিভিন্ন রকমের, তাহলে পাতাবাহারটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে। আবার কেউ ভাবে আমার বাড়ির গেটটা গাছ তো লাগিয়েছি, হ্যাঁ পাম ট্রিও লাগিয়েছি, কিন্তু সেখানে যদি আমি হাসনুহানা গাছ দিয়ে একটা ব্যারিকেড তৈরি করতে পারি, ঠিক গেটের উপরে আমার সেই ফুলের ব্যারিকেড দিয়ে একদম সাদা ফুল দিয়ে তোরণটা হবে, তাহলে বেশ হয়। কিংবা বিভিন্ন রকমের কাগজ ফুল দিয়ে সেই তোরণটা হয়, তাহলে ভালো হয়। আবার কেউ ভাববেন যে না না না, আমি ওগুলো করতে পারবো না, কারণ ওগুলো করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি শুধুমাত্র আমার রান্নাঘরটাকে সাজিয়ে রাখবো, রান্নাঘরকে সাজিয়ে রাখবো, সঙ্গে সেখান থেকে আমার দৈনন্দিন যে আমার প্রয়োজন সেই প্রয়োজনটাকেও কাজে লাগাবো, তাই না? শ্রোতা বন্ধুরা, কথা বলুন, তুমি অনন্যা পর্বে কিচেন প্ল্যান্ট নিয়ে আমরা কথা বলছি, আপনিও কথা বলুন। 03-81-232-6253, এই হলো আমাদের নম্বর।

ভালোবাসি। ভালো লাগাটা ভালোবাসাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। গাছ রোপণ করাটাও এক একজনের কাছে ভালোবাসারই সামিল। এখন আমরা সোশ্যাল মিডিয়ার জগতে এসে আমাদের সীমাবদ্ধ জগৎটাকে আরও সীমাবদ্ধ করে ফেলেছি আমাদের ড্রয়িং রুমের মধ্যে কিংবা একটা ছোট্ট ঘরের মধ্যে। তো অনেক সময় হয় কি, আমরা আমাদের ছোটবেলার কথা আমাদের খুব মনে পড়ে, আমাদের মনে হয় যে ছোটবেলায় আমরা কি সুন্দর সব ভাই বোনেরা মিলে খেলতাম, কখনো সেটা খোখো, কখনো কিংবা সেটা লুডো, যাই হোক না কেন খুব মজা করতাম। আর তার পাশাপাশি দেখতাম মা কাকি জেঠিরাও কিন্তু বেশ মজা করছে, রান্না করছে, উঠোন থেকেই বিভিন্ন গাছ প্রয়োজনে তুলে নিচ্ছে এবং সেটা নিয়ে যখন তখন রান্না করে ফেলছে, এবং সেই যে টাটকা সবজির যে স্বাদ সেটা তো বলেই মানে বলাই বাহুল্য। এখন দেখা যায় অনেকেই ছাদ বাগানে সেই ট্রিকটা অ্যাপ্লাই করছে, ছোট্ট করে একটু লাউ গাছ লাগালো কিংবা নিদেন পক্ষে কুমড়ো চালকুমোর গাছও লাগায়। চালকুমোর গাছের পাতা দিয়ে পরা খেতে খুব ভালো লাগে, তাই চালকুমোর

আমার গাছটাকেও লাগাই। কারণ দেখুন, যখনই আপনি আপনার ইচ্ছে হলো যে সেটাতে বিভিন্ন রকম প্রসেসিং করে একটা ভাজা বড়া কিছু একটা খাবেন, তখন হয়তোবা বাজারে গিয়ে, মানে বাজারে যেতে হবে আমাকে, আপনাকে তো বাজারে গেলেন, গিয়ে হয়তোবা আপনি পেলেন না, বা যেটা পেলেন সেটা দেখা গেল মুচড়ে রয়েছে, একদম বিবর্ণ হয়ে রয়েছে, আর দাম একদম আকাশ সমান। সেটা হয়তো মনে হবে, ছি এত দাম দিয়ে আমি এটা কিনবো, না কিনলেও চলবে বলে চলে আসি। তো সেই জায়গা থেকে অনেকেই ভাবেন যে না, আমি বরং, আমার যেহেতু ছাদে জায়গা আছে, না উঠোন না থাক না, ছাদে তো জায়গা আছে, কিংবা আমার রান্নাঘরের পাশে যে ব্যালকনিটা আছে সেটাতে আমার জায়গা আছে, সেখানে ছোট্ট করে আমার হয়ে যাবে, না হোক ফল, ফলটা না হয় কিনেই নিলাম, কিন্তু ছোট্ট করে গাছের, গাছটা যে পাতা পাওয়া যাবে কিংবা ডগা পাওয়া যাবে, সেগুলো দিয়ে কিন্তু বেশ একটা নিরামিষ সবজি নিদেন পক্ষে এই গরমের দিনে হালকা পাতলা একটা মাছের ঝোল কিন্তু ওই লাউ ডোগা কিংবা কুমড়োর ডোগা কিংবা চাল কুমড়োর ডোগা দিয়ে খাওয়া যেতেই পারে, তাই না? তাই তো এখন চারিদিকের সেই সারের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই চেষ্টা করেন রান্নাঘরে ছোট্ট করে একটু সবজি ক্ষেত বানিয়ে তুলতে রান্নাঘরটাকে। সেখানে ওই যে বললাম বিভিন্ন রকমের হার্বস, হ্যাঁ বিভিন্ন রকমের হার্বস, যেমন তুলসী পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, এরকম বিভিন্ন ধরনের, হ্যাঁ পেঁয়াজকলিও কিন্তু তৈরি করা হয় শীতের দিনে। সব কিছু কিন্তু ইচ্ছের উপর নির্ভর করে, আপনি ইচ্ছে করলেই সেটা করে নিতে পারেন ছোট্ট করে আপনার ছোট্ট পরিসরে, ছোট্ট বারান্দায় কিংবা ছোট্ট ছাদ বাগানে।

কখনো বা সকালবেলা, একদম সকালবেলা এই গানটা করতে করতে গেলেন বাগানে, গিয়ে একটু ছোট্ট করে লঙ্কা, একটু পুদিনা পাতা কিংবা একটু ডগা কেটে নিয়ে আনলেন আর তৈরি করে নিলেন একটা সুস্বাদু

কি শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ তো যে এবার থেকে কাউকে যদি কিছু গিফট করতে হয়, উপহার সামগ্রী দিতে হয়, তাহলে সেই লিস্টে অবশ্যই থাকবে একটা গাছ। কারণ আমরা সবাই জানি একটা গাছ মানে একটা প্রাণ, আর সেই প্রাণ বাঁচানোর জন্য না আমি অন্যের উপকার তো করব ঠিক আছে, তবে সবার আগে আমি আমার নিজেরটা ভাবছি। আমাকে ভালো থাকতে হবে এবং আমি ভালো থাকলেই অন্যকেও ভালো রাখতে পারবো। তাই অবশ্যই একটি গাছ একটি প্রাণ, এই কথাটা যেন সবসময়ই আমাদের মাথায় থাকে। আর সেখান থেকেই হোক না কেন, কাউকে যদি একটা ছোট্ট গিফট দিই, হোক সেটা একটা ছোট্ট পাতাবাহার গাছ, যাতে ছোট্ট ছোট্ট বাহারি ফুল লেগে রয়েছে, তাহলে তো সেটা বলে মানে বলে কিছু মানে বলার কিছু নেই। সেটা হোক নয়নতারা, কিংবা হোক কোনো ছোট্ট সাদা ফুল, যেগুলো আমরা কখনো ছোটবেলায় রাস্তার দুধারে দেখতাম, সাদা সাদা ছোট কলসি আকারের, একদম ছোট্ট কলসি আকারের কিছু ফুল। আমার জানা নেই সেই ফুলটার নাম কি, তবে সকালবেলা আমরা যখন ভাই বোনেরা খেলতাম, মানে ভোরবেলা উঠতাম, তো তারই শুভ মানে তারই ফাঁকে যখন ফুল তুলতে যেতাম, তখন ওই গাছগুলো থেকে টুক করে পেরে তার থেকে একটু মধু খেয়ে নিতাম। সেই গাছটার নাম কি আমার জানা নেই, কিন্তু এখন কিন্তু দেখা যায় ছোট্ট আকারে সেই সব গাছও কিন্তু বিভিন্ন জনের ঘরে, অন্দরমহলে, বেডরুমে, রান্নাঘরে শোভা পাচ্ছে। যাই হোক, আমরা এখন থেকে এটাই চেষ্টা করব গাছটাকে আমাদের প্রতিদিনের সঙ্গী করতে। শুরু করেছিলাম আজ প্রবাদ প্রতিম, বিখ্যাত শিল্পী, গায়ক, গীতিকার, সঙ্গীতকার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান নিয়ে, আর শেষও করব তারই কণ্ঠে গান দিয়ে। শ্রোতা বন্ধুরা, এই গানটা শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেব, তবে অবশ্যই বলবো ভুলবেন না একটি গাছ একটি প্রাণ এই কথাটি।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে অবশ্যই গাছকে রাখবেন।

খবং তা কুতে বুক চ নর খাই তো এফ এম উজ্জ্বন তো সারা চাপয়েন দক হ্যাক এব ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্ড তিনি হাসক নি রসাম পান্ডা হাসক নি রসাম পান্ডাও নরক খানো খেলিনা বাকি দো ই জর আং নরক তাকু কিছু যিনি স্টুডিও নি জরা খরগ তাবো দাম চি সা তামুই সতি সা তামুই মফিলি চি থাম নরক খাই তো এফ এম উজ্জ্বন তো সারা চাপয়েন দক হ্যাক এ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্জ তাবো নি পুইলা নি বেচব তাই হাসক নি রসাম হাসক নি রসাম আং নরক হাসক নি রসাম খারায় নরক নি চাইতুম তাই অ রসাম সাবো বাই রসাবজাক রসাম তিনি পুইলা রসাম নরক নি বাকে অ রসাম হ্যাকে খাদি তাই ওয়ান সুখ দি অ খরং সাবো নি খানা

要到是这个台下车人，我说这

영화는 어사든 사사나사라다싱레 Thank you.

사지 못하나 사슴은 어서 세 잘래 마사보라기

사득 열어버리 반복파 사득 어사득 어사득 비비네 하나사칼은 외마야소똥가는 열어 사득 야소똥가는 열어

আসুজতি খানাবানী রসামুং সাবাই রসাবজাক রসামুং নর খরং তো সিনেমা খানা খা খালায়ো 232-6253 ককটুক নাম্বার মোবাইল ইউজার 03-81 অকুট নাম্বার নানি তাপক দিয়ে

마창대 허리발 말라이 나네 사든 사드 야실레 야그라 라마 키부 허리레

নরকনি কল কক্রুপ নাম্বার সিনে কক্রুপ নাম্বার খুলবরে জাখা নরক কল খালাই দিয়ে

Takurang na, takurang na.

সবুনে অকলে যুগনে তবুনে অকলে যুগনে খুঁজনে মনে রহদে সলন দাবি হদে তাম খাই রহনি অত খুরগব নে খাবলে ও বাবি ও নাইলে।

0: 232-6253 কটং নাম্বার, মোবাইল ইউজার 0381 কোড নাম্বার। হ্যালো
1: হ্যালো ধরা ফুঙ্কাহাম
0: ফুঙ্কাহাম লামসগো
1: করজলানি দীর্ঘাস দ্বারা
0: সারি
1: দ্বারা অবংকে ফুঙ্কাহাম বুঝি ও দ্বারা তাই মন দং যাতে কমপ্লিট নেতা অবংকে চিনি বুকু আর কল মন
0: नोंना बुखुक सारति कलय ना दाखन ए लगी तखनि फिया कलयले कलय न साबंखा 232-6253 मोबाइल यूजर 0381 अकुन नम्बर ना ताफुदि হ্যালো
2: হ্যালো স্যার
0: হ্যাঁ লামসগো
2: হ্যাঁ
0: চন্দ্রপতি কলয় বাইরে সাবজাগ্র সামু দাকন তে সপ্তাহ ককদুক 232-6253 ককডুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নানটাপুক দি দি ফাট ফাটকে ককদুক বাইক রং দি দি ফাট ফাটকে ককদুক বাইক রং দি হ্যালো ককরে হ্যালো
3: হ্যালো চন্দ্রপতি
0: বাই একদম সয় সুরন কন্যা কলই ন বেলায় বেলায় হামবাই বুকুং ন বেলায় বেলায় হামবাই কনফিউশন নংলিয়া একদম সৈন্য সাকা সুরন কন্যা কলই ন বেলায় বেলায় হামবাই বুকুং ন আভাইকেন করঙ্গি তংদে বেলায় বেলায় হামবাই তে তাংসা রসামুং নর্ন খনার নাই আর রসামুং সাবাই রসাব যা রসামুং সাইতক দি আর রসামুং এই খনাদি

ਜਦੋਂ ਅੱਖਾਂ ਯਾਕੂੰ ਬਸਾਇਆ ਯਕ ਬਸਾਇਆ ਅਨੇ ਬੁਖਸੇ

0: প্রত্যেক ফাতাং রেহা চোয়া ফতা সরে সাখা
1: হ্যালো, হ্যালো,
2: হ্যালো ফার্মার সাপ্লাই আমার উঠা মোটে।

0: ឧត្តមទីបៃរសាអេ
1: អាម៉ាឧត្តមទីឆា
0: អាននឹងហ្នឹងនេះនេះម៉ាឧត្តមទីនេះ
1: អាម៉ាឧត្តមទីឈ្ម
0: ោះអាចា
1: អញ្ញាណណានវ៉ាគីទី
0: អដាអាបុខុកស៊ីមណានវ៉ាគីឧត្តមទីបៃរសាប់ចាក់រសាមងហ្នឹងខែទេសាប់តងកកទងណៃណែកងងតងទេ2326253កកទងណាំបាម៉ូបាលយូសារ0381អកូតណាំបាណានីតាភុកឌីកកទបៃគ្រឹងទេដរីហ្វាត់ហ្វាត់គេtwo three two six two five three কোডুং নাম্বার হ্যালো
1: হ্যালো
0: লামসগোস এ ম উদ্যমতি ন না
1: ই ব তাকু কথা নিতে তাকু ব সই সই হেজা মারানি
0: হেজা মারানি নকে নক শুধু সিছি নিব
1: নক সিনি মানে বিন পারা থেমন কথা তাকু
0: আ
1: নিতে তাকু আনি ক খানা দি হিন্দা পিং রাউ তো তাকু
0: এ
1: আচ্ছা বুদলো কিসনের সামনে চঙ্গু তো আয়ং উদয় সেনা পতি পারানি তা
0: হ্যাঁ
1: তিনি খরা বলাই নক হাম তাও দিন কান হয়ে রসাব জায়গা কিছা খানা মতো
0: সাব বুমো
1: কো বুদলো কি
0: বুদলো কি
1: পতি পারানি তা
0: আ বুদলো কি আ মুং রক্ত সংত ছাইমিয়া ফিয়া আ বু কামি রক্ত ছাইমিয়া ফিয়া সং আ সাই থুংনাই খনার নান সাই থুংনাই ต้องคังแค่ขนาดนั้นใช่ถูกไหมเอ้ดาเบลัยทำไปเตะขอรักษาเช้าตรงเอาบนใช้สิกังซีนิสตูดูจอร์กโคก็ตั้บุตั้บสุจรนิวเซตไลน์ส์ตามตรงไหนเลยกันนะพอดีมนตรีบอสนารันดามุดีตายสโลวาเกียนี่มนตรีบอสครับรอบวัดฟิโกมิอาบราติสลาบายอবাবা নিনি ককলাম পান্ডা কাইসা ক্লাইকা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী নি তুই দুল মুং বাই থাং নাই বিসিচি নেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাই সবকা প্রয়াস নাহার মুং ভারত নাহার মুং বাই ভারত খুরসা জাক থাই হামকারাই নি লামাও বসকাং গই তঙ্গ এডিশনে বসকাং ভিলেজ কমিটি নি চম্বরাইন বাগই মিয়া পাইথক বুটা লিস্ট কারি জাকা প্রদেশ যুব কংগ্রেস নি বখাক্তি মিয়া আগতলা আউলিও খাদুমা হিমবত কারি জাকা আউলি নি জুদা জুদা লামতি আরএমএস লাম্পারাও সব ফাইকা পুলিশ অহিমবতক ন কাসুকা ভারত হাফং ন হুকুম কক সংলাই ন চাকরা রচাপ মুং করং রক ন রাং সুবাসু রমানি তাং বতাং গ কই বলাই রনা কবখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা নীতি জুলমা বামিয়া তাং ন কতর ট্যাক্স মনিটরিং সিস্টেম নি কক লাম্পান্দা কাইসা সংসা জাকা দলাই হাংকো নাইকল ফাগনি হাবনক মিয়া ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন এন্ড মাইনরিটি কমিটি এবার দিশানি কক লাম্পান্দা অংকা নৈশাই নিশ্চিত ফুটবল ওয়ার্ল্ড কাপ আন্ডার ক্যাপ বার্ড বাই খরাগ রাখা মুঙ্গনাং থংক্রং বদল স্পেন বসকাং দামনি শিবিরীয় সিপাহীজলাতাই সালগারা হাঙ্কর ফেরাং কগৈ কিসাস গবাংখেওয়াতেই ওয়াইমান হনে নাবাতেবানী বখাংতৈ হজাক খালাই জাকা তিনি সালনি টংমারি সাকাব থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াস গানাগানিনি টংগানে আগতলাও তিনি আইসুংনি টংমারি খামাও নৈশিবা ডিগ্রি দশমী ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তামন তাকসু যতই সাইমনাকা তাকসু জরনি নিউ স্যাটেলাইটস কামন তা হুতাই বখুসন তামনে বেছম টেতাং সা রসামং নরং বাগৈ টংনাই অ রসামং সাববাই রসাব জাক রসামং চিনি স্টুডিও নিকো চরা খগ তাবুক দাম চিনিতাময় সতিনৈতাময় মফলি চিনিয়ে

0: 53 কক্টুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নানি তাপক দি হ্যালো
1: হ্যালো
0: লামসগো সাবং কাতাকু
1: হ্যালো আম বিলুনিয়া সারি তম
0: বিলুনিয়া নিসিমি সাহরি তম না
1: বিলুনিয়া সাইতে অনিল ত্রিপুরা
0: অনিল ত্রিপুরা লামসক বিলুনিয়া নিসিমি নেন
1: বেলা বেলা হামবাই মারগ দাদা নব
0: ননব বেলা বেলা হামবাই
1: বেলা বেলা হামবাই মারগ মানে এফএন উজিয়ন্ত খনামানি বাগই
0: এ আর ননব হাইন ছাগারে দে অর সামং সাবাই রে সাবজাগ রে সামং
1: বলাই তমা অবতি কলাই অন
0: কলাই
1: বিশ্বমতি কলাই
0: বিশ্বমতি কলাই দাকন বেলাই হামবাই লগে থংদে নাগেরানা সামবাই রে সাবজাক রে সামু অবংকা খাবং তাকুতে বুকুকসং তে কেববয়া বুকুক স্বর্ণমালা সামানি অবনশয় স্বর্ণমানিক মল সামবাই রে সাবজাক রে সামু নরন খুনার জাকাব স্বর্ণমানিক মল সামবাই রে সাবজাক রে সামু তে কাইসা রে সামু নরং বাগৈ খনারি
2: কানোয়া

was in Agnaya Danila Shatting Lamaya Tata.

จะลงอาใต้ลมเงินจังจะลงอา

0: kabang ta khute bukhu chong narok khrai tong FM ujjonto sarasa point do khae ke ba 101.6 megahertz o jarao tong nai sine studio o tabu dam sine tamoi shati nichi choko tamoi mufli chi kabang ta khute bukhu chong tabuni besebo tong nai a tong nai tini alai da phanda tini ne alai da phanda o tini sengkok salaine organ donation tamno hon organ tamno hon organ donation tangi khalaina nang tai tini ni obesebo jumbai kok salaina bagai dei tini sini special guest haikaba naroi ingini manja khoikka seng kabang kabang ta khutai bu khuksong sine studio ni jara khogo tabuk dam chini tamoi shoti thamchi tamoi muplisa ei jarawo lamsuko narokno kabang ta khutai bu khuksong no lamsuko tini ne alaida panda organ donation no tini koklam panda tini ni koklam panda o tini kok salaina bagi nei tini sini logi haikawa tini narwai ngai manja khoika takuk binsen debrama takuno pulano lamsako fm ujjain to niti nini alaida pandao khulumka
1: khulumka belai no hambai
0: takuk pulano sangnamu sungo je organ donation sangto saimano je organ donation tamno han kisamisa jotan saimano sang accident ke hayake ba chini bosak khamke chini ba chini jesus bo chini shakti jesus bo manai dera khang khang ke arun bono replace khalaina bagi nei kaisa kaisa nango hai ke ba bukha panang tung kitni panang tung hai ke ba mokol panang tung bukol panang tung obor bufru donation khalaina aborok sing chi nai ba ke donation khalai ba ke abono mathangai tonja aborok no sinan bagi nei no ching tini maka chini tini ni naroi no puila no singna mo chungo norong ni ji organization ba foundation ni bising te bo bhai ke samong khalai tong no ni organization ni mung batamo ba bo bhai ke norok abono samong khalai tong
1: belaina hambai ta khuk puila sanam sungo je chini organization kaisa katal organization tripura wo kintu india wo onek kasam chini organization ni mung ke mohan foundation ke mohan kaisa abbreviation bini full form tongo multi organ hope and advocacy network heke mo kaisa non profit kuno business ni bagai ba ranga jina ni bagai khlaijak mani koya organization ya organization 1997 o chengja kha chennai yo kaisa bukha kaham doctor sunil shroff botabuk chini trustee tai bono founder bo boro rongno chubanani je bosakni organs rong nostongo jemon chini kidney liver onek kichu nostongo amorongno bomo haike karon organs to chung bazar go man thogya dogan do go man thogya enka abono chung bomo haike khoroksa borong netai khoroksa no rubui je borok thuinya nai tong habono taisha jibon kolok riman ta kicha somoy kolok অপৃথিবীয় তঙ্গি থানানে আমর ইমান আপনার তুই নাশিকি ব ও চিনমোহন ফাউন্ডেশন অর্গানাইজেশন ব সংসাখা
0: ব সংসাখা 1997 যে মোহন ফাউন্ডেশন ইন্ডিয়া ওয়াজ নাম জাকা ফিয়া অবনসাই সেকাং যে অর্গান ডোনেশন আবত আপনি লাইভ মা তুমি চলো কিসি চা সাইখানাকে বুফন সিমিনার ও যে অর্গান ডোনেশন খালাইনানি চ্যাংখা
1: একচুয়ালি ইন্ডিয়া নি বাইরে তাবো গবাং মা দেশ রোগ
0: ইন্ডিয়া নি ফাতার বো তে
1: ইন্ডিয়া নি ফাতার অনেক আগে নিশিম অম অর্গ্যান ডোনেশন তুই রিসার্চ চলি উনি যেমন রম জাপান রোগ বরক চিনি ইয়াক রোগ ইয়াকুং রোগ জয় থাকা বা বেখা রোগ নষ্ট থাকা বরক বোমা হাইকে আবার সেলাই এটাই খরচ মঠাঙ্গি যাবে।

0: যে বরক থাক নি আবার হাইরক তুই বরক অনেক রিসার্চ খাইকা অনেক ফেলিয়ার বংখা হে অমা হাকে অস্তে অস্তে সাকসেস দিকে নুমানি পরে 1997 ইন্ডিয়া সুরুংখা অর্গেন ডোনেশন আমি সুকাংকে তামতং জাস্ট ব্লাড ডোনেশন চিমি
1: ব্লাড ডোনেশন
0: ব্লাড ডোনেশন চিমি তঙ্গ কাই কিসা মিসা চিনি কর্নিয়া মা মকল ডোনেশন টা আই ডোনেশন হন্তা
1: আই ডোনেশন
0: তঙ্গ এ এনকা অর্গেন ন বিশি বরক ক থইমানি কারণ বরক বিশি হামিয়া সিত্রা জায়গা ক্লাইমানি কারণ এনকা আবনতই অর্গেন নি কেবল নাই নাই করে অবনতই গা জায়গা তামুখা চিনি চেন্নাই সংসাকা ও অফিস ইন্ডিয়ান গভর্নমেন্ট বাইকে চুক্তি খাইলেকা অবনতই সামুং খাইনি হেনে
1: অমন্তইনে সামুং খালাইনানি হইনে আর 1997 নিসিমি চ্যাংখা কাতাবসুক জোরা বোবহাই নরতে 1997 নিসিমি চ্যাংনে তাবসুক জোরা বোবহাই সামুং অঙ্গাইত
0: তাবুক জোরাতে রম দে চিনি সারা ইন্ডিয়া ব প্রায় 12টা জায়গা চিনি অফিস দ হেড অফিস কে চেন্নাই ন আর 1997 যেপুর চেন্নাই চেংখা আর নিশিমি বড় রক হামজাগে চাজাগে অস্তে অস্তে চিনি বাকি স্টেটস রক অফিস খুলক জাংনানি সুরুং খাতা কায় অমা হেকে না চিনি প্রায় 12টা আমেরিকাও কাছে দঙ্গ আর জায়গা চিনি আবাখে ইন্টারন্যাশনাল অফিস রম যাগো কিন্তু চিনি মোহন ফাউন্ডেশন ব্রাঞ্চ আরো কাছে দঙ্গ
1: ও আবখে চিনি মোহন ফাউন্ডেশনের ব্রাঞ্চ খানকে বুড়ো চেন্নাই তে তাবুকে যত জাগান তঙ্গ
0: তাক যত জাগান তঙ্গ
1: তাবুক যত জাগান তঙ্গ তাবুক যত জাগান তঙ্গে অ জরাব বিনি সামুং নতুনে বিনি সামুং বাইকে সামুং তাং জাগিত
0: তাবুক সানা থাকে কিছা অন্য অর্গানাইজেশন তুই বাং কিছা মা খুসানাই দো যেমন এনজিও গোবাং মা তঙ্গ বেশিরভাগ এনজিও তামুখলাইবর ডেভেলপমেন্ট বা নিনি গোবাং মা প্রজেক্ট যেমন ক্যাপাসিটি বিল্ডিং হিন্দি নিনি বড় রং ফার্মার রং তুই বা নিনি স্কিল নতুই মাং সামুং খাইও এনকে হেলথ সেক্টর ব সামুং খাইনি দো ঠিক ন বাট অর্গেনস নতুই সামুং খাইনে গরি সো তামুং খা মোহন ফাউন্ডেশন অ গেপ নাইখা যে জায়গা বরং মুঠাংনা বাকি কতাল জীবন রানা বাকি কেব সামুং খাইনে গরি সরকার বতো সাইচুং বাসক বসুক জাগালে বড় কাবার খাইনাই সো আজাগা মোহন ফাউন্ডেশন ফাইকিয়া ওয়ান সুগুই যে চলো চং কাশা বরক থৈতে তৈন কতাল লাংমা রইদা মান তাই খরচ থৈজাক বরং নি অর্গেনস রক বাই এ আম হাকে বড় ওয়ান সুগ লাইছে চিনি খলক মানে মোহন ফাউন্ডেশন নতা এ হেঙ্কাই তাবুক রম দি চিনি চিনি ত্রিপুরা স্পেশালি নর্থ ইস্ট দো মণিপুর পুইলা ফাইকা নর্থ ইস্ট ফোর ইয়ার্স রং খা তাকে ফাইভ ইয়ার্স রানিং খা চিনি ত্রিপুরা জাস্ট লাস্ট ইয়ার্স ফাইভ 2025 একদম কতাল এ
1: 2025 নি
0: 2025 নি জুন জুন মাস সে চিনি ওরা হাফ পাই
1: বিশাকাদ্র সিকো চিনি অতি প্রা ফাই মানে ও বিশাকাদ্র ব টাউ যে নরক সামুং চেঙ্গি তঙ্গ ককে অর্গান ডোনেশন সাবর ইমান
0: তাবুক
1: বরক রক অর্গান ডোনেশন খালাই মানে
0: অর্গান ডোনেশন যে কোনো বরক খালাই মানে হচ্ছে রাইনি সিমি বুড়া পর্যন্ত মানে যে কোনো চলাথু বরৈথু যত অর্গেন ডোনেশন খাই মানো আর কোনো প্রবলেম করে আমার হাইতে কিছা মিছা প্রবলেম দো আব যেমন সলনায় যা রোগ কটর কত রোগ দো ক্যান্সার এইচআইভি পজিটিভ এনেকে হেপাটাইটিস বি আমার হাইরক যদি ন বরং সাগ দো ডায়াবেটিস রোগ যে মানে আনে অর্গেন আংতায় খরক চান রুই আনে অর্গেন ব ইনফেক্টেড কিছা মিশা আংজা আ বরং নে আর সলাই থানায় এম হাই বর রং সিমি রিমে আতা বাট যে কোন বরক চড়াই কলিবিসা সিমি রিমান অর্গেন
1: অর্গান রিমান অর্গান রাখে ডোনেট খালাইনানি কাঙ্কে তো যে সব বরক ফোন রিমান হুনি সাই ডোনেট তাঙ্গি খালাইনা নাং আবু নং সাইখানা রাখা যে যারা তাবরম দি জানে লিভার হামিয়াঙি তঙ্কা ওই বন লিভার তে খরক চান লিভার বন রুবইনে বন মুথাঙি জামা ন আবু নং না বলে
0: কারেক্ট
1: তাবু ককে হাইছে আং তো অর্গান ডোনেশন খালাগা अनि अर्गन डोनेसन

0: आंको थांथों फुरदा ना जने आंको आनि कक नो सोंनाय
1: जा आच्छा आच्छा आच्छा
0: आं ताबो डोनेशन खालायगा आनि अर्गान नो आं रै खालांनाय आं थिन बारे अबनो रनाय जेबा करप्शन फानो रुजाक थों केबो फान आनि कायसा अर्गान बाय जदि केबो थाङै थाङाके आउ तो काहाम को आबो कां कथां थों फुरदा ना जोंनाय ने बुफ हाय जरानि बरक नो अ अर्गान नो ना जा ना थिमन याक्लो
1: अम एक्चुअली थिमानि उलस ना जागो বাট চীনর দুই প্রকার দো তাবুকাই কিন্তু অস্তে অস্তে সঙ্গ তিন প্রকার মাইসাকাই সার্কুলেটরি ডেট আবার মানে যেফর বরক আহিন কাহাম করং বা নগদ হইকা তা নগদ হইমানি তাই কাইসা দো আব লিভিং ডোনার আবুকে যেফর বরক কথাং দো তৈ নিজে ব্লাড লাইন মানে কতালভাবে তাকলাই খব জাকা যে নগ যে বুমা বা বিহিক দাই বরংনিব নাই মানু বরব ডোনেট খাই মানু হইতা আর মানে যেমন তাবু রম দিয়ে খরকসান নগ বুফানি পানো কিডনি বা লিভার নষ্টংখা বিনি ব্লাড লাইন মানে বিনি যে চলানি দিগি যে থই সতনজাং মানে আর লাইনটি যে কোনো খরকসা বরক ডোনেট খাই মানু যে যেমন লিভার হাই কঠাং তংতদি যে টুকরা কাছে মানু ফুল লিভার মাইয়া কারণ ফুল লিভার না থাকে আর যে রেনাইব থইনাই বিলে কিডনি তো চিনি দুইটা দো
0: কিডনি
1: কাইসারি মানু কাইসাবাই কঠাং টং টং মানু হাই অ ব্লাড লাইন সিমিন লিভিং ডোনার রই মানু আজ লিভিং ডোনার তামো রম দে কিডনি ছোট টুকরা কাইসা টুকরা চিকন
0: কাইসা
1: লিভার আসুম তাই কোনো রিমিয়া লিভিং ডোনার কারণ বব কঠাং টং নাই বব কঠাং টং নাই হাই নিবা কিন্তু লিভিং ডোনার তাম যখন কিডনি র ফালিব মাইয়া আবো অ্যাকর্ডিং টু থোটা তা ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাক্ট যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা সামজাং মানে নেন্টি ল্যাক্স বা টুয়েন্টি ইয়ার্স যে লগিং মানো যদি ভালমানি বা পাইমানি রক মানজাখে
0: মানজাখে
1: হাই নিবা কিন্তু মাবুক মাইসা কাছে প্রজেক্ট হিসাবে বড় কারিখা যে গরিব রব চুবাজাং নাই গনাং রব চুবাজাং নাই হাই যে জায়গা যে বরং নাঙি দো বরং মাননাই আবো হাইতা হাই লিভিং ডোনার নাই সাকা লিভিং ডোনার যেমন
0: ব্লাড নি যে লাইন অনসারে
1: টেক এসে ডোনার দো অবশ্যে যেন মেইন ফোকাস খাই যেমন তাই খরকসা বরং যে সিনিয়া বনলে সাবলে লিভার নাই বিনি নগনি বরক রিমালিয়া বা কিডনি রিমালিয়া বা লাংস হার্ট অমরক তাম খাইনাই যেন কাইসা ব্রেইন ডেট হই দো যেফর বরক আইসিউ থই বরক আইসিউ থই থাকা হাই ব আইসিউ নি হই নরিয়াসি বতাম বিনি অর্গানস রক মোটামুটি কাহাম দো বকে থই থাকা কিন্তু কিন্তু বিনি অর্গানস কয়েক ঘন্টানি বাকি আবনক যদি ন পরিবার গসি কাঙ্কে যে আনি বরক তো থই থাকা কিন্তু ব তাই অন্য বরং জীবন লাংসি তো হিনি পান ওয়ানসু কাঙ্কে আ বরং নি রমদিনী নি বখা হার্ট গাই বিনি লাংস যে যেন হামা নামানি গাই বিনি কিডনি দুইটা লিভার বিনি প্যানক্রিয়াস তাই বিনি বুক সা পঞ্জ ডোনেট খাইমানো আবার ডোনেট খাই তাই যে বরং নামাই রকম বিনি কাছে সময় দো টাইম ফ্রেমটা যে নম দি বখানো ট্রান্সপ্লান্ট বখানো যদি কারিখা ছয় ঘন্টা নি বিং ট্রান্সপ্লান্ট মাখাইনে যে নামাই মার নাইটা
0: ছয় ঘন্টা বিং
1: কিডনি আটচল্লিশ ঘন্টা জরাতেই দো গাই লিভার বারো ঘন্টা হাই গাই প্যানক্রিয়াস চব্বিশ ঘন্টা তাই ইন্ডাস্টাইন ছয় ঘন্টা রক অম হাইরংনি বিশিংনো ট্রান্সপ্লান্ট মাখলাই হাইকা আবার নষ্ট থানায় হাই ও ব্রেইন ডেড যে ব্রেইন ডেড নি থইনাই ম হাই বরং নি নকে যেন ও যে সলিড অর্গানস মতাম যেন যে থাজিং সাইখানা মানে যে হার্ট লাংস প্যানক্রিয়াস ইন্ডাস্টাইন কিডনি লিভার ও সলিড অর্গানস যেন ব্রেইন ডেড নি যে থইনাই রং নি হয়তো সিমিসে অমন ডোনেশন খাইমান
0: ডোনেশন খাইমান আবার ব্রেইন ডেড ব্রেইন ডেড হাঙ্কে যেফ্রু বিনি ব্রেইন কোন সামুং খালাইলিয়া ব্রেইন সামুং খালাইলিয়া হামার অংখ
1: করে
0: হামাবো করি খেয়া
1: মানে হামার করে তাক আং

0: bulayi yang ukulogo bisi engko dukumangka amti rogo branded ngi thango engkai eko om hai rogo nota
1: om hai ngi tong khang khang ke saimon boto te recovering liya brain to brain te kubun no slime na brain no slime ya slime jaman
0: maya brain no slime ya brain slime khang ke bathuna thikla kamo
1: thikla kamo ओके अब हाय नि जराव गांके मुसुंगै बरो ते खरक्सन नि आ और जे ऑर्गन डोनेट खले के न छका सयजन आनो मथांगि तन मानो सयजन आ बिसिंग तुइ नै मतर हाय ता खले तुम ताबो रम दे अब हाय नि तंग के आन बाबुनि फनका आनि फनंका वा अब हाय नि तंग गांके आं जखन डोनेट खले कांगाने बरों बिसिंग तुइ ओ सयजन आ बिसिंग तुइ त कथां तंगन
0: ए सयजन या न सुनो जना
1: नयजना
0: ए नयजना ओके अब हाइपन माने आगि रोग खै अब हाय साबन र साइमानु दो ओके ताबुंका अब नियम न बन्द खलाय रखा ताबु बालखा खलाय माने ताबुंका नि नि जे ऑर्गन साबने आरो थां अबते केबो साइमालिया बा जदिन रमदि नों अब हाय थाका बा आंगम हाय थाका किन्तु आनि फेमिलि ओ एरकम बरक खरस तंगो जे किडनी बा लिभार बा हार्ट बा जेकोन ओकाशा नांग तंगो बिनि नष्ट तंग तंगा ट्रांसप्लांट नांगना जों सालसे सालचा আপরুংকাই নং যদি ন বা আং ফান যে কোনো খরকসা যে থৈথানাই ব্র্যান্ডেড নঙ্গে বিনি যে তাই বাকি ফ্যামিলি মেম্বার ডিসাইড খাইমানো যে যেন ডোনেট খাইনে গছুও বাট বখাংকাই চিহ্নক নেওয়া ফোনানো মানা নাংনাই
1: তে বাদ বাকি জানো ফান দি
0: এ জানো ফান দি
1: বখাই আপান কিডনি
0: ফান
1: যে প্রবলেম তো মানে আবার
0: এনকা এ অমাহাই সিস্টেম রক দঙ্গ অমাহাই করক দঙ্গ তাঙ্গে হেমবা নরক বুঞ্জ মঠাংনা নিব আস খুব বুখা হিলিক খাই গছি না খা আ জাগা নিনি কক ঠাইসা নিনি যে কক ঠাই তেমন চুংব কিসা বরম রে না নিলে তাম
1: আবন তা ডক্টর বরক বু খরক যা থাকা তে আবন কারেন তে আট জন আবু বরক বু আমি মানে থাকা আপন কে যে অ জাগাও নাকা যে অবহংকে চিনি যে অর্গান তংমানি যে জ্বর কাছে যেন সাকা যে মকল ডোনেট খালাই মানে অবব থিমানি উগুলো নতালাং যাব
0: থিমানি উলো ই ক জাস্ট থানে মাস 20 তারিখ রমদি যেন কাছে ফোন কল মাংখা ইয়াং জোলাইবারি সাইড নি বরং নি পরিবার বিনি বং নি নক নি নক ফাংতা থিমানি বরক বুসাক বদনিত খেকলাংখা তাই মকল বদনিত খেকলাংখা বিনি আ মকল বাই তাবুক হরং নেই বরক পরিষ্কার খাই নুগুই তঙ ওয়ানছি বত থাং পাইখে বত থাকিয়া বাট বিনি যে কর্নিয়া ব যে ডোনেট খাইলাং মানে বিনি আ মকল দুজন রুখা মকল কল নেই কর্নিয়া চং মানুষকে নেই যে মকল নুগিয়ার যত বরং নেই তো দুই দিকে মকল নষ্ট নিয়া বলে
1: কল ছাপানো মানে তো কল ছাপাই ফান নুগুই তম
0: ই আবা হাই হেঙ্কে দুজন আনর খা অপারেশন খাই আইজিএম তা জং জিবিপি ও নারক মানে তা হেঙ্কে তাও দুজন আ বিনি মকল বাই নুগুই তম ছাত্র রক বিনি যে বডি ডোনেশন বডি বাই সেরঙ্গি তম তাম তাম অপারেশন খাজানি কোনানি রানানি রক অনেক কিছু
1: টোটাল বডি বো ডোনেশন খালাই মানে
0: ই টোটাল বডি তাক জরতে চং যে জয়েন খামেন পরে বডি ডোনেশন দুইটা অংখা আগে রকম কাছে কুসু
1: ও বডি ডোনেশন বো জাগাও না
0: বডি ডোনেশন
1: আবো তো থই থাকা নরমালি জেস কে পানা থই কা বডি ডোনেশন খালে কাঙ্কে আবো বু সামগো না আবো তো থই সে থামবাই কাঙ্কে আবো তো তে সলাই বো মাংলাক না
0: আবো অ্যাকচুয়ালি স্টাডি পারপাস বা রিসার্চ পারপাস রকম স্পেশালি স্টুডেন্টস রক যে মেডিকেল স্টুডেন্টস সং আগে রকম অনেক খানাও যে বাক্সা বা ডেড বডি রকম মা পাইও মান থক গিয়া বরং রাউই ফরংনা রক প্র্যাকটিক্যাল হ্যাঁ মহাই ডোনেশন রকলাই রেখাই বা মহাই কবা মা ছাত্র রকমের বাকি কাহামতা
1: কাহামতা বুজাগা বুখা তং বুজাগা কিডনি বুজাগা প্যাঙ্ক্রিয়াস আব একদম বরক তাবুনি চেহারা সরঙে তংনাই মেডিকেল লাইন সরঙে তং বরক একটা প্র্যাকটিক্যালি কাহামকে নুখাঙ্কে ন বরব কাহাম ডক্টর রঙে কাসানাই থিনাঙ্গ বরক ন সিনি দফা ব হায়ুনি লোকরং কাহামকে নাকিনি খালাই
0: ঠিক ঠিক
1: আবকে ডোনেট খালাইনা বাকি নেই ডোনেট খালাইকে বডি চিনি চেস থাক পানো খালাই রে মানো আবকে তো থিমেন যা গোলা ফোন খালাই মানো ও যে

kabang takhu te bukhuk chong norok khnai tongde tongo fm ujjanto sarasa pento kai ke 101.6 megahertz kaham tongdi ring tong lagma kam tongdi ring tong lagma wo e jorowo nilima debrama bai re sabja ge samong nor no khnar ja ka kabang takhu te bukhuk chong kaham tong nan bagi nei seng kaham samong kaham tongmong kaham raida to tong nei no abo bai baksa baksa bus kanggo sini kaham tong nan ni bagi no 21st hike by 21 June unka hayung yoga sal yoga tamni bagai khalaina nang yoga khalai kan ke yoga khalai ke phungo khalai kan ke okhali khalai kan ke sini sak sapung ka ham tang nani bagai nei phung basa drobo sungti sa khalai kan kan ke ada ghonta sukhano sungki sa obiyam rogno khalai kan ke pranayam rog khalai kan kan ke sung sini sa kaham tongnai hai ka sini body movement kaham tongnani bagine gadana rok ni exercise hai ka ba sini hojom thik khalai tongnani bagai sini bisma kaham tongnani bagai oboro khalai kang hanke sini sa kaham tong mano kamang ta khotai buk som sa kaham tongnani kangke bai thang sai tungna nangnai bai thang sai tungna ma bai bak sa bak sa khalai nyamo thangnai kai sa kok tungo niyom mani ui choli khanke rai da tui tong khanke kamang mai be mano chana solaya sungji chamung no chawo sungji samung no sabuk chawo o samung no salcha sini bahan no chawine chano bemar khalai ti chawo sung amun bagina samung go bu sini sung jefur pan hung de horo thunani arai thike 3 ghonta sakang chana nango sung cha khanke no thuya maro ko abo bai sini kamang mai bemar phaimano seng engyang pano dosta sa dosta rong bising thukang ka engbo chata pasta wo basa kang ge sin cha ka ham tong nai tai be kobang ma be mani ya ka gi tong mano abane bagi nei samung seng ka ham samung sana nang nai phungo je sik sa wo abuni odek dibora abuni odek shari go phungo je kobang ka sana nang go chenge horo che মাংসবাই মুসবাই তেবক ভাং খেসাও গানকে আবু হজমুনানি তো জরানাঙ্গো আ হজমুনি মেয়াং গানকে নকবাং মা সিনি বেমার চেঙ্গো খনাই তুমন নরক কাহাম তং দি রং তং লাং মা বসকাংনি 21 তারিখ ইয়োগা দে শুধু 21 তারিখ সিমিয়া শালব্রুম নো সং ইয়োগা খলাইনা নাঙ্গো বাক্সা বাক্সা ওয়ানসগো ইয়োগা ধর্ম বাই গদাল জখনে আম হাইয়া কাহাম তংনান বাগে তামা ধর্ম জেসমা নংথং আবো ধর্ম বাই কোন গদাল জাকরে নং জেসা ধর্ম ফান খালাদি জেসা তংথার নো ফান হামজাগি তুংদি আবো বাই সা কাহাম তংনালে মুংসা গদাল জাকরে কানাদি খাবং তাকুতে বুকুক সং ই জরাও তেতং সর সামু রসাব কোন বিমল দেবরমা তাই শুভদ্রাবাই রসাব জাত জাম খানাদি অর সামু

আষাঢ়স্য প্রথম দিবস, আজই এলো কদম কেয়া ফোটার দিন। আজ পয়লা আষাঢ়। আজ থেকে 1600 বছর আগে বর্ষার রোমান্টিকতায় মুগ্ধ হয়েছিলেন মহাকবি কালিদাস। আষাঢ় এলেই মেঘদূতের কথা মনে পড়ে। শাস্তির মুখে পড়া যক্ষ তাঁর প্রেয়সীর কাছে কিভাবে মেঘকে দূত বানিয়ে বার্তা পাঠাতেন, কিন্তু আষাঢ়ের মেঘ শুধুই কি প্রেমের বার্তা দেয়, নাকি বঙ্গের মানুষের কাছে, দেশের মানুষের কাছে এক এক রকম খবর নিয়ে আসে? বর্ষার জলে ভরা নদীর দিকে তাকিয়ে ফের পরিবার ঘরবাড়ি হারানোর ভয় করেন অনেকে। সেচকর্তাদের কাছেও আষাঢ়ের আতঙ্ক নামান্তর।

তবে বর্ষা নিয়ে যাই চলুক আর ঘটুক প্রকৃতির গভীর আহ্বান ও নিষ্ঠুর বাস্তবতার মধ্যে সমন্বয় করেই চলেছে বাঙালির মাটি। এদিকে বাস্তবে আসার নিয়ে তপস্যা আর বিরহ যাই থাকুক, বর্ষা ঋতুকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবছরও বর্ষা উৎসবের আয়োজন করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বর্ষাপ্রেমীদের আজ মনে প্রাণে বেজে উঠবে সেই সুর পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এই আষাঢ়স প্রথম দিবসে না, আমরা তো দ্বিপ্রহরের আসর নিয়ে বসেছি। এই আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আসরে আমি রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা, আর আপনারা শুনছেন

আমাদের অনুষ্ঠান 101.6 MHz প্রচার তরঙ্গে। সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আর আমাদের আজকের যে অনুষ্ঠান সূচি রয়েছে সেখানে চিরায়ত পর্ব রয়েছে 2:30 থেকে 3:00 পর্যন্ত, ঘড়ির কাঁটায় কিন্তু 2:35:38। আর তারপরেই চিরায়ত পর্ব অর্থাৎ গল্প পাঠের আসর শেষ করেই আমরা চলে যাব হৃদমাঝারে অনুষ্ঠান পর্বটি নিয়ে। সেই অনুষ্ঠানে আপনারা আমাদের যে কোনো ধরনের লোকগানের অনুরোধ জানাতে পারেন। এই আসরে, হৃদমাঝারের আসরে, আমরা অবশ্যই আপনাদের পছন্দের গানটি এই আসরে শোনানোর চেষ্টা করব। 3:58 শুনবেন সংবাদ শিরোনাম, আর 4:00 থেকে 5:00 পর্যন্ত ফেলে আসা দিনের গান, অর্থাৎ সেই সব গান যে গানগুলো আমাদের কর্ণকুহরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা থমকে দাঁড়াই। হ্যাঁ, সময় যেখানে আরও একবার থমকে দাঁড়াবে, সেই থমকে দাঁড়ানোর সেই সকল গান গল্প আর হবে আপনাদের সঙ্গে আড্ডা। সেই নিয়ে ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান, তারপর 5:00 থেকে 6:30 পর্যন্ত ঝুমে সাজ। চলুন আমাদের প্রথম পর্ব অর্থাৎ গল্প পাঠের আসরে প্রবেশ করা যায়।

আজকে যার গল্প এই আসরে পাঠ করে শোনাবো, অর্থাৎ চিরাতে পারবেন। আজকের গল্প পাঠে আসরে আপনাদের শোনাতে চলেছি, ওনার নাম হচ্ছে সুরিত মুখার্জি। ওনারই একটি ছোট গল্প আপনাদের পাঠ করে শোনাবো। হ্যাঁ, কিছুদিন আগেও কিন্তু ওনার একটি লেখা ছোট গল্প আপনাদের এই আসরে চিরায়ত পর্বে শুনিয়েছিলাম, আপনাদের সকলের খুব ভালো লেগেছিল। আশা করি আজকের গল্পটিও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, একটু সময় আমার সঙ্গে থাকুন, শুনুন মনোযোগ দিয়ে, অসাধারণ একটা গল্প, নিশ্চয়ই ভালো লাগবে। আর গল্প পাঠের পর গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। কাশি যাওয়ার স্বপ্নটা আমার বহুদিনের ছিল। ছোটবেলা থেকেই শুনে এসেছি পৃথিবীর বুকে এমন একটি শহর আছে যেখানে মৃত্যু শেষ নয়, বরং মুক্তির দরজা, যেখানে প্রতিটি গলিতে ইতিহাস ঘুমিয়ে থাকে, প্রতিটি ঘাটে জ্বলতে থাকে জীবনের শেষ আগুন, আর প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে মহাদেবের উপস্থিতি। অবশেষে সেই সুযোগ এলো। শীতের এক ভোরে আমি পৌঁছলাম বারাণসী। গঙ্গার ওপারে তখনও হালকা কুয়াশার চাদর, দূরে কোথাও শঙ্খ বাজছে। ঘাটের সিঁড়িতে বসে কয়েকজন সাধু ধ্যানে মগ্ন। মনে হচ্ছিল আমি যেন কোনো সাধারণ শহরে নয়, এক রহস্যময় আধ্যাত্মিক জগতে এসে দাঁড়িয়েছি। স্থানীয় লোকজনের মুখে শুনেছিলাম কাশীতে এসে প্রথমে বাবা কাল ভৈরবের দর্শন করতে হয়, কারণ তিনি এই নগরীর রক্ষাকর্তা। তার অনুমতি ছাড়া কেউ কাশীতে প্রবেশ করতে পারে না, আবার তার আশীর্বাদ ছাড়া কাশী বিশ্বনাথের দর্শনও সম্পূর্ণ হয় না। তাই পৌঁছানোর কিছুক্ষণ পরেই আমি সোজা চলে গেলাম কাল ভৈরবের মন্দিরে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই বুকের মধ্যে এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, মন্ত্র উচ্চারণ আর ভক্তদের জয়ধ্বনি, সব মিলিয়ে পরিবেশটা যেন অন্য জগতের। মনে হলো কোনো নাস্তিক এখানে এলে তারও মনে হয়তো ভক্তির উদয় হবে। দর্শন শেষে বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে বেরোবার গলিটা খুবই

বেরুতি না জানি কোথা থেকে একজন বৃদ্ধ সাধু হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালে। সাদা দাড়ি, কপালে ভাঁসের তিলক আর চোখে এমন এক দৃষ্টি যেন তিনি আমার অতীত ভবিষ্যৎ সবই দেখতে পাচ্ছেন। তিনি নিচু গলায় বললেন, বাবা কাশিতে নতুন এসেছ? আমি মাথা নাড়লাম। তিনি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, একটা কথা মনে রেখো, কাল ভৈরবের মন্দির থেকে বেরিয়ে কখনো পেছনে ফিরে তাকাবে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বাবা? সাধুর ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। সব প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে নেই। কথাটা শুনে আমি বিরক্ত হয়ে কিছুটা এগিয়ে গেলাম, কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ মনে হলো কেউ যেন খুব পরিচিত কণ্ঠে আমার নাম ধরে ডাকছে, যেমন ছোটবেলায় বাবা আমায় ডাকতেন। আমি থেমে গেলাম, চারপাশে তাকালাম, কেউ নেই, তবু সেই ডাক যেন আবার ভেসে এলো। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম। আর তখনই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে আমার বাবা, স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কিছু একটা যেন বলতে চায়। আমি অবাক হয়ে গেলাম, এ কি করে সম্ভব? চোখটা হঠাৎ একবার বন্ধ করে আবার তাকালাম, কিন্তু সেখানে আর বাবা নেই। কয়েক সেকেন্ড পর আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। পথে ভাইকে টেক্সট করলাম, বাবা কোথায় রে? উত্তর এলো, বাবা তো বাড়িতেই আছে। মেসেজটা দেখে নিজেকে বোঝালাম, হয়তো কাকতালীয়, হয়তো মানব মনের ভুল, কিন্তু আমি ভুল ছিলাম। আজ কাশিতে আমার তৃতীয় রাত। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পর আমি বসেছিলাম মণিকর্ণিকা ঘাটের একটু দূরে গঙ্গার ধারে। শীতকাল, গঙ্গার ওপর ধীরে ধীরে কুয়াশা নেমে আসছে, দূরে কোথাও চিতা জ্বলছে, আগুনের লেলিহান শিখাগুলো অন্ধকারকে ছুঁয়ে আবার নিভে যাচ্ছে। কেউ মন্ত্র পড়ছে, কেউ কাঁদছে, কেউ আবার নির্বিকার মুখে বসে আছে। সেদিন প্রথমবার বুঝেছিলাম কাশি এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে কোনো দেয়াল নেই। সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ আমার নজর পড়ল তার উপর, একটা কুকুর। তার নিকশ কালো রঙের জন্য প্রথমে চোখে পড়েনি, ঘাটের শেষ সিঁড়িতে বসে আছে, অদ্ভুত স্থির, অদ্ভুত শান্ত। চারপাশে এত লোকজন, এত শব্দ, এত আলো, কিছুই যেন তাকে স্পর্শ করছে না। তার চোখ দুটো আমার উপর স্থির, আমি তাকিয়ে রইলাম, সেও তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে ঘাটের ওপর দিকে হাঁটতে শুরু করল। অদ্ভুত ব্যাপার হলো, আমার মনে হলো সে যেন আমাকে অনুসরণ করতে বলছে। ছেলেবেলায় আমার পোষা একটা কুকুর ছিল, তাই আমি তাদের হাব ভাব কিছুটা হলেও বুঝি। কিন্তু আমি কুকুরটাকে সেই মুহূর্তে অত গুরুত্ব দিইনি, ভেবেছিলাম হয়তো খাবারের জন্য ওরকম করছে। আমি উঠে হোটেলে ফিরে এলাম। ঘটনাটা সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ হলো না। পরদিন ভোরে গঙ্গার আরতির ভিডিও তুলতে বেরিয়েছিলাম, দশাশ্বমেধ ঘাটের কাছে পৌঁছে দেখি সেই কালো কুকুর একইভাবে বসে আছে, একইভাবে তাকিয়ে আছে। আমি অন্যদিকে চলে গেলাম। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখি সে এখনও দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে। আমি দোকান থেকে কিছু বিস্কুট কিনে তার সামনে মাটিতে রেখে দিলাম, কিন্তু কি অদ্ভুত, বিস্কুটগুলো সে একবার ফিরেও দেখল না, খালি সেই একইভাবে আমার দিকে তাকিয়ে থাকল। এবার অস্বস্তি হতে শুরু করলো। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটল, আমি যেখানেই যাচ্ছি সে যেন সেখানেই হাজির। বিশ্বনাথ গলি, কাল ভৈরব মন্দিরের রাস্তা, মণিকর্ণিকার আশপাশ, এমনকি একবার দুপুরবেলায় হোটেলের সামনেও তাকে দেখলাম।

কিন্তু আশ্চর্যের বিষয়, আমি ছাড়া যেন আর কেউ তাকে লক্ষ্যই করছে না। একবার এক দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, ওই কালো কুকুরটা দেখেছেন? লোকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কোথায় কুকুর? আমি পেছনে ফিরে তাকালাম, কুকুরটা তখনও দাঁড়িয়ে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে, আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সেদিন রাতেই ঘটনাটা ঘটল। রাত প্রায় আড়াইটে, হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙল জানি না, কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, তবু মনে হলো যেন কেউ আমাকে জাগিয়ে দিয়েছে। ঘরের জানালাটা খুলতেই বুকটা ধপাস করে উঠল। দেখি রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে সেই কালো কুকুর। এই প্রথম সে মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের করল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর হাঁটতে শুরু করল। কেন জানি না আমার মনে হলো আমাকে তার পিছু নিতেই হবে। আজও জানি না কেন আমি বেরিয়ে পড়েছিলাম, কোন শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। হোটেল ছেড়ে আমি তার পেছনে হাঁটতে শুরু করলাম। রাতের কাশি তখন প্রায় নিস্তব্ধ, সরু গলি, পুরনো বাড়ি, ভেজা দেওয়াল, মাঝে মাঝে দূরে ঘন্টার শব্দ। কুকুরটা হাঁটছে, আমিও হাঁটছি। প্রায় 20 মিনিট পর সে এসে থামল মণিকর্ণিকা ঘাটের এক নির্জন কোণে। সেই জায়গাটা আমি আগে কখনো দেখিনি। সেখানে কোনো ভিড় নেই, কোনো আলো নেই, শুধু একটি চিতা জ্বলছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। চিতার আগুন তখন তীব্র, কাঠ ভেঙে পড়ার শব্দ হচ্ছে। চারপাশে দু একজন মানুষ দাঁড়িয়ে, তাদের মুখে স্পষ্ট, তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি জানি না কেন, কিন্তু আমার চোখ বারবার চিতার দিকে চলে যাচ্ছিল। মৃতদেহটা সম্পূর্ণ সাদা কাপড়ে মোড়া, আগুন ধীরে ধীরে তাকে গ্রাস করছে। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে বসে আছে সেই কালো কুকুর। হঠাৎ একটা দমকা হাওয়া এলো, মৃতদেহের বুকের ওপরে রাখা একটা ছোট্ট পরিচয় পত্র উড়িয়ে এসে পড়ল আমার পায়ের কাছে। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরের মুহূর্তেই আমার চোখ আটকে গেল। পরিচয়পত্রটায় একটা নাম লেখা ছিল। আমি লোকটাকে চিনিও না, কিন্তু তার জন্ম তারিখটা দেখে আমার বুকের ভেতরটা থক করে উঠল। সেটা ছিল আমার জন্ম তারিখ, দিন, মাস, বছর, সব কিছু হুবহু এক। আমি ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু নিচের লাইনটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করল। সেখানে লেখা ছিল মৃত্যুর দিন ও সময়, শুক্রবার সকাল 8:17। আমি একটু হকচকিয়ে গেলাম। আজই তো শুক্রবার, কিন্তু সময় এখন 3টা। হতে পারে আমার আর মৃত ব্যক্তিটির জন্ম একই দিনে, অথবা ঠিক তখনই পাশে বসে থাকা কালো কুকুরটা উঠে দাঁড়াল। সে একবার আমার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ঘাটের অন্ধকারের দিকে হেঁটে চলে গেল। জানি না কেন সেই রাতেই আমি কাশি ছেড়ে বেরিয়ে পড়লাম। একটা অদ্ভুত অশনি সংকেতের ইঙ্গিত পাচ্ছিলাম। ঘুমাইনি, খাইনি, শুধু পালিয়েছি যত দূরে যাওয়া যায়, যেন মৃত্যুর থেকে আরও দূরে। স্টেশনে পৌঁছে প্রথমে যে ট্রেনটা পেলাম সেটাতে বসে পড়লাম টিকিট কেটে। ট্রেনে বসে বারবার ঘড়ি দেখছি, 8:10, 8:12, 8:15। আমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে, 8:16। আমার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে, মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। 8:17, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিছুই হলো না। কোনো অদ্ভুত ঘটনা নয়, কোনো দুর্ঘটনা নয়, দিব্যেই সব ঠিক আছে। 8:18, 8:19, 8:20। ধীরে ধীরে বুকের ভেতরের চাপা ভয়টা কমতে শুরু করল। মনে হলো আমি হয়তো সত্যি অকারণে ভয় পেয়েছিলাম, হয়তো মণিকর্ণিকার সেই রাত, সেই কালো কুকুর

সেই চিতা, সেই কাগজ সবই ছিল ক্লান্ত আর মনের বিভ্রম। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। ট্রেনটা তখন মাঠের পর মাঠ পেরিয়ে ছুটে চলেছে। সকালে সূর্যের আলো জানালা দিয়ে এসে আমার মুখে পড়ছিল। আর ঠিক তখনই কেন জানি না হঠাৎ বাবার কথা মনে পড়তে শুরু করলো। কোনো কারণ ছাড়াই এতটাই হঠাৎ যেন আমি নিজেই অবাক হয়ে গেলাম। মনে পড়ল ছেলেবেলায় বাবা কীভাবে সাইকেলের সামনে বসিয়ে আমাকে স্কুলে নিয়ে যেতেন। মনে পড়ল প্রথম চাকরি পাওয়ার দিনে ফোনে বাবার সেই গর্বিত কণ্ঠস্বর। মনে পড়ল কাশী আসার আগের দিন বাবা বলেছিলেন, ফিরে এসে কিন্তু সব গল্প শোনাবি। সাধারণ একটা কথা, কিন্তু সেই মুহূর্তে কথাটা যেন কানে বার বার বাঁধতে লাগলো। আমার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল। আমি মোবাইলটা বের করলাম, ভাবলাম বাবাকে একটা ফোন করি। এখন নিশ্চয়ই বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছেন। ফোন করার জন্য নম্বরটা খুঁজছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আঙুল এগুচ্ছিল না, যেন মনের ভেতরে কোথাও একটা অজানা আশঙ্কা জন্ম নিচ্ছিল। কয়েক মিনিট কেটে গেল, তারপর ফোনটা নিজেই বেজে উঠল। বাড়ি থেকে, স্ক্রিনে ছোট ভাইয়ের নাম। আমি হাসি মুখেই ফোনটা ধরেছিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো কথা ছিল না। ফোন ধরতে বুঝলাম কিছু একটা হয়েছে। ওর গলা কাঁপছিল। দাদা তুই কোথায়? উত্তর দিলাম, ট্রেনে। কেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, বাবার একটা ম্যাসিভ স্ট্রোক হয়েছে, তুই তাড়াতাড়ি আয়। আমার চারপাশটা ঝাপসা হয়ে গেল। পরের কয়েক ঘন্টা যেন দৌড়ের মধ্যে কেটে গেল। স্টেশন, ট্যাক্সি, হাসপাতাল প্রার্থনা অপেক্ষা। হাসপাতালে পৌঁছে ডাক্তারকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেটা আজও ভুলিনি। স্ট্রোকটা কখন হয়েছিল? ডাক্তার ফাইলটা দেখে বললেন, সকাল 8:17। হ্যাঁ, আমার বুকের ভেতরটা যেন হঠাৎ বরফ হয়ে গেল। ঠিক সেই সময়, ঠিক সেই সংখ্যা। এক মুহূর্তের মধ্যে মণিকর্ণিকার আগুনটা আবার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু আমি কিচ্ছু বলিনি, কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি নিজেই তখনও বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক সপ্তাহের চিকিৎসার পর বাবা আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে উঠলেন। ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন, আবার আগের মতো কথা বলতে লাগলেন, হাসতে লাগলেন, বাড়িটাও আবার স্বাভাবিক হয়ে গেল। আর আমিও নিজেকে বোঝালাম সবটাই কাকতালীয়, এর বেশি কিছু নয়। কিন্তু গভীর রাতে কখনো কখনো ঘুম ভেঙে গেলে সেই কাগজটার কথা মনে পড়ত। তারপর কেটে গেল কয়েক মাস, জীবন আবার নিজের ছন্দে ফিরে গেল। আমরা সবাই ভাবতে শুরু করলাম বিপদ কেটে গেছে, কিন্তু মানুষ যা ভাবে জীবন সবসময় তা মানে না। একদিন বেলার দিকে অফিসে আমার ফোনটা বেজে উঠল। এবার ছোট ভাইয়ের গলায় কান্না ছিল না, ছিল শুধু এক গভীর শূন্যতা, যে শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আমি ফোন ধরতে এসে বলল, দাদা বাবা চলে গেল। আমি আর কিচ্ছু শুনতে চাইছিলাম না। পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। অফিসে সবাই কাজ করছে, মানুষ কথা বলছে, কম্পিউটারের কিবোর্ডের শব্দ হচ্ছে, সব কিছু চলছে, কিন্তু আমার চারপাশে যেন শব্দ বলে আর কিচ্ছু রইল না। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে অজান্তেই জিজ্ঞেস করলাম, কখন? ওপাশে উত্তর এলো, আজ সকাল 8:17। সামনে রাখা টেবিল ক্যালেন্ডারে চোখ পড়ল আজকের দিনটার দিকে, শুক্রবার। আমার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। বাবার মৃত্যুর পর কয়েকটা দিন কেমন কেটেছিল আজ আর মনে নেই। তবু মনে আছে একদিন খুব ভোরে তার আলমারি গোছাতে গিয়ে একটা পুরনো নীল ডায়েরি খুঁজে পেয়েছিলাম। খুব সাধারণ একটা ডায়েরি, পাতাগুলো হলদে হয়ে গেছে। বাবার হাতের লেখা, বিভিন্ন দিনের বিভিন্ন টুকরো টুকরো কথা, সংসারের হিসেব। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জায়গায় এসে আমার হাত থেমে গেল। তারিখটা ছিল আমার কাশি যাওয়ার প্রায় 3 মাস আগে। সেখানে লেখা ছিল, আজ ভোরে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি পড়তে শুরু করলাম। দেখলাম আমি একটা ঘাটে দাঁড়িয়ে আছি, চারদিকে আগুন জ্বলছে, দূরে

নদী একজন আমাকে বললেন, সময় হলে সবাইকে ফিরে যেতে হয়, কিন্তু শুধু সেই সময়টাই কেউ জানে না। নিচে আরও কয়েকটা লাইন ছিল, জেগে ওঠার পরও স্বপ্নটা ভুলতে পারছি না। যদি সত্যি এমন কোনো সময় লেখা থাকে, তাহলে মানুষ সেটা জানার জন্য বোধ হয় তৈরি নয়। আমার হাত কাঁপছিল, আমি আর পড়তে পারলাম না। ডায়েরি ধীরে ধীরে বন্ধ করে দিলাম। জানালার বাইরে তখন ভোরের আলো ছড়িয়ে পড়েছে, পাখিরা ডাকছে, একটা নতুন দিন শুরু হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন অনেক পুরনো এক রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। মণিকর্ণিকার সেই রাত, সেই চিতা, সেই কাগজ, সকাল 8:17, বাবার স্ট্রোক, বাবার মৃত্যু, আর তারও আগে লেখা এই ডায়েরির পাতা, সব কিছু কি শুধুই কাকতালীয়? হয়তো আবার, হয়তো নয়। আজ এত বছর পরেও আমি উত্তরটা জানি না। তবে একটা কথা জানি, কাশী থেকে ফিরে আসার পর আমি আর কখনো সময়কে আগের মতো দেখি না। আজও যখন ঘড়ির কাঁটা সকাল 8:17 ছোঁয়, আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। আর তখন মনে হয় মণিকর্ণিকার সেই রাতে আমি হয়তো কোনো মৃত্যুর সংবাদ পাইনি, হয়তো কোনো ভবিষ্যৎবাণীও পাইনি, হয়তো মাত্র এক মুহূর্তের জন্য সময়ের পর্দার ওপারে তাকিয়ে ফেলেছিলাম। আর মানুষ জীবনে একবারে যদি সেই পর্দার ওপারে তাকায়, তাহলে সে আর কোনো দিন পুরোপুরি আগের মানুষ হয়ে ফিরতে পারে না।

0: हेलो हेलो हेलो हेलो।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি একটু লোকগীত অনুষ্ঠান করতে পেলাম, একটা লোকগীত শুনবো, স্বপন সেই স্বপন বসু ভাবের নদীতে রোদক দিলাম না।
1: আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। আমাদের এই অনুষ্ঠান পর্বটা এখনো শুরু হয়নি, যখন শুরু হবে তখন আপনি না হয় অনুরোধটা রাখবেন। ধন্যবাদ। হৃদমাঝারে অনুষ্ঠান শুরু হবে বিকেল 3টে থেকে, ঘড়ির কাঁটায় 2:58:38। আসলে আমি যে গল্পটা পড়ছিলাম, সুরিত মুখার্জির একটি ছোট গল্প কাশী রহস্য, গল্পটি পড়তে পড়তে আসলে প্রতিটা গল্পের ভিতরে যখন আমরা ঢুকে পড়ি তখন সেই আবহটাই একটা অন্যরকম জায়গা থাকে। সেই জায়গা থেকে বেরিয়েই 3টের সময় আপনাদের অনুরোধ না হয় রাখবো। দেখি আরও একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো
2: দিদি, আমি উত্তম লোধ বলছি।
1: বলুন, আপনারা বলবেন যে আমরা ফোন পাই না, ফোন লাইন বিজি থাকে। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব। হ্যাঁ, তবে সময়ের আগে নয়।

0: চলুন এবারে আপনাদের অনুরোধ নেবার পালা, রিদমাঝারের আজকের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি প্রমথ সরকার বলছি আমতলি থেকে।
0: প্রমথ বলুন।
1: অদ্ভুত সেই গল্প।
0: ধন্যবাদ।
1: এই যে গল্পটা পাঠ করলেন, সেই গল্পটা শোনার পর যেন ভিতরটা আসলে একটা অন্যরকম স্তরে পৌঁছে গেছে। মানুষ আসলেই সেই সময়টা জানার জন্য কেউ অপেক্ষা করেও না, কেউ জানতেও চায় না, এটাই আশ্চর্য ঘটনা।
0: একদম একদম। আপনি মনোযোগ দিয়ে গল্প শুনেছেন, এটা যে কতটা আনন্দের, আসলে শ্রোতা চাই আমরা।
1: আমি গল্প শুনি এবং আমি নিজে গল্প তৈরি করি।
0: আচ্ছা আচ্ছা।
1: গান তৈরি করি, গান গাই।
0: আচ্ছা, বেশ ভালো।
1: এবং দোতারা বাজাই, আকাশবাণীর শিল্পীও আমি।
0: আচ্ছা,
1: এখনো আমার সঙ্গীত নিয়ে জীবন কাটে।
0: খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এভাবেই আপনি আমাদের সঙ্গে থাকবেন, আর আপনার এই যে সৃষ্টি সুখের উল্লাসে আমরাও যেন মাততে পারি। ভালো থাকবেন।
1: ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, শ্রোতা বন্ধুদেরকেও।
0: ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ ঠিক, সেই পর্দার উপরে কিছু সময়ের জন্য তাকিয়ে ফেললে মানুষ বোধ হয় আর কোনোদিন আগের মানুষ হয়ে ফিরতে পারে না। ঠিক। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো নমস্কার, আমি লীলা কর্মকার বলছিলাম।
0: বলুন বলুন বলুন।
2: এই গল্পটা একদম তন্ময় হয়ে গল্পটা শুনলাম। সেই যে সলিল মুখার্জির যে কাশি রহস্য।
0: না, সুরিদ, সুরিদ, ওনার নাম সলিল মুখার্জি না, ওনার নাম সুরিদ, মানে সুরিদ।
2: সলিল মুখার্জি?
0: সুরিদ, সুরিদ মানে হৃদয়। হ্যাঁ হ্যাঁ, সুরিদ। না না না, সুরিদ, হৃদ মানে আমরা হৃদয় বলি না।
2: ও সুরিদ।
0: হ্যাঁ সুরিদ,
2: একটা আনকমন নাম না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুরিদ মুখ,
2: মানে আমি একদম অন্য জগতে যেন চলে গিয়েছিলাম। মানে মানে আপন মনের, মানে সাইনের একদম নিরবতায় শুনছিলাম আর কি।
0: একদম এমনই শুনি।
2: এবং সত্যি এই সমস্ত গুলো ভাবায় কিন্তু,
0: ভাবায় আমাদের। ঠিক,
2: এই যে অলৌকিক ঘটনাগুলো, এটা কি, এই যে কি, কেন, কোথায়, কি কি, মানে এগুলি আমরা এই প্রশ্নটা বোধ হয় খুঁজে আমরা পাবো কিনা জানি না।
0: একেবারে শেষে একটা কথা উনি লিখেছেন, এটা যে কত। হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ, খুব কম শুনতে পাচ্ছি। হ্যাঁ
0: আচ্ছা, উনি একটা শেষে একটা কথা লিখেছেন, উনি বলছেন যে আসলে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা জানতে পারি না, তাই না? এগুলো রহস্যের আড়ালে থেকে যায়, যেমন কারোর জন্মের সময়, মৃত্যুর সময়, অনেক ব্যাপারই আড়ালে থাকে। তো উনি বলছেন যে আমি হয়তো কোনো কারণে ওই যে পর্দাটা, এপার আর এপারের মাঝে একটা যে পর্দা, সেটা মনে হয় কোনোভাবে ভেদ করে ওপারে চলে একটু দেখে ফেলেছিলাম। আর যারা এইটুকু হ্যাঁ দেখে ফেলে, বলছে যে পুরোপুরি মানুষ হয়ে, আগের মানুষ হয়ে আর ফিরে আসা যায় না।
2: আগের মানুষের আসার তো প্রশ্নই নেই,
0: মানুষের নজরটা অন্যরকম হয়ে যাবে। ঠিক,
2: এই অলৌকিক ব্যাপারগুলো, কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে,
0: একদম
2: ঘটনা তা নয়,
0: না না, প্রচুর
2: এগুলি, মানে মানে মানে
0: এটাকে আমি অলৌকিক বলবো না, আসলে অলৌকিক নয়, আমরা যেটাকে বুঝতে পারি না সেটাকে আমরা অলৌকিক বলে থাকি। আসলে সব কিছুর ব্যাখ্যা রয়েছে, আমরা হয়তো জানি না।
2: আমরা ব্যাখ্যা, ঠিক ঠিক,
0: আমরা জানি না,
2: আমরা জানি না,
0: আমরা জানি
2: এখানে, এইখানে আমরা জানি,
0: আমরা জানি,
2: এটা সত্যি কথাই, এটাই আর কি। অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছে কয়েকটা, সেটা কখনো প্রসঙ্গ আসলে বলবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
2: অলৌকিক। হ্যাঁ।

0: সেটাই আর কি। যাই হোক, খুব ভালো পড়েছ, মানে খুবই ভালো পড়েছ, তার জন্য ভালো লাগছে।
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ বলুন।
2: কি গল্প শোনালেন, সবাইকে তন্ময় করে দিলেন?
1: না, আসলে গল্পটা পড়ার সময়ও আমার খুব ভালো লেগেছে,
2: খুব ভালো লেগেছে। আর আমি তো প্রত্যেকদিন সবটি গল্প আসর সবটা শুনি, প্রত্যেকদিন খুব ভালো লাগে আমার।
1: আমারও গল্প শুনতে খুব ভালো লাগে,
2: ভালো লাগে। আর বিশেষ করে আপনি পাঠ করেন না, পাঠটা খুব ভালো লাগে, আজকে আমার খুব ভালো লেগেছে গল্পটা।
1: আচ্ছা, আর কি গান শোনাবো বলুন, এবারে আপনি বলুন।
2: গান শোনাবেন একটা, এই যে একটা গান আছে, সেটা হবে কি না জানি না, বলছি
1: নদীর ঘাটে দেখাইলাম কি সুন্দর সে মোরা। হ্যাঁ, রাধারমণ জির গান, রাধারমণ দত্তের গান নিশ্চয়ই হবে, ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা হৃদ মাঝারের আসরে। হ্যাঁ, এই আসরে যে কোনো লোকগান আমরা আপনার পছন্দের নিশ্চয়ই শোনানোর চেষ্টা করে থাকি। চলুন, একজন বন্ধু রয়েছেন আজকে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ দিদি, আমি উত্তম লোধ বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, এবারে বলুন।
3: হ্যাঁ দিদি, ফরিদা পারভিনদিকা একটি লালন গীতি শোনা যায় যে কোনো।
1: আচ্ছা, ফরিদা পারভিনের লালন গীতি, তাই তো?
3: মানে আমি শুনি বেশি, এইসব গান শুনতে ভালো লাগে বেশি।
1: নিশ্চয়ই শোনাবো, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ।
3: যদি তুমি পাও সহজ মানুষ একটা গান আছে,
1: ধন্যবাদ। আর একটা অনুরোধ নেব, দেখি বন্ধু কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ বলো, বলো কি গান শুনবে। হ্যালো হ্যালো, আহা কেটে গেল। আদিত্যর পছন্দের গান ও তো বলতে পারলো না, কিন্তু আমি চেষ্টা করব নিশ্চয়ই, সময় থাকলে হাতে শেষের দিকে ওর জন্য একটা আমার পছন্দের গান তাকে শোনাব। হ্যালো, নমস্কার, হ্যালো, নমস্কার।
5: নমস্কার দিদি, শুভ বিকেল।
1: হ্যাঁ শুভ বিকেল, কে বলছেন?
5: আমি আমি কুয়ায় রামচন্দ্র কাছে অখিল দেব বলছি।
1: অখিল বাবু বলুন,
5: আমার একটা লোকগীতি শোনাবেন। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে দিয়েছি।
1: পিঞ্জর খুলে দিয়েছি,
5: হ্যাঁ
1: নিশ্চয়ই, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। চলুন একে একে পছন্দের গানে যাচ্ছি। হ্যাঁ, ঝর্ণা দেবী, উত্তমবাবু, আদিত্য, তারপর অখিল বাবুর পছন্দের গানে যাই। এই চারটে গান শোনার পর আরও একবার ফিরে আসবো আপনাদের অনুরোধ নেবার জন্য, সঙ্গে থাকুন।

শুনলাম এই গানটি রাধারমণ দত্তের লেখা, পৌশালী ব্যানার্জির গান কণ্ঠে। পরের গানটি সহজ মানুষ ফরিদা পারভিনের কণ্ঠে শুনবেন, লালন গীতি।

0: শুনছিলাম এই গানটির পিঞ্জর খুলে দিয়েছি। এই গানটির অনুরোধ এসেছিল অখিলবাবুর তরফ থেকে। এই মুহূর্তে আর কোনো বন্ধুদের তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ দিদিভাই, আমি একটা লোকগীতি গান শুনতে
0: বলুন।
1: লোকগীতি
0: মানে এই গানের মধ্যে, গীতির মধ্যে গান আছে। এ আবার লোকগীতি আবার গান না, লোকগীতি শুনতে চাইছি।
1: হ্যাঁ হ্যাঁ, লোকগীতি শুনতে।
0: হ্যাঁ বলুন।
1: তুমি কার লাগিয়া গাত সখী বকুল ফুলের মালা, এই গানটা শুনতে চাই দিদি।
0: তুমি কার লাগিয়া এমন কেউ রয়েছে আপনার পছন্দের গায়ক বা গায়িকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুনিয়ে দেবো। ভালো একজন আপনার ভালো লাগবে এমন একজন শুনিয়ে দেবো। আচ্ছা, আদিত্যর পছন্দের গানটাও আমার কাছে রয়ে গেল। আর একজন বন্ধু ফোন করেছেন, দেখি আর কে কে রয়েছেন। হ্যালো নমস্কার।
2: নমস্কার,
0: বলুন।
2: অনুষ্ঠানটা বেশ ভালোই জমে উঠেছে।
0: কে বলছেন?
2: একদম দারুণ, প্রমোদ সরকার বলছি।
0: ও আচ্ছা, হ্যাঁ প্রমোদ, বলুন।
2: বেশ দারুণ জমে উঠেছে, সেই সাথে আমার একটা অনুরোধ গান শোনার জন্য।
0: হ্যাঁ বলুন।
2: গানটা হলো মলয়া বলে, সার্চ করলেই পাবেন।
0: আচ্ছা,
2: তো তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে যাই?
0: আচ্ছা, তুমি কাছে ডেকে নিলে, এ কার লেখা গান এটা?

আপনাদের পছন্দের গান একে একে আপনার সঙ্গে থাকুন। এবারে আদিত্যর পছন্দের গান, তারপর যে বন্ধু কার লাগিয়া গাথ সখী উনার গান, তারপর যে বন্ধু এই মুহূর্তে ফোন করলেন প্রমথ সরকার উনার পছন্দের গানটি শোনাবো, শুনতে থাকুন।

চলুন এবারে পরের গানে যাচ্ছি। পরের গানটির অনুরোধ, তুমি কার লাগিয়া গাথরে সুখে বকুলের বকুল ফুলের মালা।

চলুন, এই আনটা তো শুনলাম, তুমি কাঁটা লাগিয়া গাথরে সুখী, বকুল ফুলের মালা। পরের গানে যাচ্ছি। তুমি কাছে ডেকে নিলে আমি কি আর দূরে সরে যাই।

0: বন্ধু একজন অপেক্ষা করছেন, একটু অনুরোধটুকু নিয়ে নিই, তারপর আজ গানে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনি একটু জোরে বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি বলুন।
1: সুব্রত বিশালগত,
0: হ্যাঁ বলুন।
1: গান শুনবো, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া।
0: আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া,
1: দিলি রে বন্ধুয়া, হ্যাঁ মজিদ পড়দেছি।
0: আচ্ছা, আমার সাদা দিলে কাদা লাগাই দিলি, ঠিক আছে শুনতে থাক।
1: মজিদ পড়দেছি,
0: হ্যাঁ

শুনুন, তুমি কাছে ডেকে নিলে গানটার পথ, এবার সাদা দিলে কাদা লাগাইলে, কেশব দে এবং ইমন চক্রবর্তীর কণ্ঠে গানটা আপনাকে শোনাচ্ছি। আপনি যার কণ্ঠে শুনতে চেয়েছিলেন, দুঃখিত, সেটা পারবো না।

0: চলুন, পরের বন্ধুরা কারা অপেক্ষা করছে তাদের সাদা দিল নিয়ে দেখি কারা রয়েছেন ফোন লাইনের উপরান্তে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো ম্যাম,
0: বলুন কে বলছেন?
1: নমস্কার, আমি চন্দ্রপুর থেকে রুবি চক্রবর্তী বলছি।
0: আচ্ছা বলুন
1: ম্যাম, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি, বলুন বলুন।
1: আপনি যখন আসেন না ভালোই লাগে আপনার কথা
0: তাই? খুব ভালো লাগে
1: সত্যি বলছি, এখন মনের থেকে বলছি।
0: আচ্ছা, সাদা মন থেকে বলছেন,
1: ঠিক আছে। একটু গান শুনতে চাই। হ্যাঁ, গানটি হচ্ছে আপনার গুষ্টকবল দাসের কণ্ঠে, ও আমার দয়াল রে, ও আমার বান্ধব রে, এই গানটি।
0: আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য।

0: আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আর একটা অনুরোধ নেওয়া যেতে পারে। হ্যালো, নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, আচ্ছা, আমি কি আমার পছন্দের একটা গান আপনাদের শোনাবো? আর একটু না হয় অপেক্ষা করি, যদি কোনো বন্ধুর অনুরোধ পাই হাতে, তাহলে ওনার পছন্দের গানটাই শোনাবো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো ম্যাম।
0: হ্যালো, বলুন বলুন।
1: আমি শতগ্ন বলছি।
0: আচ্ছা, কি সিনহা?
1: আমি একটা গান শুনতে চাইছি।
0: না না, আপনি কি কে বলছেন?
1: হ্যাঁ,
0: আপনি কে বলছেন?
1: আমি তপন সরকার বলছি।
0: তপন সর

0: কার বলছেন?
1: হ্যাঁ, মরিয়মনগর থেকে।
0: আচ্ছা আচ্ছা, বলুন বলুন তপন বাবু, বলুন।
1: আমি একটা গান চাই, গান গানটা পুরা ঠাম্মো নিয়েই আমার করে যান
0: না না
1: দেউরে।
0: হ্যাঁ বলুন, আবার বলুন।
1: ও পদ্মার দেউরে,
0: ও পদ্মার ঢেউরে, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটুকু বললেই হবে, আমি খুঁজে দেখছি। হ্যাঁ
1: হ্যাঁ,
0: নমস্কার নমস্কার। আচ্ছা, তপন বাবুর পছন্দের গান ফিরোজা বেগমের কণ্ঠে, চলুন শুনি ও পদ্মার ঢেউরে আমরা সকলে মিলে, ঠিক আছে?

খুলির কাঁটা যেদিকে চলে আমাদেরও কিন্তু সেদিকেই অনুষ্ঠানটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। যত ইচ্ছে থাকুক হবে না, ঘুড়ির কাঁটার সঙ্গে সঙ্গেই চলতে হবে। আর ঘুড়ির কাঁটা বলছে সময় কিন্তু হয়ে গেছে সংবাদ শিরোনামের। চলুন এবারে সংবাদ শিরোনাম।

স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরস্কারটি গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মানটি ভারতের 140 কোটি মানুষের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধুত্বের বন্ধনের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। রাজ্যপাল ইন্দ্র সেনা রেটিনাল্লু বলেছেন, রাজ্য সরকার দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোপালকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক ও সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। আজ আগরতলার ইন্দ্রনগর গোমতী ডায়েরি পরিদর্শন করে তিনি কথা বলেন। রাজ্যপাল বলেন, উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতে দুধের চাহিদা রয়েছে, তাই দুধের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে আরও উদ্যোগী হওয়া দরকার। এদিকে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ। ত্রিপুরার আদিবাসীদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এই অর্জনের মাধ্যমে ত্রিপুরা এখন 4টি জিআই স্বীকৃত পণ্যের গর্বিত অধিকারী। আগামী 21 জুন অনুষ্ঠিতব্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট ইউজি 2026-এর পুনঃপরীক্ষার আগে সরকারি মাসের 22 তারিখ পর্যন্ত অনলাইন মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামের ব্যবহার সীমিত করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ভারতের একটি নির্দিষ্ট সীমিত সময়ের জন্য টেলিগ্রাম ব্যবহার সীমিত করার বিষয়ে ইলেকট্রনিক

0: আষাঢ়স্য প্রথম দিবস, আষাঢ় মাসের আজকে প্রথম দিন। আর আজকের মঙ্গলবার অর্থাৎ 16 জুন দিনটাও একটা বিশেষ দিন। হয়তো তার নশ্বর দেহ মুছে যেতে পারে, তবে তার সে উদ্দাত্ত কণ্ঠ কখনো ভোলার নয়। কথা হচ্ছে হেমন্ত কুমারকে নিয়ে, ভারতবর্ষের সঙ্গীতের দুনিয়ায় এক অন্যতম দীপ্ত পুরুষ হেমন্ত কুমারের আজ জন্মশতবার্ষিকী। আর এই বিশেষ দিনে চলুন শুনব তার গাওয়া কয়েকটি অবিস্মরণীয় গান আর তার জীবনের গল্প। এমন একটি মানুষ, কি বলবো, আসলে ক্ষমতা তো মানুষকে উদ্ধত করে, খ্যাতি মানুষের পা মাটিতে কি সরিয়ে দেয়, কিন্তু প্রতিভার চরম শিখরে পৌঁছেও যারা মাটির কাছাকাছি থাকেন তারাই হয়ে ওঠেন প্রকৃত কিংবদন্তি। বাংলা গানের ফেলে আসা সোনালি অধ্যায় তেমনই এক বিরল ব্যক্তিত্বের সাক্ষ্য দেয়। তার সুরের মায়াডোরে তখন কার্যত গোটা দেশ বাধা পড়ছে, টলিউড থেকে বলিউড সবখানেই হেমন্ত মুখোপাধ্যায়ের জয় জয়কার। অথচ সেই খ্যাতির, সেই আকাশ ছোঁয়া খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা এক পরম বিনয়ী সুর তপস্বী, যার কাছে অহম শব্দটি ছিল সম্পূর্ণ অজানা। আজ তারই গল্প, তারই গান ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানে।
1: No.

जाने वो कैसे लोग थे जिनको प्यार से प्यार मिला है। आसले के तारा जादेर जारा भालोबाशार बिनिमये भालोबाशा पेयेछेन। एबारे आसि उनार जीवनेर एकटा गल्पे। कयेक दशक आगेर कथा, एक जलसाय हेमंत मुखोपाध्याय प्राय 25-30টি গান গিয়ে মঞ্চ থেকে নামবার সময় হোঁচট খেলেন। সামনে একজন 80 বছরের বৃদ্ধা আকুলভাবে হাতটা জড়িয়ে ধরলেন। হেমন্তবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমি তোমার গান বড় ভালোবাসি, আমি বনগা থেকে আসছি, মন ভরিয়ে দিলে বাবা? বৃদ্ধা সামান্য থেমে বললেন, তোমার জন্য আমি নিজের হাতে একটা জিনিস তৈরি করে এনেছি বাবা, এটা তুমি নাও। হেমন্ত মুখোপাধ্যায়ের চোখ ছলছল করে উঠল। ঠোঙা খুলে দেখলেন কয়েকটি নারকেলের নাড়ু। বৃদ্ধ অভিযোগের সুরে বললেন, তুমি এত গান গাইলে কিন্তু আমার প্রিয় গানটা কিন্তু গাওনি। হেমন্তবাবু জিজ্ঞাসা করলেন, কোন গানটা মা? বৃদ্ধা আলতো হেসে বললেন, ওই যে বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। আপনি একটু বসুন, এই বলে হেমন্তবাবু আবার মঞ্চে উঠলেন। পরবর্তী মহিলা শিল্পী তখন অর্কেস্ট্রা সাজিয়ে বসেছেন। হেমন্ত মুখোপাধ্যায় শিল্পীর পিঠে হাত রেখে কিছু বলতেই সদলে বলে তারা নেমে গেলেন। তারপর তিনি মাইক্রোফোন নিয়ে বললেন, ও আমার মায়ের মতো, ও পরে গাইবে। ও আমার মেয়ের মতো, ও পরে গাইবে। আপনাদের অনুমতি নিয়ে আমি আর একটা গান গাইব, তারপরই ও গাইবে। আমার একজন মা এখানে এসেছেন, যিনি আমার একটি গান শুনতে চেয়েছেন, আমি সেই গানটি গেয়েই চলে যাব। তারপর সে নারকেলের নাড়ুর ঠোঙাটা দর্শকদের দেখিয়ে ঘটনাটি বলে ঠোঙাটি মাথায় ঠেকিয়ে হেমন্ত মুখোপাধ্যায় বললেন, এতখানি ভালোবাসার কি আমি যোগ্য? বলতে বলতে গলা বন্ধ হয়ে আসে। একটু সামলে নিয়ে তিনি গাইলেন, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। একজন বন্ধু আছেন,

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন বলুন বলুন বলুন বলুন, কেন ফোন করেছেন বলুন।
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে, রবীন্দ্র দেবরমা।
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন।
1: ভালো আছেন দিদি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ ভালো আছে।
1: অনুষ্ঠান খুব ভালো লাগছে দিদি।
0: আচ্ছা, অনুষ্ঠান
1: লাগে আমি ফোন করছি দিদি।
0: অসংখ্য ধন্যবাদ।

0: মধ্যে ফিরে যাই।
1: হ্যাঁ,
0: আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান কি হয়। হেমন্ত মুখোপাধ্যায় বলুন, মান্না দে বলুন, কিশোর কুমার বলুন, লতা মঙ্গেশকর বলুন, আশা ভোসলে বলুন, মুকেশ বলুন, যার কথাই বলি না কেন, যে কোনো অনুষ্ঠানে এসে যখন সেই শিল্পীর কথা বলি, সেই গুণী শিল্পীর জীবনের টুকরো টুকরো কথা আপনাদের শোনাই, বিশ্বাস করুন যে সময়কার কথা শোনাচ্ছি মনে হয় আমিও যেন থমকে সেখানেই দাঁড়িয়ে আছি। তখন চট করে মাটিতে নামাটা একটু কঠিন, বন্ধুরা ফোন করেন, হ্যাঁ অনুষ্ঠান সম্পর্কিত যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন। চলুন, যে গানটা ওই যে মুড়ির ঠোঙা, মানে একটা ঠোঙার মধ্যে নারকেলের নাড়ু একজন মা এনে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, যে গানটা উনি সেদিন শুনতে চেয়েছিলেন, আজ আরও একবার সময় এখানে থমকে যাক, শুনবো সেই গানটি।

মানুষ হিসেবে বড় না হলে বড় শিল্পী হওয়া যায় না, এ কথাটা যেন হেমন্ত মুখোপাধ্যায় নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। তার প্রতিভার গভীরতা যেমন ছিল বিস্ময়কর, তেমনি তার উদারতা আর বিনয়ের গল্পগুলো রয়ে গেছে কিংবদন্তির মতো। সময়টা 1989 সালের 26শে সেপ্টেম্বর। কলকাতার ব্যস্ত নগরী এক নার্সিং হোমে শুয়ে আছেন বাংলা ও হিন্দি গানের এই কালজয়ী শিল্পী। জীবন তখন শেষ অধ্যায়, শরীরের প্রতিটি কোণে জড়িয়ে আছে ক্লান্তি, কণ্ঠস্বর ম্লান, কিন্তু মন তখন অন্যের কল্যাণ কামনায় তটস্থ। সময় বুঝি ফুরিয়ে আসছে, এই সত্যটা হয়তো তিনি নিজেই উপলব্ধি করেছিলেন, তবুও মৃত্যু আসার আগে শেষবারের মতো খোঁজ নিলেন। সনদ খামগুলো ঠিকমতো পাঠানো হয়েছে তো? সনদ হেমন্তবাবুর ছায়াসঙ্গী, ড্রাইভার, সেক্রেটারি, প্রিয়জন, কিন্তু শেষ জীবনে যার হাতে নিজের অনেকটা দায়িত্ব সঁপে দিয়েছিলেন। প্রতি মাসের প্রথম প্রথম

তারিখে 18-19 জন মানুষকে, যিনি নিয়মিত অর্থ সাহায্য করতেন। বিগত 4 দশক ধরে চলছে সেই দান। মৃত্যুশয্যাতেও যেন সেই ধারাবাহিকতায় ছেদ না পারে, এই ছিল তার শেষ ইচ্ছা। এই ঘটনার সাক্ষী এক তরুণ চিকিৎসক, যিনি তখন তার চিকিৎসার দায়িত্বে ছিলেন। সেই ডাক্তারবাবুর কাছেই শোনা গল্পটা। প্রথমবার শুনেই যেন মনে হলো, এ আর নতুন কি, এই তো সেই মানুষ যাকে আমরা সবাই চিনি, মায়াবী কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা এক গভীর স্নেহপ্রবণ হৃদয়। হেমন্ত দার সঙ্গে প্রথম পরিচয় তখন ভবানীপুরে রূপনারায়ণ নন্দন লেনের পৈতৃক বাড়িতে, সাদামাটা বাড়ি, কিন্তু সেই বাড়িতে থাকেন একজন অন্যরকম মানুষ। তো একবারের কথা, তখন বসুশ্রী সিনেমা হলে প্রতি বছর পয়লা বৈশাখে আয়োজন করা হতো মন্টুর বসু সেই বিখ্যাত, মন্টু বসুর সেই বিখ্যাত জলসা। শহরের নামজাদা সব শিল্পী আসতেন, কিন্তু দর্শকের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সব শেষে তার গান না শুনলে যেন পয়লা বৈশাখ অসম্পূর্ণ থেকে যেত। সেই বছর অনুষ্ঠান হওয়ার ঠিক আগে উদ্যোক্তা অজয় বিশ্বাস নিজে এসে আগাম পারিশ্রমিক দিয়ে গেলেন। তখন যিনি গল্পটা বলছেন, উনি বলছেন, আমি তখন হেমন্তদার পাশেই বসা, তিনি চুপচাপ টাকাটা ড্রয়ারে রেখে দিলেন। এর কিছুক্ষণ পর এক মহিলা এলেন, পরিচিত মুখ, একসময় তার স্বামী ছিলেন বিখ্যাত শিল্পী, আজ তিনি মৃত। সংসারে নেমে এসেছে অভাবের অন্ধকার। সামনে দাঁড়ানো সেই অসহায় নারীর মুখে কিছু বলার প্রয়োজনই পড়ল না। হেমন্তদা কোনো দ্বিধা না করেই ড্রয়ারে রাখা পুরো টাকার বান্ডিলটা তার হাতে তুলে দিলেন, যেন টাকার প্রতি কোনো মোহই নেই। এখানেই তার মহত্ত্ব। শুধু একজন সঙ্গীতশিল্পী হিসেবে নয়, এক মানুষ হিসেবেও তিনি ছিলেন সাধারণের থেকে অনেক ঊর্ধ্বে। জাগতিক লোভ লালসা যেন তাকে ছুঁয়েই দেখেননি, ছুঁয়েই দেখেনি।

4:30 পর্যন্ত আমরা শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু অবিস্মরণীয় হিন্দি গান, আর পরের পর্বে বাংলা গান না শুনলে তো হবে না। হ্যাঁ, ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান, আর সেই সব ফেলে আসা দিনগুলোর দিনের গানগুলোই শুনবো আমরা আজকে। চলুন এবারে নতুন জীবন থেকে হেমন্ত মুখার্জির কণ্ঠে অসাধারণ একটি গান আপনাদের জন্য রইলো।

0: বেঁধেছি। সাবস্ক্রাইব করুন
1: পরের গানটি শুনবেন হেমন্ত মুখার্জির কণ্ঠে অসাধারণ একটি গান।

কি অসাধারণ গান, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। হ্যাঁ, আরও একটা গান আজকের দিনের জন্য একেবারে হেমন্ত মুখার্জির কণ্ঠে একদম সুটেড। চলুন, আমি ঝড়ের কাছে রেখে গেলাম তোমার ঠিকানা।

0: দূর
1: আমরা রোজই ফেলে আসা দিনের গান নিয়ে ভাবছি অন্য গানে কি যাব, কি বলেন? নাকি এই গানে, হেমন্ত মুখার্জির গানেই থাকবো? আপনারা ফোন করে জানাতে পারেন আপনাদের ভালো লাগার কথা, হেমন্ত মুখার্জি শুনবেন নাকি অন্য পুরনো গান, আরও কিছু ছুঁয়ে যাব আপনাদের জন্য, জানাবেন নিশ্চয়ই।

0: আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান নিয়ে। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: বলছি, যেমন হেমন্তের গলা তেমনি আপনার সঞ্চালনা, যেন মিলেমিশে একাকার হয়ে গেল। বিষয়টা হচ্ছে গিয়ে তখনই আরো ভাল লাগে আর কি, একজন সঞ্চালিকা যখন এত হৃদয় দিয়ে সঞ্চালনা করে না, তখন মনে হয় সঙ্গীতটা আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে।
0: আসলে এনাদের জীবন নিয়ে যখনই কথা বলি আমি যেন কোথায় নিজেই হারিয়ে যাই আর কি, মনে হয়
1: ওই সাথে বোঝা যায়।
0: বলুন
1: যে একাত্ম অনুভব করেন আপনার প্রত্যেক, আমি লক্ষ্য করি তো আমার মতো অনেক শ্রোতা হাজার শ্রোতাই লক্ষ্য করে বিষয়টা।
0: আচ্ছা,
1: আপনি মানে খুব হৃদয় দিয়ে অনুভব করেন আর এই বিষয়টা। তবে একটা কথা আপনাকে বলি, হেমন্ত মুখোপাধ্যায় আমি জানি না কেন ওনার গলার স্বর শুনলেই বিশ্বাস করে এটা নস্টালজিক হয়ে যায়। কারণ ওনার স্বরের মধ্যে মনে হয় জাদু আছে ম্যাডাম, অনেক গানেই তো শুনি। কেমন দেখুন, আয় খুকু আয় এই গানটা গাইলো, আপনি দেখুন না নিজের কন্যাকে, মানে সত্যি কথা বলতে ভাবতাম সে একদম চুপ হয়ে যাই। হেমন্ত মুখোপাধ্যায় সত্যি আমাদের একটা অন্যতম অন্যতম স্রষ্টা আমি বলবো সঙ্গীতের ক্ষেত্রে। সত্য কথা বলতে গিয়ে
0: ঠিক ঠিক
1: লতাদিদির জায়গায়, কিশোরের জায়গায়, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়
0: বাঙালির হৃদয়ে হ্যাঁ
1: এটা অন্য মাত্রা যোগ করে রেখেছে ম্যাডাম, এটা কেউ কোনোদিন ভুলতে পারবে না।
0: ঠিক,
1: আপনার সিলেকশন ভালো লাগছে, শুনুন গানটা শুনি।
0: আচ্ছা, মরুতীর্থে হিংলাজ থেকে শোনাবো?
1: মরুতীর্থ হিংলাজ
0: শোনাবো কি? আমার আসলে ওই ছায়াছবি সবকটা গানই আমার খুব প্রিয়। আমার মনে হলো যে একবার আচ্ছা শ্রোতা বন্ধুদের জিজ্ঞেস করি।
1: না, দেখুন আমি একটা কথা আপনাকে বলি, হেমন্ত মুখোপাধ্যায়ের প্রচুর গান শুনেছি, শুনলো মনে হয় যেন শোনা হয়নি। এক গান যদি 10 বারও শুনি মনে হচ্ছে আহা কোথায় যেন এটার কি সুর হারিয়ে ফেলছি, আর মনে হয় কবে শুনবো,
0: আর কবে শুনবো,
1: যেন শেষ হয় না।
0: ঠিক, হে চন্দ্রচূড়, আসলে ঠিক একদম ঠিক কথাই বলেছেন। মনে হয় কোথায় যেন মনের গোপন যে কোঠুরিগুলো আছে, মানে ইয়ে একেবারে নরম জায়গাগুলোতে যেন গিয়ে তারের মতো মানে বিচ্ছে আর কি।
1: সত্যি আমি আপনাকে বলি, আমি অন্ধ ভক্ত বা ব্লাইন্ড সাপোর্টার এসব কথায় যাবো না, শুধু একটা কথাই বলবো, যে গান হৃদয়ের বিনাটাকে বাজিয়ে যায় সে গান অন্য মাত্রা যোগ করে মানুষের হৃদয়ে, নাহলে হেমন্ত হতেন না।
0: আমি ভাবি কত জন্ম সাধনা করলে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে
1: যায়। গলার ভয়েস, তবে আমাদের ত্রিপুরা রাজ্যের একজন ডাক্তার আছেন আমার খুব সুরিদ দাদা, বিশ্বাস করুন ম্যাডাম ওনার গলা আর হেমন্ত মুখোপাধ্যায়ের গলা একদম এক, এরকম হুবহু হতে পারে। আমি ওনাকে অনেকদিন বলছি, ডাক্তারবাবু আপনার গলা হেমন্ত মুখ, জানি না কেন এরকম এক সেম হয়ে গেল হাসে উনি। ঠিক আছে, ভালো থাকবেন ম্যাডাম, শুনান আপনার পছন্দের গান শুনান।
0: আচ্ছা,
1: আর যদি সম্ভব হয় আয় খুকু আয়, যদি
0: আয় খুকু আয় আমাদের সকালের মানে আসরে বেজেছিল, এই জন্য আমি আর
1: এটাই মেয়েকে বলছিলাম সকালে এটাকে একবার বাজি, তখনও ভালো লেগেছে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আপনি ঠিক আছে,
0: ভালো থাকবেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথাটা বললাম যে ক্ষমতা মানুষকে উদ্ধত করে, খ্যাত

0: মানুষের পা মাটি থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু প্রতিভার চরম শিখরে পৌঁছেও যারা মাটির কাছাকাছি থাকেন তারাই তো হয়ে ওঠেন প্রকৃত কিংবদন্তি। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বল।
1: আপনাকে এনেছিলাম মাজারে, কিন্তু ধরতেই পারলাম না। আমি বলি অনিন্দিত ম্যাডাম, কবে আসবে? আপনার কথা বলা, আপনার আবেগ এত ভালো লাগে। আমি 22 বার চেষ্টা করে পারলাম না, লাস্ট একটা গান বাজাইলেন। আমি যে গল্প বলছিলেন দশার
0: সময়,
1: একটা গল্প বলছিলেন, লোক অপেক্ষা করছিল আর
0: আজকে তো আমি আপনাকে শোনালাম এমনই এমনই একটা গল্প সুরিত মুখার্জির
1: কন্যা। সুন্দর গল্পটা শুনছি তো।
0: আচ্ছা,
1: এই
0: ধরনেরই
1: ভালো থাকবেন ম্যাডাম, আপনি আসবেন কিন্তু এত গেপ দেবেন না, আমরা বসে থাকি আপনার জন্য।
0: ভালো থাকবেন, ভালো থাকবেন,
1: খুব ভালো লাগে, খুব ভালো লাগে আপনাকে। ভগবান মঙ্গল করুক, আরো ভাও আরো সুন্দর করে যেন শুনতে পারি।
0: ধন্যবাদ, আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের যারা দিয়ে গেছে, আমার তো কিছু দেবার নেই, আপনাদের যারা দিয়ে গেছে তাদের সেইটুকুই বিলিয়ে দেবার কাজ আমার। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ একটু বলি ওনার কথা। সময়টা 1958, শরৎ আসার আগেই সেবার তিলোত্তমা স্টুডিওগুলোতে পুজোর গানের মহড়া শুরু হয়ে গেছে। হেমন্তবাবুর গলায় প্রতিবারই নতুন চমক থাকে, কিন্তু সেবারের বিশেষত্ব হলো সুরের জাদুকরি বিন্যাসে। যে মানুষটি সুরে তখন লতা মঙ্গেশকর প্রেম একবারই এসেছিল নীরবে গিয়ে রেকর্ড ভাঙছেন, সেই মানুষটি নিজের পুজোর গানের জন্য বেছে নিলেন তার স্নেহভাজন অনুজা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুর। হারমোনিয়ামের ওপর আঙুল রেখে তিনি যখন বললেন, খেরে প্রতিমা, নতুন কি ভেলকি দেখাবি এবছর, শুরু কর দেখি, একটু সময় নিয়ে ধীরে সুস্থিরে শেখাস। তখন প্রতিমা রীতিমতো লজ্জায় লাল, শব্দ চয়নের মধ্যেও যেন এক গভীর আভিজাত্য মিশে থাকে, তা হেমন্তবাবুর ওই শেখা কথাটির মধ্যে স্পষ্ট ছিল। স্টুডিও নিরাপত্তায় প্রতিমা রান করা সুর খেলে গেল, তন্দ্রাহারা রাত ওই জেগে রয়, মুগ্ধ হয়ে শুনছেন সুর সম্রাট, তার চোখের সামনে তখন হারানো সুর কিংবা নাগিনের বিশাল সাফল্যের খতিয়ান নেই, আছে শুধু এক নবীন সুরকারের সৃষ্টির প্রতি অগাধ শ্রদ্ধাবনত চিত্ত। আর প্রথম গানটি আত্মস্থ করার পর দ্বিতীয় গানের পালা। সুরের ভাজে কিছুটা সূক্ষ্ম কাজ ছিল, যা গাইতে গিয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায় কিছুটা দ্বিধা ভরেই বাধা দিলেন। প্রথিত যশা গায়ক সুরকারকে সংশোধন করার দুঃসাহস আর কজনের থাকে, কিন্তু হেমন্তবাবু প্রতিক্রিয়া ছিল চমকে দেওয়ার মতো। কোনো বিরক্তি বা কর্তৃত্ব ছাড়াই তিনি বলে উঠলেন, আরে বলবি তো, সুরকার তো তুই, গানটা তোর নিজের মনের মতো না হলে চলে, তুই যা বলবি এটাই শেষ কথা, বল কোন জায়গাটা ঠিক হচ্ছে না। সুরকারের স্বাধীনতাকে এমন উচ্চতায় পৌঁছে দেওয়া হয়তো কেবল তারই পক্ষে সম্ভব ছিল। কাজ যখন পূর্ণতা পেল তখন শিল্পীর কণ্ঠে ঝরে পড়ল অকৃত্রিম প্রশংসা। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করে তিনি বললেন, তুই জানিস না কি অসামান্য সুর বেঁধেছিস, এ গান মানুষের মনে ছাপ ফেলতে বাধ্য। শেষের কবিতা মোর দিয়ে যায় আজ লগ্নে এবং তন্দ্রাহারা রাত ওই জেগে রয় ফুলের সুবাস ছড়াইছে বনময়, তবে তার এই বিনয় কেবল ওই বিশেষ মুহূর্তের জন্যই বরাদ্দ ছিল না। অনুজ সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও তিনি একইভাবে বলতেন, গানটা কবে শেখাবে বলো, নিজের অস্তিত্বকে বড় করে দেখানোর চেয়ে স্রষ্টার সৃষ্টিকে বড় করে দেখাটাই ছিল তার সহজাত সংস্কার। রাজার মতো সম্মান বিলিয়ে দিয়ে তিনি নিজে রাজকীয় স্রোত

0: মাথায় ফিরে পেয়েছেন উত্তরকালের কাছে, ঠিক যেন রাজা সবার এদিন মান সে মান আপনি ফিরে পান। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস
0: বলুন।
1: অনুষ্ঠান খুব ভালো লাগছে, হেমন্ত মুখোপাধ্যায় যে গানগুলো শোনাচ্ছেন অসাধারণ গান, আর আপনার সঞ্চালন খুব সুন্দর লাগছে, দুটোতে মিলে মিশে একাকার হয়ে গেছে একদম। আর এই শিল্পীর গান যতই শুনি ততই মনে হয় নতুন,
0: ঠিক ঠিক ঠিক,
1: কোনো গানটি যেন পুরাতন হয় না।
0: ঠিক,
1: আমরা ছোট থেকে শুনে আসছি সেই একই কণ্ঠ, একই গান,
0: একই মাদকতা, একই মাধুর্য, মানে একটা মানুষ এত বছর ধরে কি করে ধরে রাখা যায়? আসলে হেমন্ত মুখোপাধ্যায় এনারা আসলে একবারই এক যুগে একবারই জন্মগ্রহণ করেন। ভালো থাকবে,
1: তুলনা হয় না, এর চেয়ে অমর হয়ে থাকবে
0: একদম একদম একদম।
1: নমস্কার
0: নমস্কার, ভালো থাকবেন। চলুন, ভীষণ মানে কি বলবো, আমি জানি না আপনারা গান শুনেন, আপনারা বোদ্ধা শ্রোতা, কিন্তু এই যে গানটা আপনাদের শোনাতে চলেছি, গানটা খুব মনোযোগ দিয়ে শুনুন।
2: মদনা।

শুনলেন মরুতীর্থ হিংলাজ ছায়াছবি থেকে এই গানটি। ফেলে আসা দিনের গানের আসর এখানেই শেষ করছি, পরের পর্বে ঢুকে পড়ব। আর আজকের ফেলে আসা দিনের পর্বটি শেষ করতে করতে একটা কথাই বলবো আপনাদের সকলকে, সচেতনভাবে গুছিয়ে নিন নিজেরটুকু, ঠিক যেভাবে প্রিয় মানুষের টিফিন বক্সটা গুছিয়ে দেন, ঠিক যেভাবে বিছানা বালিশ চাদর গুছিয়ে রাখেন, ঠিক যেমন করে পরিপাটি থাকে রান্নাঘর বাসনকোসন, যেভাবে অফিসের ফোল্ডারে গোছানো থাকে প্রেজেন্টেশনের লেআউট বা ডেটা লিস্ট, ঠিক সেভাবেই গুছিয়ে নিন নিজেরটুকু। কারণ সারা জীবন সবার জন্য গোছাতে গোছাতে গিয়ে নিজেরটুকু রাখা হয়নি, রান্নার হাঁড়িতে মাছের লেজার মতো পড়ে আছে শেষটুকু, ভালো টুকরোগুলো গুছিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছেন অন্যকে। তাই ভালো মুহূর্ত

নিজের জন্য গোছানো থাক না। যে গল্প সিরিয়াল বা সিনেমা দেখা হয়নি দেখা হোক শুধু নিজের জন্য, যে নাচ বা কবিতার ক্লাসে যাওয়া হয়নি শুরু হোক আবার। আর যদি প্যাডিকিউর মেনিকিউর থাকে, ট্যাটু করার ইচ্ছেটা অপূর্ণ থাকে, কেন, নিজের ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য যেটুকু রাখার রাখুন, ঘট ভরে সচেতনভাবেই করুন, নির্দ্বিধায় করুন। আপনি তো সারা জীবন রাজনীতি করেননি সংসারে, শুধু নিজেরটুকু নিয়ে ভাবেননি, জেনে রাখুন নিজের জন্য ভাবা অপরাধ নয়, তাই গুছিয়ে নিন নিজেরটুকু। আর এই নিজেরটুকুর সঙ্গে থাকা এই সময়টুকু মানেই হচ্ছে FM উজ্জয়ন্ত। শুনছেন FM উজ্জয়ন্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। আর আজকে আমি রয়েছি আপনাদের শ্রবণ সঙ্গী অনিন্দিতা এই আসরে।

0: ঝুমের সংসদ আজকের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে ফোন বিপ হচ্ছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আচ্ছা বলুন রবীন্দ্রবাবু।
1: গান শুনবো দিদি একটা।
0: আপনি গান শুনবেন? আমি তো এখন অনুরোধের আসর নিয়ে নই, মানে আমি এখন অনুরোধের আসর প্লে করছি না, আমরা এখন ঝুমে সাথ সাথ শুনছি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে গান শুনুন। চলুন প্রথম একটি গান শুনি, আলকা ইয়াগনিক কুমার শানুর কণ্ঠে, যেখানে জিতেন্দ্র আর অমৃতা সিং অভিনয় করেছিলেন। এই গানটি শুনতে থাকুন, আসবো অমৃতা সিংয়ের জীবনের কথার উপর, আরও অনেক কিছু কথা।

ফিরেছি ঝুমে সাথের আসরে। আচ্ছা, অমৃতা সিংকে নিয়ে কিছু বলতে চাই, কয়েকটা কথাই বলবো। একজন বন্ধু দেখছিলাম ফোন লাইনে রূপ টানতে আছেন,

80-এর দশকের বলিউড মানে যখন ঝলমলে নায়িকা, রোমান্টিক হাসি আর নিরাপদ গ্ল্যামার, ঠিক তখনই রূপালী পর্দায় এসে দাঁড়ালেন এক আগুন মুখো নারী। চোখের তীক্ষ্ণতা, কণ্ঠের দৃঢ়তা, শরীরের ভাষায় স্পষ্ট আত্মবিশ্বাস, নাম অমৃতা সিং। জন্ম 1958 সালের 9 ফেব্রুয়ারি। এই অভিনেত্রী শুধু জনপ্রিয় নন, ছিলেন নিজের সময়ের সবচেয়ে বোল্ড উপস্থিতিগুলোর একটি। নায়িকা হিসেবে নয়, তিনি যেন নিজেই একটা অবস্থান। 1983 সালে বেতাব দিয়ে তার অভিষেকটা ছিল রীতিমতো বিস্ফোরণের মতো। রোমান্টিক ছবির নায়িকা হয়েও তিনি ছিলেন আগ্রাসী, স্পষ্টভাষী, আগুনে। একের পর এক হিট, মর্দ, চেমেলি কি শাদি, নাম, ওয়ারিস, এই ছবিগুলোতে অমৃতা সিং মানে বক্স অফিসের নিশ্চয়তা। আর 1983 থেকে 1993 এই এক দশকেই তিনি হয়ে ওঠেন বলিউডের শীর্ষ নায়িকাদের একজন। ফায়ার ব্র্যান্ড ইমেজে যার তুলনা তখন খুব কম। তবে অমৃতা সিংয়ের গল্প শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার রক্তের ভেতরেই ছিল রাজনীতি আর ইতিহাসের ছায়া। মাতামহী ছিলেন বেগম আবিদা আহমেদের বোন, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফারুকউদ্দিন আলী আহমেদের স্ত্রী। আর তার মা রুকসানা সুলতানা ছিলেন ইমার্জেন্সি সময়ের এক বিতর্কিত রাজনৈতিক চরিত্র। সেই সূত্রে অমৃতার সম্পর্ক জড়িয়ে আছে পাথরদিন নবাব পরিবারের।

বিস্তৃত শাখার সঙ্গে, এমনকি পাকিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গেও রয়েছে তার বংশগত যোগসূত্র। বলিউডের ঝলকানির আড়ালে এক অদ্ভুত রাজনৈতিক উত্তরাধিকার বহন করেছিলেন তিনি। আর 1991 সালে আসে জীবনের সবচেয়ে আলোচিত মোড়, সৈয়ফ আলী খানের সঙ্গে বিয়ে, বয়সের ব্যবধান 12। তখনকার সময়ের জন্য এটা ছিল বিশাল বড় খবর। তারও আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, যদিও জন্মসূত্রে তিনি শিখ মুসলিম পরিবার থেকেই এসেছিলেন। এই বিয়ে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, হয়ে উঠেছিল মিডিয়া শিরোনাম। আর তারপরেই হঠাৎ করে অমৃতা সিং নিজেকে সরিয়ে নিলেন রুপুলে পর্দা থেকে। যখন বেতাব, চমেলি কি শাদি, মর্দ এই ধরনের ছবি দিয়ে তিনি বক্স অফিস শাসন করছেন, ঠিক সেই সময়ে তিনি স্টারডম ছেড়ে দিলেন। বিয়ে, সংসার, সন্তান সব কিছুকে প্রাধান্য দিতে গিয়ে ক্যারিয়ারকেই থামিয়ে দিলেন নিজেই। আর এই সিদ্ধান্ত তার উজ্জ্বল ক্যারিয়ারের গতিপথ একেবারে বদলে দিল। বলিউড অবাক হয়ে তাকিয়ে রইল, এমন সময় কি গুটিয়ে নেয় নিজেকে। অনেক বছর পর যখন কেউ ভাবেনি, তখনই অমৃতা সিং ফিরে এলেন, কিন্তু একেবারে নায়িকা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবে। আরও প্রচুর ছায়াছবি করেছেন। হ্যাঁ, কালিযুগ, টু স্টেটস, বাদলা, এই ছবিগুলোতে তিনি ছিলেন কঠিন, জটিল, কখনো ভয়ঙ্কর, কখনো দগ্ধ এক নারী। অনেক সময় মূল চরিত্রদেরও দাপিয়ে গেছে তার উপস্থিতি, প্রমাণ হয়ে গেছে আগুনটা তখনও কোথাও যায়নি। এক সময়ের সবচেয়ে স্পষ্টভাষী অভিনেত্রী হলেও আজ অমৃতা সিং ভীষণভাবে নিজের ব্যক্তিগত জীবন আড়াল করে রাখেন, মিডিয়া এড়িয়ে চলেন, সামাজিক অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। সন্তান সারা আলী, ইব্রাহিম আলী খানের জীবনেই এখন তার মনে খুব কম সাক্ষাৎকার দেন। ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে একেবারেই অনিচ্ছুক। অমৃতা সিং এর জীবন শুধু তাই এক নায়িকার গল্প নয়, এটা এক নারীর সংগ্রামের গল্প, যিনি শীর্ষে উঠে নিজেই থেবে যেতে জানেন, আবার সময় এলে নতুন রূপে ফিরে এসে প্রমাণও করেন। আগুন বয়স মানে না, তিনি এসেছিলেন ঝড়ের মতো, হারিয়ে গিয়েছিলেন নীরবে, আর ফিরেও ছিলেন এমনভাবে যাতে আর কাউকে কোনো কিছু প্রমাণ করার দরকার না পড়ে।

পরের গানটি এমন একজন অভিনেত্রীকে নিয়ে যিনি বলিউডকে একটা সৌন্দর্যের একটা নতুন সংজ্ঞা দিয়েছেন আলাদা করে। যারা ওনার সঙ্গে কাজ করেছেন ওনারা সবাই এক কথায় বলেছেন যে উনি যখন পর্দাতে আসতেন হয়তো কোনো কিচ্ছু, কোনো মেকআপ ছাড়া, শুধু কাজল আর একটা বিন্দু নিবেদে চলে আসতেন, কিন্তু তিনি অসাধারণ সুন্দরী। এই দক্ষিণী অভিনেত্রীর গান শুনুন, তারপর আসি ওনার কথায়।

আমরা রয়েছি ঝুমে সাত সাত পর্বটি নিয়ে আজ 16ই জুন। আপনি জানেন কি, 1982 সালে মুক্তি পাওয়া ডিস্কো ড্যান্সার সিনেমাটি মিঠুন চক্রবর্তীর কেরিয়ার, সেই কেরিয়ার কি বদলে দিয়েছিল, বিশেষ করে সিনেমার ঝুমি ঝুমি আজা গানটি ভারত ও রাশিয়ায় তুমুল জনপ্রিয়তা এনে দেয় তাকে। রাশিয়ায় তার ভক্তদের মিথুনিস্ট নামে বলা হতো। সিনেমা মুক্তির পর প্রথমবার রাশিয়ায় গেলে তাকে স্বাগত জানানোর জন্য প্রায় 10 লক্ষ মানুষ জড়ো হয়, আর তাকে স্বাগত জানানোর জন্য বাতিল করা হয়েছিল রাশিয়ার রাষ্ট্রপতির র্যালি। আজ সেই মিঠুন চক্রবর্তীর জন্মদিন। উনার গান হবে না বা উনার সম্পর্কিত কথা হবে না এমন তো হতে পারে না, সবই হবে ঝুমে সাথ সাথে। এই পর্বটাকেও সামলে নেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা আপনাদের বলি, আপনারা আজকে জানলে অবাক হবেন, এই যে ডিস্কো ড্যান্সার রিলিজ হয়েছে, বহু বছর হয়ে গেছে 80-এর দশকে সেই ছবি। আমাদের ভারতবর্ষ থেকে আজও যারা রাশিয়ায় যায় ঘুরতে, অথবা এমন অনেকে আছেন যারা পৃথিবী ঘুরতে ভালোবাসেন, তাদের মুখের শোনা কথা যে ওখানে আমাদের ভারতবর্ষের আর কোনো অভিনেতা অভিনেত্রীকে চিনুক না চিনুক, সবাই এক নামে এক ডাকে মিঠুন চক্রবর্তীকে চেনে। জিমি জিমি বললেই বুঝে পেলে যে ভারতবর্ষ থেকে এসছে। আসলে এই যে পাওনাগুলো, বড় সেরা পাওনা না? রাশিয়ার মতো একটা জায়গা যেখানে আমাদের সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, সব ভিন্ন, সেই দেশে যখন ভারতবর্ষের মিঠুন চক্রবর্তীকে দিয়ে চেনে। আবার কোনো কোনো আফগানিস্তান বই জায়গা আছে যেখানে আবার আমাদের ক্রিকেট প্লেয়ার, মানে ক্রিকেট প্লেয়ার যারা, তাদেরকে দিয়ে আমাদের ভারতবাসীদের সম্মান। একজন বন্ধু ছিলেন দেখলাম ফোন লাইনের উপরান্তে, আরও একটা জয়প্রদার গান শুনবো, ইচ্ছে ছিল ওনার জীবনের টুকরো কিছু কথা আপনাদের শোনাবো, জানাবো ওনার সংগ্রামের। তারপর মনে হলো এত কথার মধ্যে তো গান হারিয়ে যাবে।

0: আমরা রোজই ঝুমে সাত সাত অনুষ্ঠান পারবে। পিঠুন চক্রবর্তীর অভিনয় দেখে পরিচালক ঋষিকেশ মুখার্জি বলেছিলেন, এমন একটা ছবি যার সামনে সব পুরস্কারই অর্থহীন, এমন অভিনয় শুধু ঈশ্বর কারোর দ্বারা করাতে পারেন, কোনো মানুষ পরিচালকের তো ক্ষমতা নেই। রামকৃষ্ণ পরমহংসের এই রূপ মিঠুন ধারণ করেছিলেন স্বামী বিবেকানন্দ ছবির জন্য, আর এই ছবিতে স্বামী বিবেকানন্দের চরিত্রে অভিনয় করেছিলেন উন্নাবের মগরওয়ারার বিখ্যাত চিকিৎসক পরিবারের সর্বা দমন ব্যানার্জি। হিন্দি সিনেমার তারকাদের ভক্তদের প্রতিটি যুগেই একটা আলাদা দল ছিল, কিন্তু মিঠুন চক্রবর্তীর ভক্তদের দলের কোনো তুলনা নেই। নামের সঙ্গে মিঠুন লেখা, তার মতো হেয়ারস্টাইল বানানো, আর তার মতোই আড়াআড়ি বোতামের পট্টি দেওয়া শার্ট বানানো। যারা একটু বড় ছিলেন তারা প্যান্টে নানচাকু ঝুলিয়ে ঘুরতেন। পাড়ার প্রতিটি বখাটে ছেলে তখন রাজেশ খান্নার ফ্যান থেকে সোজা মিঠুনের ভক্ত হয়ে যেত। মাঝে মাঝে আবার অমিতাভ বচ্চনেরও হেয়ারস্টাইলের যুগ এসেছিল, সব কথায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার,
1: আমি উদ্ভুত
0: বলুন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আর আপনাদের আমরা অনেকবার বলেছি, আরও হয়তো অনেকবার বলবো, যখন ফোন করবেন দয়া করে FM সেটটা একটু দূরে সরিয়ে রেখে ফোন করবেন। আমি আপনার কথাও শুনতে পাচ্ছি, আপনার ফোনের কথাও শুনতে পাচ্ছি, নিজেরটাও শুনতে পাচ্ছি, উপাস থেকেও শুনতে পাচ্ছি। এ মানে একেবারেই যাকে বলে আর কি খিচুড়ি হয়ে যায়, কিছুই বুঝতে পারি না। চলুন, মিঠুন চক্রবর্তীর আজকে জন্মদিন, তাই তো, নাকি ভুল বললাম? ওনারই গানে যাচ্ছি। হ্যালো, নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ বলুন বলুন।
2: আমি একটা গান শুনতে চাই।
0: আমি গানই শোনাচ্ছি আপনাদের, এগুলো শুনুন। আমি যে গানগুলো শোনাচ্ছি এগুলো শুনুন, আর অনুরোধ করবেন অনুরোধের আসরে, ঠিক আছে?

পাড়ার প্রতিটি বখাটে ছেলে তখন রাজেশ খান্নার ফ্যান থেকে সোজা মিঠুনের ভক্ত হয়ে যেত। মাঝে অমিতাভ বচ্চনের হেয়ারস্টাইলেরও যুগ এসেছিল এবং এমনও একটা সময় এসেছিল যখন তার এবং তার হেয়ার ড্রেসার হাকিম কায়রানভীর ছবি দেশের প্রতিটি সেলুনের লাগানো বাধ্যতামূলক মনে হতো। অমিতাভ বচ্চনকে তখন ছোঁয়াই কঠিন লাগত, কিন্তু মিঠুনের স্টারডম মানুষের নিজের মতো লাগত। মৃগয়া ছবির পর সুরক্ষা, ওয়ারদাত, হাম্পাচ এবং ডিস্কো ড্যান্সার পর্যন্ত মিঠুন নিজের একটা আলাদা আভামণ্ডল তৈরি করে নিয়েছিলেন। মিঠুনের সেই সময় এসেছিল যখন তিনি শুধু শার্ট বদলে একই লোকেশনে তিনটে ছবি একসঙ্গে শ্যুট করতেন। তিনি জল্লাদ আর চণ্ডাল হতে ব্যস্ত ছিলেন, আর ভাগ্য একদিন তাকে বানিয়ে দিলেন রামকৃষ্ণ পরমহংস, অর্থাৎ নরেন্দ্র দত্তকে স্বামী বিবেকানন্দ বানিয়ে দেওয়া গুরু। ছবির নাম স্বামী বিবেকানন্দ এবং এই ছবি আমাদের আজকের বায়োস্কোপের পঙ্কজের শুক্লার ছবি। স্বামী বিবেকানন্দ যে ছবিটি সেটি 1998 সালে মুক্তি পেয়েছিল, আর তার আগে যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেগুলো হচ্ছে শপথ, জোড়িদার, লোহা, কালিয়া, গুড়িয়া, দাদাগিরি, সরজু, জীবন, যুদ্ধ এবং ক্রান্তিকারী। সেই চণ্ডাল, হিটলার, দেবতা, যমরাজ, গুন্ডায় এমন প্রচুর বাংলা ছবি, ছোট ছোট ছবি হলেও বড় অঙ্কের টাকা উনি কামিয়েছিলেন। আর সেই বছরে মুক্তি পাওয়া স্বামী বিবেকানন্দ ছবির জন্য মিঠুন চক্রবর্তী তার কেরিয়ারের অভিনয়ে তৃতীয় ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছিলেন। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের জুরি যখন এই ছবিটি দেখল তখন হতবাক হয়ে গেলেন। কারুরই বোঝা হলো না যে ইনি সেই মিঠুন চক্রবর্তী যিনি শার্ট বদলে এক লোকেশন থেকে তিনটে ছবি শ্যুট করে দেন। ঋষিকেশ মুখার্জি তখন বলেছিলেন, এমন একটা ছবি যার সামনে সব পুরস্কারই অর্থহীন, এমন অভিনয় শুধু ঈশ্বর কারোর দ্বারা করাতে পারেন, কোনো মানুষ, কোনো পরিচালকের কোনো ক্ষমতাই নেই। আমরা এর জন্য মিঠুনকে পুরস্কার দেবই, কিন্তু ছবিতে যেহেতু টাইটেল রোল অন্য কেউ করেছে তাই বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া ঠিক হবে না। আমরা সবাই মিলে তোমাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দিচ্ছি। কিন্তু মিঠুন তো মিঠুনই, না অপমানের ভয় নয়, না সম্মানের অহংকার, যা পেয়েছি সেটাই ভাগ্য। জীবনভর এটা মেনে চলা মিঠুন এই পুরস্কারটিও মাথা পেতে নিলেন এবং তারপর আবার লেগে পড়লেন হীরালাল পান্নালাল, সিকান্দার সারাক্কা, গঙ্গা কি কসম, সন্ন্যাসী মিরানা, মায়া তুফান, এমন তাবাহি এমন আরও ছবি বানাতে গিয়ে। মিঠুন ফুটপাতের দারিদ্র দেখেছেন এবং দেশের সবচেয়ে বেশি আয়কর দেওয়া তারকার তকমাও পেয়েছেন। মিঠুন এই তকমাটি তার মালাডের বাংলোয় দীর্ঘদিন ধরে সযত্নে রেখেছিলেন। এই তকমাটি সঙ্গেই তখন জাপানি কোম্পানি ন্যাশনাল প্যানাসোনিকের একটি পোস্টার থাকতো, যার প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন হয়েছিলেন। মিঠুন মনের দিক থেকে সত্যিকারের মানুষ, কথা রাখা মানুষ আর কথা দিয়ে না ফেরা শিল্পী। সিনেমার সর্বোচ্চ জাতীয় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার কি আর এমনি রাষ্ট্রপতির

থেকে পাওয়া যায়। আর ওই যে বললাম স্বামী বিবেকানন্দ ছবিতে রামকৃষ্ণ পরমহংসের চরিত্র তিনি কিভাবে পেলেন, তারও একটা মজার গল্প আছে, বলবো এই গানগুলোর পর।

বানাতে গিয়ে কি অসাধারণ সব গল্প। ঘটনাটা হলো, বিখ্যাত পরিচালক মণিরত্নম তখন তার উচ্চাকাঙ্ক্ষী ছবি ইরোভারের পরিকল্পনা করছিলেন। এটি সেই দুই বন্ধুর গল্প যারা রাজনীতিতে এসে একে অপরের শত্রু হয়েছে, আর সেই ছবি যার মাধ্যমে ঐশ্বর্যা রাই তার ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন। মণিরত্নম এবং মিঠুনের দেখা হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু কাজ হয়নি কোনোদিন। স্বামী বিবেকানন্দর পরিচালক জিভি আইয়ার এবং মণিরত্নম পুরনো বন্ধু। আইয়ার যখন তার ছবিতে রামকৃষ্ণ পরমহংসের ভূমিকার জন্য কোনো নাম বলতে বললেন, তখন মণিরত্নম সঙ্গে সঙ্গেই মিঠুনের নাম বলে দিলেন। মিঠুন চক্রবর্তীর কাছে পরিচালক জিভি আইয়ার প্রস্তাব পৌঁছালেন, তিনি রাজি হননি। মিঠুন বললেন, এটা একজন ভগবানের চরিত্র আর আমি একজন সাধারণ মানুষ। আমি ধূমপান করি, আমি মদও খাই, এভাবে একটি চরিত্র কীভাবে করতে পারি? তারপর ঈশ্বরের অলৌকিক ঘটনার মতো কিছু একটা ঘটল। আইয়ার মিঠুনকে বলল, ঠিক আছে তুমি রোল করো না, কিন্তু একবার লুক টেস্ট করতে ক্ষতি কী, অন্তত আমাদের তো তৃপ্তি হবে যে আমাদের পছন্দ ঠিক ছিল না ভুল। মিঠুন কখনও তার পরিচালকদের মন ভাঙে না, আয়ারের কথাও তিনি মেনে নিলেন। মিঠুনের পুরো মেকআপ হলো, চুলের স্টাইল বদলানো হলো, চোখের কোটর গড়া হলো, দাঁতের প্যাটার্ন বানানো হলো এবং হালকা জিভ বের করা। মিঠুনের যখন ছবি তোলা হলো তখন হইচই পড়ে গেল। এই যেই ছবিগুলো, মানে যেই ছবিগুলো দেখলো কেউ মানতে রাজি হলো না যে ইনি রামকৃষ্ণ পরমহংস নন। ঋষিকেশ মুখার্জিও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের জুরিতে এই কথাই বলেছিলেন যে পর্দায় যে চরিত্রটি দেখা যাচ্ছে তার অভিনয় করা হয়নি, তাকে বাছা হয়েছে। জি নিউজের স্পেশাল প্রোগ্রামিং হেড হিসেবে আমি আমার টিমের সঙ্গে মিঠুন চক্রবর্তীর উপর একটি ডকুমেন্টারি বানিয়েছিলাম। এর মেকিংয়ের সময় মিঠুন বলেন, একদিন ছবি শুটিংয়ে কোথাও একটা খোলা জায়গায় শুটিং চলছিল, আর সে শটটা শেষ হওয়ার পর আমাকে বলা হলো যে 5-10 মিনিটের একটা ব্রেক আছে। আমি ভ্যানিটি ভ্যানে না গিয়ে সেই গাছের নিচে বসেই ধূমপান করতে লাগলাম। শুটিংয়ের তখন মাত্র কয়েকদিন হয়েছে, আমি দেখলাম কিছু মহিলা আর চোখে আমাকে দেখছে, আমার বড় অদ্ভুত লাগলো। তাই আমি তাদের আমার কাছে ডাকলাম। তাদের মধ্যে একজন বললেন যে আপনি যে রূপ ধারণ করেছেন তা আমাদের ভগবানের এবং ভগবানের হাতে সিগারেট শোভা পায় না। মিঠুন এটি শুনে তো হতবাক হয়ে গেলেন, তিনি সেখানেই সিগারেট ছুঁড়ে ফেললেন, ইভেন কি ডিবিটাও মুচড়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং প্রতিজ্ঞা করলেন যে পুরো ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত সিগারেট খাবেন না এবং খানওনি। স্বামী বিবেকানন্দ ছবি হিন্দি সিনেমায় তার সময়ের এক অসাধারণ ছবি, এটি দেখা একটা আলাদা এবং অলৌকিক অভিজ্ঞতা। দেবশ্রী রায় তার গুরু সেবায় মগ্ন থাকা মীনাক্ষী শেষাদ্রী নরেন্দ্র যৌবনে মুগ্ধ হওয়া এবং তারপর সন্ন্যাসিনী হয়ে যাওয়া, হিন্দি সিনেমার স্বামী কাপুর, শশী কাপুর, অনুপম খের, হেমা মালিনী, জয়প্রদা এবং রাখির মতো কিংবদন্তী শিল্পীদের বিশেষ চরিত্র অভিনয় করা, আর সাউথে সুপারস্টার মামুট্টিরও এক বিশেষ চরিত্র উপস্থিতি। হিন্দি সিনেমার জন্য এটি এমন এক উৎসবের মুহূর্ত ছিল যা এই দেশ ঠিকমতো উদযাপন করতেই পারেনি। এটা জেনে অবাক লাগে যে মশলা ছবির পেছনে ছোট পরিবেশক এবং প্রদর্শকরা স্বামী বিবেকানন্দর মতো ছবিকে পাত্তাই দেয়নি। হ্যাঁ, আজ ঝুমে সাথ সাথের আসরে বসে এই ছবিটির কথা বলছি কারণ আমরা মিঠুন চক্রবর্তীকে যেই সকল চরিত্র অভিনয় করতে দেখেছি তার একেবারে বিপরীত একটি চরিত্র। আসলে কোনো অভিনেতা বা অভিনেত্রীর দক্ষতার পরিচয় তখনই হয় যখন স্রোতের ঠিক অন্য প্রান্ত থেকে তার অভিনয় সকলের হৃদয়ে গেঁথে যায়। তো ঝুমে সাথ সাথের আসরে আমরা রয়েছি, আর হাতে বেশিক্ষণ সময় নেই। চলুন, আজকে যেহেতু মিঠুন চক্রবর্তীর জন্মদিন, গঙ্গা জলে গঙ্গা পুজো হোক।

একটা খুব মজার বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এই যে স্বামী বিবেকানন্দ ছবিতে রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে মিঠুন চক্রবর্তী চরিত্রটি কিভাবে পেলেন, তারও একটি মজার গল্প আছে। এবং এই ছায়াছবি

স্টুডিওর ঘড়ি কাটায় 6:27 27:17 এতক্ষণ আমি অনিন্দিতা আপনাদের বন্ধুর সঙ্গে ছিলাম। আর রাতে সফর সঙ্গী অন্তরা ইতিমধ্যে স্টুডিওতে এসে পৌঁছে গেছে। শুনুন FM অজান্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। আজকের মতো অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। ভালো থাকবেন সকলে।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অন্যভাবে
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা অনুষ্ঠান শুনেছেন আপনাদের বন্ধু আর যে অনিন্দিতা আপনাদের সাথে ছিল, এবার পালা আজকের অনুষ্ঠান। একেবারে রাত 11টা পর্যন্ত আমি আপনি আমরা একসাথে থাকবো, শুনবো 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে। আপনারা প্রত্যেকেই এফএম উজ্জ্বলন্ত টিউন করে রাখুন।

কখনো কখনো মানুষের ভিড়েও নিজেকে বড্ড একা মনে হয়। চারপাশে হাজারো শব্দ, অথচ মনের কথাগুলো শোনার মতো কেউই থাকে না। একাকিত্ব সবসময় নিঃসঙ্গতা নয়, কখনো কখনো এটি নিজের সঙ্গে কাটানো কিছু মূল্যবান সময়ও হতে পারে। জীবনের ব্যস্ততার মাঝে একটু থেমে নিজের মনের সঙ্গে কথা বলা, নিজের স্বপ্ন আর অনুভূতিগুলোকে নতুন করে চিনে নেওয়া, এও এক ধরনের একাকী যাত্রা। আর এই যাত্রাই হয়তো আমাদের আরও শক্ত, আরও পরিণত করে তোলে। তাই আজ যদি এই মুহূর্তে আপনি একা থাকেন, মনে রাখবেন একাকিত্ব মানে কিন্তু শূন্যতা নয়, কখনো কখনো নিজের সব থেকে ভালো সঙ্গীও কিন্তু আপনি নিজেই হতে পারেন।

মুহূর্তে আপনারা শুনছেন অনুষ্ঠান ছন্দে গানে, তারপরে শুনবেন সেরা কথা। রাত 8:05 রয়েছে অনুষ্ঠান সুস্বাস্থ্য, তারপরে রয়েছে আজকের পর্ব 9:02 প্রণমী তোমার, আর এই পর্বটির পর 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে। এই হলো আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো আপনাদের জন্য। আর এই মুহূর্তে ছন্দে গানে পর্বে আজ আমরা গান শুনছি, কথা বলছি নিজের জন্য, অর্থাৎ আমাদের বিভিন্ন সময় জীবনের বিভিন্ন ধাপে অনেকে আসে, অনেকের সাথে আমাদের সুযোগ হয়, পরিচয় হয়, থাকে, আবার সময় ফুরলে তারা চলে যায়। কিন্তু একটি বিষয় বা একটা জিনিস আজীবন আমাদের সাথে থেকে যায়, সেই একজন বা সেই নির্দিষ্ট বিষয়টি হচ্ছে আমরা নিজেরা। অনেক সময় ব্যস্ততার ভিড়ে আমরা নিজের জন্য সময়ই বের করতে পারি না, অথচ

0: পথে চলতে গিয়ে আমরা অনেক সম্পর্কের মুখোমুখি হই। কেউ আসে, হৃদয়ে রং ছড়িয়ে দিয়ে যায়, আবার কেউ সময়ের স্রোতে হারিয়ে যায় বহু দূরে। কিন্তু এই আসা যাওয়ার মাঝেও একজন মানুষ সব সময় আমাদের সঙ্গে থাকে, সে হলো আমরা নিজেরা। ব্যস্ততার ভিড়ে হাজারো মানুষের কোলাহলে আমরা অনেক সময় নিজের মনের কথাগুলো শুনতেই ভুলে যাই, অথচ একাকী কিছু মুহূর্তই আমাদের নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসে। সেই নীরবতার মাঝেই হয়তো খুঁজে পায় না, আমরা অনেক সময় সেই না পাওয়ার কথাগুলো, না পাওয়ার কিছু মুহূর্তগুলো আমরা কিন্তু ফিরে পাই, অপূর্ণ কিছু স্বপ্ন কিংবা নতুন করে বাঁচার প্রেরণা। একটা স্পষ্ট বিষয় আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে, এবং এটাই হচ্ছে সব থেকে বড় বাস্তব, তা হচ্ছে জীবন কিন্তু একটাই। তাই একাকিত্বকে সবসময় শূন্যতা ভেবে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কখনো কখনো এই একাকিত্বই কিন্তু হয়ে ওঠে নিজের জীবনের সব থেকে সুন্দর ঠিকানা।
1: একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরল। দুদিন আগে দেখা মেহগানি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাজ তুছে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সত্য কুচ্ছাটা লাজুক ছেলেটা, ঘর ছাড়ল, পাড়া ছাড়ল, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার তল, কবে জমল এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায়, এভাবে নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন বুঝলেন, তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক, দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান, সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন বুঝলেন তো, একটাই জীবন।

ছন্দেগানে পর্বে আজ আমরা একটু নিজেদের কাছে ফিরে আসার চেষ্টা করছি। কেন এই চেষ্টাটা? আদতে দিন শেষে আমি আপনি যখন বাড়ি ফিরি, তখন নিজের সাথেই নিজের প্রথম দেখাটা হয়। আমাদের মনে অনেক সময় মনে হয় যে সুখ মানে বিশাল এক দামি কোনো ব্যাপার, কিন্তু তা কিন্তু নয়। সত্যিকারের সুখ অনেক সময় নিজের ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে। এক কাপ চা, জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা, প্রিয় কোনো বই পড়া কিংবা পুরনো অ্যালবাম উল্টে দেখা, এসব ছোট ছোট মুহূর্তগুলো একাকিত্বকে সুন্দর করে তোলে। আজ এই পর্বে একাকিত্ব নিয়েই কথা বলছিলাম। হয়তো এই মুহূর্তে কোনো শ্রোতা বন্ধু একা বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, তবে আপনার জন্যই বলতে চাই, একাকী থাকা মানেই কিন্তু একা হয়ে যাওয়া নয়,

পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের সঙ্গটাই সব থেকে বেশি প্রয়োজন হয়। তাই নিজেকে সময় দিন, নিজের প্রতি যত্নশীল হন, কারণ নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে জীবনের অনেক অনেক কঠিন পথও সহজ হয়ে যায়।

সম্পর্ক ভাঙার পর যখন তুমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তোমার হাত পা কাঁপবে, তুমি ভেঙে গড়িয়ে যাবে, যখন তুমি বিভৎসভাবে কাউকে আঁকড়ে ধরে রাখতে চাইবে, যখন তোমার মনে হবে তুমি আর পারছো না, যখন তোমার মরে যেতে ইচ্ছে করবে, তখন হুট করে একদিন তোমার জীবনে একজন বোকা মানুষ আসবে, যে তোমাকে হাত ধরে সমুদ্রে নিয়ে যাবে, তোমার গা থেকে অবহেলা অসম্মানের ধুলো বালি কাদা ধুইয়ে তোমাকে শুদ্ধ জলে স্নান করিয়ে দেবে, তোমার চোখের ভেতর থেকে খচখচে বালির মতো কান্না মুছিয়ে দেবে, তোমায় হাতে করে সাজিয়ে গুছিয়ে ভাত খাইয়ে দেবে, তোমার সাথে রাস্তায় হাঁটতে বেরোবে,

তোমার জন্মদিনে অনাথ বাচ্চাদের চকলেট দেবে, তোমার জানলার পর্দা সরিয়ে তোমায় আকাশ দেখাবে, পাখিদের উড়ে যাওয়া দেখাবে, আঁকার খাতায় তোমার ঠোঁট আঁকবে। একদিন তোমার জীবনে একজন বোকা মানুষ আসবে, যে তোমাকে বিশ্বাস করবে অন্ধের মতো। শীতের রাতে তোমার আইসক্রিম খাওয়ার আশকারা দেবে, যাকে আঁকড়ে ধরে তুমি আবার শীত দ্বারা উঁচু করে উঠে দাঁড়াবে। তোমার ছাদে আবার গোলাপ ফুটবে

যে শুধুই তোমার হবে, যে তোমার বন্ধু হবে, যে তোমার জোনাকি ধরতে শেখাবে, যে তোমায় ভোরবেলার শিশির গায়ে মেখে পাহাড়ে উঠতে শেখাবে, যে তোমায় আবার ভালোবাসতে শেখাবে, যে তোমার সব কিছুকে উপেক্ষা করে তোমায় আঁকলে রাখবে, যাকে ভরসা করে তুমি আবার স্বপ্ন দেখতে শুরু করবে। একদিন তোমার জীবনে আবার সকাল হবে, মেঘ কেটে তোমার ব্যালকনিতে আবার রোদ উঠবে, হাওয়ায় ভাসতে থাকা মন খারাপের সব পচা গন্ধ একদিন উবে যাবে। আসলে সম্পর্ক ভাঙলে মানুষ নির্বোধ শিশুর মতো আচরণ করে, তখন পাশে একজন এমন মানুষের দরকার পড়ে যে একটু একটু করে তাকে আবার বাঁচার মানে শেখাবে। একদিন আমাদের সকলের জীবনে একজন মানুষ আসবে, যাকে আমরা ভালোবাসার চেয়েও বেশি শ্রদ্ধায়, প্রার্থনায়, অনুভবে, ঠোঁটের হাসিতে তুলে রাখবো।

প্রতিটি সন্ধ্যা যেমন নতুন একটি সকালের অপেক্ষা করে, তেমনি প্রতিটি একাকী মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। হয়তো ধৈর্য, হয়তো আত্মবিশ্বাস, কিংবা হয়তো নিজের শক্তিকে চেনে নেওয়ার সাহস। আর তাই যদি কখনো মনে হয় আপনি নিজে একা, তাহলে আকাশের দিকে একবার তাকিয়ে দেখবেন, অসংখ্য তারা একা একাই কিন্তু জ্বলছে, তবুও তারা রাতকে সুন্দর করে তোলে। ঠিক তেমনি আপনার ভেতরেও এমন এক আলো আছে যা সব অন্ধকার পেরিয়ে পথ দেখাতে পারে। মনে রাখবেন, জীবনের সবথেকে গভীর কথাগুলো আমরা অনেক সময় ভিড়ের মধ্যে নয়, নিজের নীরবতার কাছেই খুঁজে পাই। আর যে মানুষটি একা পথ চলতে শিখে যায়, সে কখনো কিন্তু সত্যিকার অর্থে হারিয়ে যায় না, কারণ তার ভরসা হয়ে ওঠে তার নিজের মন, তার নিজের স্বপ্ন। হয়তো আজকের এই একাকী সময়টুকুই আগামী দিনের নতুন কোনো গল্পের শুরু, নতুন কোনো স্বপ্নের বীজ, নতুন কোনো সম্ভাবনার দরজা। তাই একাকিত্বকে অভিশাপ নয়, জীবনের এক সুন্দর অধ্যায় হিসেবে গ্রহণ করুন। কারণ কখনো কখনো নিজের সঙ্গে কাটানো কিছু মুহূর্তই আমাদের সব থেকে বড় প্রাপ্তি হয়ে ওঠে। আর চলুন, এই ভাবনার সঙ্গেই হৃদয় ছুঁয়ে যাওয়া আরেকটি গান, এবং সেই সাথে শেষ হবে এই ছন্দে গানে পর্ব।

আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানব নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত কিছু কথা। তিনি ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী এবং শান্তির দূত। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যমূলক অ্যাপার্টহেড ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছেন এবং সমতা, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে আজীবন কাজ করেছেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকায় সেই বর্ণবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে করা সে ব্যক্তি যিনি শুধুমাত্র সংগ্রাম করার অপরাধে 27 বছর কারাবন্দী ছিলেন। মুক্তি পাওয়ার পর তিনি প্রতিশোধের পরিবর্তে পুনর্মিলন, ক্ষমা ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছিলেন। তাঁর জীবন থেকে যে শিক্ষা তিনি অর্জন করেছেন তা সকলের কাছে তার উক্তির মাধ্যমে তিনি রেখে গিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে। তিনি বলেছিলেন, শিক্ষা হলো পৃথিবী পরিবর্তনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী অস্ত্র। শিক্ষা শুধু তথ্য অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা ভাবনা, মূল্যবোধ ও সিদ্ধান্ত গ্রহণ

জীবনের ক্ষমতাকে উন্নত করে। একটি শিক্ষিত সমাজ দারিদ্র, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেছিলেন, কোনো কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সেটি সবসময় অসম্ভব বলেই মনে হয়। জীবনে অনেক বড় লক্ষ্য প্রথমে কঠিন বা অসম্ভব মনে হতে পারে, কিন্তু ধৈর্য, অধ্যবসায় ও সঠিক পরিকল্পনা থাকলে সেই কাজই একদিন বাস্তবে পরিণত হয়। জীবনের সবথেকে বড় গৌরব কখনো না কখনো পড়ে যাওয়াই নয়, বরং প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যে। ব্যর্থতা এ জীবনের একটি স্বাভাবিক অংশ। প্রকৃত সফলতা হলো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। তিনি বলেছিলেন, বিজয়ী সেই স্বপ্নদ্রষ্টা যে কখনো হাল ছাড়ে না। স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য অবিচল প্রচেষ্টা আরও গুরুত্বপূর্ণ। যারা বারবার চেষ্টা করে তারাই একদিন সফল হয়। তিনি বলেছিলেন যে তোমার সিদ্ধান্তগুলো যেন ভয়ের নয়, আশার প্রতিফলন হয়। ভয় মানুষকে পিছিয়ে দেয়, আর আশা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। জীবনের সিদ্ধান্তগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়াই উচিত।

আমি শিখেছি সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়কে জয় করা। সাহসী মানুষও কিন্তু ভয় পায়, তবে তারা সেই ভয়কে নিয়ন্ত্রণ করে নিজের লক্ষ্য অর্জনের পথে তারা কিন্তু এগিয়ে যায়।

তিনি বলেছিলেন যে কেউ জন্মগতভাবে অন্য কাউকে ঘৃণা করে না, ঘৃণাটা শেখানো হয়, জন্মগত নয়। তাই ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধও শেখানো সম্ভব। তিনি বলেছিলেন, একটি বড় পাহাড়ে ওঠার পর বোঝা যায় সামনে আরও অনেক পাহাড় বাকি। জীবনে একটি লক্ষ্য অর্জনের পর নতুন চ্যালেঞ্জ ও নতুন সুযোগ আসে, উন্নতির যাত্রা কখনো কিন্তু শেষ হয় না, তাই সামনে এগিয়ে যেতে হয়। বিদ্বেষ পোষণ করা বিষ পান করার মতো, আর আশা করা যে তা শত্রুকে মেরে ফেলবে। রাগ ও বিদ্বেষ মূলত নিজেরই ক্ষতি করে, ক্ষমা ও ইতিবাচক মানসিক শান্তি কিন্তু এনে দেয়, তাই ক্ষমা করতে হবে।

বলেছিলেন, অন্যদের সাহায্য করার জন্য নিজের সময় ও শক্তি দেওয়ার চেয়ে বড় উপহার আর কিছু নেই, বলেছিলেন নেলসন ম্যান্ডেলা। এই উক্তির মাধ্যমে নেলসন ম্যান্ডেলা বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনে সবথেকে মূল্যবান সম্পদ হলো তার সময়,

শ্রম ও আন্তরিকতা। অর্থ বা বস্তুগত উপহার অনেক সময় সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু কারো প্রয়োজনে পাশে দাঁড়ানো, তাকে সময় দেওয়া এবং নিজের শক্তি দিয়ে সাহায্য করা তার জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যখন আমরা কোনো অসহায় মানুষকে সাহায্য করি, কোনো শিক্ষার্থীকে পড়াশোনায় সহায়তা করি, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নিই কিংবা সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী কাজ করি, তখন আমরা শুধু একজন মানুষের উপকারই করি না, বরং মানবতার বন্ধনকে আরও শক্তিশালী করি। এই উক্তি আমাদের শেখায় যে প্রকৃত মহানতা সম্পদে নয়, বরং অন্যের কল্যাণে নিজের সময়, শক্তি ও ভালোবাসা উৎসর্গ করার মধ্যেই নিহত। একজন মানুষের জীবনে সামান্য সহানুভূতি ও সহযোগিতাও অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে। অর্থাৎ মানব সেবাই সর্বোত্তম সেবা। অর্থের চেয়ে মূল্যবান হলো মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, সময় এবং আন্তরিক প্রচেষ্টা।

আর কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ। স্থানীয় সংবাদের পর সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের উপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার উপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের

0: হয়ে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026 খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: Different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it what came out was, I think, a labor of love that we came up with a policy that by and large across the country, and if I may dare say across the world, has been recognized as the game changer which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে।

18 জুন এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়া শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি 2 দিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপর্ণাদেব বর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিআ জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্লোভাকিয়ানি কুচুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুম্বাই স্রাই স্রাই নিবিশিং তৈ সামুং তাঙ্গি দঙ্গহনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টিসিএ বাই নাইকল জাক ব্রিরগনি অরনি ক্রিকেট বাতাই লাইমাও ব্লাড মাউথ ক্লাব তৈ মোচা ক্লাব ফাইনেলও থাংলাইয়ানে তাবুক ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিআ জি সেভেন কুচুক বেরামনি কুথুম লাইমাও মানজাখা গতাল মানজাক মূ স্নাম মূ তৈ হায়ুং বেরামনি টং কচাং স্নাম ফির মূ কুচুক বেরামনি অকুথুম লাইমাও জি সেভেন হাকতরনি অজা মানজাক নাই হাকতর তৈ হায়ুং বেরামনি রাং থং মথানি আদংরক আর মানজাখা ভারত হাকতরনি বাকি অকুথুম লাইমুং বেলাই নাংকুক মাহানীন খুরসাজাখা মন্ত্রীবক্রক অকুথুম লাইমাও গ্লোবাল সাউথনি টং হালক তাই টং কচাং নাইমথাং হামক্রাই তৈ রাং থং হামসামুঙ্গ ভারত টং হালকনি ককন খুরসানানি কক টঙ্গো কুথুম লাইমানি কসারো মন্ত্রীবক্র কানাডা কথাজাক হাস্তে তৈ কথাজাক আরব আমির শাহিনী কুচুক অজারক বাইব বখাকনি ককলাম সালাইমাও আচুগানো আবনো কারিব খনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইব ককলাম সালাইমাও আচুকানি কক টঙ্গো মন্ত্রীবক্র স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলেগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অবরম রিজাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আরনি হাপাং তেইলুকুরক নিবখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াচাগৈ মন্ত্রীবক্রক খোরশাখা অবরম ভারতনি খরক সারা ব্রিচি লুকুরক নিবখাক তৈ ভারত স্লোভাকিয়ানি বিশেং ক্রাক বাই আপনি মারি অসকাত ভারত তৈ স্লোভাকিয়ানি লুকুরকন থানজা খ্লাইমুঙ্গ পৈতু তৈ হাম মুংনি মারি হিনিব খুরসাকা মন্ত্রীবক্রক অবরম কনেহা কতনি থিনাংনি আচাইসংন আলাইদাখে বাইয়াবচারি বাই মানজুগুই তনিওয়ান হিনিব খুরসাকা মন্ত্রীবক্রক কামিনী রংথংন ফানক্রা ক্লাইনাও দুধনি স্নামা বাংরিমুং নাংনাই হিনিসাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অবাবায় দয়ারি

0: নিকাইসা আলাইদা বারজা তঙ্গু তিনি আগরতলা ইন্দ্রনগর গুমটি ডেয়ারি বেড়াইনাইমানি জড়াব অকগ্ন সাকাব বর্ষাকা হাকতনি সালচি সালকা আমচাইন খবৈ ত্রিপুরাব দুধনি সানমুং গবাং তঙ্গু মসুক রুমাও খাবাচারমানি লগি লগি আমচাইনি দুধ মানথকমুং বাংরনা নাহারৈ সামুং তাঙ্গি তঙ্গু হাস্তে হাপাং হাস্তেব দুধনি মানৈ স্নামনাব কতাল তাংসেব গদালচাক ইউনিট কাইসা স্নামজাখা বেড়াইমা জরা হাস্তেফা মসুক রনাই তাই সমবায় সমিতিনি লুকু আদং রকবাই ককলাম সালাইকা আবনিয়াগুলো হাস্তেফা কৃষ্ণনগর নোয়াগাঁওনি আগরতলা পুর নাইখ্রাইনি চার নং ওয়ার্ড আয়ুষ্মান আরোগ্য মন্দির বেড়াইনাইখা হাস্তেফা তিনি জিবি শাখামনগর প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র নব বেড়াইনাইখা তেই অমতি সেফ হাস্তেব তেইব ফিয়কনানি নাংথাইনি ককনব খুরজাখা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই স্রাই স্রাই নিবিশিংতেই সামুং তাঙ্গি দঙ্গু হুনে শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহাম কুক হাস্তেনি বরং মানানো তিনি ধলাই হাঙ্কর কমলপুর হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনক লাব বিদ্যাজ্যোতি রংনক তাংবতাং নিবিশিং হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকনি কতালনক স্নামানি সামুং ন চেঙ্গি রিমাতেই ধলাই হাঙ্করনি কাইচিব্রী তাংবতাংন ভার্চুয়েলতেই চেঙ্গি রিমা পান্ডা মকনো শাখা ব মন্ত্রী অক্রাতেই বসাকা নাইকল মুংনি স্নামফির মুং ডিজিটেল স্লাইমুং রাংবক সিনমুং বাংরমা সাখাম সেব রুনানো খবৈ জুদা জুদা বাবাইও ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খ্লাই দঙ্গ পান্ডাও মানজাখা এমএলএ মনোজ কান্তি দেব স্বপ্না দাস পাল ধলাই হাঙ্কনি হাঙ্ক নাইকল ফাং বিবেচ এক্স বি রংরক রংনাইখুংনি তাংরা মিলিন্দ রামটেক আকর্ষণ ত্রিপুরানি লাইবুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জিআই টেকনি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালাম সাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরেন্দা অগসিমুং মানমা বাই হাস্তিনি লুকু তংরাইদা রেগজা খাতিমুং গনাংতাই ফুয়ারমাবো কাইসা নাকুকমানি ইয়াপ্রি আবনি লগি হাস্তিনি হুকুমু ফুয়ারমুঙ্গ কাইসা ফানকরাক থং অংখা অগসিমুং মানমা বাই ত্রিপুরাব তাবু কাইব্রৈ মানৈনি সাকা জিআই গসিমুং মানখা অ কাহামকুক মানমারিনি উকলগ জে রকনি সামুংকর শাকথার মুংতঙ্গ আবাইক দালজাক যতন খা কাহামিয়াফারকা মন্ত্রী অক্রা খোরসা থাইক্লাইও আবুনি সিকাংব ত্রিপুরানি কুইন অমতৈ রিসাতেই মা বাড়িনি পেরানি ও জিআই গসিমুং মানখা আবু ত্রিপুরানি লাইবুমা রেগজা খুকুমু মুকুমুনি কাইসা কচং ফুনুকমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বসকাং সেপ্টেম্বর তালনি নই জি স্নি সালমারি পুইলা বেড়েমো পাইরনাও হাস্তে চংবাড়ি কমিশননি সৈজা কক খুরসাজাগ কক সাপনগ সিমুং রেখা সুপ্রিম কোর্ট তিনি দরবার ফাং জয়মাল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চলিনী বেঞ্চনি বিশিঙ্গ খারতানি সাকলাইমুঙ্গ হাস্তে চংবাড়ি কমিশনে বখাক্তই সৈজা ককসাপ টিসা জাগো ত্রিপুরা হাস্তে চংবাড়ি কমিশনে বখাক্তই আরও মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি ভিলেজ কমিটি চংবাড়ি বুসকাং সেপ্টেম্বর তালনি নই চিসনি সালমারি পুইলা বেরেম সংসানা ককসাপ রুমাইয়াগুলো সুপ্রিম কোর্ট অগসিমুং রেখা হাস্তে হাপাংনি বখাকনি সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলনি অ ককসাপ ন গসিমুং রেখা বসকাং ভিলেজ কমিটি চংবাড়ি বাকি বোর্ড নাই রকনি বাংমারি অংখা খড়গচুকু রাশাই দক চিসাই স্নিরা দক চি আবনি বিশিং চলা বোর্ড নাই রক্তঙ্গ খড়গ চার চিসা সাই চুকুরা চুকু তাই বুড়ি বোর্ড নাই রক্তঙ্গ খড়গ ব্রী রাশাই স্নি চি চুকু সাই চারা ব্রী চিবা তেই সিনী বোর্ড নাই রক্তঙ্গ খড়গ দক থাংনাই বিশি চিনিয় এনডিএ হাপাংনি তৈদুল মুম্বাই বানিয়া খ্লাইমানি তংহালক তৈব লাইতেসা দজাক তৈ স্রাই স্রাই অংখা আবুবাই হাকতনি বেবাক বেরেম বাংথাই চুকজাক খ্লাইনাও লাম আলাইদাখেন ফান মানখা কড়াক অংখা লুকরকনি পৈতুনি থং খনাদি আবনতুয়ী ককথুম কাইসা
1: লাইসেন্স গসিমুং তাই জুদা জুদা হাপাংনি রায়দা তবুখা ডিজিটাল নিশেপ নাইয়ারাইদা রগ্ন সেলাই বানিয়া খেলাইনাই রোগ বাকি সাম খাতাইব টংকচাংনি টংখর জনবিশ্বাস কেরংনি রায়দা বাই কবাং মা সামু সিত্রা রগ্ন সামু সিত্রা মুংরেমনি নরই রোজাখা আবু বাই লোয়া জিনাই বানিয়া খেলাইনাই তাই স্নামখর মান খাতাইব খাবো থাকমা তাই ইয়কমুং স্টার্ট আপনি সিমি চেঙ্গি চিকন্তে কচাংনি স্নামো রগ্জ

0: ni bagui fiob rezakma angkha katal manmungni lama katal naikol fang klairaida tai lukurongi bagui puitu omungthami bagui no sekangai bachawi tongo barot hakotor bisichi ni bisi chasamungni lama wo jono bisashni phanbai snamiti shaka katal bharot hakotoni imang ndia hapang hamkrai khabo thakma tai sekangmungni bisichi nei koktoma khotoni shimi shilpita parma akashbani agartala
1: স্নামঘরতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা শাখা হাস্তে হাপাংনি স্নামঘর সংসানাই রগ্নি বাগে হাস্তে স্নামঘর গদালজাক তংঘরতে নাংমানি চুবা চুরানা ও হাপাং কগ্রজাক স্নামঘরতে বানিয়া নাইখুংনি চেতনবাই তিনি আগরতলা উল নৈ ত্রিপুরা রিভার্স ওয়াইয়ার সেইলার মিট নৈ সাই নৈ চিদকন চেঙ্গই মকগ্ন শাখাব বশাখা হাস্তে হাপাংনি নাহারমুং অংখা চিকন বেলাই চিকন তে কচার মাজারনি স্নামঘর মথারগ্ন তৈ বকরা খ্লাইয়ী ত্রিপুরানি রাংথং তৈ চুকজাক অংমা লামন বুসকাঙ্গই তেলাংনা বাইয়ার তৈ সেইলার মিট নি নাহার মুংবুবাক অংখা ত্রিপুরানি অমতি স্নামখর মথারক বাই বাকসা হাকতনি জুদা জুদা বাবাইনি পাইনি রক বাই দাদাক সীতাক মানজুমুং স্নামই তিসানা আবুবাই হাতি ফুয়ার মুং বানিয়াও হামক্রাই বানিয়াও মানসাক মুং বাংরনা তৈ কতাল বানিয়া সেপ স্নামই তিসাউই মানানো পান্ডাও বরম ইয়াফারজাকা রাষ্ট্রবক্রকনি ইয়াকনি সকাত মানজাক ধীমান দাস তৈ মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্ডা থাই মানজাক ইয়াকনি মানই স্নামক্রং বিজয় সূত্রদের তৈ প্রদীপ চক্রবর্তী ন তাবুক নিশিমে কামাখ্যা মান্ডপ আলাইদা তংথানো চাজাক নাইরক নাইনানি থাংনাবো স্পেশিয়াল টিকেট বুকিং খাইনানি নাংনাই অনলাইন আম্বুচিনি তেনো রুগী রাশাই রাশাই তংথানো চাজাক নাইরক কুথুমানো রুগী নাইকল ফাংতে বাণিজ্য কমিটি অ শেপ নাহানানি ককচংখা আলাইদাকে অনলাইন টিকিট বুকিং নিবাগৈ কতালস নামজাক অনলাইন পোর্টাল মিয়া সানজা দামদক নিশিমে ফিয়গৈ রেজাখা আলাইদাকে অনলাইন টিকিট মাননা মান থগানো অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in ন বুক খাইখাই কইমুং নারকজাখা নৈ সাই নৈ চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক মেচ ইরানতে নিউজিল্যান্ড নৈ নৈ গোল বাই ড্র অংখা ভারতনি জরানো রুগী হরনি দামচি নৈ সতি থামচি ফ্রান্স বাই থঙ্গানো সেনেগাল আবুনি ইয়াগুলো খনা আইচুক দাম থাম ছতি থামচি থঙ্গানো ইরাক বাই নরওয়ে খনা ভারতনি জরানো রুগী ফুং দাম দক সতি থামচি আলজেরিয়া বাই থঙ্গানো আর্জেন্টিনা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাইলাইমাও ব্লাড মাউথ ক্লাবতে মোচা ক্লাব ফাইনেল থংলাইয়ানো তিনি কনৈ সেমি ফাইনেল অংখা এমবিবি স্টেডিয়ামও ব্লাড মাউথ ক্লাব রান সাবাই এগিয়ে চলো সঙ্গন তৈ নরসিংগড়নি পিটিএ থংখলা মোচা ক্লাব উইকেট কাইসনি বাই তরুণ সংঘ কোচিং সেন্টারনো মেচেনখা অ তালনি চিচার শালমারি ফাইনেল থংমুং অঙ্গানো তাবুক নবাতিবানি ককতমা মুসকান দাম নৈচি বৈ ধলাই উনকৌটি গুমতি তে শালগ্রাহাং কর ফেরাঙ্ক গৈ কবাঙ্কে ওয়াতৈওয়া নহনৈ হজাক মুংরেখা নবাতিবা নাইখং খনাশালনি তুংমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি শালনি তুংমারি তংমানি সাকাও 33.2 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি বা 2.4 ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনান সিকাং ককতমা বুবাক রক্তে বৈশা সাফিরো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স নি এবিআ ও জি সেভেন কুচুগ্রামনি কুথুম লাইমাও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রেনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নর স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস ইয়াফারকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুং বাই স্রাই স্রাই নি বিশেংতেই সামুং তাঙ্গি দঙ্গহনী শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা টিসিএ বাই নাইকল জাগ ব্রিরকনি অরণি ক্রিকেট বাতাই লাইমাও ব্লাড মাউথ ক্লাবতে মোচা ক্লাব ফাইনেলও থংলাইয়ানো ককতমা তিনি বাগৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি সতি ব্রী জীব

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি জয়মল্ল বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলা শুনানিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেল এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন ও তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। আজ ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে আজ 29টি জেলা জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোবশ্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পুর পরিষদের প্রতিনিধিরা। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুরস্কারটি গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মানটি ভারতের 140 কোটি জনগণের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধনের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। 29টি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ এক অনুষ্ঠানে বাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীন বিদ্যালয়গুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। বিগত 12 বছরে এনডিএ সরকারের নেতৃত্বে ব্যবসা করার পরিবেশ হয়েছে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ। ফলে দেশের সার্বিক স্বনির্ভরতার অভিযাত্রায় এই পদক্ষেপ অতিরিক্ত শক্তি যুগিয়েছে, মজবুত হয়েছে জনবিশ্বাসের ভিত্তি, একটি প্রতিবেদন।
1: লাইসেন্স অনুমোদন ও বিভিন্ন সরকারি প্রক্রিয়ায় এসেছে ডিজিটাল সুবিধা। অপ্রয়োজনীয় নিয়মকানুন কমিয়ে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হয়েছে আরও অনুকূল পরিবেশ। জনবিশ্বাস আইনের মাধ্যমে বহু ছোটখাটো অপরাধকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে উদ্যোক্তা, ব্যবসায়ী এবং শিল্পক্ষেত্র পেয়েছে আরও আস্থা এবং স্বাধীনতা। স্টার্ট আপ থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, সবার জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দরজা। উন্নত প্রশাসন, সহজ নিয়ম এবং জনগণের প্রতি বিশ্বাস, এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে এগিয়ে চলছে আত্মনির্ভর ভারত। 12 বছরের উন্নয়ন যাত্রায় গড়ে উঠছে নতুন ভারতের স্বপ্ন। এনডিএ সরকার উন্নয়ন, আস্থা ও অগ্রগতির 12 বছর। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডিআরির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজ আগরতলার ইন্দ্রনগরে গোমতী ডিআরি পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে গোপালনে উৎসাহিত করার

পাশাপাশি স্থানীয় দুধ উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যে দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে একটি নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা হয়েছে। তিনি সেখানে গোপালক ও সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর রাজ্যপাল কৃষ্ণনগর নোয়াগাঁও স্থিত আগরতলা পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করেন। তিনি আজ জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রটি পরিদর্শন করে বলেন, এই ধরনের জনঔষধি কেন্দ্র রাজ্য আরও বেশি করে খুলতে হবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এর ফলে ত্রিপুরার 4টি ঐতিহ্যবাহী সামগ্রী জিআই ট্যাগ অর্জন করেছে, যা রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। এখন থেকে কামাখ্যা মন্দিরের বিশেষ দর্শনার্থীদের স্পেশাল টিকিট বুকিং করতে হবে অনলাইনে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে এই প্রত্যাশায় প্রশাসন ও মেলা কমিটি এই ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য নতুনভাবে তৈরি অনলাইন পোর্টালটি গতকাল সন্ধ্যা 6টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশেষ দর্শনের টিকিট শুধুমাত্র অফিসিয়াল অনলাইন ওয়েবসাইট www.mkdonline.in এর মাধ্যমে বুক করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট 2026 উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে ত্রিপুরাকে অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। বায়ার ও সেলার মিটের মূল লক্ষ্য ত্রিপুরার ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলির সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের সম্ভাব্য ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক অগ্রগতি, বাণিজ্যিকভাবে অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। শিল্প বাণিজ্য মন্ত্রী আরো বলেন, ত্রিপুরায় নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় আন্তর্জাতিক সমাদৃত হয়েছে। জিআই ট্যাগপ্রাপ্ত রাজ্যের বিখ্যাত কুইন আনারস, ঐতিহ্যবাহী রিশা এবং বাঁশ ও বেতের বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য রাজ্যের গৌরব বহন করছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ফলে বর্তমানে ত্রিপুরায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে। তিনি রাজ্যের বাইরে থেকে আগত ক্রেতা ও বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগ ও স্থানীয় পণ্য সংগ্রহের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, আর এমপি কর্মসূচির আওতায় আগামী 2-3 বছরের মধ্যে রাজ্যের প্রায় 36,000 MSME ইউনিটকে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং অর্থনৈতিক সুবিধা দেওয়া হবে। পাশাপাশি 2,400 জন মডেল উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তাদের সহায়তার জন্য ব্লক ও পুরসভা স্তরে RAMP ডেস্ক চালু করা হবে। অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ধীমান দাস এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে স্থান পাওয়া বিশিষ্ট কারুশিল্পী বিজয় সূত্রধর প্রদীপ চক্রবর্তীকে। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 9.2 মিলিমিটার। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের, এরপর আগামীকাল ভোর 3:30 ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে। আগামীকাল আলজিরিয়ার বিরুদ্ধে ভারতীয় সময় সকাল 6:30 তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নামবে।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও মৌচাক ক্লাব ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আজ আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব এক রানে এগিয়ে চলে সংঘকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে অপর ম্যাচে মৌচাক ক্লাব।

0: সাত উইকেটে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 18 জুন ফাইনাল হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলা ইকফাই 3-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে, পরে একই মাঠে সিংনা তমাকারী ফুটবল ক্লাব 3-1 গোলে কদমতলী যুব সংস্থাকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার বলছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। আর্জেন্টিনা ভক্তদের অপেক্ষার অবসান, বিশ্বকাপ মাঠে নামছে মেসি বাহিনী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বলতা থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জ্বলতা ফেসবুক লাইভ পেজ থেকে। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠান। সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আজকের বিষয় যক্ষা নির্মূল অভিযান। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। সঙ্গে আছি আমি অনামিকা। আবারও বলছি, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা জানব যে যক্ষা মানে কি?
2: যক্ষা আমাদের সবারই একটি পরিচিত রোগের নাম, অনেক আগের থেকে আছে, আদিকাল থেকে বলতে পারেন, যখন থেকে রোগ শনাক্তকরণ শুরু হয়েছে প্রায় তখন থেকে। ক্ষয়রোগ হিসাবেও আমরা অনেকে জানি, অনেকে সেটাকে ক্ষয়রোগ বলেন, টিউবারকুলোসিস বলা হয় আমাদের ডাক্তারি পরিভাষায়। তো অনেক পুরনো রোগ, অনেকগুলি অঙ্গকে এটা প্রদাহ হয়, অনেক অঙ্গে এটা হয়। তো মূলত ফুসফুসে হয়। আমরা আগে যেটা জানতাম বা সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা আছে যেটা ফুসফুসে হচ্ছে, এছাড়া ফুসফুস ছাড়াও অনেক অঙ্গেই হয় সেটা। এবং এটা একটা জীবাণুবাহিত রোগ, এটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু সেটা এই রোগ করে। এবং এটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্টেবল রোগটাও হবে না, আবার সাথে সাথে যদি কোনো কারণে হয়ও সেই ক্ষেত্রে কমপ্লিকেশানগুলি হবে না, এরকমের একটা রোগ। এবং সারা পৃথিবীতে এটার প্রাদুর্ভাব আছে। এবং আমাদের রাজ্যে যে সমস্ত দেশ আমাদের রাজ্য এবং দেশ দুটোই, যেখানে দারিদ্রতা, নিউট্রিশনের অভাব, তারপরে ধরুন অনেক লোক একসঙ্গে বসবাস করে, তারপরে ধরুন যাদের ক্যান্সার আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে সিকেডি, যারা ডায়াবেটিসে ভুগেন, যারা কোনো ইমিউনোসাপ্রেশনে ভুগেন, যারা এইচআইভিতে আছেন, এই সমস্ত লোকদের ক্ষেত্রে খুব বেশি হয় এবং সেটা অনেকাংশেই বিপজ্জনক হয়।
1: তাহলে এই যে ডাক্তারবাবু আপনি যেটা বললেন যে আমাদের মতো দেশেও কিন্তু যক্ষা রোগটা অনেকাংশে বেশি, তো সেই ক্ষেত্রে এটার কি কোনো প্রাথমিক লক্ষণ থাকে যে ব্যক্তি যক্ষা হয়েছে উনি প্রাথমিকভাবে বুঝতে পারবেন?
2: যেটা আমি শুরুতে বলছিলাম আপনাকে, যে যক্ষা ফুসফুসে এবং ফুসফুসের বাইরেও হয়। যেটা ফুসফুসে হয় সেটাকে আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলি, আর যেটা ফুসফুসের বাইরে হয় সেটাকে আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলি। তো যেটা ফুসফুসে হচ্ছে সেটার অনেকগুলি লক্ষণ আছে, যেমন ধরুন জ্বর হয়, কারো কারো ক্ষেত্রে সেটা সন্ধ্যেবেলা জ্বর হয়, খুব ঘাম হয় রাতের বেলা বা বিয়েতে ঘাম হয়, তারপরে খাওয়ার রুচি থাকে না, কাশি হয়, কাশির সঙ্গে কফ বেরোতে পারে, বুকে ব্যথা হতে পারে, তারপরে খাওয়াটা ঠিক মতো করলো শরীরের ওজন কমতে থাকে দীর্ঘদিন ধরে, এই সমস্ত অনেকগুলি লক্ষণ আছে। এছাড়াও

0: যাদের কোনো লিম্ফ নোড হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, তারপরে কারোর বোনে হচ্ছে, কারোর কিডনি বা মূত্র এবং প্রজননতন্ত্র সেগুলির মধ্যে হচ্ছে, এইভাবে অনেক জায়গাতেই আবার কারো কারো ক্ষেত্রে রোগটা ছড়িয়ে ব্রেইনে যাচ্ছে, মেনিঞ্জিসে যাচ্ছে, মেনিঞ্জিয়াল টিউবারকুলোসিস, এইগুলি হচ্ছে। তো সেগুলিরও যেই অঙ্গটাতে এফেক্টেড হচ্ছে সেই অঙ্গের অনুযায়ী কিছু কিছু সিমটমস সেখানেও দেখা যায়।
1: মানে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই আলাদা আলাদা কিছু সিমটমস,
0: একটা কমন সিমটমস তো আমি বললাম কি।

0: যেই অঙ্গটা তে এফেক্টেড হচ্ছে সেই অঙ্গের অনুযায়ী কিছু কিছু সিমটমস সেখানে দেখা যায়,
1: মানে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রেই আলাদা আলাদা কিছু সিমটমস।
0: একটা কমন সিমটমস তো আমি বললাম কিছু, যে জ্বর হবে, কাশি হবে, বুকে ব্যথা হতে পারে, ওজন কমতে থাকবে, খাওয়ার কোনো রুচি হবে না, ঘাম হবে, সহজে টায়ার্ড হয়ে যাবে, এই সমস্তগুলি আছে।
1: হ্যাঁ, তো অনেকেই যেটা বলে থাকেন, আমাদের শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেক সময় বলে থাকেন যে অনেক দিন ধরে কিন্তু কাশি হচ্ছে, সেটাও কি যক্ষ্মার একটা লক্ষণ হতে পারে?
0: হ্যাঁ, আমরা সাধারণত যাদের ধরুন 14 দিন কাশি হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা যক্ষ্মা রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য ওনাদেরকে পাঠাই। ওনারা ওই যক্ষ্মা রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য এলিজিবল ক্যান্ডিডেট আমরা করে নিই। তো সবগুলি নট নেসেসারিলি যে সবগুলি যক্ষ্মা হবে, কিন্তু আমরা ধরে নিই এবং যক্ষ্মার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলি ওনাদের ক্ষেত্রে আমরা করে নিই।
1: তো আমাদের রাজ্যে কি কি ধরনের সরকারি ব্যবস্থা বা এই যক্ষ্মা নিবারণের জন্য করে থাকে সরকার পক্ষ থেকে?
0: আমাদের রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষেই একটা প্রোগ্রাম চালু আছে যে টিবি মুক্ত ভারত। হ্যাঁ, এটা খুব প্রচারে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি যে আছে সেই সমিতির তরফ থেকে আমরা সেই কাজটা করছি। মাননীয় প্রধানমন্ত্রী 2030-এর মধ্যে ভারতবর্ষকে টিবি মুক্ত ভারত তৈরি করার ডাক দিয়েছেন। তো সেই প্রোগ্রামটার একটা পার্ট হিসাবে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, উনি বলছেন যে টিবি মুক্ত পঞ্চায়েত, আমাদের রাজ্যে টিবি মুক্ত পঞ্চায়েত গঠন করার ডাক দিয়েছেন এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এবছরও 24 মার্চ আমাদের নাগিছড়াতে যে কাঠিয়া বাবা আশ্রম আছে সেখানে আমাদের মাননীয় হেলথ সেক্রেটারি স্যারের উপস্থিতিতে এবং ডাইরেক্টর হেলথ সার্ভিস, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার, জয়েন্ট এমডি এন এইচ এম এবং আমরা সবাই সেখানে, ওখানকার মহারাজ যিনি সদ্য প্রয়াত হয়েছেন ওনার উপস্থিতিতে আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি যে 100 ডেজ টিবি ক্যাম্পেইন, যেখানে আমরা এই 100 দিনে যাদের মধ্যে টিবির লক্ষণগুলি আছে তাদেরকে পরীক্ষার আওতায় নিয়ে আসব এবং যারা টিবি পজিটিভ আসেন ওনাদেরকে চিকিৎসার আওতায় আনব এবং সরকার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা ওনাদেরকে দেওয়ার কথা সেগুলি আমরা ওনাদেরকে দেব। তারপরে সরকারের বাইরেও ওনাদেরকে সাহায্য করার জন্য কিছু থাকে, যেটাকে বলা হয় নিক্ষয় মিত্র। আমরা বিভিন্ন জনগোষ্ঠীর কাছে আবেদন জানাব নিক্ষয় মিত্র হিসাবে নথিভুক্ত করার জন্য এবং টিবি রোগীদের সাহায্যে এগিয়ে আসার জন্য।
1: ডাক্তারবাবু, যেটা বলছেন যে নিক্ষয় মিত্র, সেটা নথিভুক্ত করার কি কিছু নিয়ম বা কিছু পদ্ধতি আছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি বলেন?
0: একদম সহজ ব্যাপার, নিক্ষয় মিত্র হলেন ওনারা যারা একজন টিবি পেশেন্টকে 6 মাসের জন্য নিউট্রিশন সাপোর্ট দেন, মাসে 500 টাকা করে, 6 মাসের জন্য 3000 টাকা, কেউ ইচ্ছে করলে আরো বেশিও দিতে পারে। আমরা 6 মাস বলছি কেন, 6 মাস টিবি ট্রিটমেন্ট চলে, ওই ট্রিটমেন্ট তো ফ্রি অফ কস্ট সরকার থেকে দিচ্ছে এবং টিবি পেশেন্টকে প্রতি মাসে 1000 টাকা করেও সরকার থেকে দেওয়া হচ্ছে নিউট্রিশনের জন্য। ইন এডিশন টু দ্যাট, যদি কোনো শরীরের ব্যক্তি মনে করেন যে আমিও টিবি মুক্ত ভারত গঠনে অংশগ্রহণ করব, আমিও একজন টিবি পেশেন্টকে ওনার যে নিউট্রিশন সেটা যাতে ভালোভাবে হয় সেজন্য পাশে থাকব, তাহলে উনিও আসতে পারেন, দিতে পারেন, 1 বছরের জন্য দিতে পারেন, 2 বছরের জন্য দিতে পারেন, 3 বছরের জন্য দিতে পারেন, এমন অনেকেই দিচ্ছে ব্যক্তিগতভাবে, আমি নিজেও দিয়েছি। তো আবার সবচেয়ে বেশি যারা দিচ্ছেন আমাদের ডিস্ট্রিক্টে সেটা হলো রোটারি ক্লাব, তারপরে আপনার ওটিপিসি ওনারা খুব সহায়তা করছেন এবং ওনারা একসঙ্গে রোটারি এবং ওটিপিসি, মানে ব্যক্তি হিসেবে অনেকেই আমাদের যারা আইএএস অফিসাররা আছেন ওনাদের মধ্যে অনেকে, টিসিএস অফিসারদের মধ্যে থেকে অনেকেই, আমাদের চিকিৎসকদের থেকে অনেকেই আছেন, চিকিৎসা কর্মীর মধ্যে থেকে অনেকে আছেন, শিক্ষকরা আছেন, তারপরে অন্যান্য স্তরের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার, সমস্ত স্তরের অনেকেই আছেন, অনেকেই কিন্তু
1: নিক্ষয় মিত্র
0: হিসেবে কাজ করছেন। আরেকটা গ্রুপ আছে যারা টিবি চ্যাম্পিয়ন, যারা টিভি হয়েছিল

0: সুস্থ হয়ে গেছেন, ওনারাও কিন্তু টিবি মুক্ত ভারত গঠনে, টিবি মুক্ত পঞ্চায়েত গঠনে ওনাদেরকে আমরা টিবি চ্যাম্পিয়ন বলি।
1: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, ফোনে নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ শ্রোতা বন্ধু,
2: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপুলি থেকে। ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ বাবু।
2: না বলছিলাম ডাক্তারবাবু, আমি এমনিতে শুনতে পাচ্ছি যে টিভির যারা ওষুধ খায় তারা মেয়াদ যদি পূর্ণ না করে মাঝ পথে ছেড়ে দিলে তার প্রতিক্রিয়া কি হতে পারে যদি একটু বলেন। আর পাশাপাশি হচ্ছে গিয়ে কোন পেশেন্টকে পরিবারে কিভাবে চলতে হবে, মানে ধরুন ধরা পড়েছে যে ওর যক্ষ্মা হয়েছে, তো পরিবারে কিভাবে তাকে রাখতে হবে, চলতে হবে, এটা একটু বলেন।
1: খুব সুন্দর একটা কিন্তু প্রশ্ন করলেন উনি।
0: আপনি যে প্রশ্নটা করেছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের টিভিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়। কারণ প্রথম যেটা আপনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি টিবি টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে থাকা অবস্থায় ট্রিটমেন্ট কমপ্লিট না করে বন্ধ করে দেন তাহলে কি হতে পারে, তো ওনাদেরকে তো আমরা ডিফল্টার হিসেবে বলবো, ডিফল্টার হয়ে যাবেন। ডিফল্টার হলে কি হবে, উনি হয়তোবা ওই রোগটা ওনার মধ্যে থাকবে এবং এমনভাবে টিবিটা হবে সেটা, আর এই যে ওষুধ যেটা আমরা দিই নর্মালি সেই ওষুধে কাজ হবে না, তো সেটাকে আমরা বলি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি। তো ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি একটা ভয়ঙ্কর জিনিস, কারণ আমরা সবাই জানি বা আজকের যে কথোপকথন সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে টিবির জন্য সরকার অত্যন্ত সচেষ্ট এটাকে নির্মূল করার জন্য, সমস্ত ওষুধপত্র থেকে সব কিছু বিনামূল্যে দেওয়া হয়, তো প্রোগ্রামেটিক একটা ওষুধপত্র থাকে। এখন সেই ওষুধটা যদি কাজ না করে টিবি পেশেন্টের উপরে তাহলে মুশকিল হয়ে যায়। এরপরে ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়, বিভিন্ন সময় ভর্তি থাকার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, এবং উনি যদি আর কয়েকজনের মধ্যে এই ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি ছড়িয়ে দেন তাহলে টিউবারকুলোসিসটাকে কন্ট্রোল করাও অনেক কষ্ট হবে, নির্মূলীকরণ তো অনেক দুরন্ত ব্যাপার হয়ে দাঁড়াবে, তো সেটা সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। কোনো পেশেন্ট একবার যখন টিউবারকুলোসিসের ওষুধ শুরু করবেন উনি কোনোভাবেই সেটা বন্ধ করবেন না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, সাধারণ কিছু সাইড এফেক্টও হতে পারে, তো সেগুলি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন সেখানে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলে সেখানে আমরা ওনাদেরকে বুঝিয়ে দেব, বা প্রয়োজনে অন্য কোনো ওষুধের প্রয়োজন হলে সেটা আমরা দেব। কিন্তু টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট কোনো অবস্থাতেই ডিসকন্টিনিউ করা যাবে না, সেটাকে বন্ধ করা যাবে না, বন্ধ করলে অনেক বিপদের সম্মুখীন হতে হতে পারে। ট্রিটমেন্ট হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। টিউবারকুলোসিস কিউরেবল ডিজিজ, এটা এমন নয় যে সেটা কিউরেবল নয়, এমন কিন্তু নয়। আমরা যে হাইপারটেনশন, ডায়াবেটিস এই সমস্ত হচ্ছে সেটা কিন্তু কিউরেবল নয়, আমরা সেটাকে কন্ট্রোল করি, আমরা প্রেশারটা কন্ট্রোল করি, ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোল করি, অন্য কমপ্লিকেশন যেন না হয় সেটা করি, কিন্তু টিউবারকুলোসিস একেবারেই আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, একদম কমপ্লিট ট্রিটমেন্ট হয়ে যাবে 6 মাসে, এবং সেটা পরীক্ষা করে করে দেখা হয় কতটুকু রেসপন্স কি হচ্ছে। এবার শ্রোতা বন্ধুর দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন যে একবার কারো বাড়িতে যদি কোনো টিউবারকুলোসিস পেশেন্ট থাকেন অন্যদের কিভাবে চলা উচিত, খুব দরকার যদি থাকে। আমরা সাধারণত বাড়ির অন্যদেরও পরীক্ষা নিরীক্ষা করে নিই যে অন্যদের মধ্যে সেটা ছড়িয়েছে কিনা। একটা জিনিস বলে রাখে এখানে, টিউবারকুলোসিস ছড়ায় কিন্তু ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, মানে হলো হাঁচি কাশি এগুলির মধ্য দিয়ে এক ধরনের জলীয় পদার্থ, একটা ড্রপলেট কী বলবো, জলবিন্দু আকারে বাতাসে ঘুরে, সেটা যখন অন্য আরেকজনের শ্বাসযন্ত্রের মধ্য দিয়ে যায় তখন উনি ইনফেক্টেড হতে পারেন। এটা একটা পিরিয়ড আছে, বিশেষ করে পালমোনারি টিউবারকুলোসিস যেটা ফুসফুসে টিউবারকুলোসিস হয় সেটাই ইনফেক্টেড, অন্য টিউবারকুলোসিসগুলি কিন্তু তেমনভাবে নয়। বোনে হলো, স্পাইনাল কর্ডে হলো, ইউরিনারি ট্র্যাক্টে হলো, মেনিনজিসে হলো, সেগুলি কিন্তু সেরকমভাবে নয়, তো এটা ছড়াতে পারে। তো আমরা প্রথমেই পরীক্ষা করে নিই, যাদের মধ্যে রোগটি দেখা যায় ওনাদেরকে চিকিৎসায় আওতায় আনি। এবার দেখা গেল যে ওই পরিবারের বা ওনার ক্লোজ কন্ট্যাক্ট

0: যারা আছেন এদের মধ্যে রোগটা পাওয়া যায়নি, কিন্তু আমরা যদি সাসপেক্ট করি সেই ক্ষেত্রে আমরা একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতে পারি, যেটাকে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট বলা হয়, TPT। তো সেই ট্রিটমেন্টটা আমরা ওনাদেরকে দিয়ে দিই, সেটাও বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। এতে হয় কি, ওনার যদি শরীরে টিউবারকুলোসিস জার্ম থেকেও থাকে তাহলে টিউবারকুলোসিস রোগটা আর হবে না,
1: হবে না।
0: তো সেই কাজটা আমরা করে থাকি। যখনই কারোর বাড়িতে কোনো টিউবারকুলোসিস পেশেন্ট হয়, ওনার ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকেন, বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যরা, ওনাদের প্রত্যেককে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দিতে হবে।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি যক্ষ্মা নির্মূল অভিযান নিয়ে। আর এই প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। অবশ্যই আপনারা ফোন করতে পারেন 2326253 এই নম্বরে। ডাক্তার, আরেকটা যেটা বলবো, টিবি নিয়ে অনেক ধরনের কিন্তু কুসংস্কারও আমাদের মধ্যে কাজ করে, যে টিবিটা গরিব অংশের মানুষের মধ্যে হয়, সেটা কি সঠিক?
0: সেটা সঠিক, সঠিক। এই কারণে দেখুন, টিউবারকুলোসিস সম্পর্কে একটা কথা আছে যে সয়েল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য সিড। কথাটা হলো এই যে জীবাণু আমার আপনার যাই হোক শরীরে টিউবারকুলোসিসের জীবাণু থাকতেই পারে, আর আমরা যারা ভ্যাকসিনেটেড, BCG বলে একটা ভ্যাকসিন অ্যাট বার্থ মানে জন্মের সঙ্গে সঙ্গে দেওয়া হয় আমাদের অনেকেরই বাহুতে একটা দাগ আছে, সেটা ওই BCG ভ্যাকসিনেশনের ভ্যাকসিনটা দেওয়ার পরে এখানে হয়। তো এটা দিলে টিউবারকুলোসিস হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে। যদি হয়ও তাহলে কমপ্লিকেটেড টিউবারকুলোসিস হবে না, টিউবারকুলোসিসের যে কমপ্লিকেশনগুলি সেগুলি আসবে না। এবার কারোর শরীরে যদি জীবাণু থাকে আর ওনার যদি উপযুক্ত পরিমাণে ইমিউনিটি এবং সব কিছু ঠিকঠাক থাকে, অন্য কোনো কোমরবিডিটি না থাকে, তাহলে ওনার টিউবারকুলোসিসে সাফার করার সম্ভাবনা কম থাকবে। এবার কাদের হচ্ছে, যারা সোশিও ইকোনমিক্যালি একটু উইক, মানে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটু উইক, যাদের ইমিউন সিস্টেমটা একটু দুর্বল, যারা ইমিউনো সাপ্রেশন কোনো ড্রাগে আছেন, বা যারা ক্যান্সারের রোগী, যারা ডায়াবেটিসের রোগী, যারা ক্রনিক কিডনি ডিজিজ মানে CKD রোগী, বা যারা HIV মানে এইডসের রোগী বা HIV পজিটিভ, HIV নিয়ে বেঁচে আছেন, যাকে যাদেরকে আমরা PLIV বলি, ওনাদের ক্ষেত্রে সেটা সম্ভাবনা বেশি। তো সেই জন্য বলা হয় যারা দরিদ্র তাদের ক্ষেত্রে বেশি, যারা শ্রমিক ঠিকমতো নিউট্রিশন নিচ্ছেন না, বিভিন্ন নেশা করছেন ওনাদের ক্ষেত্রে, এইভাবে যে লোকগুলি, এনাদেরকে আমরা বলি ভালনারেবল গ্রুপ বা হাই রিস্ক গ্রুপ, এই যে পপুলেশন এদের মধ্যে বেশি, এরা প্রত্যেকেই গরিব থাকেন। সেই জন্য ওই প্রত্যেকটা ডিজিজের কোন বয়সে হচ্ছে, কোন গ্রুপ অফ পিপল হচ্ছে, এইগুলি আমরা একটা সার্ভে হয়, সেই সার্ভে অনুযায়ী সেই তথ্যটা বের হয়। তো সেই হিসাবে যারা পুয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশনে আছেন ওনাদের সেটা বেশি হয়, কথাটা সত্যি।
1: আচ্ছা, আরেকটা, বাচ্চাদেরও কি টিবি হওয়ার সম্ভাবনা থাকে?
0: হ্যাঁ, বাচ্চাদেরও টিবি হওয়ার সম্ভাবনা থাকে যদি কন্ট্যাক্ট থাকে। যেমন ধরুন কোনো মায়ের টিউবারকুলোসিস আছে, তো সেই মায়ের যে সন্তান সেটা তো মায়ের সঙ্গেই থাকছে, তো সেখানে যদি পালমোনারি টিউবারকুলোসিস হয় আর সেই ইনফেক্টিভ পিরিয়ডের মধ্যে হয়, ট্রিটমেন্টে যদি না থাকে তাহলে বাচ্চার সম্ভাবনা থাকে। ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো TPT, অর্থাৎ টিউবারকুলোসিস প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, সেটা যাতে না হয় বাচ্চাটার। আমরা দেখব হয়েছে কি না, যদি হয়তো যায় চিকিৎসা, না হলে যাতে ফার্দার না হয় সেই জন্য প্রিভেন্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাকসেসফুল একটি প্রোগ্রাম, সাকসেসফুল একটা মেথড।
1: আরেকটা যেটা আমরা অনেক সময় শুনে থাকি, যে অনেকেই যেটা বলে থাকেন যে ওর তো টিবি হয়েছে বা ওদের বাড়িতে টিবি হয়েছে, তো ওদের বাড়িতে যাওয়া একদমই চলবে না বা ওর সঙ্গে কথা বলা যাবে না, সেটা কতটুকু সঠিক?
0: সেটা ব্যাপারটা ঠিক এমন নয়, কিন্তু সায়েন্টিফিক ব্যাপারটা হলো এই, ধরুন আমি একজন টিবি পেশেন্ট, তাহলে আমার যেমন কতগুলি প্রিকশন

0: থাকা দরকার, এবং আমার যে ক্লোজ কন্ট্যাক্ট যারা আছেন ওনাদেরকেও কিছু প্রিকশন নেওয়া দরকার। প্রথম এবং প্রধান যে জিনিসটা হলো সেটা সবসময় মাস্ক পরে রাখা ভালো। ওপেন জায়গাতে বা মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলছি সেই সময় হাঁচি কাশি এগুলি থেকে বিরক্ত থাকা দরকার, বা সরে যাওয়া, যখন কাশির আসবে বা হাঁচি আসবে তখন সরে যাওয়া। কারণ ওই যেটা শুরুতে আমি বলেছি যে এটা ড্রপলেটের মাধ্যমে, ড্রপলেটটা কোথা থেকে আসছে, হাঁচি কাশি থেকেই আসছে। তো আরেকটা দূরত্ব আছে, আপনাদের সবাই মনে থাকবে কোভিডের সময় আমরা বলতাম যে 6 ফুট, তো সেই ডিস্টেন্সটা মেনটেন করা উচিত। আর যিনি কথা বলছেন তাহলে ওনারও মাস্ক পরে থাকা উচিত, তাহলে দুদিক থেকে প্রোটেকশন। আমি পেশেন্ট, আমিও মাস্ক পরে আছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনিও মাস্ক পরে আছেন, তাহলে কোনো কারণে যদি কিছু হাঁচি কাশি এই ধরনের কোনো কিছু হয়ও তাহলে আমার এখান থেকেও যাবে কম, আপনিও প্রোটেক্টেড, আপনার এখানেও আসবে কম। তো সেই সেই ব্যবস্থাটা নিতে হবে। আর যারা হাউস হোল্ড একই বাড়িতে আছেন, মা সন্তান যেমন একটা আছে, বা ছোট্ট একটা ঘরে অনেকজন লোক আছেন, ওনারা সবাই, এনাদের ক্ষেত্রে সবাইকে, ওই প্রথম শ্রোতা বন্ধু যে প্রশ্নটা করলেন সেটারই উত্তর, সবাইকে আমরা পরীক্ষা করে নেব এবং প্রয়োজনে ওনাদের সবাইকে প্রিভেন্টিভ ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসব।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: হ্যাঁ ডাক্তারবাবু কল্লম, নমস্কার জানাচ্ছি।
0: হ্যাঁ নমস্কার বলুন।
2: হ্যাঁ বলছিলাম, 2-3 সপ্তাহ যখন কাজ কমছে না, বা নিজে যদি একটু সন্দেহ মনে জাগে যে আমার কি যক্ষা বা টিবি হয়েছে কিনা, তো তার জন্য কি গভর্নমেন্ট মানে ছাড়া, সরকারি ছাড়া আমাদের যে এখন যে রিটেল যে ওষুধের দোকানগুলি আছে সেখানে কি সেই ওষুধগুলো কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কি স্যার, নাকি শুধু সরকারিভাবে এটা ডেলিভারি দেওয়া হয়?
0: না আমি বলছি আপনাকে, দেখুন প্রথম যে জিনিসটা, টিউবারকুলোসিসের যে ওষুধ অনেক দিনের ট্রিটমেন্ট, তো 6 মাসের ট্রিটমেন্ট, ওষুধও অনেক, দামও অনেক, আর সেটা সরকারি হাসপাতালের থ্রুতেই দেওয়া হয়। তো সেই জন্য, আর তাছাড়া আমরা সমস্ত যারা রুগী আছেন ওনাদের রেকর্ডগুলিও রাখছি, ফলো আপ করি সবসময়। তো সেই জন্য বেসরকারিভাবে পাওয়া যায় না তা নয়, পাওয়া খুবই কষ্ট, কারণ যেহেতু সরকার থেকে দেওয়া হয়, বেসরকারিভাবে বিভিন্ন কেমিস্ট্রা সেটা খুব একটা রাখেন না, আর প্রয়োজনও হয় না, আর আপনি এইভাবে নিতেও পারবেন না। প্রথম তো একজন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে আপনার ওষুধটা নেওয়ার জন্য। তো সমস্ত ডাক্তারবাবুরাই বলবেন যে আপনার যে নিয়ারেস্ট, যে আপনার যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র সেখানে ডট সেন্টার থাকবে, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট যে থেরাপি, সেই থেরাপির জন্য সেন্টার থাকবে, এটাকে ডটস, DOTS বলা হয়, ডট সেন্টার। তো ডট সেন্টারে সমস্ত ওষুধগুলি বিনামূল্যে পাওয়া যায়। আর কোনো কারণে ধরুন আপনার বাড়ি কুমারঘাট, আপনি আগরতলা এলেন, অন্য কোনো কারণে জিবিতে বা IGM-এ ভর্তি থাকলেন, সেখানে টিউবারকুলোসিস ডায়াগনোসিস হলো, তো সেখান থেকে ট্রিটমেন্টটা ইনিশিয়েশন হবে, এবং ইনিশিয়েট করে আপনার কুমারঘাট হসপিটাল থেকে যেন আপনি ওষুধ খেতে পারেন সেই ব্যবস্থাটা এখানে করে দেওয়া হবে। তাহলে সেখান থেকে বাকি 6 মাসের যে ওষুধ, পুরো 6 মাসের সময়টা আপনি কন্টিনিউ করতে পারবেন, কেনাকাটার কোনো প্রয়োজনই হয় না। সমস্ত ওষুধ এবং টিবি সংক্রান্ত সমস্ত পরীক্ষা নিরীক্ষা এগুলি সব কিন্তু বিনামূল্যে, ফ্রি অফ কস্ট হয়। যেটা আমি বলছিলাম একটু আগেও, যে আমরা গত 24 তারিখ একটি প্রোগ্রাম লঞ্চ করেছি, সেই প্রোগ্রামে 100 দিনের একটা কাজ, সেখানে আমরা যেমন ধরুন আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথাই বলছি, এই ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমাদের প্রায় 23টার মতো গ্রাম আছে যেখানে, বা ভিলেজ কমিটি আছে, ভিলেজ আছে, ADC ভিলেজ, যেখানে টিউবারকুলোসিসের একটু বেশি প্রাদুর্ভাব আছে। তো এগুলির মধ্যে আমরা 107টার মতো আরোগ্য শিবির করেছি, যেটাকে বলা হয় জনভাগিদারি। আরোগ্য শিবিরগুলিতে জনভাগিদারি মানে জনগণের অংশীদারিত্ব, জনগণের পার্টিসিপেশন, জনগণের কোঅপারেশন, এগুলি আমরা করেছি। আমরা প্রায় 12,500 লোকের এক্সরে করেছি,
1: প্রচুর।
0: আমরা প্রায় 4,000-এর মতো মানুষের যে সিবিনেট, সেই সিবিনেট টেস্ট আমরা করেছি। এগুলি করে আমরা টিউবারকুলোসিসের মধ্যে সবগুলি ফ্রি অফ কস্ট, আর অনেকের স্পুটামে FB করা হয়েছে। এছাড়া ওই শিবিরগুলিতে আমরা ব্লাড সুগার টেস্ট করেছি, হিমোগ্লোবিন টেস্ট করেছি, বা অন্যান্য যে সমস্ত টেস্টের প্রয়োজন, HIV, HCV, HBS, AG, এই সমস্ত হেপাটাইটিসের টেস্ট।

0: সমস্তগুলি মানুষের প্রেশার দেখেছি, অন্য কোনো অসুবিধা আছে কিনা, যারা ক্যান্সারের রোগী আছেন ওনাদেরকে স্ক্রিনিং ভালোভাবে করা হয়েছে, যারা কোনো ক্রনিক ডিজিজের রোগী আছেন ওনাদের স্ক্রিনিং হয়েছে টিউবারকুলোসিস।
1: তাহলে কিন্তু শুধু টিবি নয়, অনেকগুলো রোগেরই কিন্তু স্ক্রিনিং হয়েছে।
0: যেটা মূল বিষয় যেটা আপনি বলছিলেন না, যে যারা গরিব ওনাদের ক্ষেত্রে বেশি হয়, তো যারা গরিব ওনাদের ক্ষেত্রে যেমন, আর যারা অন্য কোনো ডিজিজে ভুগছেন, ক্রনিক ডিজিজে কোমরবিড কন্ডিশন আছে, ওনাদের ক্ষেত্রেও কিন্তু বেশি। তো আমরা একই সঙ্গে সমস্ত পরীক্ষাগুলি করে নিচ্ছি, করে আমরা দেখি এবং দেখা যায় যে কোনো একজন ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, ডায়াবেটিস কন্ট্রোল নেই, তো সেক্ষেত্রে টিবিও আছে, তো সেই আমরা ডায়াবেটিসটাও করে নিই, টিবি টেস্টও করে নিই, দুটোরই চিকিৎসা করছি। এবং পুরো পরীক্ষার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা টেস্ট করায় সেগুলিও টাকা পয়সা ছাড়া ফ্রি অফ কস্ট, আর যেই ওষুধপত্র দেওয়া হয় সবগুলি ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে।
1: একজন শ্রোতার মধ্যে আমাদের সঙ্গে আছেন, না যিনি ফোন করলেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে বারবারই কিন্তু শ্রোতা বন্ধুরা জানতে চাইছে যে টিভির অনেক সময় দেখা যায় যে বুঝতে পারেন না, একটা ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, না ফোনটা হয়তো বা ডিস্টার্ব আছে, টিভি এবং পুষ্টিকর খাদ্য কোনো সম্পর্ক আছে কি?
0: অবশ্যই আছে। টিবি ওই যে বললাম না, ক্ষয় রোগ, শুরুতে যে বলেছিলাম আমি, টিবি হলে খাওয়ার ইচ্ছাটাও থাকে না, আর খেলেও যেটা খাবে শরীরের ওজন বাড়ে না, কমতে থাকে। আর যে সমস্ত ওষুধপত্রগুলি দেওয়া হয় সেগুলির ক্ষেত্রেও একটা হাই প্রোটিন ডায়েট দরকার। হাই প্রোটিন ডায়েট যেটা কি, যে আমরা যে নর্মাল খাওয়া দাওয়া খাচ্ছি, মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের ডাল, এগুলি পনির দুধ এগুলির মধ্যেই প্রোটিন বেশি, কিছু প্রাণীজ প্রোটিন কিছু উদ্ভিজ্জ প্রোটিন। তো যেই যারা গরিব অংশে তাদের পক্ষে এই জিনিসটা জোগাড় করা কঠিন, সেজন্য সরকার যারা টিবি রোগে ভুগছেন তাদের জন্য, তাদের নিউট্রিশন সাপোর্টের জন্য প্রতি মাসে 1000 টাকা করে, 6 মাসের ট্রিটমেন্টের সময় 6000 টাকা দিচ্ছেন। ইন এডিশন যেটা আমি বলেছিলাম যে নিক্ষয় মিত্র, ওনারাও দিচ্ছেন 500 টাকা করে। এর বাইরেও কিছু ফুড বাস্কেট বিভিন্ন সংস্থারা দিচ্ছে টিবি রোগীকে, এবং ভারতবর্ষের অনেকগুলি কিছু কিছু রাজ্যে, যেমন হিমাচল প্রদেশ, একটা সুন্দর সিস্টেম আছে, ওখানে কোনো রোগী যদি আইডেন্টিফাই হলে তো সেই টিবি রোগীর আশপাশের লোকজনরা ওনাকে টাকা পয়সা নয়, বাড়ি থেকে যে ভালো খাওয়া কিছু যদি তৈরি হয় সেই খাবারটা এনে দেয়, তো বাড়ির লোকদের সঙ্গে ওই কিছু খাওয়ার ওই টিবি রোগীকেও এনে দিচ্ছেন। এতে ওনার নিউট্রিশন সাপোর্ট যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে। তো আমাদের এখানেও অনেক নিক্ষয় মিত্র আছেন, অনেকেই সেটা সাপোর্ট করছেন, আর সরকার থেকে 1000 টাকা করে দিচ্ছে প্রতি মাসে 6 মাসে, ওষুধপত্র সমস্তগুলি বিনামূল্যে দেওয়া হচ্ছে, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সমস্ত পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করছেন।
1: শ্রোতা বন্ধুরা, আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি যক্ষ্মা নির্মূল অভিযান নিয়ে। আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। একটা ফোন আমাদের সঙ্গে আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি সুবল দেবনাথ জগন্ন, নমস্কার।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবুকে বলতাম, আমার বন্ধুমা 2 বছর আগে টিবি হয়েছে, কিন্তু অকন টিবি বোঝা যায় না, শরীরটা অন্যরকম, মানে এটা কি আর কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হবে?
0: হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, 2 বছর আগে টিবি হয়েছে, ওনার টিবি ট্রিটমেন্ট নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, মানে ডিফল্টার হিসাবে নিশ্চয়ই নেই, 6 মাসের পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এটা একটা কার্ড দেওয়া থাকে, সেখানে লেখা থাকে ট্রিটমেন্ট কমপ্লিটেড।
1: আচ্ছা,
0: যদি ওনার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় তাহলে ওনার নিউট্রিশন যদি ঠিক থাকে, উনি যদি অন্য কোনো কোমরবিড রোগে না থাকেন, ধরুন ডায়াবেটিস নেই, কোনো ইমিউনোসাপ্রেসিভ ডাক নিচ্ছেন না, ক্যান্সার নেই, কোনো ক্রনিক কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, হাই প্রেশার এই ধরনের সমস্যাগুলি নেই, HIV এই ধরনের সমস্যাগুলি নেই, আর ঠিকমতো নিউট্রিশাস ডায়েট নিচ্ছেন, কিন্তু তারপরেও শরীরের ওজন বাড়ছে না বা খেতে পারছে না বা অন্য কোনো অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, আমরা আবার পরীক্ষা করে নেব। এটা আবার যে হবে এই ধরনের সম্ভাবনা কম।

0: তবে একেবারেই না তা কিন্তু নয়। তো পরীক্ষা করে নেব। আপনি বললেন তো যোগেন্দ্রনগর, তো আমাদের ইস্ট যোগেন্দ্রনগর যে আরবান হেলথ সেন্টার আছে অথবা আপনার কাছাকাছি যে হেলথ সেন্টার আছে যে কোনো সেন্টারে আপনি যেতে পারেন, আপনি ওই কাগজটাও নিয়ে যাবেন যদি থাকে, না থাকলেও আপনি এমনিতে যান গিয়ে বলবেন সমস্ত কিছু। আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা চিকিৎসকরা আছেন, ওনারা দেখবেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট হবে, কোনো টাকা পয়সা আপনার লাগবে না। তারপরে ওষুধপত্র লাগলে সেই ওষুধও ফ্রি দেওয়া হবে, হওয়ার সম্ভাবনা কম, কিন্তু একবারে হবে না সেটাও বলা যায় না। কাজেই আপনি যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন অন্য কোনো কারণে হচ্ছে কি না, বা একেবারেই কোনো কারণেই হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বা কোনো কারণে হচ্ছে না, সেটা আপনারা বের হয়ে যাবে।
1: একদম। একজন শ্রোতা বন্ধু আমাদের, না ফোনটা কেটে গেল, যেটা আপনার কাছে জানতে চাইব যে টিবি রোগী যারা আছেন ওরা কি সরকারিভাবে কোনো সহায়তা পেয়ে থাকেন?
0: হ্যাঁ, সেটাই তো বলছি, টিবি রোগী যারা আছেন 1000 টাকা করে প্রতি মাসে ট্রিটমেন্ট চলাকালীন সেটা পাবেন, সমস্ত পরীক্ষা নিরীক্ষা ফ্রি, ওষুধপত্র ফ্রি। এটা শুধু নয়, টিবি রোগীকে শনাক্তকরণের জন্য আমাদের যারা সাপোর্টার বলে, ট্রিটমেন্ট সাপোর্টার যারা মেনলি এরা আশাকর্মীরা হন, ওনারা যখন একজন টিবি রোগীকে বাড়ি থেকে আনলেন, কারোর জ্বর হচ্ছে সন্ধ্যাবেলা, ইভিনিং রাইস অফ টেম্পারেচার, সন্ধ্যাবেলা জ্বর হচ্ছে, ঘাম হচ্ছে, কাশি হচ্ছে অনেকদিন ধরে, বুকে ব্যথা হচ্ছে, খেতে পারছেন না, ওজন কমে যাচ্ছে, ওনার ডায়াবেটিস আছে, ওনার এইচআইভি পজিটিভ, পিএলআইভি আছে, এই সমস্ত সিমটমস দেখে ওনারা যদি আনেন, শুধু টিবি রোগী নয় আশাকর্মীও 5 টাকা করে পাবে। এবার যদি স্পুটাম ওনার কফ পরীক্ষা করার জন্য নিয়ে আসেন, দুটো স্যাম্পল 25 টাকা করে 50 টাকা পাবেন,
1: সেটা আশাকর্মী
0: বা যে কোনো অন্য কোনো ব্যক্তি আনলেও পাবে। তারপরে ওনার এটা যদি পজিটিভ আসে তাহলে 500 টাকা পাবেন। এবার পুরো 6 মাস ট্রিটমেন্ট যদি ওই আশাকর্মী বা যিনি ট্রিটমেন্ট সাপোর্টার উনি নিয়ে আসলে উনি 1000 টাকা পাবেন। এবার যদি কোনো কারণে একটা ড্রাগ রেসিস্ট্যান্ট টিউবারকুলোসিস ধরা পড়ে এবং সেটা ট্রিটমেন্ট কমপ্লিট করলে উনি 5000 টাকা পাবেন।
1: সেগুলি আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকেই জানি না,
0: সেজন্যই তো আমাদের আসে এখানে।
1: সেটাই সেটাই,
0: আমরা অনেক লিফলেট দিই, অনেক পোস্টার দিই, আমাদের যে আরোগ্য শিবিরগুলি হচ্ছে, মানে টিবি মুক্ত পঞ্চায়েত গঠনের জন্য যে সমস্ত শিবির আমরা করছি, আরোগ্য শিবির, সেখানে আমরা লিফলেট দিচ্ছি, মানুষকে বলছি, আমাদের স্টাফরা বলছে, কিন্তু সবসময় সেটা, সেই জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য, জনগণকে জানানোর জন্য যে কোনো মাধ্যমকেই আমরা ইউজ করছি, আপনাদের শরণাপন্ন আমরা সেই কারণেই হয়েছে।
1: সেটাই সেটাই, না তো সময় কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের যে শ্রোতা বন্ধুরা আছেন ওদের জন্য কি পরামর্শ থাকবে বা কি বার্তা থাকবে?
0: দেখুন, সমস্ত দর্শক শ্রোতা বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে, আমার মানে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য সমিতি যেটা আছে সেটার পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, টিবি অনেক একটি পুরনো রোগ, আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য ত্রিপুরাতেও এই রোগের বার্ডেন অনেক, প্রতি বছর অনেক লোক আক্রান্ত হন, নতুন নতুনভাবে অনেক লোক মারা যান, তো সেটাকে আটকানোর জন্য সরকার এক বিশেষ ব্যবস্থা নিয়েছেন যে টিবি মুক্ত ভারত, ত্রিপুরার ক্ষেত্রে টিবি মুক্ত পঞ্চায়েত, তো সে লক্ষ্যে আমরা কাজ করছি, আপনাদের সহযোগিতা দরকার। যে সিমটমসগুলি আমি বললাম, যে জ্বর হওয়া, কাশি হওয়া, বুকে ব্যথা হওয়া, ঘাম হওয়া, মানে রাত্রিবেলা ঘাম হওয়া, তারপরে শরীরের ওজন কমা, খেতে ইচ্ছা না করা, ডায়াবেটিসের রোগী, এইচআইভি পজিটিভ রোগী, তারপরে ক্যান্সারের রোগী, ক্রনিক কিডনি ডিজিজের রোগী, কোনো ইমিউনো সাপ্রেসেন্ট ওষুধের রোগী, এনাদের ক্ষেত্রে হলে আরও বেশি, সেই সমস্তগুলি শনাক্ত করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র এবং এখন যে সমস্ত আয়ুষ্মান আরোগ্য শিবিরগুলি হচ্ছে সেই শিবিরগুলিতে যোগাযোগ করে বিনামূল্যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ নিয়ে আপনারা টিবির যদি হয় সেই মানুষগুলোকে শনাক্ত করে এবং পরিবারের অন্যান্যদের পরীক্ষা নিরীক্ষা করিয়ে প্রয়োজনে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিয়ে আমাদের যে কর্মযোগ্য টিবি মুক্ত পঞ্চায়েত সেটাকে সফল করুন। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা আমি জানাতে চাই, ইতিমধ্যেই আমাদের পশ্চিম ত্রিপুরা জেলাতে 84 পঞ্চায়েত

এখন জানিয়ে দেব এফএম সংবাদ শিরোনাম। এডিসির ভিরেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। আজ ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাচ্যুতি স্কুল প্রকল্পের আওতায় হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসিনা রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডেয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। আজ আগরতলা ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি একথা বলেন। শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেছেন, রাজ্য সরকার শিল্প উদ্যোক্তাদের জন্য রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার সেলার মিট 2026-এর উদ্বোধন করে তিনি একথা বলেন। ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার সারিন্দার এই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এখন থেকে কামাখ্যা মন্দিরের বিশেষ দর্শনার্থীদের স্পেশাল টিকিট বুকিং করতে হবে অনলাইনে। অম্বুবাচী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হবে এই প্রত্যাশায় প্রশাসন ও মেলা কমিটি এ ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30টায় ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের। এরপর আগামীকাল 3:30টায় ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত

মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও মৌচাক ক্লাব ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আজ আসরের দুটি সেমিফাইনাল হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এফএম সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আজকের এই প্রণমে তোমায় পর্বে অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো বা আমরা কথা বলি প্রতি পর্বেই যে ভারতীয় ইতিহাসে সেই সব মহান মানুষদের নিয়ে যাদের অবদান অসামান্য হলেও ইতিহাসের পাতায় তারা অনেক সময় প্রাপ্য সম্মান পাননি। তারা ছিলেন সাহস, ত্যাগ, দেশপ্রেম ও মানবতার উজ্জ্বল উদাহরণ। আজ তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রণাম।

আজ কথা বলবো বটুকেশ্বর দত্ত ওনার নাম নিয়ে। এই নাম আমাদের পরিচিত নাম হলো, তার কাহিনীটা আমাদের জানার প্রয়োজন রয়েছে, কেননা ইতিহাসের পাতায় ততটাও আলোকিত নন তিনি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বটুকেশ্বর দত্ত ছিলেন এক সাহসী বিপ্লবী, যার নাম অনেক সময় তার সহযোদ্ধাদের তুলনায় কম উচ্চারিত হয়, কিন্তু দেশের স্বাধীনতার জন্য তার ত্যাগ ও সংগ্রাম ছিল

অসাধারণ। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং এর সঙ্গে তিনি দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তিনি একটি পদক্ষেপ নেন। তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং দেশবাসীর সেই দৃষ্টি আকর্ষণ করা। এবং সেই পদক্ষেপটির পর তারা পালিয়ে না গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন, যাতে আদালতকে স্বাধীনতার বার্তা প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করা যায়। এই ঘটনার জন্য বটুকেশ্বর দত্তকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেখানে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেন, তবু স্বাধীনতার আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। স্বাধীনতার পরে তিনি আর্থিক কষ্টের মধ্যে জীবন কাটান এবং দীর্ঘদিন যথাযথ স্বীকৃতি পাননি। 1965 সালে তাঁর মৃত্যু হয়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাহ কার্য

সেখানে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেন, তবু স্বাধীনতার আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। স্বাধীনতার পরে তিনি আর্থিক কষ্টের মধ্যে জীবন কাটান এবং দীর্ঘদিন যথাযথ স্বীকৃতি পাননি। 1965 সালে তাঁর মৃত্যু হয়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাহকার্য ভগৎ সিংয়ের সমাধিস্থলের কাছেই সম্পন্ন করা হয়। বটুকেশ্বর দত্তের জীবন আমাদের শেখায় যে প্রকৃত দেশপ্রেম খ্যাতি বা পুরস্কারের জন্য নয়, বরং আদর্শ ও আত্মত্যাগের জন্য। ইতিহাসে অনেক নায়কের নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকে, কিন্তু কিছু নায়ক নীরবে নিজেদের জীবন উৎসর্গ করে, জাতির ভবিষ্যৎ করে দেন। বটুকেশ্বর দত্ত ছিলেন ঠিক তেমনই এক মহান বিপ্লবী।

তবে তারপর যার কথা বলবো, তিনি দুর্গাবতী দেবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দুর্গাবতী দেবী, যিনি দুর্গা ভাবী নামে অধিক পরিচিত, ছিলেন এক সাহসী ও অনুপ্রেরণাদায়ী বিপ্লবী। তিনি ভগবতী চরণ বোহরা এর স্ত্রী এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ছিলেন। তিনি 1928 সালে ভগৎ সিংকে ব্রিটিশ পুলিশের নজরদারি থেকে নিরাপদে বের করে আনতে তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। লাহোর থেকে ট্রেনে ভগৎ সিংকে নিজের স্বামী পরিচয়ে এবং নিজের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ভ্রমণ করেন, যাতে কেউ সন্দেহ না করে। এই পরিকল্পনা সফল হয় এবং পরে ভগৎ সিং নিরাপদে পালাতে সক্ষম হন। দুর্গা ভাবী শুধু সহযোগী হিসেবেই নয়, একজন সক্রিয় বিপ্লবী হিসেবেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নেন। স্বাধীনতার পর তিনি শিক্ষা ও সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত করেন। অথচ দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান সত্ত্বেও তিনি ইতিহাসের আলোচনায় তুলনামূলকভাবে কম স্থান পেয়েছেন। তাই দুর্গা ভাবীকে ভারতীয় ইতিহাসের অন্যতম আনসাং হিরো বলা হয়। দেশের স্বাধীনতার জন্য নারীরাও পুরুষদের সমান সাহস ও ত্যাগ স্বীকার করতে পারে, এটাই কিন্তু প্রমাণিত।

প্রত্যেকের নাম হয়তো সব পাঠ্য বইয়ের পাতায় বিশেষভাবে উল্লেখ নেই বা বড় করে লেখা নেই, কিন্তু স্বাধীনতার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে তাঁদের অবদান। আজকের এই প্রণমিতময় পর্ব এখানেই শেষ হচ্ছে। ফিরে আসছি আজ রাতে পর্ব নিয়ে। প্রত্যেকের সঙ্গে থাকুন।

রাত যখন গভীরের দিকে এগিয়ে যায়, যত গভীর হয় মানুষের মনের ভেতর জমে থাকা কথাগুলো যেন তত বেশি জেগে ওঠে। দিনের আলোয় যেসব অনুভূতি আমরা লুকিয়ে রাখি রাতের নির্জনতায়, সেগুলোই কিন্তু এসে বসে হৃদয়ের দরজায়। আজকের এই আজরাতের পর্বে আমরা কথা বলবো, জানতে চাইব, একটি উত্তর বের করার চেষ্টা করব, মানুষ না সময় কে পাল্টায়। একটা প্রশ্ন যার উত্তর হয়তো সবার কাছে এক নয়। কেউ বলবেন মানুষ বদলায়, আর কেউ বলবেন সময় সব পাল্টে দেয়। কিন্তু সত্যিটা কোথায় একটু ভেবে দেখুন তো। 5 বছর আগে আপনি যেমন ছিলেন আজও কি ঠিক তেমন আছেন? যে মানুষটিকে ছাড়া একসময় একটা দিনও কল্পনা করা যেত না, সে কি আজও আপনার জীবনের ঠিক একই জায়গায় আছে? যে স্বপ্নগুলো একসময় আপনার ঘুম কেড়ে নিত, সেগুলো কি আজও আপনাকে ততটাই আলোড়িত করে? হয়তো না, কারণ জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা সবাই বদলাই। কিন্তু প্রশ্ন হলো, এই বদলে বা এই পরিবর্তনের জন্য বা এই পাল্টে যাওয়ার নেপথ্যে আসল কারিগরকে, মানুষ নিজে নাকি

সময়। সময়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সে কোনো শব্দ করে না, কোনো ঘোষণা দেয় না, কিন্তু নিঃশব্দে অনেক কিছু পাল্টে দেয়। সম্পর্কের রং বদলে যায়, অগ্রাধিকারের তালিকা বদলে যায়, এমনকি অনেক সময় নিজের পরিচয়টাও নতুন করে চিনতে হয়। আবার এটাও সত্যি, সময় কাউকে জোর করে বদলে দিতে পারে না, কারণ একই সময়ের মধ্য দিয়ে দুজন মানুষ যায়। অথচ একজন হয়ে ওঠে আরও মানবিক, আরেকজন হয়ে যায় কঠিন ও অনুভূতিহীন। তাহলে কি সময় নয়, মানুষে বদলায়? জানাবেন আপনারা 03-81-232-6253 এই নম্বরে।

0: মানুষ না সময় কে পাল্টায়, উত্তর দেবেন আপনারা। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছিলেন?
1: আমি রীনা পাল বলছি, আগরতলা থেকে।
0: বলুন।
1: বলছিলাম সময় না মানুষ পাল্টায়, তাই তো?
0: কে পাল্টায়?
1: শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, বলছি কে পাল্টায়, সময় না মানুষ?
1: তাই তো আমি বলছি, তো আমি বলি কি সময় পাল্টা।
0: আচ্ছা,
1: এইভাবে পাল্টায় বলবো? তাহলে বলি, সময় দেখুন, আমি তাড়াতাড়ি করে বললাম, বললে তো অনেক ইতিহাস আছে, বললে আমি শর্টকাট করে বলছি, ঠিক আছে? তো সময় কীভাবে বলতা, অনেক আগের মানুষ কই থাকতো, জঙ্গলে থাকতো, তাই তো?
0: হ্যালো, বলুন বলুন, আপনি বলুন।
1: জঙ্গলে থাকতো, তাদের আচার আচরণ আমাদের সাথে কিছুই মিলত না। সময়ের পরিবর্তনে, বিবর্তনের পর পর পর পর মানুষ উন্নত হচ্ছে, তাই মানুষ কোনো পাল্টাচ্ছে না, তাদের সময়ের সাথে সাথে সবকিছু পাল্টাচ্ছে। আমি বলি কি, মানুষ পাল্টায় না, সময়ের সাথে সাথে মানুষও
0: পাল্টায়,
1: হ্যাঁ, পরিবর্তিত। যেমন ধরুন একজন আমাকে, আমি নিজেকে বলছি, আমি অনেক আগে, আমি 10 বছর আগে কি ছিলাম, খেতে পারতাম না, চলতে পারতাম না, কিচ্ছু নেই, স্বাবলম্বী নয় আমি 10 বছর আগে, এখন আমি স্বাবলম্বী। তাহলে আমি সময়ের সাথে সাথে পাল্টাচ্ছি নাকি?
0: ঠিক।
1: হ্যালো,
0: হ্যাঁ,
1: হ্যালো,
0: বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যাঁ, আগে আমি ডাল ভাত খেতাম, একবেলা খেতাম, আরেকবেলা খাইতাম, তাহলে আমার সামর্থ্য ছিল না, এখন সময়ের সাথে সাথে আমার উন্নতি হচ্ছে, বা একটু পয়সা টসা দিতে আমার নজর গেছে, বা আমি পাচ্ছি, যেভাবে রোজগার করতে পারছি, তাই আমি আগে ডাল ভাত খেতাম, এখন একটা ডালের সাথে একটু অন্য একটা তরকারি খাচ্ছি, তাহলে আমি তো পাল্টাচ্ছি না, আমার সময় পাল্টাচ্ছে,
0: সময়ের সাথে সাথে পরিবর্তন।
1: বললে তো আরো অনেকক্ষণ, অনেক সময় অপেক্ষা করছে।
0: ঠিক ঠিক, ধন্যবাদ আপনাকে, একদম ভালো থাকবেন। নমস্কার, হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার,
2: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি ম্যাডাম।
0: বলুন,
2: আজকে বিষয়টা মানুষ না সময় পাল্টায় নাকি, এটা তো?
0: হ্যাঁ।
2: আচ্ছা দেখুন, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অনেক আচরণ বিধিও পাল্টায়।
0: আচ্ছা,
2: বিবর্তন মানেই হচ্ছে সময়ের একটা পরিবর্তন। সুতরাং সময়ের সঙ্গে মানুষের এই যে খাপ খাওয়ালাই বলুন, বিবর্তন বলুন না পরিবর্তন বলুন, এটা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ আমরা দেখেছি অনেক মানুষ যখন মানে খুব অভাবের মধ্যে থাকে, তখন সেই মানুষের আচার আচরণ কিন্তু একটু আলাদা, তারপরে যখন তার আর্থিক সচ্ছলতা আসে তখন, অর্থাৎ পরিস্থিতি অন্যরকম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তার আর্থিক অবস্থাটা হয়তো উন্নতি হয়েছে, তখন কিন্তু মানুষও পাল্টিয়ে যাচ্ছে, যায়, আমিও যাই, অনেকেই যাই। তা আমার বলার এইটাই, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও আচরণ আচরণ বিধি এবং অনেক কিছু পাল্টিয়ে যায়, এটাই বললাম।
0: ধন্যবাদ আপনাকে। সময় আমাদের সামনে পরিস্থিতি এনে দাঁড় করায়, আর সেই পরিস্থিতির ভেতর আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলোই আমাদের বদলে দেয়। অর্থাৎ সময় পথ দেখায়, কিন্তু হাঁটার সিদ্ধান্ত নেয় মানুষ। নমস্কার,
3: নমস্কার, আগরতলা থেকে তপন দাস বলছি।
0: বলুন।
3: দেখুন, আমার হিসাবটা ম্যাডাম অন্যরকম।
0: আচ্ছা,
3: মানুষ যদি কর্মহীন হয়, তাইলে হাজার ঠাকুরকে ডাকলো সময় পাল্টাবে না, অর্থাৎ আমার আর্থিক অবস্থা থেকে শুরু

0: করে কোন দিকেই আমার পরিবর্তন হবে না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার কর্মের কারণে, আমার এই কর্মজীবনে আমি পাঁচটা সংসার দাঁড় করিয়েছি, তাও পার্মানেন্ট রোজগার দিয়ে। তারাও একদিন পেনশন পাবে আমার মতো, আমি এখনো কিন্তু বসে নেই। আমি এখন বাড়িতে ছোট একটা মুদি দোকান চালাচ্ছি, এখানে আমার লস হয় না, লাভ হয়। আমি যা বিক্রি করি আমার সংসারও এইসব জিনিস প্রয়োজন আছে এবং সেটা যোগান দিচ্ছে এই দোকান থেকে। কাজেই মানুষের চেষ্টা হলো পরিবর্তনের রাস্তা। আমি বসে বসে ঠাকুরকে ডাকলেই চলবে না, আর এই ভালো কথা বললেই চলবে না, কর্ম করতে হবে। মানুষই আসল, এটা আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত। এটাই বললাম ম্যাডাম, ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন,
0: ভালো যাতে থাকতে পারি, এটাই
1: একদম। ধন্যবাদ।

0: যে কথাটা বলছিলাম, সময় আমাদের সামনে পরিস্থিতি এনে দাঁড় করায়, আর সেই পরিস্থিতির ভেতর আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলোই আমাদের বদলে দেয়। অর্থাৎ সময় পথ দেখায়, কিন্তু হাঁটার সিদ্ধান্ত নেয় মানুষ। তাই আজ রাতের এই আড্ডায় আমরা খুঁজে দেখব, আসলে মানুষ বদলায় নাকি সময় তাকে বদলে দেয়, নাকি দুজনেই একে অপরের পরিপূরক। চলুন পরবর্তী বন্ধু কি বলছে শুনে নি। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, সময় না মানুষ পাল্টেছে, তো দেখুন সময়ের সাথে সাথে মানুষও অনেক সময় পাল্টায় বা পাল্টে যায়। হ্যাঁ, মানুষ পাল্টায় এই এই কারণেই বলছি। দেখুন, আমরা দেখেছি যে আদিম যুগের মানুষ থেকে এখন যে সময়ে আমরা বর্তমানে রয়েছি, সেখানে কত পরিবর্তন, কত কত উন্নত এখন আমরা। হ্যাঁ, তখনকার আদিম যুগের মানুষের সঙ্গে সেই সময়ের মানুষের সঙ্গে এখনকার মানুষের অনেক পরিবর্তন। হ্যাঁ, খাওয়া দাওয়া, চাল চলন, সমস্ত কিছু তারা আবিষ্কার করেছিল। এখন মানুষ কত কিছু আবিষ্কার করছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কিছু কিন্তু বদলাচ্ছে বা পাল্টাচ্ছে। আর দেখুন, আর একটা জিনিস, মানুষেরও মানে মানুষও পাল্টায়, কারণ একটা সময় হয়তো মানুষ একটা মানুষের অবস্থা হয়তো খারাপ সময়ের সঙ্গে থাকে, কিন্তু সময়টা যখন পাল্টে যায় তার মানে অবস্থাটাও কিন্তু সেই মানুষের অবস্থাটাও কিন্তু পাল্টায়। তাই সময় এবং মানুষ দুটোই কিন্তু পরিবর্তন হচ্ছে বলেই আমার মনে হয়। এটুকুনি বললাম, ভালো থাকবেন। নমস্কার।
0: অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।

0: জীবনের একটা সময় থাকে আমাদের প্রত্যেকেরই যখন কিছু মানুষকে ছাড়া একটা দিনও আমরা কল্পনা করতে পারি না বা কল্পনা করা যায় না। যে মানুষটা এক সময় সারা দিন খোঁজ নিত, আজ তার কাছেই হয়তো আপনি বড্ড অচেনা। নমস্কার, কি রয়েছেন সাথে? হ্যালো,
1: আমি গোলাঘাট রেস্টুরেন্ট নির্মাণের ব্রহ্ম বলছি।
0: বলুন।
1: আমার জীবনটাও চিলচিল করে পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, আমার জীবনও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেটাই আমার বলার জন্য বলছি ম্যাডাম।
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। একদম ঠিক।

0: এই প্রশ্নের উত্তর অবশ্যই একান্তই আপনাদের ব্যক্তিগত, কেননা আপনাদের জীবন থেকে, জীবন আপনাদের যে অভিজ্ঞতা দিয়েছে তার উপরেই কিন্তু এই উত্তর এসে দাঁড়াবে। কারোর সাথে কারোর উত্তর কখনোই মিলবে না। নমস্কার। হ্যালো
1: ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি ওশিমা থেকে পান্তুলদেব বলছি।
0: বলুন, কোথা থেকে বলছিলেন বন্ধু?
1: আমি ও সিনেমার গেট হাপানি আর পান্তুলদেব বলছি। হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: পান্তুলদেব বলছি, পান্তুলদেব।
0: আমি শুনতে পেয়েছি, আপনি বলুন, আমাদের যে বিষয়টা আছে এটা নিয়ে বলুন।
1: আমাদের যে বিষয়টা, আপনার ছবিতে আছেন, খুব ভালো লেগেছেন, খুব সুন্দর লেগেছে উদযাপন। এই এখানে আপনার বহুত অভিজ্ঞতা নিচ্ছি, এতে আমি ধন্যবাদ দিই, নমস্কার দিই। তবে ভালো টপিক, সময়ের সাথে আছে মানুষও পাতলায় বদলায়। সময় এক সময় আছে মানুষ খুব পরিস্থিতিতে বুয়ে বহুত পরিস্থিতিতে থাকে, যখন সময় বদলা যায় সেই তো আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে উপরে ওঠে, বুঝছেন? কিন্তু সময়ের সাথে সাথে নিজেও চেষ্টা করতে হইব যে আমি কিভাবে এই একটু উন্নতি, দুটো পয়সা কিভাবে রাখুম, কেমনে চলুম। কিন্তু আমি না, আমি সময়ের সাথে যদি পয়সা খরচা যাই তুমি তা আরো ডাউন করে দেবো, কারণ সময় সবসময় সমান যায় না ম্যাডাম, বুঝেনি? সবসময় টাকা পয়সা সবসময় হাতে থাকে না, আর চেষ্টা নিজেও থাকতে হবে যে আমি ঘরে বসে হলে কৃষ্ণগ্রাম্য ঠাকুর দেবে না, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে যে আমি যে কর্মটা করুম কর্মটা আমার সাবলিত হবো, এই কর্ম আমার ধরলে উন্নতি হবে, এই কর্ম ছাড়া আর একটা কর্ম করতে হবে, তারপরে আমার সময়টা ফিরবে। হ্যাঁ, এই যে মনে করেন যে আগের দিনে মানুষ আমরা ছোটবেলাতে কষ্ট করছি, বহুত পরিশ্রম করছি, মা বাবা আমার লেখাপড়া শিখেছে, বহুত কষ্ট হইয়া আজকে সেই সময়টা মা বাবা সুযোগ পাইছে না, আমাকে দিয়েছে, তখন আমার যখন দিয়েছে আমি মা বাবার একটু ভালো আছি, মা বাবার একটু ইচ্ছা আছি, তাহলে আমার এই সময়টা একটু পরিবর্তন হয়েছে। হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি?
1: হ্যাঁ ম্যাডাম, তো একটু পরিবর্তন হয়েছে, তো এই মন মনে করেন যে সময় সাথে সাথে মানুষও বদলায়, সময় সাথে সাথে মানুষ বদলায়, কারণ এই সময়টা যদি আমরা ধরে না রাখতাম পারি সে সময় তো আমাদের আরো কষ্ট হয়, মনে করো অনেকে ধরে রাখতে পারে, অনেকে সময়টা এই ধরে রাখতে পারে না টাকা পয়সাটা, তার জন্য অহংকার গৌরব সবকিছু হয়ে যায়, তখন নিতে পারে না, যখন পয়সা আমি মানুষের অহংকার ব্যবহার সব ঠিক থাকলে আমাকে ভগবান চাইবে, এই না বলে আমার ভগবান নাই, ভগবান আছে ঠিক। ওই আমার কিছুদিন আগে দাদা বলছিল যে ভগবান নিজে চেষ্টা করলে হয়, ভগবানের ঘরে বসে ঘরের নাম দেবে না, না ঘরে বসে ভগবান না থাকলেও আমরা চলতে পারতাম না, ঠাকুর আছে দেখেই তো আমরা চলতে পারছি, কিন্তু ঠাকুর কইছে গঙ্গা গো পার কর, তুমি কিছু বর করো,
0: কিন্তু নিজেকেও চেষ্টা করতে হবে,
1: নিজেরাও চেষ্টা করতে হইব।
0: একদম একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: ওকে ম্যাডাম, থ্যাংক ইউ,
0: ভালো থাকবেন, ভালো থাকবেন, একেবারেই তাই, নিজেকেও তো চেষ্টাটা থাকতে হবে, ভালো থাকার ভালো রাখার সে চেষ্টা চালিয়ে যেতে হবে। যে বিষয়টাতে আমি ছিলাম, যে জীবনের একটা সময় থাকে যখন কিছু মানুষকে ছাড়া আমরা চলতে পারি না, তাদেরকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না, যে মানুষটা এক সময় সারাটা দিন খোঁজ নিত আজ তার কাছে হয়তো আপনি আজ বড্ড অচেনা। যে বন্ধুটা একদিন বুক চাপড়ে বলেছিল যাই হোক না কেন আমি তোর পাশেই থাকব, আজ হয়তো তার নম্বরটাও আর আপনার ফোনে নেই, কিংবা নম্বরটা আছে কিন্তু সেই সম্পর্কটা আর নেই। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে
3: বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি মর্চমণি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
0: বলুন।
2: হ্যাঁ, সময় বদলায় না মানুষ পাল্টায়, আমার মতো করেই বলছি, সময় তো কখনো বদলায় না, সময় তো তার সময়ের মতোই তার নিয়মেই চলতে থাকে।
0: আচ্ছা,
2: সেই আদি যুগ থেকে সূর্য চন্দ্র এখনো ঠিক তাই আছে, আমরা পাল্টে যাই।

0: পাল্টে যাই মানে যুগে যুগে, একটা সময় তো যুগ বলি না, যুগে যুগে তার সঙ্গে মানুষ আমরা পাল্টে যাচ্ছি। এবার যদি বলি আয়না কি কখনো পাল্টায়, আয়নার সামনে আমি দাঁড়ালে আমার চেহারাটা পাল্টে যায়, বয়সের সাথে সাথে আমার চেহারা পাল্টাবে, আমার অন্য কিছু পাল্টাবে, আমার রূপ থেকে শুরু করে অন্তরের যে দৃষ্টি, অন্তর দিকে যদি আমি দেখি আমার ছোটবেলার চিন্তা ভাবনা বা কৈশোরের যে চিন্তা ভাবনা,
1: ভাবনাগুলো পরিবর্তন হবে সময়ের সাথে সাথে,
0: এবং এই যখন প্রৌঢ় এবং বৃদ্ধ বয়সে তার ভাবনাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে।
1: ঠিক,
0: কাজেই মানুষ ভেতর থেকে যখন পাল্টাচ্ছে বাইরের দিকটাও সে পাল্টে যাচ্ছে।
1: ঠিক,
0: তো সেটাই বলবো। যেমন আমরা অনেক সময় বলি ইস সময়টা খুব খারাপ, আসলে সময় খারাপ আমরা হয়তো বলি, সময় খারাপ থাকে না, সময় ঠিকই থাকে। আমার কর্ম, একটু একজন শ্রোতার কথা শুনছিলাম,
1: তিনি
0: বলছিলেন যে কর্মের কথা,
1: ঠিক,
0: যে আমার কর্মের কারণে যে ফল, সেই ফলটা হয়তো খারাপ হয়েছে বলে বলি যে আমার সময়টা খারাপ। আসলে সময় তার জায়গায় যাচ্ছে, মানুষ পাল্টে যাচ্ছে, বিভিন্ন কোনো না কারণে স্বার্থ জড়িত বিষয় নিয়ে দ্রুত পাল্টে যাচ্ছে আমরা এখনকার সময়টায়। এবং আগের মানুষের চিন্তা করলে, মানে আমি যদি ছোটবেলায় যাদেরকে দেখেছি সমাজের মধ্যে বিভিন্ন স্তরের মানুষকে যেভাবে দেখেছি, সেই মানুষগুলিও এখন পাল্টেছে, আর আগের মানুষগুলো আমার দাদু ঠাকুরমা তাদের সময়কার সেই মানুষগুলো এখন আর নেই, মানে বেশিরভাগ নেই, আর তাদের মানসিকতা যে মানুষগুলি ছিল আজকের যুগের সেই মানসিকতার লোকগুলি খুব কমে গেছে, মানুষ পাল্টে গেছে।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা প্রত্যেকজন তার উত্তর দিচ্ছেন, একেবারেই ঠিক। কেউ বলছেন সময়ের সাথে মানুষ পাল্টায়, আবার বলছেন যে সময় নয়, মানুষই তার পরিবর্তন করছে। চলুন পরের বন্ধুর কি বক্তব্য রয়েছে শুনি। নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছিলেন?
2: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়ার রহমান বলছি।
1: বলুন।
2: খুব সুন্দর বিষয়, সময় না মানুষ কে বদলায়, তাই তো? দেখুন, সময় তো তার নির্দিষ্ট, সে তো নদীর স্রোতের মতো বয়ে চলে, সেটা পেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিন্তু কোন মানুষের, ধরুন আমারই বলছি, আমার যখন দুঃসময় ছিল তখন কিন্তু আমি একরকম ছিলাম, আবার যখন সুসময় অর্থাৎ আমি বেশ পয়সালো হয়ে গেলাম, অমনি আমার চরিত্র বদলে গেল। আসলে বদল তো মানুষ ঘটায়, মানুষের কখনো মানবিক গুণ থেকে মানুষ বিচ্যুত হয়, আর কখনো মানবিক গুণে অবস্থান করে। তো মানুষই কিন্তু বদলায়, মানুষই কিন্তু তার পরিস্থিতি অনুযায়ী চলে, এখানে সময়ের দোষ কিছু নাই। এখানে যা কিছু বদলাই মানুষই বদলাই, মানুষই কেমন হবে বদলাই? দেখুন, বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ লাঙ্গলের জায়গায় ট্রাক্টর তৈরি করলো, হাতে কাটা ধান, আমরা কৃষক লোক তো দেখলাম, নিজেই চাষ করি, তো আমি দেখেছি কাস্তে দিয়ে মানুষ ধান কাটতাম, আমরা ঝাড়খণ্ড থেকে 10-12 করে শ্রমজীবী মানুষকে নিয়ে আসতাম, দিয়ে বাড়িতে তিরপাল খাটিয়ে ঘর করে তাদেরকে রাখতাম, হাতে ধান কাটতাম, এক মাস ব্যাপী তারা কাজ করতো এর ওর করে। কিন্তু আজকের দিনে হারভেস্টার আসাতে আমরা কিন্তু খুব সহজেই ধান কেটে ভরে নিতে পারছি, চটজলদি কাজ, মানে কাজের সময়ের যে ব্যাপক সময় লাগতো সে সময়টা সংক্ষেপ করেছে, আর আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। অর্থাৎ আমরাই কিন্তু বদলে যাচ্ছি, তাতে বিজ্ঞানকে হাতিয়ার করি হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক, সময় কিন্তু বদলায় না, আর সময় থেমেও থাকে না, সময় কিন্তু তার তালে এগিয়ে যায়, আমরাই বদলাই এবং নিয়মের বদল ঘটাই।
1: ধন্যবাদ,
2: বললাম ভালো থাকবেন,
1: ভালো থাকবেন আপনি। একসময় যে মানুষটার সঙ্গে কথা না বলে দিন শেষ হতো না, আজ তার সঙ্গে মাসের পর মাস কোনো কথাই হয় না, কত অদ্ভুত, তাই না?

0: এক সময় যারা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তারাই কখন যেন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তখন মনে প্রশ্ন জাগে, মানুষটা বদলে গেল নাকি সময় তাকে পাল্টে দিল। নমস্কার।
1: নমস্কার, আমি মণিপাল
0: বলুন।
1: তো সময় তো সময় জায়গায় বসে আছে, ঠিকই বসে আছে, ঠিকঠাক। আমরা মানুষই পাল্টিয়ে যাই। যেমন করোনার পর থেকে কিন্তু আমরা বেশ ভালো পাল্টিয়ে গেছি সব দিক থেকে। যখন করোনা ছিল না তখন কিন্তু মানুষ এক মন এক প্রাণ ছিলাম আমরা। আমাদের আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজন, কিন্তু এই করোনার পর থেকেই আমরা কিন্তু সবাই কিন্তু পাল্টিয়ে গেছি কারণবশত। কিন্তু এই করোনা রোগটা যদি না আসতো তাহলে কিন্তু মানুষ এতটা পাল্টাতো না। আমি বলবো আমারই এটা, হ্যাঁ যেটা, হ্যালো,
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: না ওদিকে আবার কথা হচ্ছে তো রেডিওতে,
0: না কোনো কথা হচ্ছে,
1: যাই হোক
0: বলুন।
1: হ্যাঁ যাই হোক, আমরা মানুষ পাল্টে আগের সেই রে সেই আগের মানুষ কোন, আগের মানুষ সব হারিয়ে গেছে, এখন আর নেই। আমাদের যেমন কলোনির মধ্যে কারো শরীর খারাপ হলে আমরা কিন্তু ছুটে যেতাম দেখতে, তাকে ছুটে যেতাম দেখতে কেমন আছেন কেমন আছে দেখতে, কিন্তু সেটা এখন আর নেই। এখন মানুষ দিকে দিকে পরিবর্তন হচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ। তবে মানুষ পরিবর্তন আরো হবে কালে, তখন যার যার তার তার যুগে যুগে অবতার। এখন মানুষ পরিবর্তন হবে, এটা যুগের হাওয়া। তবে আমি মনে করি মানুষ পরিবর্তনের কারণ আছে, মেন কারণ হচ্ছে করোনা। রাখলাম, নমস্কার,
0: ভালো থাকবেন, শুভরাত্রি। আসলে আমরা অনেক সময় শুধু মানুষটাকে বদলাতে দেখি, কিন্তু তার পেছনের গল্পটাও দেখি না। হয়তো যে বন্ধুটি একসময় সব সময় পাশে থাকতো সে আজ সংসারের দায়িত্বে ব্যস্ত, হয়তো যে মানুষটা প্রতিদিন খোঁজ নিত সে নিজেই আজ জীবনের যুদ্ধ লড়ছে, হয়তো তার ভালোবাসা কমে যায়নি, শুধু প্রকাশ করার সময়টা হারিয়ে গেছে। আবার এমনও হয় কিছু মানুষ সত্যিই বদলে যায়, প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে যায়, স্বার্থের হিসাব মেলাতে গিয়ে সম্পর্কের মূল্য ভুলে যায়। তাই সব পরিবর্তনের দায় সময়ের উপর চাপিয়ে দেওয়াটাও কিন্তু ঠিক নয়, কারণ সময় শুধু একটা আয়না, সে মানুষের আসল চেহারাটা ধীরে ধীরে সামনে নিয়ে আসে। যে মানুষ সত্যিকারের ছিল সময় তাকে আরও গভীর করে, আর যে মানুষটা অভিনয় করছিল সময় তার মুখোশ টেনে খুলে দেয়। তাই হয়তো প্রশ্নটা হওয়া উচিত নয়, মানুষ বদলেছে নাকি সময় বদলেছে। যদি আমরা বলি যে পরিবর্তনের পরেও কে থেকে গেছে আগের মতো, তাহলে সেই সংখ্যাটা আরও কমে যাবে। আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে ফোন করবেন 03-8123-2653 এই নম্বরে। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চলুন কথা বলি। নমস্কার। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ আপনাকে একটু রিকোয়েস্ট করছি, আপনি কাইন্ডলি মিউট করে দিন এফএম সেটটাকে।
2: রেডিও বন্ধ করেছি তো।
0: হ্যাঁ বলুন।
2: অন্তরা ম্যাডাম না?
0: একদম,
2: অনেকদিন পরে, অনেকদিন না, সকাল দুপুর বেলা থাকেন। আচ্ছা, সময় না মানুষ,
0: বিভিন্ন সময় চলে আসে।
2: আমার মতে সময় তার গতিতে চলেছে ম্যাডাম। আমি দেবী সেনগুপ্ত থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি?
2: আচ্ছা আচ্ছা
0: বলুন।
2: মানে সময় তার গতিতে চলছে, নদীর স্রোতের মতো, সে কারোর জন্য অপেক্ষা করে না এবং সে শিখিয়ে দেয় না তুমি পরিবর্তিত হও। সময় কিন্তু শিখিয়ে দেয় না।
0: না
2: মানুষ আজ ডিজিটাল যুগে, যেই মা বাবা কাকা জেঠুরা যৌথ ফ্যামিলিতে আমরা সবাই আনন্দ করে থাকতাম, আজ একজনকে দেখলে এক ঘরে সবাই খাচ্ছে, একজনকে দেখে আরেকজন মুখ বন্ধ, মোবাইল নিয়ে ব্যস্ত। মানে মানুষ তৈরি করছে, সমস্ত মানুষই তৈরি করছে। সময়ের কোনো দোষ নেই আমার মতে, কারণ সময় বলে দেয়নি তুমি এইভাবে চলো। হ্যাঁ আমি ইচ্ছা করলে আমার সম্পর্কটা ঠিক রাখতে পারি, সবার সাথে ভালো।

0: পয়সা সম্পৃতি সবার খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখীকে দান করা, সবকিছু করতে পারি, কিন্তু সময় তার গতিতে চলছে আর মানুষ পাল্টে পাল্টে মানে যুগে যুগে পাল্টে পরিবর্তনের ইতিহাসে অহংকারী হয়ে টাকা পয়সা হয়ে বাড়ি গাড়ি করে মানুষ মানুষকে পাত্তাই দিতে চায় না, ফোন করলে ফোনটা এসে টুক করে বন্ধ করে দেয়। এটা মানে খুব মনে কষ্ট হয় আর কি। কিন্তু যারা সম্পর্ক রাখতেছে ম্যাডাম এখনো আছে, অটুট ভাবে রেখে যাচ্ছে, ভাই বোন ভাইয়ের খোঁজ করে না, বোন ভাইয়ের খোঁজ করে না, ভাই বোনের খোঁজ করে না, এরকমও তো আছে ফ্যামিলি। কিন্তু আমাদের আমাদের দুই ভাই সারাক্ষণ আমার খোঁজ করে, ছোট বোনের খোঁজ করে, আমাদের মধ্যে আবার সম্প্রীতি এখনো ঠিক আছে। বৌদিকে গিয়ে দেখে আসি, বড় বৌদির বয়স হয়ে গেছে, মানে এখনো রাখার চেষ্টা করি। তাহলে সময় তো আমাকে বলে দেয়নি তুমি পরিবর্তিত হও। হ্যালো,
1: আমি শুনতে পাচ্ছি।
0: সময় পরিবর্তনের কথা একবারে বলে দেয়নি, মানুষ নিজে তৈরি করে পরিবর্তিত হচ্ছে, আর সময়কে দোষ দিয়ে লাভ নেই। আমার মতে মানুষই পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হইতাছে।
1: অসংখ্য ধন্যবাদ।
0: এখনের যুগটাতে বর্তমান যুগে সবথেকে সবকিছু পেয়ে হাতের কাছে মোটর ফোন থেকে আরম্ভ করে পেয়ে অহংকারী হয়ে গেছে, বাড়ি গাড়ি করে, টাকা পয়সা যার বেশি সে গেইটে দাঁড়িয়ে মুখটা ঘুরিয়ে রাখে। তোমার সাথে আমি কেন কথা বলবো, আমার তো অনেক টাকা পয়সা, আমার তো তোমার সাথে না বললেও চলবে কথা, এরকম একটা ভাব। বুঝছেন ম্যাডাম, খুব দুঃখ হয় মনে, আমরা কিন্তু এইভাবে চলি না, সবার সাথে মিলমিশ করে চেষ্টা করি আমি চলার। এইটুকুই বললাম ম্যাডাম, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, আপনিও শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অনুষ্ঠান আজ রাতে 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তে। আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন। আজকের বিষয়, মানুষ না সময় কে পাল্টায়? উত্তর জানাবেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো হ্যালো
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি চন্দ্রপুর বাদের সঙ্গে সন্দেব না বলছি।
0: বলুন।
2: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: আজকে সময় বদলাই না মানুষ বদলাই, এই তো প্রকৃত টপিক।
0: একদম
2: ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম?
0: আমি ভালো আছি।
2: আমি মনে করি সময় মানুষ বদলায়, সময় তো তার গতিতে চলে, আর মানুষ বদলায় এক হলো যার অহংকার বেশি, টাকা পয়সা হয়ে গেলে তারা একটু বদলায়, আর আর্থিক একটু ক্ষোভাবনতন হলে এদিকে বদলায়, কিন্তু সব মানুষ তো বদলায় না, কিছু কিছু মানুষ তো ঠিক আছে তারা বদলায় না। আমি মনে করি মানুষের আবার পারিবারিক বা সমাজে একটু ইয়েতেও মানুষ বদলায়,
0: পরিস্থিতিতে মানুষ পরিবর্তন হয়। অসংখ্য ধন্যবাদ,
2: ভালো থাকবেন ম্যাডাম।
0: আপনিও ভালো থাকবেন, শুভ রাত্রি। নমস্কার
3: ম্যাডাম, আমি কেশব চক্রবর্তী বলছি।
0: বলুন।
3: আমি বলছি যে আমার ভিউতে টাইমটা হচ্ছে, মানে টাইম ইজ এ গ্রেট চেঞ্জার।
0: আচ্ছা,
3: এই যুক্তিটা আমি বলছি যে আমাদের সময়টা একটা বিশেষ পরিবর্তনের সূচনা করে, এটা আমাদের সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে সর্বত্র আমি সেটা পরিলক্ষিত করেছি এবং নিজের ব্যক্তিগত জীবনে দেখছি। যেমনটা ধরুন যে আমরা এখন যে ব্যবহার করছি

0: যে মোবাইল ফোনটা,
1: আচ্ছা,
0: সেটা সময়ের কাছে বড় দাবি। ঠিক আছে, এখন যদি, হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: হ্যাঁ, এখন যদি মোবাইল ফোনটা আমরা সবাই ব্যবহার না করি, যেহেতু এটা সময়ের দাবি এবং বিশ্ব এখন একটা গ্লোবাল চেঞ্জিং সিচুয়েশন, গ্লোবাল ভিলেজে রূপান্তরিত, মানুষের গতি বেড়েছে, জীবন যাত্রা অনেক জটিল থেকে জটিলতর হয়েছে, তো এই টেকনোলজি এবং বিজ্ঞান সেখানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সহায়ক হয়ে উঠেছে।

0: তখন আমরা বা যে বন্ধুকে স্কুলে গেলে না তার কাছে কল কল করে কথা বললে আমাদের সে আনন্দই পেতাম না, সে সারা জীবনের যে এই পরিবর্তন পথ অভিমুখ জীবনের পাশ দিয়ে যাচ্ছে। আমাদের এই যে পরিবর্তনশীলতা, এই যে সময়ের সঙ্গে সঙ্গে যে বন্ধু একসময় অন্তরঙ্গ ছিল আজ তো সে বাস্তব বন্ধু, এই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্ত দিকগুলি পরিবর্তিত হয়। তবে মূল কথা হচ্ছে কি, জীবনের আমাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন করবে সময়। টাইম ইজ দ্য গ্রেট হিলার। যখন যে বন্ধু আমাকে ঠগিয়েছে বা যাদের দ্বারা আমি প্রতারিত হয়েছি ব্যক্তিগত জীবনে, দেখছি একসময় তারাই সাফার করছে, তা আমি সময়ের কাছে অপেক্ষা করলাম, সময় আমাকে সঠিক উত্তরটা দিয়ে দিল, আমার আর কোনো ব্যক্তিগত ভাবে খুব রইল না। টাইম ইজ দ্য গ্রেট হিলার। সময় পরিবর্তন সঙ্গে সঙ্গে আমাদের অভিমুখ জীবনের পাল্টে যায়। তবে একটা কথা ঠিক, সময় আমাদের জীবন পাল্টায় এইরকম ভাবে যেন আমরা যেন সময়ের গতিতে না পাল্টে যাই, আমরা যেন যুগ পরিবর্তন করতে গিয়ে, নিজকে পরিবর্তন করতে গিয়ে আমাদের যে শুভ বুদ্ধি, আমাদের যে অন্তর বিকশিত করার যে মূলমন্ত্র শুভ শক্তি, তার জন্য কখনোই যেন আমরা বিনষ্ট না করি, বা তার যেন কোনো যে জিনিসটা আমাদের মঙ্গলজনক যা আমাদের কাম্য, আমাদের প্রযুক্তি হাতে থাক, আমাদের টেকনোলজি হাতে থাক, আমাদের জীবনে অর্থ আসুক, আমরা পরিশ্রম করব, তবে মানবিক দিকগুলি যেগুলো আমাদের চিরশাশ্বত তার সময়ের সঙ্গে যদি আমরা টেক্কা দিই বা আমরা যদি উদ্ভব আচরণ করি, তাহলে সময়ের কিন্তু দোষ নেই, দোষটাও আসে পড়ে আমাদের মানুষের উপর। যেমন দেখুন ম্যাডাম, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ হচ্ছে বিশ্বে, তো যুদ্ধ তো মরণাস্ত্রের বদলে অন্য কিছু করা যেত, তো অন্য কিছুর বদলে যুদ্ধ যদি না হতো তাহলে আরো মঙ্গলজনক হতো। সময় চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে, সময়ের সঙ্গে আমরা পরিবর্তিত হচ্ছি, বিশ্ব পরিবর্তিত হচ্ছে, আশেপাশে পরিবর্তিত হচ্ছে, সময়ের কাছে দাবির সঙ্গে সে সময়ের সঙ্গে খাপিয়ে নেওয়া আমাদের অভিযোগ, হ্যাঁ অভিযোজন করতে হচ্ছে। সেটাই বললাম যে টাইম ইজ দ্য গ্রেট চেঞ্জার, তবে আমাদের শুভবুদ্ধির যেন না পরিবর্তন হয়। সময় এবং মানুষ উভয় একের পরিপূরক।
1: ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার।
2: জি নমস্কার।
1: বলুন।
2: আমি রাকেশ বাত করা হচ্ছি শিমলা সে।
1: রাকেশ বাবু বলুন।
2: जी मैं एक बात कहना चाहता हूँ इस टॉपिक के बारे में। देखो समय तो नहीं बदलता, हाँ मैं ये कहता हूँ कि मनुष्य जो है बदल जाते हैं, अगर जब मनुष्य बदलते हैं तो मनुष्य के साथ समय भी बदलता है। अगर देखो समय पहले भी ऐसा ही था और आज भी ऐसा ही था, और समय का जो है अपना कार्य होता है जो कि समय पे पहले वो ऐसा ही रहता है, लेकिन जो है समय के साथ साथ जो है मनुष्य बदल गया है, और मनुष्य बदल गया तो फिर क्या कहते हैं समय को दोष देते कि समय जो है बदल गया, लेकिन मैं नहीं समझता कि समय बदल गया। जी जी
1: ठीक, धन्यवाद आपके, भालो थाकबेन, शुभ रात्रि। আমরা প্রায়ই অভিযোগ করি তুই আগের মতো নেই, কিন্তু কখনো কি নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করেছি আমি কি আগের মতো আছি? যে মানুষটা এক সময় সামান্য একটা কারণে হেসে উঠত, আজ সেই হয়তো অনেক সুখের মাঝেও হাসতে ভুলে গেছে। ছোটবেলায় নতুন জামা, পূজোর নতুন পোশাক, কিংবা একটা ছোট্ট খেলনাই ছিল পৃথিবীর সব থেকে বড় আনন্দ। তখন সুখের সংজ্ঞা ছিল খুবই সহজ, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুখের সেই সরল সংজ্ঞাটা কোথায় যেন হারিয়ে গেল। আজ আমাদের কাছে অনেক কিছু আছে, মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, হাজারো সুযোগ সুবিধা সব আছে, তবুও রাতে ঘুমাতে যাওয়ার আগে বুকের ভেতর একটা শূন্যতা থেকে যায়। কেন জানেন? কারণ সময়ের সঙ্গে শুধু আমাদের বয়স বাড়ে না, বাড়ে দায়িত্ব, বাড়ে প্রত্যাশা, বাড়ে হারানোর ভয়, আর সেই ভয়গুলো ধীরে ধীরে আমাদের ভেতরের সরল মানুষটাকে বদলে দিতে শুরু করে। এক সময় আমরা স্বপ্ন দেখতাম

আকাশ ছোঁয়ার, আজ আমরা শুধু একটু শান্তিতে থাকার স্বপ্ন দেখি। একসময় বন্ধুত্বের জন্য সময় বের করতাম, আজ সময়ের জন্য বন্ধুত্ব হারিয়ে ফেলি। একসময় মানুষকে বিশ্বাস করাটা ছিল অত্যন্ত সহজ, আজ কাউকে বিশ্বাস করার আগে আমরা হাজার ভার সেই ভাবি। তাহলে কি সময়ই মানুষকে বদলে দেয়? হয়তো আংশিক সত্যি, কিন্তু পুরো সত্যি নয়। কারণ সময় সবার জীবনে সমান গতিতে চলে, তবুও সবাই একরকম বদলায় না।

0: চেষ্টা করবেন আরেকটি বার বন্ধু, 0381-23-26-25 তিনি রয়েছে আমাদের স্টুডিওর ফোন নাম্বার, আজ রাতে পড়বে। আজ আমরা কথা বলছি বিষয় মানুষ না সময় কে পাল্টায়। আজকের পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি, আর এই মুহূর্তে একজন বন্ধু আমাদের সাথে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, এই সময় আর আমাদের যে পরিবর্তন, এটা একে অপরের পরিবর্তন। যেমন কথা হচ্ছে, ধরুন বয়স অনুপাতে, যখন ধরুন 16-18 বছর বয়স থাকে আমাদের, তখন একটা বন্ধুর সঙ্গে যে সম্পর্ক থেকে থাকে, বয়সের সঙ্গে সঙ্গে দেখবেন অনেকটা দূরত্ব বেড়ে যায় অনেক সময়। যেমন আমরা সাংস্কৃতিক কাজে অনেক সময় জড়িয়ে পড়ি, হ্যাঁ, অটোমেটিকলি দূরত্ব বেড়ে যাবে। যেমন আমি একটা আমার জীবনে বাস্তব ঘটনা বলে দিতে আপনাকে, আমি পিসির বাড়িতে মানুষ হয়েছি, স্কুল জীবনে বুঝলেন, আমার একটা পিসির দাদা ছিল, তো সেই দাদার সত্যি সাহেব সত্যি থাকতাম, বা দাদার আরো তিনটে ভাই ছিল, দাদা আমাকে বেশি ভালোবাসত, যেহেতু আমি দাদার সান্নিধ্যে থাকতাম। হ্যাঁ, এত বেশি গভীরতা ছিল আমাদের ভালোবাসার মধ্যে, যেটা ভাবা যায় না। তারপরে দাদা চাকরি সূত্রে চলে যায় কলকাতা, ক্যালকাটা সিটি কলেজের এক্স প্রফেসর এখন আপাতত, তা ওখানে যখন ওই চাকরি সূত্রে ওখানে থাকে, অটোমেটিক দূরত্ব একটু বেড়ে যায়। এবার ধরুন যে যেখানে মাস্টারি করছে, তখন তো ফোনে অত চল ছিল না, ফোন হতো, যোগাযোগ ছিল না ফোনে, কথাবার্তা খুব বেশি একটা হতো না, যে দেখা যাচ্ছে আস্তে আস্তে আস্তে আস্তে দূরত্বটা বেড়ে গেল, কিন্তু বছরে একবার আমার বাড়ি আসতো। কিন্তু ওই যে একসঙ্গে থাকাকালীন যে সম্পর্কটা ছিল, অটোমেটিকলি বয়সের সঙ্গে সঙ্গে দেখবেন অনেক সময় মানুষ সংসারে জরাজীর্ণ হয়ে যায়, কে কি মানসিকতার মধ্যে থাকে। আপনি যে ঘটনা বললেন একটু আগে, যে তার পিছনটা দেখতে হবে, তার জীবনের গল্পটা দেখতে হবে, তারপর তার সঙ্গে আমার সম্পর্কে কতটা ভাবতে হবে,
0: ঠিক,
1: যার জন্য দেখবেন অনেক সময় দূরত্বটা বেড়ে যায়,
0: বেড়ে যায় একদম।
1: আবার হ্যাঁ, আবার অনেক সময় দেখবেন অনেক বন্ধু আমাদের, আমার জীবনে যেমন একটা নতুন ঘটনা আছে, মানে প্রাইমারিতে পড়াশোনা করেছি, দুজন বন্ধুর সঙ্গে আজও একই রকম সম্পর্ক, যেটা ভাবা যায় না। আমি এখন ফোন করে তাকে বলি যে আমার বাড়ি একবার আসতে দরকার আছে, তা দরকারটা কি জিজ্ঞাসা করবো, নাকি দেখুন বাইক নিয়ে চলে আসবে, অথচ আমার গ্রাম থেকে তার গ্রাম 30 কিলোমিটার দূর। সেই বন্ধু এখনো দুজন আজও আমার সঙ্গে একই রকম ভাবে জড়িয়ে আছে, বা কম বেশি প্রায় আমাদের ফোনে কথা হয়, বা আমার কিছু সুবিধা অসুবিধা, আমার কোনো আনুষ্ঠানিক কাজ, সবই দিয়ে তারা দুজনেই থাকে, কিন্তু আমিও তাদের থাকি, তারাও আমাদের থাকি। তা ঘটনাটা যেমন কি জানেন, ঘটনা হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। আবার কিন্তু সমাজে কিছু দেখবেন কমার্শিয়াল মানসিকতার মানুষ আছে, যারা প্রয়োজনে আপনার সঙ্গে মিশবে, আর প্রয়োজন পুরুলে হারিয়ে যাবে। আমি হচ্ছি 42 বছরের একটা দোকানি, বুঝলেন, তা মানুষকে আমি খুব ভালো চিহ্নিত করতে পারি, কার কেমন মানসিকতা,
0: সবথেকে কঠিন কাজ
1: খুব সহজে মানুষগুলো বুঝতে পারি, যেহেতু 42 বছর আমি মানুষের সঙ্গে জড়িয়ে আছি, খুব সহজে বুঝতে পারি কার কেমন চলার পথ।
0: একদম, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। মানুষ চেনাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। কেউ কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও নিজের কোমলতা ধরে রাখে, আবার কেউ সামান্য আঘাতেই নিজের ভেতরের সুন্দর মানুষটাকে হারিয়ে ফেলে। তাই হয়তো সময় মানুষকে বদলায় না, পাল্টায় না, সময় শুধু পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষার উত্তর মানুষ নিজে লেখে। কেউ কষ্ট পেয়ে আরও মানবিক হয়, কেউ কষ্ট পেয়ে পাথর হয়ে যায়। কেউ বিশ্বাস ভেঙে যাওয়ার পরও ভালোবাসতে শেখে, আবার কেউ ভালোবাসার ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। তাই যখন আমরা বলি সময় অনেক কিছু পাল্টে দিয়েছে, তখন হয়তো তার চেয়েও বড় সত্যি হলো, সময় আমাদের সামনে এমন কিছু অভিজ্ঞতা এনে দিয়েছে যা

আমাদের বদলে যেতে বাধ্য করেছে। কারণ সময় আমাদের এভাবে একদিন আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, আর এভাবেই একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। কারণ সেখানে যে মানুষটাকে দেখি সে আর পুরোপুরি আগের সে মানুষটা থাকে না।

0: হ্যালো, নমস্কার,
1: আমি ললিত চন্দ্র সরকার বলছি নতুন নগর থেকে।
0: বলুন।
1: বলছি আপনাকে ধন্যবাদ, আপনাকে পেলাম আজকের আজ রাতে। যাই হোক, দেখুন সময় তার অনন্ত পথে এসে চলছে আপন গতিতে আপন নিয়মে, কিন্তু মানুষ জন্মগ্রহণ করছে, তারপরে তার শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত, তারপর মৃত্যু, এই তার হলে একটা পরিবর্তন। এটা সময়ের সঙ্গে আমার স্বাভাবিক পরিবর্তন হয়। এটা এটা সময় আমাকে করে দিয়েছে সেটা নয়, আমাদেরটা সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তন হয়েছে। আর একটা হচ্ছে আমার কর্মের দ্বারা মানুষের পরিবর্তন বা স্বভাবগত স্বভাবের পরিবর্তন, ব্যবহারিক পরিবর্তন, সেগুলি কিন্তু সময়ের সময় সেটার জন্য দায়ী নয়। আমরা অবশ্য বলি যে অমুক আমার আজকে সময়টা ভালো যাচ্ছে না, আমার অবস্থাটা খারাপ, সেটা নিরীহ সময়টাকে আমরা দায়ী করছি কেন? আমি কি কর্ম করেছি, আমি কেন আমার সময়টা খারাপ, সেটাকে আমি মূল্যায়ন করছি না। অথবা আমার সময় আমার অবস্থাটা ভালো করার জন্য আমি চেষ্টা করব, সেটা সময়ে আমাকে করে দেবে না, যে মানুষ তার প্রচেষ্টার মাধ্যমে সেটাকে সেটা করতে হবে। সুতরাং দেখুন এই লোকটা হাসি মুখে কথা বলতে এখন একটু অন্যরকম হয়ে গেছে, সেটা কিন্তু সময়ে তাকে করে দেয়নি, সে তার ব্যবহার দিয়ে তার এই কর্মের দ্বারা সেটা মানুষের কাছে পরিচিত হয়েছে এরকম। এটা যেন সময়কে দায়ী করে যদি আমরা বলি যে সময় এটা আমাকে এটা করে দিয়েছে,
0: ভুল,
1: তাহলে কি সময় মানুষকে চোর বানিয়ে দেয়, সময় মানুষকে সাধু বানিয়ে দেয়? তা নয়, মানুষ তার সাধনা তার প্রচেষ্টার দ্বারা কর্মের দ্বারা মানুষ পরিবর্তিত হয়, স্বভাবগত পরিবর্তনটা হয়, গুণগত পরিবর্তনটা হয়। আর যেটা স্বাভাবিক পরিবর্তন, ওই যে ছোট থেকে বড় হলাম, মাঝেও মাঝারি হলাম, বৃদ্ধ হলাম, এটা হচ্ছে স্বাভাবিক পরিবর্তন, সেটা হবে। সুতরাং সময়টা সময়ের গতিতে আছে, সেটাকে আমরা কীভাবে ধরবো, তবে আমরা এগিয়ে যাই, সময়কে মেপে মেপে যাই, চলতেই হবে, সময় বাদ দিয়ে তো চলা যায় না,
0: একদমই না।
1: সময়কে দায়ী করা যাবে না যে সময় আমাকে এটা করে দিয়েছে।
0: একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

কিন্তু আবার এমনও কিছু মানুষ আছে যারা বছরের পর বছর একই রকম থাকে। তাদের ভালোবাসা পাল্টায় না, তাদের অনুভূতি পাল্টায় না, তাদের বিশ্বাস বদলায় না। তাহলে কি মানুষ চাইলে বদলাতে নাও পারে? হয়তো পারে, কারণ পৃথিবীর সব কিছু বদলে গেলেও কিছু মানুষের হৃদয়ের ভেতরে থাকা মূল্যবোধগুলো ঠিক আগের মতোই থেকে যায়। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে, কিন্তু নিজের মানবিকতা হারিয়ে ফেলে না। তারা আঘাত পায়, তবুও কাউকে আঘাত দিতে শেখে না। তারা প্রতারিত হয়, তবুও বিশ্বাস করার ক্ষমতা পুরোপুরি হারায় না। তারা হারিয়ে ফেলে অনেক প্রিয় মানুষকে, তবুও ভালোবাসার উপর থেকে আস্থা সরিয়ে নেয় না। এমন মানুষদের দেখলে সত্যি আমাদের ইচ্ছে হয় তাদের

কে আরো বেশি করে জড়িয়ে রাখি আমাদের জীবনে। সাথে এটাও মনে হয় যে সময় যেন তাদের ছুঁতেই পারেনি, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। তারাও বদলেছে, তবে সেই পরিবর্তনটা বাইরের থেকে চোখে পড়ে না। তারা আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে, অনেক বেশি ধৈর্যশীল হয়েছে, অনেক বেশি শক্ত হয়েছে, কিন্তু তাদের ভেতরের ভালো মানুষটা একই রকম রয়ে গেছে। যেমন একটা পুরনো গাছ ঝড় বৃষ্টি সব সহ্য করতে করতে আরও শক্ত হয়ে ওঠে, কিন্তু তার শেকড়ের পরিচয় বদলায় না, শেকড় কিন্তু ঠিক একই রকম থাকে। ঠিক তেমনি কিছু মানুষ আছে যাদের জীবন বদলায়, পরিস্থিতি বদলায়, চারপাশের মানুষ পরিবর্তন হয়, কিন্তু তাদের হৃদয়ের সৌন্দর্য কখনো পরিবর্তন হয় না। কারণ তারা জানে এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো ভালো মানুষ হয়ে থাকা। সময় রাত 10:31 হয়ে 58 সেকেন্ড। আপনারা শুনছেন আজ রাতে অনুষ্ঠানটি 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তে আপনারা অনুষ্ঠানটি শুনছেন। আর আজকের বিষয় সময় না মানুষ কে পাল্টায়। ফিরে যাচ্ছি একটি গানে, গানের পর এসে কথা হচ্ছে আপনাদের সাথে, সঙ্গে থাকুন।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: আমি ভটবাড়ি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: ভালো আছেন তো?
0: আমি ভালো আছি।
1: হ্যাঁ ভালো, নমস্কার। এই মানুষ মানুষ বা সময়ের যে কথাটা প্রসঙ্গটা বলেছে, সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি। সময়ের সাথে সাথে সবকিছু করে নিতে, সময়ের কাজ সময়ে করতে হয় আর নিজের কাজ নিজে করতে হয়। কারণ আমি একই কথাই বলছি, একই কারণ আমি আমার জীবনে সময়ের সাথে কাজ করে, মানে সময়ে যতটুকু আমার 24 ঘন্টা যে সময়টা দেয়, সেই সময়ের সাথে আমি মোটামুটি অনেকটা এগিয়ে আছি।
0: না, আমার বিষয়টা ছিল মানুষ না সময়, কে পাল্টায়?
1: মানুষ পাল্টায়, সময়ে সময় পরিবর্তন আগে হয় হয় না, আর মানুষ অনেক সময় মানুষটা পরিবর্তন পাল্টায় যায়। মানুষ এই কারণে পাল্টায়, দেখুন আমার আমার আমার দুটা আমার দুটা জীবনে আমার দুইটা ঘটনা ঘটেছে। ছাত্র জীবনে এক বন্ধু সাথে খুব ছিল, ও চাকরি পেয়ে আমাকে ভুলে গেছে। এক আরেকটা আরেকটা ছিল আমার পাশে পাশে বাড়ি, ও আমার পাশে বাড়িতে ভাড়া থাকতো, একসঙ্গে 26 বছর ছিল, একসঙ্গে 26 বছর ছিলাম। ও উনি আমার বাড়িতে আসতো, আমিও যাইতো, আমি একসঙ্গে বসে গেছিলাম। আজ এক দুই মাস হলো উনি যা যা দিনে বাড়ি তৈরি করেছে, এখন ওই ভদ্রলোক এখনই আমাকে ফোনও করে না, কথাও বলে না। উনি উনার বাড়ি যাই, উনাকে বলো মা একসাথে চলাফেরা করলাম, এখন তুমি আসো না, যাও না, কথা বলো না। এখন উনি বলে কি জানেন, উনি তো আমার সময় নাই তোমার সাথে কথা বল। এই কথাটার পরে আমার মনে এতটা ব্যর্থ মানে লেগেছে। এরপর থেকে ওনার সাথে আগে ওই যে বললেন ফোন আছে, ফোনে কথা হয় না, ফোন নাম্বার আছে, কিছু এখন আমার আমার ক্ষেত্রে সেটা হয়েছে। এটাই বলার ছিল।
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: পশ্চিমবঙ্গ বিভিন্ন থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: বলুন
1: দিদি, ভালো আছেন?
0: আমি ভালো আছি।
1: হ্যাঁ বলছি, যে দেখুন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষই বেশি পরিবর্তন হয়। কারণ দেখুন, বলি এই জন্যই যে অনেকে বলে না, কি ছিলাম কি হলাম, এরকম কিন্তু প্রবাদ বাক্য আছে আমাদের যে হ্যাঁ, এটা আমি মানুষ কেন করে আমি বুঝতে পারি না। আমি আমার তো মনে হয় যতই করি না, আমি সবসময় জানেন মানুষের সঙ্গে চলাফেরা করতে ভালোবাসি, আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি। কিন্তু আমি রিসেন্ট দেখলাম যে আমার থেকে বয়সে অনেক কম, মানে এমন এমন জায়গায় ইয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, বুঝলেন তো, মানুষ আমাদেরকে কোনো মানে ভুক কেউ করে না, তারপরে এমন এমন কথা বলে না, বিরাট বিরাট, মানে আমরা বলি তাইও না, আমরা বলি যে কোনোদিন আমাদের ওরকম মনের মধ্যে হয়ও না। আমি দেখছি যে মানুষই কিন্তু পরিবর্তন হচ্ছে।

0: আজকাল বেশি, কারণ ওই কেউ যদি জানতো যে দেখুন আজ বললে কালকে দুদিন হবে, হ্যাঁ এটা কেন মানুষ বোঝে না জানি না। তো এই যে মানুষগুলো আছে সব, ও এখনকার মানুষ দেখছি আগেকার আমাদের মা বাবারা ছিলেন কত সরল সোজা, কত ভালো মানুষ ছিলেন। হ্যাঁ তো এখনকার মানুষরা যত ওই আগে যত সরল ছিল এখন তত কঠিন, আর তত মানে কি বলবো খারাপের দিকেই বেশি মানুষ এখন। নিজেকে অহংকারে ভরিয়ে দেয়, যে মনে করো যে পয়সা আছে বলে বিরাট অহংকার, আর অহংকার পতনের মূল কারণ, ওটা একটা বিরাট প্রবাদ বাক্য।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে,
0: ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
1: জীবনে কিছু আঘাত আসে যে যা মানুষকে চিরদিনের জন্য বদলে দেয়। চলুন একজন বন্ধু সাথে রয়েছে, কথা বলি। নমস্কার।
2: নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
2: আনন্দনগর থেকে জয়কুমার বলছি।
1: বলুন
2: ম্যাম। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন বদলায়, সময় তো বদলায় না।
1: আচ্ছা,
2: সময় বদলার সঙ্গে মানুষের মন যখন বদলায় তারপর যেটা মনে থাকে ওইটা আর যেটা মনে রাখার কথা ওইটা রাখতে পারে না অনেক সময়, তো এর মধ্যে সম্পর্কটা অন্যরকম চলে যায়। তার জন্য সময় তো বদলায় না, আমরা মানুষের মধ্যেই যখন ওই মনটা বদলাইয়া যায় তা বা চেঞ্জ হয়ে যায় তারপর ওই রকম ঘটনাটা ঘটে, তার জন্য মনের সঠিক দৃঢ়তা রাখতে হবে। তারপর এই মন যেমন থাকবে তেমনই থাকবে আর কি, এটাই বলার ছিল।
1: অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। বন্ধুরা একটা কথা প্রত্যেকেই মনে রাখবেন, এটা অনেকেই বলেছেন আপনাদের মধ্যে, যে সময় নিজে কাউকে বদলায় না, পরিবর্তন করে না, সময় শুধু পরিস্থিতি তৈরি করে দেয়, আর সেই পরিস্থিতির ভেতর দিয়ে যেতে যেতে মানুষ ধীরে ধীরে বদলে যায়। যেমন আগুন স্বর্ণকে বদলায় না, বরং তার আসল রূপটা বের করে আনে, ঠিক তেমনই কিন্তু সময় মানুষের ভেতরের আসল মানুষটাকে আপনার সামনে নিয়ে আসে। একজন মানুষ যখন খুব সুখে থাকে তখন তার চরিত্রকে পুরোপুরি বোঝা যায় না, কিন্তু যখন সে কঠিন সময়ের মুখোমুখি হয়, যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, যখন আপন মানুষগুলো একে একে দূরে সরে যায়, তখনই প্রকাশ পেতে শুরু করে তার প্রকৃত সত্তা। একজন বন্ধু রয়েছেন সাথে, নমস্কার।
3: হ্যালো।
1: হ্যালো।
3: হ্যালো।
1: হ্যাঁ কে বলছিলেন?
3: হ্যাঁ ম্যাডাম।
1: কে বলছিলেন?
3: আমি শ্যামল গোপ।
1: শ্যামল বাবু
3: থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
3: ফরিদপুর থেকে বলছি।
1: বলুন।
3: আপনাদের উদ্যান তো অনেক দিন পর আমি পেলাম, লাইন পেলাম।
1: ধন্যবাদ। এবার বলে ফেলুন আজকের বিষয় নিয়ে, আজকের বিষয় নিয়ে আপনার কি বক্তব্য সেটা বলুন।
3: সময় না মানুষ পাল্টাচ্ছে।
1: মানুষ না সময় কে পাল্টায়?
3: মানুষ মানুষ পাল্টাচ্ছে। মানুষ তো এখন আধুনিক সবকিছু, বিজ্ঞানের মানুষ পাল্টাচ্ছে, সময় তো এক নিয়মই চলছে, আর এখন বিজ্ঞানের যুগ, এখন আধুনিক আধুনিক এখন কার পয়সার পিছনে দৌড়ছে, যার জন্য সব মানে যোগাযোগ কমে যাচ্ছে, একজন মানুষ যখন সুখে থাকে তখন তার চরিত্রকে কিন্তু পুরোপুরি বোঝা যায় না, কিন্তু সে যখন কঠিন সময়ের মুখোমুখি হয়, যখন চারপাশ অন্ধকার হয়ে আসে, যখন আপন মানুষগুলো একে একে দূরে সরে যায়, তখনই প্রকাশ পেতে শুরু করে তার প্রকৃত সত্তা। কারণ ভালো সময়ে ভালো থাকা খুব কঠিন কিছু নয়, কিন্তু প্রতিকূলতার মধ্যেও মানবিক থাকা, কষ্টের মাঝেও কাউকে ভালোবাসা

0: করতে পারা, নিজে ভেঙে পড়েও অন্যকে সাহস দেওয়া, এসবই কিন্তু একজন মানুষের আসল পরিচয়। সময় আমাদের সামনে নানা রকম পরীক্ষা নিয়ে আসে, কখনো প্রাপ্তির, কখনো হারানোর, কখনো অপেক্ষার, আবার কখনো একাকিত্বের। আর প্রতিটি পরীক্ষার পর আমরা নিজেদের সম্পর্কে নতুন কিছু জানতে পারি। নমস্কার।
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি হাওড়া থেকে সাগর দেবনাথ বলছি।
0: বলুন সাগর বাবু।
1: সময় বদলায় না ম্যাম, মানুষই বদলায়, কিন্তু মানুষ যে বদলায়
0: তার
1: প্রভাবটা পড়ছে সেটা বুঝতে পারবো, কার কার মধ্যে প্রভাবটা পড়ছে। আমার আমি যে বদলাচ্ছি আমার বন্ধু বান্ধবের প্রভাব পড়ছে, কি ওরা যে বদলাচ্ছে আমার উপর কি কোনো প্রভাব পড়ছে? মানুষ তো বদলাবে, মানুষ বদলাবে। এখন এটাই হচ্ছে বড়
0: ব্যাপার। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুভরাত্রি। প্রতিটা পরীক্ষার পর আমরা নিজেদের সম্পর্কে নতুন কিছু জানতে পারি। যে মানুষটাকে আমরা খুব সাহসী ভাবতাম, হয়তো সে ভেতরে ভেতরে ভীষণ ভঙ্গুর। আবার যাকে দুর্বল মনে হতো, হয়তো সেই সব থেকে বড়, সব থেকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ঝড়ের সময়। তাই সময়ের কাজ মানুষকে বদলানো নয়, সময়ের কাজ মানুষকে পাল্টানো নয়। সময় শুধু পর্দাটা সরিয়ে দেয়, তারপর দেখা যায়। এই পর্দা যখন সরে যায় আমাদের জীবন থেকে, তখন দেখা যায় কে স্বার্থের জন্য পাশে ছিল আর কে ভালোবাসার জন্য পাশে ছিল, কে প্রতিশ্রুতি দিয়েছিল আর কে কথা রেখেছিল, কে অভিনয় করেছিল আর কে সত্যি আপন ছিল। বন্ধুরা, জীবনের সব থেকে বড় শিক্ষাগুলোর একটি হলো, সময় কখনো ভুল মানুষকে চিরদিনের জন্য আমাদের জীবনে রাখে না। দেখবেন ধীরে ধীরে সে সময় প্রত্যেকের মুখোশ খুলে দেয়। কেউ দূরে চলে যায়, কেউ থেকে যায়, কেউ স্মৃতি হয়ে যায়, কেউ আবার আশ্রয় হয়ে যায়। আর তখনই ঠিক আমরা বুঝতে পারি যে সময় আসল শক্তি মানুষকে, সময়ের আসল শক্তি মানুষকে বদলে দেওয়া নয়, মানুষের ভেতরে লুকিয়ে থাকা সত্যটাকে প্রকাশ করে দেওয়া। তাই জীবনের কোনো পরিবর্তনকে অভিশাপ ভেবে কষ্ট পাবেন না, কারণ অনেক সময় যা হারিয়ে যায় তা হয়তো আমাদের জন্য ছিলই না, আর যা থেকে যায় সেটাই হয়তো সত্যিকারের প্রাপ্তি। শেষ পর্যন্ত সময়ের কাছে সব থেকে সুন্দর মানুষ তারাই যারা শত আঘাত, শত হতাশা, শত পরিবর্তনের পরও নিজেদের মানবিকতা হারায় না, কারণ সময় তাদের পাল্টাতে পারেনি, বরং তাদের ভেতরের আলোটাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তাই আজকের প্রশ্নে উত্তর যদি আমাকে দিতেই হয়, তবে আমি বলবো, সময় কাউকে পরিবর্তন করে না, একদমই না। সময় শুধু আপনাকে আর আমাকে তার আসল রূপটা নিয়ে আসে, বা তাদের আসল সেই রূপের সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়। সময় আমাদের জীবনে নানা রকম মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কাউকে খুব খুব কাছের করে দেয়, অত্যন্ত প্রিয়, আবার কাউকে নিঃশব্দে সময় কিন্তু দূরে সরিয়ে দেয়। সময় আমাদের অনেক কিছু দেয়, আবার অনেক কিছু সময় আমাদের থেকে কেড়েও নিয়ে নেয়। কিন্তু এই পাওয়া আর হারানোর মাঝে ধীরে ধীরে প্রকাশ পায় আমরা আসলে কে। কেউ কষ্ট পেয়ে আরও শক্ত হয়ে ওঠে, আর কেউ কষ্ট পেয়ে নিজের ভেতরটাই হারিয়ে ফেলে। কেউ প্রতারণার পরেও বিশ্বাস করতে জানে, কেউ একবার আঘাত পেয়ে চারপাশে দেওয়াল তুলে দেয়।

কেউ হারানোর পরেও ভালোবাসতে শেখে, আবার কেউ ভালোবাসার ভয়ে নিজের হৃদয় বন্ধ করে দেয়। তাই জীবনের প্রতিটি অধ্যায় আসলে এক একটি পরীক্ষা। সেই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়, কেউ হারিয়ে ফেলে নিজেকে, আর তাই মানুষও বদলায়, সময়ও বদলায়, কিন্তু সবচেয়ে বেশি পাল্টায় মানুষের ভেতরে থাকা সেই অনুভূতির ঠিকানা। যে অনুভূতিগুলো একসময় কিছু মানুষের জন্য ছিল, সময় তাদের অন্য কোথাও সরিয়ে দেয়। যে স্বপ্নগুলো একসময় সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, সময় তাদের জায়গায় অন্য কোনো স্বপ্ন এনে দেয়। যে মানুষগুলো একসময় পৃথিবীর সব থেকে কাছের ছিল, সময় তাদেরকে স্মৃতির পাতায় রেখে দেয়। আর কিছু মানুষকে এমনভাবে হৃদয়ে গেঁথে দেয় যাদের অনুপস্থিতিতেও তাদের উপস্থিতি অনুভব করা যায়। বন্ধুরা, জীবনের সব থেকে বড় সৌন্দর্য কি জানেন তো? এখানেই সব কিছু পাল্টাবে, দিন বদলাবে, সময় বদলাবে, মানুষ বদলাবে, পরিস্থিতিও বদলাবে, কিন্তু প্রতিটি পরিবর্তনের মাঝেও আমরা একটু একটু করে নিজেদের নতুন করে চিনতে শিখব। আর একদিন একদিন হয়তো জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়ে বুঝতে পারব, আমাদের গল্পটা আসলে বদলে যাওয়ার গল্প ছিল না, এটা ছিল শেখার গল্প, হারানোর গল্প, আবার উঠে দাঁড়ানোর গল্প, ভালোবাসার গল্প, আর মানুষ হয়ে ওঠার গল্প। তাই আজকের এই রাতের শেষে নিজের জন্য শুধু একটা প্রার্থনাই রাখুন, সময় যেন আপনাকে বদলে না দেয়, সময় যেন আপনাকে আরও ভালো মানুষ হতে শেখায়। কারণ পৃথিবী শেষ পর্যন্ত মনে রাখে না আপনি কতটা সফল ছিলেন, পৃথিবী মনে রাখে আপনি কতটা মানুষ ছিলেন।

জীবনের পথ চলায় যদি কখনো মনে হয় সব কিছু বদলে গেছে, মানুষ বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, সময়ের সাথে সাথে জীবনও যেন আর আগের মতো নেই, তাহলে একবার নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখবেন, হয়তো সেখানে এখনও নিঃশব্দে বেঁচে আছে সেই পুরনো মানুষটা, যে অল্পতেই খুশি হতে জানতো, যে মন খুলে হাসতে জানতো, যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানতো, যে অপেক্ষার মূল্য পুষত, আর যে বিশ্বাস ভাঙার ভয় না পেয়েও মানুষকে বিশ্বাস করতে জানত। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে, সময় তাকে অনেক দূর নিয়ে এসেছে, অসংখ্য অভিজ্ঞতা তাকে পরিণত করেছে, কিন্তু তার হৃদয়ের সব থেকে সুন্দর অংশটুকু হয়তো এখনও আগের মতোই রয়ে গেছে। তাই পরিবর্তনকে ভয় পাবেন না, শুধু একটু খেয়াল রাখবেন পথ চলতে চলতে যেন নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে না ফেলেন, কারণ জীবনের সব থেকে বড় অর্জন সফল হওয়া নয়, সব কিছুর পরেও একজন সুন্দর মানুষ হয়ে থাকতে পারা। আজকের রাতের শেষে এটাই হোক আমার আপনার আমাদের প্রত্যেকের উপলব্ধি, সময় বদলাবে, মানুষ বদলাবে, পৃথিবীও বদলাবে, কিন্তু হৃদয়ের মানবিকতা, ভালোবাসা আর মায়া যেন কখনো না বদলায়। এই কামনাতেই আজকের এই আজ রাতে পর্ব এখানেই শেষ করছি। আজকের পর্ব থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মানুষদের আগলে রাখবেন, কারণ সময় চলে যায় কিন্তু ভালোবাসার এই স্মৃতিগুলো থেকে যাবে চিরকাল। শুভরাত্রি, আবার কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রাতে অন্য কোনো অনুভূতির গল্প নিয়ে।

এখন জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, গোমতি ও দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা FM উচ্চায়ন্ত 17 জুন 2026 বুধবার 101.6 MHz-তে FM উচ্চায়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হচ্ছে ঠিক সকাল 6:05 কক্বরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে। তারপরে শুনবেন 6:25

মিনিটে ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন 7:25, স্থানীয় সংবাদ শুনবেন 7:35, ককবরক সংবাদ শুনবেন ঠিক 7:40, তারপরে শুনবেন অনুষ্ঠান অভিজ্ঞাপন। 8:40 রয়েছে অনুষ্ঠান যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স। বলছি তোমায়, এই পর্বটি আগামীকাল আপনারা শুনবেন আপনাদের বন্ধু আর জে নিতায়ের সঙ্গে ঠিক 9:12। তুমি অনন্যা এই অনুষ্ঠানটি শুনবেন 10:00। ককবরক অনুষ্ঠান খানিরা চাপমু শুনবেন ঠিক 11:00। 2:30 রয়েছে অনুষ্ঠান চিরায়ত সফরনামা, অনুষ্ঠানটি বিকেল 3:00 শুনবেন। নিউজ হেডলাইন্স 3:58। আগামীকাল বিকেল 4:00 শুনবেন অনুষ্ঠান আজকের শিল্পী, আর আগামীকালের পর্বে আপনাদের সঙ্গে থাকবে আরজে নিবেদিতা। রাগে অনুরাগে অনুষ্ঠানটি রয়েছে ঠিক বিকেল 5:00, খোলা আকাশ শুনবেন 6:30। সেরা কথা রয়েছে 7:25, কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন 7:35, ককবরক সংবাদ শুনবেন 7:45, স্থানীয় সংবাদ রয়েছে 7:55, তারপরে রংমহল শুনবেন ঠিক 8:05, সমাচার সন্ধ্যা রয়েছে 8:45, নিউজ হেডলাইন্স 9:00, শামে গজল অনুষ্ঠানটি শুনবেন 9:02। আগামীকালের আজ রাতের পর্বে আপনাদের সঙ্গে থাকবে আরজে অর্ণব ঠিক 9:30। 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি, স্টুডিও ঘুরতে সময় 11:02:38। আজকের মতো অনুষ্ঠান থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সাথে হাসি খুশি দিন কাটাবেন। নমস্কার, শুভরাত্রি,